0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: সেদিন নূতন কবি দক্ষিণ পবনে মধুরিতু মুখরিবে তোমাদের স্তবনে, তখন আমার কোনো কিটে কাটা পাতাতে একটা লাইনও যদি পারে মন মাতাতে, তাহলে হঠাৎ বুক উঠিবে যে কাঁপিয়া, বৈতরণীতে যবে যাব খেয়া চাপিয়া। একই গেরো কাজ কি এ কল্পনা বিহারে, সেন্টিমেন্টালিটি বলে লোকে ইহারে, মরে তবু বাঁচিবার আবদার খোকামি, সংসারে এর চেয়ে নেই ঘোর বোকামি। এটা তো আধুনিক আর সহিবে না কিছুতেই, এস্টিমেশনে তার পড়ে যাব নিচুতেই। অতএব মন তোর কলসীয় দড়িয়ান, অতলে মারিস ডুব মিড ভিক্টোরিয়ান। কোনো ফল ফলিবে না আখি জল সিচনে, শুকনো হাসিটা তবে রেখে যাই পিছনে। গদগদ সুর কেন বিদায়ের পাট্টায়, শেষবেলা কেটে যাক ঠাট্টায় ঠাট্টায়। তোমাদের মুখে থাক হাস্যের রোশনাই, কিছু সিরিয়াস কথা বলি তবু দোষ নাই। কখনো দিয়েছে দেখা হেন প্রভাবশালিনী, শুধু এ কালিনী নয় যারা চিরকালিনী। এ কথাটা বলে যাব মোর কনফেশনেই, তাদের মিলনে কোনো ক্ষণিকের নেশা নেই। জীবনের সন্ধ্যায় তাহাদেরই বরণে, শেষ রবিরেখা রবে সোনা আঁকা স্মরণে।

সুর সুর ধ্বনি ধারে যে অমৃত উথালে, মাঝে মাঝে কিছু তার ঝরে পড়ে ভূতলে। এ জন্মে সে কথা জানার সম্ভাবনা কেমন ঘটিবে যদি সাক্ষাৎ পাব না? আমাদের কত ত্রুটি আসনে ও শয়নে, ক্ষমা ছিল চিরদিন তাহাদের নয়নে। প্রেম দীপ জ্বলেছিল পুণ্যের আলোকে, মধুর করেছে তারা যত কিছু ভালোকে। এবারে শিল্পী শ্রাবণী সেন।

শুনছেন অনুষ্ঠান আনন্দধ্বনি, সৌম্যকান্তির সঙ্গে রয়েছি সকাল ৬টা পর্যন্ত। তবে বিদায় চেয়ে নিচ্ছি একটু আগে থাকতেই। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের মানুষটিকে খুব ভালো রাখবেন। আবার এরকম কোনো মাঝেরাত অথবা ভোর রাতের অনুষ্ঠানের সঙ্গে থাকতে পারবো, এরকম প্রতিশ্রুতি নিয়ে আজকের মতো অনুষ্ঠান শেষ করব। তবে সঙ্গে রয়েছি সকাল ৬টা পর্যন্ত। শুনছিলেন শিল্পী শ্রাবণী সেনের কণ্ঠে গান। প্রহাসিনী কাব্যগ্রন্থের আধুনিকা রচনাটি শুনছেন। নানারূপে ভোগ সুধা যা করেছে বরষণ, তারে সূচি করেছিল সুকুমার পরশন। দামি যাহা মিলিয়াছে জীবনের এপারে, মরণের তীরে তারে নিয়ে যেতে কে পারে। তবু মনে আশা করি মৃত্যুর রাতেও, তাহাদেরই প্রেম যেন নিতে পারি পাথেও। আর বেশি কাজ নাই, গেছে কেটে তিন কাল, যে কালে এসেছি আজ সে কালটা সিনিক্যাল। কিছু আছে যার লাগি সুগভীর নিঃশ্বাস, জেগে ওঠে ঢাকা থাক তার প্রতি বিশ্বাস। একটু সবুর করো আরো কিছু বলে যাই, কথার চরম পারে তারপরে চলে যাই। যে গিয়েছে তার লাগি খুঁজিও না চেতনা, ছাহারে অতিথি করে আসনটা পেত না। বৎসরে বৎসরে শোক করা রীতিটার, মিথ্যার ধাক্কায় ভীত ভাঙে স্মৃতিটার। ভিড় করে ঘটা করে ধরা বাঁধা বিলাপে, পাছে কোনো অপরাধ ঘটে প্রথা খিলাপে। ভারতে ছিল না লেশ এই সব খেয়ালের, কবি পরে ভার ছিল নিজ মেমোরিয়ালের। ভুলিব না এই বলে চিৎকার, বিধি না শোনেন কভু বলো তাহে হিতকার। যে ভোলা সহজ ভোলা নিজের অলক্ষে, সেই ভালো হৃদয়ের স্বাস্থ্যের পক্ষে। শুষ্ক উৎস খুঁজে মরু মাটি খোঁড়াটা, তেলহীন দ্বীপ লাগি দেশলাই পোড়াটা। যে মোষ কোথাও নেই সেই মোষ তাড়ানো, কাজে লাগবে না যাহা সেই কাজ বাড়ানো। শক্তির বাজে ব্যয়ে রে কয় যে নহে, উৎসাহ দেখাবার সদুপায় এ নহে। মনে যেন জীবনটা মরণেরই যোগ্য, স্থায়ী যাহা আর যাহা থাকার অযোগ্য। সকলি আহুতি রূপে পরে তারি শিখাতে, টিকে না যাহা কথা দিয়ে কে পারিবে টিকাতে। ছাই হয়ে গিয়ে তবু বাকি যাহা রহিবে, আপনার কথা সে তো আপনি কহিবে। প্রহাসিনী কাব্যগ্রন্থের অন্তর্গত আধুনিকা রচনাটি শুনছিলেন। এবারে শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: যদি এমন হতো কোনো মনোহারী দোকান থেকে সময় কিনতে পাওয়া যাচ্ছে, তবে সেটা হয়তো দুর্মূল্য হয়ে উঠত বা আউট অফ স্টক। কিন্তু সত্যিই যদি জীবনে কোনো মুহূর্তে সময় কেনা যায়, সেটা 5 মিনিটের জন্য হলেও, তবে সেই সময়ে তুমি কী করতে চাও, কী ফিরে পেতে চাও, বা কোথায়

0: পৌঁছতে চাও। সেপ্টেম্বর মাসের ভোড়াইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল সময়ের দোকান। বার্তা পাঠান এই ঠিকানায়: ভোড়াই, FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903659992, অর্থাৎ 9903659992 এই নাম্বারে। ইমেল পাঠান AIRFM রেইনবো কলকাতা, দ্যাট ইজ AIRFM RAINBOWKOLKATA AIRFM রেইনবো কলকাতা @gmail.com এ। সেপ্টেম্বর মাসের বিষয় আমরা রাখলাম সময়ের দোকান। বার্তা পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200। নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোড়াইতে পড়া হবে আপনার চিঠি সকাল ঠিক 6টায় শুধুমাত্র 107 FM রেইনবোতে।
1: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: সুপ্রভাত। 107 FM রেইনবোর ভোরাইয়ে আমি অরুণিমা আজ আপনার সঙ্গে। আজ একটা বিশেষ দিন, আজ ওয়ার্ল্ড সুইসাইড প্রিভেনশন ডে। প্রতি 40 সেকেন্ডে পৃথিবীর কোনো না কোনো প্রান্তে কোনো না কোনো মানুষ আত্মহননের পথ বেছে নিচ্ছেন, অথচ সেই মানুষ মানে সেই শেষ মুহূর্ত থেকে যারা ফিরে আসতে পেরেছেন তারা জানেন এই পৃথিবী কত সুন্দর, এই পৃথিবীতে তার জন্য কত কি ভালো জিনিস সাজিয়ে রাখা আছে। কারণ অন্ধকারের শেষে তো আলো থাকেই, জীবনটা পুরো অন্ধকারময় এটা তো হতে পারে না। যেসব মানুষ আত্মহত্যার চেষ্টা করে বেঁচে ফিরেছেন তাদের অভিজ্ঞতা ভীষণ জটিল, সংবেদনশীল, আর সেই সঙ্গে সঙ্গে কিন্তু জীবনকে ভালোবাসার একটা বিরাট জায়গা থাকে। মনোবিজ্ঞান আর সমাজবিজ্ঞান এই দুটোর ভাষাতেই এদের বলা হয় সুইসাইড সার্ভাইভার। বেঁচে ফেরার পর তাদের মানসিক অবস্থা, জীবন নিয়ে দৃষ্টিভঙ্গি, তাদের নতুন করে জীবনে ফেরা অনেকগুলো ধাপে থাকে। যাই হোক, ফিরে আসাটা কিন্তু অনেক বড় ব্যাপার, আর সেই জন্যে আজ ভোরাই জুড়ে ফিরে আসার পরে আমি অরুণিমা ফিরছি একটা গানের পরে, রাঘব চট্টোপাধ্যায়ের গাওয়া আধার শেষে ভোর হবে। 107 FM রেইনবয়ে শুনতে থাকুন।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: শুনছেন ভোরাই 107 FM রেইনবোয়। আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে আজ একটা বিশেষ ভোরে। আজ ওয়ার্ল্ড সুইসাইড প্রিভেনশন ডে। এই দিনটা পালন করতে আন্তর্জাতিক আত্মহত্যা প্রতিরোধ সংস্থার সাথে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মানে হু এবং বিশ্বের মানসিক স্বাস্থ্য ফেডারেশন একসাথে কাজ করে। 2011 সালে প্রায় 40টা দেশ এই দিনটা উদযাপন করা শুরু করে। 2014 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার করা মানসিক স্বাস্থ্য সংক্রান্ত একটা প্রতিবেদন অনুযায়ী বিশ্বে নিম্ন আয়ের কোনো দেশই আত্মহত্যা প্রতিরোধে কোনো কৌশল বা কর্মপন্থা ঠিক করা নেই। মানে যেই সব দেশের আয় খুব কম সেখানে কিন্তু ঠিক করা নেই, এটা কিভাবে মোকাবিলা করবে, কিভাবে প্রতিরোধ করবে। যেখানে নিম্ন মধ্য আয়ের দেশগুলোর মধ্যে 10% এবং উচ্চ আয়ের সব দেশেই প্রতিরোধ ব্যবস্থা রয়েছে। প্রতিরোধ ব্যবস্থা রয়েছে সেই সঙ্গে সঙ্গে কিন্তু পরিবারের মানুষ এবং কাছের বন্ধু বান্ধব প্রত্যেকের কিন্তু একটা ভূমিকা রয়েছে, যে যে মানুষটা আস্তে আস্তে তলিয়ে যাচ্ছে তাকে টেনে তোলার। আমার ছোট্টবেলার একটা ঘটনা বলি, তখন আমি সম্ভবত ক্লাস 4-5 পড়ি, কিন্তু আমার এখনও ঘটনাটা মনে আছে। একটি ছেলে আমাদের চেনা, তার মানে একটা ওবেসিটির সমস্যা ছিল। ছোটোবেলায় অনেক বাচ্চাই মানে তাদের অনেক ওজন বেশি থাকে, সেই জন্য সে একটা হীনমন্যতায় ভুগত। তার ওপর তার দাদা, সে IIT পেয়েছে, IIT-তে পড়ে, হ্যাঁ, সেইটা নিয়েও বাবা মা একটা হীনমন্যতার জায়গায় আস্তে আস্তে ছেলেটিকে ঠেলে দিচ্ছিলেন, যে তুই তো কিছুই করতে পারবি না জীবনে, এই রকম চেহারা বানিয়ে ফেলছিস, তারপরে পড়াশুনো করিস না, এইসব আর কি। তো যে কোনো কারণে হোক, ছেলেটি আস্তে আস্তে কিন্তু ভেঙে পড়ে এবং একটা সময় সে আত্মহত্যার পথ বেছে নেবার চেষ্টা করেছিল। তো যে কোনো কারণে হোক সেই ব্যাপারে সে সফল হয়নি, ভাগ্যিস হয়নি। আজকে সেই ছেলেটি, আমি তার নাম বলবো না, অত্যন্ত নামী একজন পেইন্টার, অত্যন্ত নামী শিল্পী, আপনারা অনেকেই হয়তো তার নাম জানেন। তো ভাবুন তো, জীবন কাকে কোথায় নিয়ে যাবে কেউ বলতে পারে না। তার দাদা কোথায় জার্মানির কোন কোনায় ইঞ্জিনিয়ার হয়ে বসে অনেক টাকা রোজগার করছে, অথচ তাকে তো সবাই চেনে, তাকে সারা কলকাতা চেনে, সারা দেশ চেনে। তাহলে কোন ছেলে বা মেয়ে, তার কোথায় কী গুণ রয়েছে এবং সে কোন জায়গায় পৌঁছবে, এটা যদি তার বাবা মা বুঝতে না পারেন, সেটা কিন্তু তাদের মানে মানে কি বলবো, চরম অপদার্থতা। উল্টে তারা যদি সবসময় ছেলে মেয়েকে বলতে থাকেন পড় পড় পড়, তোকে জীবনে এই করতে হবে, ওই করতে হবে, সেই করতে হবে, নিজে জীবনে যা যা করতে পারেনি সব কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা একদম করবেন না। প্রত্যেকটা বাচ্চাই কিন্তু ইউনিক, প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু আছে, সেটাকে খুঁজে বার করার চেষ্টা করুন। আমাদের প্রত্যেকের মধ্যে কিছু না কিছু বিশেষ আছে, সেই বিশেষ গুণটা খুঁজে বার করে সেটাকেই আস্তে আস্তে সেই দিকটাই নিয়ে এগিয়ে যান বাচ্চাকে। যে বাচ্চাকে আপনি দিন রাত বকাবকি করছেন সে কেন ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারছে না, আপনি নিজে এবার একটু পড়াশুনো করে দেখুন তো, এইগুলোই কি ভবিষ্যৎ? এছাড়াও প্রচুর কিছু আছে, প্রচুর কিছু নিয়ে মানুষ এস্টাবলিশড হয়, তার জন্য গাদা গাদা নাম্বার, কম্পিটিটিভ পরীক্ষায় মানে জিতে আসা, এইসবের কিচ্ছু দরকার নেই। শুধুমাত্র একটু চোখ কান খোলা রেখে, হাতে তো ফোন আছে, ফোনে সারাদিন রিলস না দেখে বরং এগুলো দেখুন না, যে কোন কোন রাস্তা আছে, কোন কোন রাস্তায় এগিয়ে নিয়ে যাওয়া যায় বাচ্চাদের মনে চাপ না দিয়ে, এটা খুব জরুরি। আমি এটা এত বেশি করে এই জন্যেই বলছি, শিক্ষার্থীদের মধ্যেই কিন্তু আত্মহত্যা প্রবণতা সবচেয়ে বেশি দেখা যায়, কাজেই তাদেরকে বাঁচিয়ে রাখা আমাদের সবচেয়ে বড় উদ্দেশ্য। মানুষ যদি বেঁচে থাকে সে জীবনে অনেক কিছু করতে পারে। কাজেই এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে বাঁচতে দিন, নিঃশ্বাস নিতে দিন। তোমার 18 ঘন্টা 20 ঘন্টা পড়তে হবে? না, পড়তে হবে না। তার যতটুকু দরকার সে ততটুকুই পড়বে। আপনার কল্পনার ভবিষ্যৎ তৈরি করার তার দরকার নেই, তার বেঁচে থেকে ভালোভাবে বেঁচে থাকা দরকার। তো আরও কথা বাকি আছে আজকের দিনটাকে নিয়ে, তবে এখন আপনার জন্য আসতে চলেছে একটি গান। আজকে সব আনন্দের গানই শোনাবো, কিশোর কুমারের কণ্ঠে প্রেমের গান শুনুন 107 FM রেইনবো। ফিরছি গানের পর।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: শুনছেন ভোরাই 107 FM রেইনবোয়। আমি অরুণিমা, রয়েছি আজ একটা বিশেষ দিনে। আজ ওয়ার্ল্ড সুইসাইড প্রিভেনশন ডে। আত্মহননের পথ বেছে নেন প্রতি 40 সেকেন্ডে সারা বিশ্বের কেউ না কেউ, কিন্তু তার 15-20 গুণ মানুষ চেষ্টা করে তারপর শেষ মুহূর্তে তারা সেই পথে যেতে পারেন না, বেঁচে ফিরে আসেন। ফিরে আসার পর তাদের জীবনটা আগের মতো থাকে না। তাদের অনেক সময় ট্রমা বা অনেক সময় জীবনকে বেশি ভালোবাসার ইচ্ছে, কারণ তারা সেই শেষ মুহূর্তটার কাছাকাছি পৌঁছে আবার ফিরে এসেছে, এটা কিন্তু হয়। আর এই যে গোটা মানে এই সাউথ এশিয়ান কান্ট্রিজে, যেখানে ধরুন আমাদের ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, এই সব দেশগুলোয় মোটামুটি জানুয়ারি থেকে অগস্টের মধ্যে এই প্রবণতাটা বেশি থাকে। তার কারণ হচ্ছে এই সময় পরীক্ষাগুলো হয় এবং পরীক্ষার রেজাল্টগুলো বেরোয়। আমি আমার যেসব বন্ধুরা এই মুহূর্তে শুনছে, ছোট বন্ধুরা যারা পরীক্ষা দিয়েছো, পরীক্ষায় সেরকম একটা ভালো রেজাল্ট হয়নি বলে তোমরা নিজেরাও মন মরা, তোমাদের বাড়ির লোকেরাও তোমাদের অনেক কিছু বলছে, একটা ছোট্ট ঘটনা বলি। আমাদেরই এক সহপাঠী, সে ইংরেজিতে 3 বার ব্যাক পেয়েছিল। তার বাবা ইংরেজি সাহিত্য নিয়ে পড়েছেন এবং খুবই ব্রাইট আর কি, তো যার ফলে তার খুবই খারাপ অবস্থা ছিল বাড়িতে। ইংরেজিতে হায়ার সেকেন্ডারিতে 2 বার যদি কেউ ব্যাক পায়, তৃতীয়বারই সে খালি চান্স পাবে। তো সে এতটাই মনমরা হয়েছিল, ঘর থেকে বেরোতো না, কারুর সাথে মিশতো না, কথা বলতো না, আস্তে আস্তে কোন রাস্তায় যাচ্ছিল আমরা সবাই বুঝতে পারছিলাম, আমরা সব বন্ধুরা বুঝতে পারছিলাম। তো আমাদের সময় বন্ধুদের সাথে মেশার একটা খুব প্রবণতা ছিল আর কি, মানে ভার্চুয়াল ওয়ার্ল্ড তো তখন ছিল না, তো তখন সবাই সবার সাথে মেলামেশা করতো। তো আমরা একটা জিনিস চেষ্টা করতাম ওকে বাড়ির থেকে বের করার, আর আমরা যারা মানে ইংরেজিতে একটু ভালো ছিলাম ওকে নোটস দিয়ে সাহায্য করা, নানান কিছু করা, এসব করতে করতে ছেলেটি ওই যে প্রচণ্ড একটা মানসিক অস্থিরতা, মানসিক কষ্ট, এর মধ্যে সে 2-1 বার চেষ্টাও করেছে নানান কিছু, যাই হোক কোনোটায় সে সাকসেসফুল হয়নি। কিন্তু তার বাড়িতে তার সাথে যথেষ্ট লেখাপড়া নিয়ে খারাপ ব্যবহার করা হতো, যে তোর বাবা এই, তুই কি, ইত্যাদি প্রভৃতি। তো তোমাদেরকে বলি, সেই ছেলেটি আজকে একটা কোম্পানি CEO। হ্যাঁ, তার মাইনে তো ছেড়েই দাও, কত মানে তার বাবা অত ব্রাইট, অত লেখাপড়ায় ভালো, অত কিছু হয়ে উনি সারা জীবনে মানে সারা বছরে যা টাকা রোজগার করেছেন, ওনার ছেলে এখন 1 মাসেই হয়তো সেই টাকা রোজগার করে, এবং মান সম্মান প্রতিপত্তি সবই আছে, কাজেই ওতে কেউ ঘাবড়িও না। মানে CEO হয়েছে, বুঝতে পারছো? CEO হওয়া মানে যে সাবজেক্টটায় তার সবচেয়ে বেশি দুর্বলতা ছিল সেই সাবজেক্টটায় সারাদিন রাত কথা বলে, সেই চেষ্টাটা সে করে নিয়েছে, এবং তার ক্যারিয়ারের ক্ষেত্রে দেখা গেছে সে অত্যন্ত ভালো, মানে খুব দক্ষ, সাহসী একজন মানুষ, যার ফলে সে ওই জায়গাটা অ্যাচিভ করতে পেরেছে। কাজেই এইগুলো নিয়ে মাথা ঘামানোর কোনো জায়গা নেই। স্কুলের রেজাল্ট, প্রেমে ব্যর্থতা, এগুলো মাথায় রাখলে মানুষ এগোতে পারে না, এগুলো মাথায় রাখবেই না। আর বাবা মারা যারা বাচ্চাদের ওপর চাপ সৃষ্টি করেন, নিজেদের ইমোশনকে কন্ট্রোল করতে পারেন না, আমি বলবো তারা বাবা মা হওয়ার যোগ্য নয়। আর তোমাদের যদি মানে খুবই একটা মানসিক সমস্যা থাকে যে আমি এটার ভেতর থেকে বেরোতে পারছি না, আমি কিছুতেই নিজেকে ঠিক করতে পারছি না, আমার নিজেকে ঠিক করা দরকার, আমাকে আমার মানসিক অবস্থাটা বেটার করা দরকার, তাহলে বলি যে আমাদের দেশে কিন্তু এর ব্যবস্থা আছে। 144-16 এইটা হচ্ছে নাম্বার, এই নাম্বারে কিন্তু ফোন করা যায়। মানস হলো ভারতের সরকারি 24/7 মানসিক স্বাস্থ্য সহায়তা পরিষেবা। এটাই ফোন করলে কিন্তু তোমাকে সেইভাবে সহায়তা দেওয়া হবে, এবং বিভিন্ন মেট্রো স্টেশন, পাড়া, সব জায়গাতেই কিন্তু দেখবে কোথাও না কোথাও উল্লেখ করা হচ্ছে যে এরকম মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছেন কি, কোনো মানসিক সমস্যা হচ্ছে কি। সঙ্গে সঙ্গে কিন্তু কোনো সাইকোলজিস্টের কাছে যাওয়া উচিত প্রত্যেকের, এবং বাবা মারও লক্ষ্য করা উচিত যে ছেলে মেয়ে ডিপ্রেশনে চলে যাচ্ছে কি না, তার সবসময় মন খারাপ থাকছে কি না, সে শুয়ে থাকছে, সে খাচ্ছে না, এই সমস্ত লক্ষণ দেখলে সঙ্গে সঙ্গে কিন্তু সাইকোলজিস্টের কাছে নিয়ে যান। আপনি কলার তুলে বলবেন আমার ছেলে ডাক্তার হয়েছে বা ইঞ্জিনিয়ার হয়েছে, আপনার পাড়ায়, আপনার আত্মীয়র মধ্যে বা আপনার অফিসে আপনি একটা কেউ কেটা হয়ে যাবেন সেটা দিয়ে, সেটাই সব নয়। আপনার সন্তানের মানসিক স্বাস্থ্য ঠিক আছে কিনা সেটা দেখা সবচেয়ে বেশি জরুরি, সে সুস্থভাবে বেঁচে আছে কিনা সেটা সবচেয়ে জরুরি। এই তো কিছুদিন আগেও একটি মেয়ে সে সুইসাইড নোট লিখে গেছে যে এবার ডাক্তার হতে পারলাম না, পরের জন্মে নিশ্চয়ই হব। এই পরিস্থিতি কেন হবে একটি ছেলে বা মেয়ের, এই পরিস্থিতি কেন হবে? ডাক্তার হয়ে সে মানে কি সাংঘাতিক কাণ্ড করবে? হ্যাঁ, ডাক্তার হওয়া ভালো, ইঞ্জিনিয়ার হওয়া ভালো, সবাই যে তা হবে তার তো কোনো মানে নেই। আর মানে বাবা মাদের নিজেদের লেখাপড়াটাও বাড়ানো খুব জরুরি। আমি একজন মানে কিছুদিন আগে ডেটা সায়েন্স নিয়ে পড়া একটি ছেলে, সে দেখলাম সে যে পরিমাণ টাকা রোজগার করছে এবং সে বিদেশে অলরেডি সেটেলড, তো সে তো অত্যন্ত সাধারণ রেজাল্ট নিয়ে পাশ করেছে, কমার্স ব্যাকগ্রাউন্ড, এমন না সে তার বাবা মা সায়েন্স পড়তে বলেছিল সে সায়েন্স পড়েনি, বলেছে আমি কমার্স পড়বো এবং কম্পিউটার ম্যাথস এইসব কম্বিনেশন নিয়ে সে আজকে এমন একটা জায়গায় অ্যাচিভ করেছে। আপনার ছেলে হয়তো 10 বছর ডাক্তারি করে সেই জায়গাটা অ্যাচিভ করতে পারবে না। কাজেই ছেলে বা মেয়ের ওপর কোনো রকম জোর করবেন না, এটা সবার কাছে অনুরোধ। তাদেরকে তাদের মতো করে বড় হতে দিন। আজ কিন্তু আমাদের দেশে বহু রাস্তা আছে, বহু সারা পৃথিবীতেই বহু রাস্তা আছে যেখানে প্রত্যেকে নিজের ক্যারিয়ার সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারে। তো এবার একটা গান, আর গানের পর ফিরছি আবার 107 FM রেইনবোয়ে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: যদি এমন হতো কোনো মনোহারি দোকান থেকে সময় কিনতে পাওয়া যাচ্ছে, তবে সেটা হয়তো দুর্মূল্য হয়ে উঠত বা আউট অফ স্টক। কিন্তু সত্যি যদি জীবনে কোনো মুহূর্তে সময় কেনা যায়, সেটা 5 মিনিটের জন্য হলেও, তবে সেই সময়ে তুমি কি করতে চাও, কি ফিরে পেতে চাও বা কোথায় পৌঁছতে চাও? সেপ্টেম্বর মাসের ভোড়াইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল সময়ের দোকান। বার্তা পাঠান এই ঠিকানায়: ভোড়াই, FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903659992, অর্থাৎ 9903659992 এই নাম্বারে। ইমেল পাঠান AIRFM Rainbow Kolkata, দ্যাট ইজ AIRFM RAINBOWKOLKATA AIRFM।

0: rainbowkolkata@gmail.com এ। সেপ্টেম্বর মাসের বিষয় আমরা রাখলাম সময়ের দোকান। বার্তা পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200। নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোরাইতে পড়া হবে আপনার চিঠি সকাল ঠিক 6টায় শুধুমাত্র 107 FM রেইনবোতে।
1: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
2: শুনছেন ভোরাই 107 FM রেইনবোয়ে। আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। আজকে একটা বিশেষ সকাল, আজ ওয়ার্ল্ড সুইসাইড প্রিভেনশন ডে। তো সেই জন্যই ফিরে আসার পরে যারা চেষ্টা করে ফিরে এসেছে, ভাগ্যিস ফিরে এসেছে, তারা যে নতুন জীবন পেয়েছে সেই জীবনগুলোর কথা আমি একটু একটু, যাদের চিনি জানি তাদের কথা একটু একটু বলছি। তো সেই রকমভাবেই কিন্তু এই পথে হাঁটাটা খুব ভুল, কিন্তু যদি কোনো মানসিক রোগের কারণে ওই পথে কেউ হাঁটে, সেটা তার পরিবারের মানুষজনকে বুঝতে হবে যে কোনো মানসিক সমস্যার জন্য হচ্ছে কিনা। আমাদের আবার অদ্ভুত একটা ব্যাপার আছে না, যে আমরা সাইকোলজিস্ট বা সাইক্রিয়াটিস্টের কাছে যাব এটা ভাবতেও আমাদের লজ্জা লাগে। আমাদের মনে হয় যে এ বাবা, ও তো আমার কি মাথা খারাপ যে আমায় ওখানে যেতে হবে? না, আমাদের যেরকম পেট খারাপ হয়, আমাদের যেরকম হাতে পায়ে ব্যথা হয়, সেরকম কিন্তু আমাদের মনও খারাপ হতে পারে, তাই না? তখন তো যেতেই হবে, তখন সাইকোলজিস্টের সাথে কথা বলতেই হবে। মানে থেরাপি সারা পৃথিবী জুড়ে অসংখ্য মানুষ নেন এবং নিয়ে তারা যথেষ্ট ভালো থাকেন। মানে বিভিন্ন স্কুল কলেজে উন্নত দেশে দেখা যায় যে একজন না একজন থেরাপিস্ট থাকেন। এখানেও কলকাতা শহরেও বড় বড় স্কুলে থেরাপিস্ট আছেন। তো যদি সমস্যা হয় কোনো বাচ্চার, তখনই কিন্তু তাকে থেরাপিস্টের কাছে নিতে হবেই। আর তোমরা যারা যথেষ্ট বুদ্ধিমান বাচ্চা, যারা বুঝতে পারছো যে তোমাদের বন্ধু বারবার বলছে সে খুব ভেঙে পড়েছে, তার কিছুই ভাল লাগছে না, হ্যাঁ, কোনো নীল জলের ছবি দেখে সে বলছে যে জলের ভেতরটা কি ঠান্ডা, ওখানে কত ভালো লাগবে, এগুলো কিন্তু সিগনাল। হ্যাঁ, এই সিগনালগুলো পাওয়ার সঙ্গে সঙ্গে তাকে কিন্তু একলা ছাড়া বন্ধ করে দাও। মানে তার সঙ্গে তোমরা থাকার চেষ্টা করো, কোনো না কোনোভাবে এনগেজ রাখার চেষ্টা করো। তার বাড়ির লোককে বলো এই ব্যাপারে সচেতন করো। আমাদের প্রত্যেকের দায়িত্ব আছে, আমাদের প্রত্যেকের দায়িত্ব আরেকজন বন্ধুর পাশে দাঁড়ানো, চিকিৎসা সহায়তা সেইগুলো যাতে তারা পায় সেটা দেখা খুব জরুরি। আর যে কোনো ছেলে মেয়ে কিছু একটা বলতে চাইছে, সেটা বিচার না করে সেটা শুনুন। মানে সবসময় যে আমাদের তার কথা কাটাছেঁড়া করতে হবে তার কোনো মানে নেই। অনেক সময় মানুষের এমন একজনকে প্রয়োজন হয় যাকে সে মন খুলে তার মনের কথা বলতে পারে, সেই মানুষটা হয়ে ওঠার চেষ্টা করতে হবে। কারণ মানে প্রতি 10 জনের মধ্যে একজনের কিন্তু মন খারাপের রোগ আজ পৃথিবী জুড়ে। আমাদের দেশও তার ব্যতিক্রম নয়। আমাদের দেশে বাবা মারা সেই ব্যাপারটাকে অনেকটাই অবহেলা করেন, বা বাড়ির লোকেরাও অবহেলা করেন, দেখেও এড়িয়ে যান, যেটা একেবারেই উচিত নয়। আর একটু সতর্ক থাকা কিন্তু প্রত্যেকেরই জরুরি। যদি কেউ বারবার সুইসাইডাল ট্রাই নেয় আর কি, চেষ্টা করে, এটাকে একটা জরুরি অবস্থা হিসেবে নিতে হবে। তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তাকে একা না রাখা আর দ্রুত কোনো পেশাদারের সাহায্য নেওয়া। এগুলো করো না বলে তর্ক কিন্তু করবেন না কখনোই। ভালোভাবে বোঝান বাচ্চাকে। তো ইতিমধ্যেই যদি সে কোনো রকম চেষ্টা করে থাকে, আঘাত বা বিষক্রিয়া হয়ে থাকে, বা তার কাছে অন্য কোনো উপায় না থাকে, তখনই কাছাকাছি হসপিটালে তাকে নিয়ে যান এবং জরুরি পরিষেবার সাহায্য নিন। আরেকবার বলছি, আমাদের দেশে টেলিমানস 14416 নাম্বারে 24/7 মানসিক স্বাস্থ্য সহায়তা পাওয়া যায়। বারবার চেষ্টা হলে শুধু পরিবারের নজরদারি যথেষ্ট নয়, একজন মনোরোগ বিশেষজ্ঞের সঙ্গে সব সময় কিন্তু যোগাযোগ রাখতে হবে। কারণ সব সময় যে পরীক্ষার কারণে বা প্রেমে ব্যর্থ হওয়ার কারণে টিনেজাররা এরকম ডিসিশন নিচ্ছে তা নয়। অনেক সাকসেসফুল মানুষও

মানসিক অসুস্থতার কারণে এরম ডিসিশন নিয়ে থাকেন, ডিপ্রেশন, বাইপোলার ডিসঅর্ডার, সাইকোসিস, সিজোফ্রেনিয়া, উদ্বেগ, মানে ভীষণ কোনো উদ্বেগ, ট্রমা থেকে কোনো ব্যক্তিগত সমস্যা, অনেকে মাদক বা অ্যালকোহলের বেশি ব্যবহার, এই এতগুলো কারণে কিন্তু মানুষ এই ধরনের ডিসিশান নিতে পারে। কাজেই যখনই দেখবেন কোনো মানুষের মধ্যে কোনো রকম, আপনার পরিবারের যে কেউ বা আপনার বন্ধুবান্ধব, যার মধ্যে স্বাভাবিকের থেকে একটু অন্যরকম ব্যাপার লাগছে, একটু অস্বাভাবিকতা তার মধ্যে আসছে, তখনই কিন্তু তার সম্পর্কে সচেতন হতে হবে। কারণ একজন মানুষ পৃথিবীতে আছে এবং তার বেঁচে থাকাটা কতটা জরুরি সেটা কিন্তু সে যতক্ষণ থাকে ততক্ষণ আপনি নিজে না বুঝলেও সে চলে যাবার পর আফসোসের শেষ থাকে না। সেই জন্য যতদিন সে সুস্থভাবে বাঁচতে পারে তাকে সেই পরিবেশটা তৈরি করে দিন, কি পরিবারে হোক, স্কুলেও অনেক রকম বুলিং হয়, বুলিংয়ের শিকার হয় বাচ্চারা, যার ফলে তারা স্কুল যেতে চায় না, তারপরে তাদের বাড়ির নানান ধরনের প্রেশার থাকে, বাবা মা বুঝতে পারে না, সেই সব কারণে একটা বাচ্চা কিন্তু ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। কাজেই তাকে ভুল সিদ্ধান্ত নিতে দেবেন না, তাকে সঠিক রাস্তা দেখান। বাবা মা, শিক্ষক শিক্ষিকা, বন্ধু বান্ধব প্রত্যেকের উচিত এমপ্যাথি নিয়ে একটা টিনেজার ছেলে বা মেয়ের সঙ্গে থাকা। কারণ সব মানুষ যে একরকম হবে তা তো নয়, একটু অন্যরকম হতে পারে, সেটা নিয়ে হাসাহাসি করা চলবে না, বরং এমপ্যাথি দেখাতে হবে। তো আরও কথা বাকি রয়েছে, তবে এখন আপনার জন্য রয়েছে আশা ভোঁসলের কণ্ঠে একটি গান, শুনুন গানটি। ফিরছি গানের পর 107 FM রেইনবোয়ে।

0: প্রেমের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: শুনছেন ভোরাই 107 FM রেইনবোয়ে। আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে, আর সময় এখন 6:48। আর আজকে একটা বিশেষ দিন, আজ ওয়ার্ল্ড সুইসাইড প্রিভেনশন ডে, আর সেই জন্যেই কথা বলছি ফিরে আসার পরে। তো ফিরে আসার পরে যারা জানতে পারলো পৃথিবীটা কত সুন্দর, পৃথিবীতে তাদেরও কত কি পাওয়ার আছে, সেইটা কিন্তু খুব জরুরি। আর ওই রাস্তায় না যাওয়াটা সবচেয়ে বেশি জরুরি। আর সেই জন্যই যাদেরই মন খারাপ হবে, যাদের মনে হবে আমার দ্বারা আর কিচ্ছু হচ্ছে না, এই বেঁচে থাকার মানে নেই, তারা কিন্তু তক্ষুনি ফোন করো বা মানসের যে নাম্বারটা 14416, এই নাম্বার 24/7 খোলা থাকে, মানসিক স্বাস্থ্য সহায়তা এখানে পাওয়া যায়। আর সত্যি কথা বলতে কি, আমি একটি মেয়েকে চিনি, আমারই বন্ধু, তো তার কিন্তু মানে ভীষণ মানসিক সমস্যা ছিল একটা সময়, আর সেই মানসিক সমস্যাকে কাটিয়ে এখন খুব নাম করা সাইকোলজিস্ট, সে অন্যের মন ভালো রাখার ব্যবস্থা করে। তো এই যে যারা মন খারাপ করে সবসময় বসে থাকছ, তারা মন খারাপ না করে খুঁজে দেখো তোমার মধ্যে ইউনিক ব্যাপারটা কী। আর বাবা মাদেরও বলছি, খুঁজে দেখুন আপনার সন্তানের মধ্যেও ইউনিক কিছু না কিছু আছে, সেই দিকটায় তাকে এগিয়ে নিয়ে যান। আর সবাইকে একই রকম হতে হবে তার তো কোনো মানে নেই, আনন্দে থাকাটা, শান্তিতে থাকাটা সবচেয়ে বেশি জরুরি। অনেক অনেক টাকা রোজগার করতে হবে, অনেক অনেক মানে নাম ধাম করতে হবে, এসব খুব অপ্রয়োজনীয়। একটা সময় রিয়েলাইজ করবেন এই সমস্ত কিছু থেকেও আপনি কত দুঃখী কত একা, তার থেকে বরং যতটুকু আছে সেটাকে অ্যাকসেপ্ট করতে শিখুন, সেটা নিয়ে ভালোভাবে থাকতে শিখুন, সেটা খুব জরুরি। অতিরিক্ত অ্যাকাডেমিক প্রেশার, প্রতিযোগিতা, বাবা মায়ের অতিরিক্ত প্রত্যাশা, বেশ কিছু বাচ্চাদের

মানসিক সংকট আর সুইসাইডের দিকে এগিয়ে যাওয়ার প্রবণতা কিন্তু বাড়িয়ে দিচ্ছে। সরকারি তথ্যেও যেটা দেখা যাচ্ছে, ফ্যামিলি প্রবলেমস, মেন্টাল ডিসঅর্ডার্স, এক্সামিনেশন ফেলিয়ার, কেরিয়ার প্রবলেমস, আইসোলেশন, এই সব বিভিন্ন কারণে কিন্তু ছোট ছোট ছেলেমেয়েরা আত্মহননের পথ বেছে নিচ্ছে। একটা তথ্য জানাই, সেটা হচ্ছে ভারতে ছাত্রদের আত্মহত্যার সংখ্যা 2023 সালে 13,892 থেকে 2024 সালে 14,488 হয়েছে, প্রায় 4.3% বেশি। এখন নিশ্চয় আরও খানিকটা বেড়ে গেছে। সেই জন্যেই বলছি, রেজাল্ট বা পড়াশুনো এই সব নিয়ে অযথা টেনশন বাচ্চাকে দেবেন না। সে যেভাবে এগোতে চায় সেভাবে এগোক, অজস্র পথ আছে এগিয়ে যাওয়ার। আর আমাদের দেশ কিন্তু এখন গরিব দেশ নয়, আমাদের দেশ এখন উন্নত দেশ। কাজেই উন্নত দেশে অসংখ্য রাস্তা থাকে মানুষের এগিয়ে যাওয়ার। এই মুহূর্তে হয়তো মনে হতে পারে যে যেটা করতে চেয়েছিল সেটা করতে পারছে না, তার মানে এই নয় যে অন্য কিছু করলে সে সাকসেসফুল হবে না। অন্য অনেক রাস্তা আছে আর আস্তে আস্তে আরও অনেক রাস্তা বেরোবে। কাজেই বাচ্চাকে ডিসকারেজ না করে তাকে এনকারেজ করুন। এই তো কয়েক মাস আগে আমি একটা নিউজ দেখছিলাম যে এক বাবা মা তাদের বাচ্চার ফেলিয়ার সেলিব্রেট করছে, তার বাচ্চা পাস করতে পারেনি বোর্ড পরীক্ষায়, সেটা তারা সেলিব্রেট করছেন। সেটা দেখে অনেকে হেসেছে, কিন্তু আমার অসম্ভব ভালো লেগেছে যে এই তো প্রকৃত বাবা মা, যে ছেলে মেয়ের সমস্ত মানে ওঠা পড়ায় তাদের পাশে থাকে, কখনো তাদের পাশ ছেড়ে যান না। এটা আপনাকেও হয়ে উঠতে হবে। বাচ্চাকে ব্লেম করলে চলবে না। হয়তো সে তার অপছন্দের বিষয় নিয়ে সারাদিন পড়ছে, যার ফলে তার ভালো লাগছে না, সে বিষয়টা তার ইন্টারেস্ট তৈরি হচ্ছে না, সেটা আপনাকে বুঝতে হবে। জোর করে চাপিয়ে দেওয়া যাবে না সাবজেক্ট, তাকে বেছে নিতে বলুন। আর সে যেই দিকেই যেতে চায় সেই দিকেই তাকে কিন্তু এগিয়ে নিয়ে যান। সে ভালো খেললে খেলায় উৎসাহিত করুন, সে ভালো ছবি আঁকে, ভালো অভিনয় করে, ভালো গান গায়, সেই দিকে তাকে উৎসাহ দিন। প্রত্যেকটা দিকে কিন্তু মানুষ মানে সাকসেসফুল হতে পারে। হ্যাঁ, আপনার হয়তো মনে হতে পারে যে এইসব প্রফেশনে আনসার্টেনটি আছে, আনসার্টেনটি আছে, কিন্তু তার লড়াইটা তাকে লড়তে দিন। আপনার দেখানো পথে সে লড়বে এবং সেই পথে লড়তে গিয়ে সে ধাক্কা খেতে খেতে একটা সময় চরম পথ বেছে নেবে, এটা তো ঠিক নয়। কাজেই সবার কাছে একটা অনুরোধ, কোনো রকম ভুল সিদ্ধান্ত নেবার আগে 10 বার ভাবুন। একটাই জীবন আমাদের, এই সুন্দর পৃথিবী ছেড়ে আমাদের কারুরই যাওয়া উচিত নয়। যখন আমাদের সময় আসবে তখন আমরা যাব, কিন্তু এই সুন্দর পৃথিবীর প্রত্যেকটা দিন উপভোগ করুন, কারণ আপনি জানেন না আজকে যে খারাপ দিনটার মধ্যে দিয়ে যাচ্ছেন সেই অন্ধকারের শেষেই হয়তো আলো আছে। সেই আলো এতটাই জোরালো যে আপনি কি পেতে চলেছেন, কত ভালো কিছু পেতে চলেছেন আপনি কিন্তু সেটা জানেন না। কাজেই অন্ধকার সময়টায় দাঁতে দাঁত চেপে লড়াই করুন, সামনে আলো থাকেই সব সময়। কারুরই জীবন পুরোপুরি অন্ধকারময় হয় না। কাজেই লড়াইটা চালিয়ে যেতে হবে, সুস্থভাবে বেঁচে থাকতে হবে। আর এসব আবোল তাবোল চিন্তা মাথায় এলেই সঙ্গে সঙ্গে কোনো মনোরোগ বিশেষজ্ঞের সাহায্য নিতে হবে। আমি অরুণিমা এবার এগিয়ে যাচ্ছি পরের ঘন্টার দিকে। আর পরের ঘন্টার দিকে এগোতে এগোতে একটা গান আপনার জন্য রেখেছি। আর প্রত্যেককে আরও একবার মনে করিয়ে দিচ্ছি, এই জীবন কিন্তু খুব দামি, আর এই জীবন আমরা একবারই পাই। কাজেই এই জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করুন, সুন্দরভাবে বাঁচুন। একটা সামান্য পরীক্ষার রেজাল্ট, সামান্য প্রেম ভেঙে যাওয়া, এগুলো কিচ্ছু এসে যায় না। 10 বছর বাদে যখন ভাববেন তখন হাসি পাবে, তখন মনে হবে যে এ বাবা আমি কি বোকা ছিলাম। সত্যিই তাই, জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করুন। আর আমি যে গানটা এবার আপনার জন্য রেখেছি, সোমলতা আচার্য চৌধুরী আর রূপঙ্কর বাগচির গাওয়া, শুনতে থাকুন। তারপর খবর, তারপর ফিরে আসছি নমস্কার কলকাতা সঙ্গে নিয়ে। আমি অরুণিমা, শুনতে থাকুন।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চলতি মাসের 12 ও 13 তারিখ নতুন দিল্লিতে আসন্ন ব্রিকস সম্মেলনে একাধিক দেশের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, দ্বিপাক্ষিক বৈঠকে রাশিয়া ইউক্রেন সংঘাতের বিষয়টি উত্থাপন করা হবে। কেন্দ্রীয় মন্ত্রিসভা রেল মন্ত্রকের 8টি মাল্টি ট্র্যাকিং প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পগুলির আনুমানিক মোট ব্যয় ধরা হয়েছে 20,700 কোটি টাকারও বেশি। নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক বসে। এক সাংবাদিক সম্মেলনে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক এবং তেলেঙ্গানার 17টি জেলাকে যুক্ত করে প্রথম 5টি মাল্টি ট্র্যাকিং প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ওড়িশা, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ের 14টি জেলা জুড়ে আরও 3টি মাল্টি ট্র্যাকিং প্রকল্প অনুমোদন করেছে মন্ত্রিসভা। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কলম্বোয় শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমারাদিসা নায়কের সঙ্গে বৈঠক করেছেন। আঞ্চলিক নিরাপত্তা ও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে সম্মত হয়েছে দুই দেশ। বৈঠকে শ্রীলঙ্কার বিমান বাহিনীর আধুনিকীকরণ সহ একাধিক প্রতিরক্ষা সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর মধ্যে শ্রীলঙ্কা বিমানবাহিনীর L-70 বিমান, বিধ্বংসী বন্দুকের আধুনিকীকরণ, NCC এবং উভয় দেশের জাতীয় প্রতিরক্ষা

0: রাজ্যের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলি অন্তর্ভুক্ত রয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, নেপালে ভয়াবহ বন্যায় ভারত সেদেশের ত্রাণ ও পুনর্গঠনে সব রকমের সহায়তা অব্যাহত রেখেছে। বর্তমানে 7টি বিমানে 95 টন ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, বর্তমানে ভারতের সুড়ঙ্গ উদ্ধারকারী দল সেখানে উদ্ধার কাজ চালাচ্ছে। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল আন্তর্জাতিক ক্ষেত্রে মহিলা পরিচালিত বিভিন্ন উদ্যোগের সম্প্রসারণের লক্ষ্যে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলিকে একত্রে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, লাখপতি দিদি কর্মসূচির আওতায় প্রায় 10 কোটি গ্রামীণ মহিলা 90 লক্ষেরও বেশি স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হিসেবে যুক্ত রয়েছেন। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।
2: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses, and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
3: শুনছেন নমস্কার কলকাতা,
4: নমস্কার কলকাতা
3: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
4: নমস্কার কলকাতা।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: গুড মর্নিং, নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে, আমি অরুণিমা আজ আপনার সঙ্গী। সময় এখন 7:08, গরম চায়ের কাপে দিন প্রথম চুমুক, তারপর আপনার আর আমার আড্ডা জমুক। ফিরছি একটু পরেই সঙ্গে নিয়ে দিনের ডায়েরি, আর এখন যে গানটা রেখেছি সেটা হলো শুভঙ্কর ভাস্করের গাওয়া মেঘদূত, 107 FM রেইনবোয়ে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: খুললাম দিনের ডায়েরি 107 FM রেইনবো এ। নমস্কার কলকাতা, আমি অরুণিমা আপনার সঙ্গে। আর দিনের ডায়েরি খুলেই প্রথম যেটা বলবো, আজ ওয়ার্ল্ড সুইসাইড প্রিভেনশন ডে। দিনের পর দিন মন খারাপ, উল্টোপাল্টা চিন্তা হলে সাইকোলজিস্টের কাছে নিজেই যান। আর আত্মীয় বন্ধু কেউ বেঁচে থাকার বিরুদ্ধে কথা বলা শুরু করলে তাকেও মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যান। এই সুন্দর পৃথিবীতে মানুষ হয়ে বেঁচে আছি, এটাই তো সবচেয়ে বড় ব্যাপার, তাই না? ভালো সময় খারাপ সময় তো থাকবেই, খারাপ সময়কে ওভারকাম করতে হবে। আর আজ আপনার সঙ্গে যারই দেখা হবে তাকে অন্তত একবার জিজ্ঞেস করুন, আর ইউ ওকে? এটা জানা খুব জরুরি, আজ আর ইউ ওকে ডে। আর আরও একটা ডে আজকে আছে, সেই ছোট্টবেলায় ক্লাস টিচারের পাশে লাইন দিয়ে বসে ক্যামেরার ক্লিকের অপেক্ষায় থাকার দিন আজ, আজ স্কুল পিকচার ডে। সেই ছোটোবেলার ছবিগুলো প্রায় প্রত্যেকেই দেওয়ালে টাঙিয়ে রাখেন, কোনো না কোনো ক্লাস 7, 8, 9, 10 যে ক্লাসই হোক বা আরও ছোটোবেলার। ওটা কিন্তু অদ্ভুত একটা স্মৃতি না, সেই বন্ধুদের চেহারা বদলে যায়, হয়তো যোগাযোগও নেই, কিন্তু ওই একটা ছবি অদ্ভুত একটা আনন্দ দেয়। তো এবার বন্ধ করি দিনের ডায়েরি। আর দিনের ডায়েরির ওপারে ছোট্ট একটা ব্রেক, কমার্শিয়াল ব্রেক। আর ব্রেকের ওপারে আপনার জন্য আসতে চলেছে সাহানা বাজপাইয়ের গাওয়া আমার হাত বান্ধিবি 107 FM রেইনবোয়ে।
3: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

আচ্ছা, আজকে কি আপনার জন্মদিন? তাহলে আপনি কি জানেন আপনি কোন কোন সেলিব্রিটির সঙ্গে নিজের জন্মদিন শেয়ার করছেন? 107 FM রেইনবো নমস্কার কলকাতায়, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। আর আপনাকে এক্ষুনি জানিয়ে দেব কোন কোন সেলিব্রিটির সঙ্গে আপনি জন্মদিন শেয়ার করছেন। আজ বিশিষ্ট ডিরেক্টর প্রডিউসার অনুরাগ কাশ্যপের জন্মদিন, অ্যাক্টর অতুল কুলকার্নির জন্মদিন আজ, আর ফাদার অফ ইন্ডিয়ান ক্রিকেট যাকে বলা হয় মহারাজা রঞ্জিত সিংয়ের জন্মদিন আজ। ওনার নামেই কিন্তু রঞ্জি ট্রফি। ভাবতে পারছেন আপনি নিজেও কত বড় সেলিব্রিটি? এতজন বিশিষ্ট মানুষের সঙ্গে আপনি নিজের জন্মদিন শেয়ার করছেন। যাদের আজ জন্মদিন তাদের প্রত্যেককে জানাই 107 FM রেনবোর তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা, হ্যাপি বার্থডে।

আর এবার আসতে চলেছে তিমির বিশ্বাসের গাওয়া শ্রাবণে। আপনারা যারা গানের রিকোয়েস্ট করতে চান গান মিলান্তিতে, তারা রিকোয়েস্ট করা শুরু করে দিন। 9903653992 হচ্ছে নাম্বার। আমি রয়েছি আপনাদের মেসেজের অপেক্ষায়।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: হাওয়া অফিসের হালচাল, হালচাল,
3: হ্যাঁ অফিসের হালচাল জানাবো 107 FM রেইনবো নমস্কার কলকাতায়। আমি অরুণিমা। আগামী 24 ঘন্টায় কি বলছে হাওয়া অফিস আবহাওয়ার পূর্বাভাসে, যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে আগামী 24 ঘন্টায় কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে সকালবেলা আকাশ থাকবে মেঘলা, আর কোথাও কোথাও বৃষ্টি হতে পারে, কোথাও কোথাও বেশ মানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরা ফেরা করবে। এবার জানাই, গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.3 ডিগ্রি কম। সর্বনিম্ন 26.7 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.3 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 96%, সর্বনিম্ন 68%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 0.03 মিলিমিটার। এইবার যে সমস্ত মৎস্যজীবী বন্ধুরা সমুদ্রে মাছ ধরতে যাচ্ছেন তাদের জন্য রয়েছে সতর্কবার্তা। সেটা হচ্ছে যে একটা বৃষ্টি ভেজা ঝোড়ো মানে পরিবেশ থাকবে, আর ঝোড়ো বাতাস বইতে পারে ঘন্টায় 35 থেকে 45 কিলোমিটার বেগে। সেই ঝোড়ো বাতাস কিন্তু 55 কিলোমিটার বেগে ঘন্টায় বইতে পারে কোথায় কোথায়, আমাদের পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চল, উড়িষ্যা, বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলে, আর এটা কিন্তু বঙ্গোপসাগরের উত্তর উপকূলবর্তী অঞ্চলে আজ এবং কাল এই রকম একটা মানে ঝোড়ো বাতাস আর সেই সঙ্গে সঙ্গে জল উত্তাল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই জন্য আমাদের যেসব মৎস্যজীবী বন্ধুরা সমুদ্রের গভীরে মাছ ধরতে যাবেন বলে ভাবছেন, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এবং

0: বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলে তাদের আজ এবং কাল সমুদ্রের গভীরে যেতে না যেতে অনুরোধ করা হচ্ছে। আপনারা এই দুটো দিন সমুদ্রের গভীরে যাবেন না প্লিজ। তাহলে এবার জেনে নিলেন তো হাওয়া অফিসের হালচাল।
1: হাওয়া অফিসের হালচাল, হালচাল,
0: হাওয়া অফিসের হালচালের পর শিলাজিৎ মজুমদার এবং সুকন্যা চট্টোপাধ্যায়ের গাওয়া বহুরূপী থেকে তুই কেনে এলি সরোবরে, সত্যি তো কেনে এলি, শুনে নিন 107 FM রেনবো। আমি অরুণিমা, ফিরছি গানের পর।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: হাওয়া অফিসের হালচাল, হালচাল।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

শহরের রীতিকথা। এই কলকাতা শহরের মধ্যেই লুকিয়ে আছে আরেকটা কলকাতা, সেই কলকাতাকেই খুঁজে বার করার চেষ্টা করি শহরের রীতিকথায়। প্রতিদিন নমস্কার কলকাতায়, 107 FM রেনবোয়ে আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। আর শহরের রীতিকথায় আজ কলকাতার কিছু জায়গার কথা বলবো। এন্টালি শহরের অংশ হয়ে উঠেছে কিন্তু অনেকটা পরে, মানে কলকাতা সুতানুটি গোবিন্দপুর যখন ছিল, যখন ইংরেজরা প্রথম কলকাতা শহর তৈরি করছে, তখন কিন্তু মূলত সব রকম সুবিধে থেকে বঞ্চিত কিছু মানুষ, মানে কিছু জনগোষ্ঠী এন্টালি এলাকায় বাস করতেন। আর জোয়ার ভাটার জমিতে জন্মানো হিন্টাল বা খেজুর গাছ ছিল প্রচুর এখানে। সেই খেজুর গাছের জায়গা থেকেই, মানে হিন্টাল থেকেই জায়গাটার নাম হয়ে উঠেছে এন্টালি। তো এই এন্টালির ইতিহাস বলতে গেলে, 1717 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুঘল সম্রাট ফারুক শিয়ারের কাছ থেকে শহরের কাছাকাছি 38টা গ্রাম ভাড়া নেয়। তো মধ্য কলকাতার এন্টালি মহল্লাটা আস্তে আস্তে মহানগরীর অংশ হয়ে ওঠে। 1758 সালে কোম্পানি যে আগে ভাড়া নেওয়া 38টা গ্রামের পাশাপাশি বাংলার প্রথম পরাধীন নবাবের কাছ থেকেও আরও 17টা গ্রাম কেনে, এই সবগুলোই উন্নয়নশীল শহরের বাইরের সীমানার অন্তর্ভুক্ত ছিল এবং এদের দিহি 55 গ্রাম বলা হতো, যার অর্থ 55টি গ্রাম। ভাবুন, তখন এন্টালি কলকাতা শহরের বাইরে, আর ক্রিক্রো এখন আমরা যেটাকে দেখি সেটা একটা খাল ছিল, সেখান দিয়ে নৌকোটৌকো যাতায়াত করতো আর কি, পুরো ভেনিস ছিল আর কি কলকাতার আশপাশটা। এই গ্রামগুলো মারাঠা পরিখার বাইরে অবস্থিত ছিল, আর প্রায় 5 কিলোমিটার দীর্ঘ এই পরিখাটা 1742 সালে কলকাতা শহরের চারপাশে ব্রিটিশদের রক্ষা করার জন্য খনন করা হয়েছিল। আর এই মারাঠা পরিখা, ভাবুন, সেটা কিন্তু সার্কুলার রোড, তার উপরে গড়ে উঠেছে, যদিও মারাঠা আক্রমণ কখনো ঘটেনি। আর এই মারাঠা পরিখা যে তৈরি করা হয়েছিল সেটা কিন্তু আমাদের ভারতীয়দের দেওয়া করের টাকায়। তো কলকাতা শহরের পুরনো চেহারাটা একটু দেখাতে পারলাম কি, মানে ঠিক মূল কলকাতা নয়, কলকাতার আশেপাশে থাকা গ্রামগুলো যেটা এখন একদমই সেন্ট্রাল ক্যালকাটার মধ্যে, সেই জায়গাগুলোর একটু চেহারা দেখাতে পারলাম কি। শহরের রীতিকথায় এই চেষ্টাটা সবসময় করি আমরা। শহরের রীতিকথা, আর শহরের রীতিকথার পর আমি অরুণিমা আপনার জন্য রেখেছি পরপর তিনটে গান, তিনেকে তিন গানের হ্যাট্রিকে। প্রথম গান শান্তনু ঘোষ ও অন্যান্য শিল্পীদের গাওয়া নিশা লাগিল রে, মাটি ছবি থেকে, আর তারপরে ফসিলসের আরও একবার, আর একেবারে শেষে লোপামুদ্রা মিত্রের গাওয়া বেণী মাধব। রইল আপনার জন্য, শুনতে থাকুন, ফিরছি গানগুলোর পর।

0: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো সাত সুরে সারা দিন সাত সুরে সারা দিন
1: শুনছেন নমস্কার কলকাতা 107

0: পর্যন্ত। শুনতে ভুলবেন না প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায় আকাশবাণী সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। ঘোষণাটি শেষ হলো আর আমি এগিয়ে যাচ্ছি পরের ঘন্টার দিকে। পরের ঘন্টায় নমস্কার কলকাতায় অনেক কিছু আছে, তার মধ্যে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ফুড ফান্ডা আছে, রান্নাবান্না শেখাবো আর কি, আমার মতো কুড়ে লোকেরা সহজে যা ভালো রান্না করতে পারে সেরকম একটা রেসিপি শেখাবো। আর তার সাথে সাথে আপনি টপিকে মেসেজ করতে পারবেন। আর এখন এখন হচ্ছে এমন একটা গান যেটা আপনাকে অবশ্যই অবশ্যই অনেক পুরনো দিনে ফিরিয়ে দেবে, নচিকেতা চক্রবর্তী আর শিখা বসুর গাওয়া কুয়াশা যখনের টাইটেল ট্র্যাক।
1: FM Rainbow Flashback Song.

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। কেন্দ্রীয় মন্ত্রিসভা রেল মন্ত্রকের 8টি মাল্টি ট্র্যাকিং প্রকল্পে অনুমোদন দিয়েছে। এই প্রকল্পগুলির আনুমানিক মোট ব্যয় ধরা হয়েছে 20,800 কোটি টাকা। গতকাল নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে এ বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক বসে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, রেলওয়ের মাল্টি ট্র্যাকিং প্রকল্পগুলি নিয়ে মন্ত্রিসভার এই সিদ্ধান্ত যাত্রীদের দ্রুত যাতায়াত, উন্নত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করবে, বাড়বে পণ্য পরিবহন। তিনি বলেন, এই প্রকল্পগুলি দক্ষিণ ভারতে রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে এবং লক্ষ লক্ষ মানুষের উপকার হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চলতি মাসের 12 ও 13 তারিখে নতুন দিল্লিতে ব্রিকস সম্মেলনে একাধিক দেশের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, দ্বিপাক্ষিক বৈঠকে রাশিয়া ইউক্রেন সংঘাতের বিষয়টি উত্থাপন করা হবে। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আন্তর্জাতিক ক্ষেত্রে মহিলা পরিচালিত বিভিন্ন উদ্যোগের সম্প্রসারণের লক্ষ্যে ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলিকে একত্রে কাজ করার আহ্বান জানিয়েছেন। নতুন দিল্লিতে ব্রিকস WBA মহিলা নেতৃত্বাধীন উন্নয়ন সম্মেলনে ভাষণ দেওয়ার সময় তিনি ব্যবসার ক্ষেত্রে সুনির্দিষ্ট কিছু নিয়ম মেনে চলার প্রয়োজনীয়তার উপর জোর দেন। রাজস্ব গোয়েন্দা দপ্তর DRI গত 10 দিনে দেশের বিভিন্ন স্থানে 6টি বড় অভিযান চালিয়ে 2টি চিতাবাঘের চামড়া, 180টি বিরল প্রজাতির কচ্ছপ, প্রায় 24 কিলোগ্রাম প্যাঙ্গোলিনের আঁশ এবং 500 গ্রাম বাঘের হাড় বাজেয়াপ্ত করেছে। এই সমস্ত জিনিসগুলি পাচারের অভিযোগে 13 জনকে গ্রেফতার করা হয়েছে। নেপালের ভারতীয় দূতাবাস জানিয়েছে, 35 টন ত্রাণ ও উদ্ধার সামগ্রী নিয়ে ভারতীয় বিমানবাহিনীর 8ম বিমানটি কাঠমান্ডুতে নেমেছে। এ পর্যন্ত 130 টনেরও বেশি ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে এবং অনুসন্ধান, উদ্ধার ও ফরেন্সিক কাজে সহায়তার জন্য 54 জন বিশেষজ্ঞ কর্মীকে মোতায়েন করা হয়েছে। আজ পশ্চিমবঙ্গ বিধানসভার একদিনের বিশেষ অধিবেশনে একটি বিল পেশ হতে চলেছে। দ্য ওয়েস্ট

0: ন্যাশনাল ইউনিভার্সিটিজ অ্যান্ড কলেজ অ্যামেন্ডমেন্ট বিল 2026 নামের এই সংশোধনী বিলটি আইনে পরিণত হলে রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মীদের মধ্যে বদলি সম্ভব হবে। এ মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: শুনছেন নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা
2: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।

0: Morning Montreux. Morning Montreux.
1: সকাল সকাল কানে মন্তর দেব 107 FM রেইনবো। নমস্কার কলকাতায়, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। 8:07 যা 8 মিনিট হয়ে গেল। যাই হোক, আজকে তো একটা বিশেষ দিন, প্রত্যেকেই জানেন আজ সুইসাইড প্রিভেনশন ডে। আর সেই জন্য যেসব ছোটো ছোটো ছেলেমেয়েরা স্কুল কলেজে পড়ো, তাদের জন্য আমার মন্তর আছে। প্রেমে নাকানি চোবানির পর ব্রেকআপ হয়েছে, প্রচণ্ড মন খারাপ, গান চালিয়ে নাচো, সত্যি বলছি, চকলেট খাও, বিরিয়ানি খাও, মনকে বলো মম চিত্তে নিতে নিত্যে কে যে নাচে তাতা থই থই, বাবা গেছে বাঁচা গেছে, মানে ওই যে যে ছিল আর কি, সে তো তোমায় নাচাইনি, ইনফ্যাক্ট সে যে তার বিচিত্র নৃত্য নিয়ে অন্য জায়গায় চলে গেছে, তুমি জাস্ট বেঁচে গেছো, এটা নিজেকে বলো। আর পরীক্ষার রেজাল্ট ভালো হয়নি, কই বাত নেই, আরেকবার চেষ্টা করো, নিশ্চয়ই ভালো হবে। আর যদি মানে ভালো হয়নি, ব্যাপারটাকে কোনোভাবেই ম্যানেজ না করা যায়, বাবা মা সবসময় উল্টোপাল্টা বলছে, সেগুলো একদম গায়ে না মেখে, সবাইকে তো ডাক্তার ইঞ্জিনিয়ার হবে তার তো কোনো মাথার দিব্যি নেই না, অন্য অন্য কত কত প্রফেশন আছে, তুমি শেফ হতে পারো, তুমি ফ্যাশন টেকনোলজি বা টেক্সটাইল টেকনোলজি পড়তে পারো, যেগুলো স্কিল বেসড কোর্স, যেগুলোর জন্য তোমার নাম্বারের অত বেশি প্রয়োজন নেই এবং কম্পিটিটিভ এক্সাম দেবার ব্যাপার নেই, সেগুলো পড়েও কিন্তু তুমি খুব ভালো জব পেতে পারো, বা কোনো বিজনেস করতে পারো, বিজনেস আইডিয়া যদি তোমার মাথায় আসে, তাহলে দেখবে বেশ কিছু কিন্তু এরকম স্টার্ট আপ আছে আর কি, যা স্টার্ট আপের জন্য বেশ কিছু ব্যাংক লোনস দেয়, তো স্টার্ট আপ বিজনেস করার আইডিয়াজও বিভিন্ন মানে অর্গানাইজেশন আছে যারা দিয়ে থাকেন, কাজেই একদম ভেঙে পড়বে না, একদম ফুল জোশ নিয়ে এগিয়ে যাও, একটাই জীবন ভাই, আনন্দ করে নাচানাচি করে বাঁচতে হবে। যাই হোক, মন্তর দিয়ে দিলাম, এটা কাজে লাগাও। আর এরপর একটা ভীষণ রোম্যান্টিক গান রেখেছি, অরিজিৎ সিং আর অন্তরা মিত্রর গাওয়া, শুনতে থাকুন 107 FM রেইনবো।
0: মর্নিং মন্ত্র, মর্নিং মন্ত্র।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। আর এইবার আপনাকে টপিক দেব, নিশ্চয়ই এতক্ষণ ধরে ভাবছিলেন যে কখন টপিক দেব আমি। হ্যাঁ, টপিক হচ্ছে, আজকে তো একটা বিশেষ দিন, আরেকবার মনে করিয়ে দিই, আজ ওয়ার্ল্ড সুইসাইড প্রিভেনশন ডে। আত্মহত্যা প্রবণতার থেকে মানুষকে দূরে সরানোর দিন আজ। আর সেই জন্যেই আপনার কাছে আমি জানতে চাই যে আপনার মনে যখন নেগেটিভ চিন্তাভাবনা আসে তখন সেগুলোকে কিভাবে সরিয়ে ফেলেন, কারণ আপনার অভিজ্ঞতা অন্য একজন বা অন্য অনেকজনকে তাদের জীবন সুন্দরভাবে পজিটিভভাবে এগিয়ে

নিয়ে যেতে সাহায্য করতে পারে। আপনার যখনই কোনো নেগেটিভ চিন্তাভাবনা মনে আসে তখন আপনি কি করেন এটা শেয়ার করুন 9903653992 এই নাম্বারে। আর এবার অবশ্যই একটা গান, সেই গানটা অরিজিৎ সিং আর অন্বেষার গাওয়া সারাটা দিন। আচ্ছা, সারাটা দিন কি আজকে বৃষ্টি হবে? আর ভাল লাগছে না, খালি বৃষ্টি আর বৃষ্টি। আচ্ছা, লোকে কি একটু শপিং করতেও বেরোবে না? পুরোটাই অনলাইনে সারবে, কোনো মানে হয়?

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। আর সময় এখন 8:22। প্রচুর মেসেজ এসে গেছে, একটু একটু করে পড়া শুরু করি। প্রথম মেসেজ পাঠিয়েছেন সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে। অরুণিমা গুড মর্নিং, আমার মনে যখন নেগেটিভ চিন্তাভাবনা আসে তখন একটা কথাই মনে করি, আঁধারের শেষে আলো জ্বলবেই। একদম ঠিক। এর পরের মেসেজ আমাকে যে পাঠিয়েছে সৌভিক সরকার ফ্রম কসবা হালতু, সৌভিক লিখেছে, সুপ্রভাত দিদি, আজ ভোরাইতে শিক্ষামূলক খুব সুন্দর আলোচনা ছিল, এত সুন্দর উদাহরণ দিয়ে বোঝালেন, খুব ভালো লাগলো। আমি চাই আজ ভোরাই থেকে শিক্ষা পাক যারা ভুল পথে যাওয়ার পরিকল্পনা করেছিল, আর মর্নিং মন্ত্র একই রকম দুর্দান্ত ছিল। থ্যাংক ইউ। টপিকে বলি, আমার জীবনেও নানা সময় নেগেটিভ ভাবনা আসে, মা বাবাকে কত কম বয়সে হারিয়েছি, একা একা জীবন কাটাতে হয়। যখন নেগেটিভ চিন্তা আসে ঘরে থাকলে ভালো কিছু খাই বা ভিডিও দেখে ব্রেনকে অন্যদিকে পরিচালনা করি, আর বাইরে থাকলে ফোনে ভালো গান বা মোটিভেশনাল ভিডিও দেখি আমি। সৌভিক সরকার ফ্রম কসবা হালতু, একদম ঠিক করো। এর পরের মেসেজ যিনি পাঠিয়েছেন যাদবেন্দ্র পাণ্ডা জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে, যখন কোনো নেগেটিভ চিন্তা আমার মনে আসে এক গ্লাস ঠান্ডা জল পান করে বারান্দায় রেডিও আর বই নিয়ে বসে থাকি, মাঝে মাঝে প্রকৃতির দিকে তাকিয়ে থাকি, কিছুক্ষণ পর মনটা ফ্রেশ হয়ে যায়। আজ মর্নিং মন্ত্র অসাধারণ অসাধারণ, খুবই ভালো লাগলো, থ্যাংক ইউ। আজ ভোরাই আপনার সুমিষ্ট গলাতে আন্তর্জাতিক আত্মহত্যা প্রতিরোধ দিবসের অনেক তথ্য, ইতিহাস ও আলোচনা, মন ছুঁয়ে যাওয়া সঙ্গীতগুলো শুনলাম, ভীষণ ভালো লাগলো, অসাধারণ উপস্থাপনা, খুবই ভালো ও সুস্থ থাকবেন আর জে দিদি ভাই। যাদবেন্দ্র পাণ্ডা জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে, থ্যাংক ইউ। আর তার পরের মেসেজ যে পাঠিয়েছে সে হচ্ছে ভবানী নায়ক, সমাপ্তি নায়ক, ডিহি মণ্ডলঘাট শ্যামপুর হাওড়া থেকে, সুপ্রভাত। আমার মনে যখন কোনো নেগেটিভ চিন্তা আসে তখন আমি সেটাকে জোর করে তাড়াতে যাই না, বরং নিজেকেই বলি একটু থামো, সব চিন্তা সত্যি নয়। তারপর মনটাকে অন্যদিকে ঘুরিয়ে দিই, পছন্দের গান শুনি, একটু হাঁটি, কাছের মানুষের সঙ্গে কথা বলি, কিংবা চুপচাপ নিজের সঙ্গে কিছুক্ষণ সময় কাটাই। কারণ আমি বিশ্বাস করি মনের আকাশে কালো মেঘ আসতেই পারে, কিন্তু তাই বলে সূর্য হারিয়ে যায় না। নেগেটিভ চিন্তাকে জীবনে সিদ্ধান্ত নিতে দেবেন না, এটা হোক আমার নিজের কাছে ছোট্ট প্রতিজ্ঞা। সত্যি খুব ভালো কথা লিখেছেন, এটা প্রত্যেকের কাছে প্রতিজ্ঞা হওয়া উচিত যে নেগেটিভ চিন্তাকে জীবনের সিদ্ধান্তের জায়গায় আমরা বসাবো না। নমস্কার কলকাতা উইথ অরুণিমা দি, আজ শুনলাম ফিরে আসার পরে নিয়ে অনুষ্ঠান, খুব সুন্দর হয়েছে। জীবন একটাই, ক্যা পতা কাল হো না হো, জীবনটাকে নিয়ে উপভোগ করো, সফলতা ব্যর্থতা নিয়েই চলতে হবে। আজকের মন্ত্রটা বেশ ভালো, জীবন একটাই, দুঃখ নয়, জীবনের ভলিউম বাড়িয়ে দিয়ে মন যা চায় তাই করো, প্রেমে ব্যর্থতা হতেই পারে, দুঃখ নয়, আরও বেটার অপশন পেয়ে যাবে। একদম ঠিক কথা বলেছ। বিষয় বলি, নেগেটিভ চিন্তাভাবনা মনে প্রবেশ করতে দিই না, তিনবার বিপদ এসেছিল, চিন্তাভাবনাকে সাইডে রেখে সামনে এগিয়ে গেছি, মন যেটা চায় সেটাই করি, জীবনটাকে উপভোগ করি, মন খারাপ হয় তো কোথাও একটু ঘুরে আসি। উৎপল মাইতি বেহালা থেকে এই মেসেজ পাঠিয়েছিল, আরও প্রচুর মেসেজ আছে সেসব পড়ব, কিন্তু এখন এক্ষুনি যেটা আসতে চলেছে সেটা সৌভিক সরকার আমাদের বন্ধু কসবা থেকে, ও রিকোয়েস্ট করেছে এই গানটার, দিওয়ানা ফিল্ম থেকে প্রসেনজিৎ মল্লিক আর দীপান্বিতা চৌধুরীর গাওয়া জেগে আছি। এই গানটা শুনুন 107 FM রেইনবোয়, আমি অরুণিমা ফিরছি গানের পর।
1: গান মিলান্তি, গান মিলান্তি।

0: 26 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
1: Kaane Bajuk, One Radio, Shuncho, 107 FM Rainbow. Shat Shure Sharadi. Shat Shure Sharadi.
2: Shunchen. Namaskar Kolkata.
3: Namaskar Kolkata.
2: 107 FM Rainbow Te. Namaskar Kolkata.
3: Namaskar Kolkata.
4: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। এবার একটু দুঃখ খবর বলি, মানে আমাদের কলকাতা শহরকে নিয়ে। জলবায়ু পরিবর্তনের কুফল রুখতে ব্যর্থ, বিশ্বের 20টা শহরের তালিকায় ঠাঁই হয়েছে কলকাতারও। ক্লাইমেট ইন্টেলিজেন্স সংস্থা সে জানিয়েছে যে এরকম 20টা বিশ্বের শহরের তালিকা প্রকাশ করেছে, যা জলবায়ু পরিবর্তনের জেরে হওয়া নেতিবাচক যাবতীয় ঘটনার তারা ফেস করেছে আর কি। তো এই জলবায়ু পরিবর্তনের কুফল পৃথিবীর ওপর কতটা বিপজ্জনক হতে পারে সেটা তো বিজ্ঞানীরা আগেও জানিয়েছেন, ভবিষ্যতেও সতর্ক করবেন, কিন্তু অস্তিত্ব রক্ষার যে লড়াইটা তাতে টিকে থাকতে পৃথিবী জুড়ে বহু দেশ, বহু শহর নিজের নিজের উদ্যোগে বহু পদক্ষেপ নিয়েছে, কেউ আবার এড়িয়ে গিয়েছে। জলবায়ু পরিবর্তনের কুফল রুখতে ব্যর্থ বিশ্বের 20টি শহরের তালিকায় এবার ঠাঁই হলো কলকাতারও। আচ্ছা, কলকাতার মানুষ শুনছেন তো, এই যে জলবায়ু পরিবর্তনের কুফল রুখতে আমরা ব্যর্থ হয়ে যাচ্ছি, সেই জন্য আমাদের সবচেয়ে প্রথমে কি করা দরকার? কলকাতার যে ওয়েটল্যান্ড, তাকে বাঁচিয়ে রাখা দরকার। কারণ কলকাতা এত জলে ডুবে থাকতো না, ওই ওয়েটল্যান্ডে কানিকারি বাড়ি হয়েছে, আর সেই সব বাড়িতে কে থাকে কে থাকে না আমি জানি না, কিন্তু যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে আমার বাড়ি আপনার বাড়ির জল যেখানে গিয়ে জমতো সেইখানে জমার রাস্তা নেই। সেই জন্য কলকাতার জলাভূমিকে রক্ষা করুন, কলকাতার বাইপাসের আশপাশে যে সব জলাভূমি আছে সেসবকে রক্ষা করুন, বিভিন্ন জায়গায় আপনার বাড়ির আশপাশেও যেসব জলাভূমি আছে তাকে রক্ষা করুন। কেউ বাড়ি করার চেষ্টা করলে জলাভূমি বুঝিয়ে সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষকে জানান, আর অবশ্যই গাছ লাগান, এটাও কিন্তু খুব জরুরি। প্রচুর জ্ঞান দিয়ে ফেলেছি, এবার যেটা করব সেটা হচ্ছে যে একটা গান রয়েছে আপনার জন্য। আপনাকে একটা কথা জানিয়ে রাখি, আজকে একটা বিশেষ দিন, আজ ওয়ার্ল্ড সুইসাইড প্রিভেনশন ডে, আর সেই জন্য ঠিক 9টা থেকে 9টা 10-এর মধ্যে আমাদের কাছে চলে আসবেন বিশিষ্ট সাইকোলজিস্ট, মনোসমাজকর্মী মোহিত রণদীপ। তার কাছে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাতে পারেন বা জানাতে পারো। যদি কোনো মানসিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছ তাহলে কিন্তু প্রশ্ন নিয়ে চলে এসো, বা তোমার বাড়ির আশপাশের কেউ যদি যায় সেই প্রশ্ন নিয়ে চলে আসতে পারো বা পারেন। আর এইবার যেটা রেখেছি সেটা হচ্ছে একটা খুব সুন্দর গান, জুবিন গার্গের গাওয়া প্রেম আমার ফিল্ম থেকে, বোঝে না সে বোঝে না। অবশ্যই এটা গান মিলান্তের রিকোয়েস্ট, সুব্রত দত্ত বেহালা শর্টসুনা থেকে এই গানের রিকোয়েস্ট করেছেন। তাহলে এবার বোঝে না সে বোঝে না ফিরছি তারপর।
5: গান মিলান্তি, গান মিলান্তি।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে 8:41। আর প্রচুর মেসেজ আমার কাছে। মোনালিসা রায়চৌধুরী কদমতলা হাওড়া থেকে লিখেছেন, শুভ সকাল দিদিভাই, অনেকদিন পর আবার মেসেজ করছি, কেমন আছো তুমি? বিষয় বলি, যখনই আমার মনে নেগেটিভ চিন্তা আসে তখন আমি আমার মায়ের মুখটা মনে মনে ভাবি, আমার প্রিয় মানুষটির কথা ভাবি, যারা আমাকে ভালোবাসে তাদের কথা ভাবি, মনটা অনেকটা শান্ত হয়ে যায়, নিজেকে বলি সব ঠিক হয়ে যাবে। একদমই তাই। আর এর পরের মেসেজ যিনি পাঠিয়েছেন, তিনি লিখেছেন যে, শুভ শারদ শুভেচ্ছা দিদিভাই, এখনও পুজোর বেশ কিছুদিন দেরি, যাই হোক নানা।

0: মনের মধ্যে ওইসব কথা ঘেঁচতেই দিই না, তোমাদের বলা কথা গান আমাকে কিছু ভাবতেই দেয় না। শর্মিষ্ঠা মুখার্জি সাকরাইল হাওড়া থেকে, থ্যাংক ইউ। তারপরের মেসেজ পাঠিয়েছেন নিবেদিতা সেন শ্যাওড়াফুলি থেকে, গুড মর্নিং অরুণিমা, আমার ওপর অনেকেই নির্ভর বা নাই হোক, সুতরাং এমন কোনো কাজ করবই না, তাছাড়া রাগ বা অন্য বিষয়ে মন যখন চঞ্চল হয় তখন আমি কেন প্রত্যেককেই বিবেচনা করা উচিত। ভালো লাগলো তোমার এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, থ্যাংক ইউ। এরপরে আমাদের বন্ধু মাধাই দাস বহরু ঘোষপাড়া থেকে, রোদ ঝলমলে শুভ সকাল, নেগেটিভ চিন্তা মনে আসলে তখন আমি এই চিন্তা থেকে মুক্ত হতে সেই জীবনটাকে পরিপূর্ণভাবে উপভোগ করার কথা ভাবি, কারণ জীবন তো একটাই, সেই জীবন ধরে রাখা আমার কর্তব্য, কোনোভাবে সেই জীবনকে সময়ের আগে হারিয়ে যেতে দেব না, তাই কোনো মতেই আত্মহত্যা করার মতো ভাবনা জীবনে কখনো নেওয়া উচিত নয়, এটা প্রত্যেকের ভাবা উচিত। মাধাই দাস বহরু ঘোষপাড়া থেকে এই মেসেজ পাঠিয়েছে। তারপরের মেসেজ পাঠিয়েছে দীপক কুমার তুং, গ্রাম বেলপুকুর তুংপাড়া শ্যামপুর হাওড়া থেকে, উনি লিখেছেন, গুড মর্নিং দিদিভাই, আমার যখন নেগেটিভ চিন্তাভাবনা আসে তখন আমি আমার ছোট্ট একটা বাগান আছে, বাগানে গিয়ে গাছের পরিচর্যা করতে থাকি, খুব ভালো কাজ করেন। আর উনি গান মিলান্তিতে শুনতে চেয়েছেন খাদান ফিল্ম থেকে কিশোরী গানটা, কাজেই ওই গানটাই এবার আসতে চলেছে সব্বার জন্য 107 FM রেনবোয়। আমি অরুণিমা ফিরছি গানের পর, শুনতে থাকুন
1: গান মিলান্তি, গান মিলান্তি।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। এবার কলকাতা ছেড়ে একটু দূরে যাই, স্ট্র্যান্ড রোড, না কলকাতা স্ট্র্যান্ড রোড না, সেটা হচ্ছে চন্দননগরের স্ট্র্যান্ড বলে একটা জায়গা আছে জানেন তো, সেইখানে একটা ঘটনা ঘটছে। মানে আগামীকাল থেকে 13 সেপ্টেম্বর পর্যন্ত একটা উৎসব, 3 দিন ধরে, আর অদ্ভুতভাবে স্ট্র্যান্ড রোডে লাগছে প্যারিসের ছোঁয়া। ফরাসি উপনিবেশ চন্দননগর তো জানেনই, আর এবার সেখানে লাগতে চলেছে প্যারিসের ছোঁয়া। আলোয় মুড়ে ফেলা হচ্ছে স্ট্র্যান্ড রোড। তাহলে কি পুজোর আগেই ঢাকে কাটি? না, একদমই না। জানা গিয়েছে মানে শুক্রবার আগামীকাল থেকে চন্দননগরে 3 দিন ধরে একটা উৎসবের আয়োজন করা হয়েছে, আর এই উপলক্ষে আলো দিয়ে সাজিয়ে তোলা হয়েছে চন্দননগর স্ট্র্যান্ড রোড, আর গঙ্গাবক্ষে আরতি সহ একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। স্ট্র্যান্ড রোডের দুধার জুড়ে থাকবে খাবারের স্টল, সেখানে ভারতীয় ডিশের পাশাপাশি ফ্রেঞ্চ আর কন্টিনেন্টাল খাবারও পাওয়া যাবে। একটা জিনিস উল্লেখ করি, ফরাসি আমলের ঝকঝকে রেজিস্ট্রি অফিসকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে উদ্যোগী রাজ্য সরকার। সেই অফিসকে সংস্কার করা কেন্দ্র করেই 3 দিনের এই বিশেষ উৎসবের আয়োজন করা হয়েছে। সম্পূর্ণ মানে ফরাসি ঐতিহ্যের ছোঁয়ায় সাজিয়ে তোলা হচ্ছে চন্দননগর। খুব বেশি দূরে নয়, আর উইকেন্ড আছে, ইচ্ছে করলে লং ড্রাইভে চলেই যেতে পারেন এই উইকেন্ডে চন্দননগর, গিয়ে দেখে আসতে পারেন কলকাতার কাছেই এক টুকরো ফ্রান্স, এক টুকরো প্যারিস। আমার তো জানার পর থেকে যাবার খুব ইচ্ছে হচ্ছে। আর এইবার যেটা করতে চলেছি সেটা হচ্ছে একটা ছোট্ট গান আপনাকে শোনাবো, আর গান শোনানোর পর আপনাকে আমি একটা রেসিপি বলবো, যেটা অনেকক্ষণ ধরে বলার চেষ্টা করছি, সেটা লক্ষ্মীটি পালোমা মজুমদারের গাওয়া। শুনতে থাকুন 107 FM রেইনবোয়।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: ফুড ফান্ডা,
3: ফুড ফান্ডা 107 FM রেনবো, নমস্কার কলকাতায়, আমি অরুণিমা। অতি কুড়ে একজন, সে এখন রেসিপি দেবে। তো যাই হোক, এই রেসিপিটা না আমাদের প্রতিবেশী রাজ্য বিহারের লিট্টি চোখা। কলকাতার রাস্তায় বিভিন্ন জায়গায় বানানোও হয়, হয়তো কিনেও খেয়েছেন বহুবার। তো এটা খুব টেস্টি একটা রেসিপি আর খুব স্বাস্থ্যকর। কি লাগবে এবার সেটা বলি। লিট্টির জন্য আটা 2 কাপ, সাত্তু মানে ছাতু, ছোলার গুঁড়ো আর কি, সেটা 1 কাপ, সর্ষের তেল 2 টেবিলস্পুন, কাঁচা লঙ্কা কুচি 2 কাঁচা লঙ্কা কুচিয়ে নেবেন, আদা কুচি 1 চা চামচ, আজওয়াইন মানে জোয়ান সেটা 1/2 চা চামচ, কালো জিরে 1/2 চা চামচ, নুন স্বাদ মতো, জল প্রয়োজন মতো। আর চোখা যেটা বানাবেন আর কি, সেটার জন্য কী কী লাগবে, একটা বড় বেগুন লাগবে, আলু 2 লাগবে, টমেটো 2 লাগবে, পেঁয়াজ কুচি 1 পেঁয়াজ কুচিয়ে নেবেন, কাঁচা লঙ্কা 2 কুচিয়ে নেবেন, ধনে পাতা কুচি সামান্য লাগবে, সর্ষের তেল 1-2 টেবিল চামচ, নুন স্বাদ মতো, একটু ঝাল হয় কিন্তু। হ্যাঁ, তো কীভাবে বানাবেন লিট্টির পুর, এটা হচ্ছে ছাতুর সঙ্গে কাঁচা লঙ্কা, আদা, আজওয়াইন, কালো জিরে, নুন, লেবুর রস আর সর্ষের তেল মেশান, অল্প জল দিয়ে ঝুরঝুরে একটা পুর তৈরি করুন। এবার এবার যে মানে ডোটা বানাবেন, সেটা আটার সঙ্গে নুন ও সামান্য তেল মিশিয়ে নরম একটা মণ্ড তৈরি করে 15-20 মিনিট রাখুন। মণ্ড থেকে লেচি কেটে বাটির মতো করে তার মধ্যে ওই ছাতুর পুরটা দিন, তারপর মুখ বন্ধ করে গোল করে নিন। আর লিট্টিগুলো আভেনে 180 ডিগ্রি থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 20-25 মিনিট বেক করুন। মাঝখানে উল্টে দিন, চাইলে তাওয়া বা কড়াতেও করা যায়, ধীরে ধীরে শেকে নেওয়া, সেটা অনেকটা সময়ের ব্যাপার আর কি। বাড়িতে মাইক্রোওয়েভ থাকলে বা ওটিজি থাকলে তাহলে 180-200 ডিগ্রি সেন্টিগ্রেডে আপনি 20-25 মিনিট বেক করলেই হবে। আর চোখাটা কিভাবে বানাবেন বলি, বেগুন আর টমেটো পুড়িয়ে বা ভেজে নরম করুন, আমরা জেনারেলি পুড়িয়েই নিই। আর আলু সেদ্ধ করে সব একসঙ্গে চটকে দিন, এই বেগুন টমেটো আলু সেদ্ধ সব একসঙ্গে চটকে এর মধ্যে পেঁয়াজ লঙ্কা ধনে পাতা নুন সর্ষের তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। গরম লিট্টি সামান্য ভেঙে ঘি বা সর্ষের তেলে ডুবিয়ে চোখার সঙ্গে পরিবেশন করুন, নিজেও খান। একটা টিপস দিই, সেটা হচ্ছে ছাতুরপুরে সর্ষের তেল ও লেবুর রস থাকলেই আসল যে বিহারি লিট্টির স্বাদ সেটা আপনি পাবেন, বুঝেছেন? কাজেই আপনার মনে হতে পারে এই রান্নাটা খুব একটা কুলিন রান্না নয়, এটু অকুলিন, কিন্তু লিট্টি চোখার যা টেস্ট না, একবার খেলে বারবার খাবেন, এটা আমি বলে দিতে পারি।
2: ফুড ফান্ডা,
3: আর ফুড ফান্ডার পর আমিও পরের ঘন্টার দিকে এগোবো নমস্কার কলকাতা নিয়ে। যেতে যেতে আমি অরুণিমা আপনার জন্য রেখে গেলাম অঞ্জন দত্তের বেলাবোস ফ্ল্যাশব্যাক সঙে। ফিরছি গান আর খবরের পর, শুনতে থাকুন
4: FM রেনবোতে রেনবো ফ্ল্যাশব্যাক সঙ।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্যের 14টি জেলা জুড়ে রেলের 3টি বড় মাল্টি ট্র্যাকিং প্রকল্প অনুমোদন করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। নতুন দিল্লিতে গতকাল সাংবাদিকদের তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, এর জন্য খরচ হবে 10,700 কোটি টাকারও বেশি। এর ফলে রেলের বর্তমান নেটওয়ার্ক প্রায় 656 কিলোমিটার বৃদ্ধি পাবে। এর মধ্যে রয়েছে খড়গপুর থেকে ঝালসুগুড়া অংশে চতুর্থ লাইন পাতার কাজ। আজ পশ্চিমবঙ্গ বিধানসভার একদিনের বিশেষ অধিবেশনে একটি বিল পেশ হতে চলেছে, দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটিজ অ্যান্ড কলেজেস অ্যামেন্ডমেন্ট বিল 2026 নামের এই সংশোধনী বিলটি আইনে পরিণত হলে রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মীদের মধ্যে বদলি সম্ভব হবে। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ নাদিমুল হকের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে ইডি। সূত্রের খবর, ওই অ্যাকাউন্টে 5,25,00,000 টাকা ছিল। হিসেব বহির্ভূত ওই টাকা বিটকয়েনে বিনিয়োগ করা হয়েছিল বলে তদন্তকারীদের দাবি। কৌশিকী অমাবস্যা উপলক্ষে বীরভূমের তারাপীঠে বিশেষ পূজার্চনার আয়োজন করা হয়েছে। সকাল থেকেই সেখানে বিপুল ভক্ত সমাগম হয়। ভিড় সামাল দিতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে জেলা পুলিশ। তারাপীঠ সংলগ্ন এলাকায় যান চলাচলও নিয়ন্ত্রণ করা হচ্ছে। এদিকে তারাপীঠগামী যাত্রীদের সুবিধার্থে আজ থেকে রবিবার পর্যন্ত হাওড়া রামপুরহাটের মধ্যে স্পেশাল ট্রেন চালাচ্ছে পূর্ব রেল। এছাড়া হাওড়া জামালপুর কবিগুরু এক্সপ্রেস, হাওড়া রামপুরহাট শহীদ এক্সপ্রেস, হাওড়া আজিমগঞ্জ গণদেবতা এক্সপ্রেসে অতিরিক্ত একটি করে দ্বিতীয় শ্রেণীর কামরা যোগ করা হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনে চামটাখালে মাছ ধরতে গিয়ে বাঘের আক্রমণে প্রাণ হারিয়েছেন এক মৎস্যজীবী। তাপস সরকার নামে ওই ব্যক্তি সুন্দরবন কোস্টাল থানার কালিদাসপুরের বাসিন্দা ছিলেন। মাছ ধরার সময় সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী। কলকাতায় এই প্রথম 3 দিনব্যাপী একটি আন্তর্জাতিক ডার্টস প্রতিযোগিতার আসর বসছে। শহরের একটি 5-তারা হোটেলে প্রথম ভারতীয় আন্তর্জাতিক ওপেন ডার্ট চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে। বিশেষভাবে সক্ষমদের জন্য থাকছে আলাদা ইভেন্ট। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

0: Great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
1: Shunchen. Namaskar Kolkata.
2: Namaskar Kolkata.
1: 107 FM Rainbow Te. Namaskar Kolkata.
2: Namaskar Kolkata.
3: Rainbow Time Check.
4: Shomoy ekhon thik 9ta beje 3. 107 FM Rainbow Namaskar Kolkata তৃতীয় ঘন্টা মানে শেষ ঘন্টায় ঢুকে পড়লাম আমি অরুণিমা কিছুক্ষণের মধ্যেই হ্যালো ডক্টরে আজ একটা বিশেষ দিন আজ ওয়ার্ল্ড সুইসাইড প্রিভেনশন ডেতে আমাদের মধ্যে চলে আসবেন বিশিষ্ট সাইকোলজিস্ট মনোসমাজকর্মী মোহিত রণদীপ আর তার আগে আপনার জন্য রেখেছি একটা গান জুবিন গার্গের গাওয়া মন তোকে দিলাম শুনতে থাকুন 107 FM Rainbow

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: হ্যালো ডক্টর,
3: 107 FM রেইনবোয় শুনছেন নমস্কার কলকাতা। আর এই মুহূর্তে ডক্টর নন, মনোসমাজকর্মী মোহিত রণদীপ রয়েছেন আমাদের সঙ্গে। যেরমভাবে কথা দিয়েছিলাম সেইভাবেই ওনাকে নিয়ে এসেছি। ওনারা আজকে ভীষণ ব্যস্ত একটা দিন, আজ ওয়ার্ল্ড সুইসাইড প্রিভেনশন ডেতে রয়েছেন আমাদের সঙ্গে মোহিত রণদীপ। নমস্কার।
4: নমস্কার,
3: গুড মর্নিং।
4: হ্যালো।
3: হ্যাঁ, তো আজকে তো একটা বিশেষ দিন। তো আমি একটু আগেই একটা তথ্য দিচ্ছিলাম বন্ধুদের, সেটা হচ্ছে যে গোটা পৃথিবীতে প্রতি 40 সেকেন্ডে কেউ না কেউ আত্মহননের পথ বেছে নিচ্ছেন। কেউ কেউ তাতে সফল হয়ে যাচ্ছেন, কেউ কেউ অসফল হচ্ছেন, ফিরে আসছেন আবার মূল স্রোতে। তো এই যে মানে এই যে টেন্ডেন্সিটা আত্মহননের পথ বেছে নেওয়া, এটা তো অত্যন্ত খারাপ একটা প্রবণতা। হ্যাঁ, তো এই প্রবণতা থেকে সরে আসার জন্য বিশেষ করে আমাদের অল্প বয়সী ছেলেমেয়েরা যারা স্কুল কলেজে পড়ে তাদের মধ্যে এই প্রবণতাটা বেশি দেখা যায়, তো সরে আসার জন্য আপনি কি বলবেন তাদের উদ্দেশ্যে?
4: প্রথম কথা হচ্ছে যে খারাপ ভালো এইভাবে দেখব না বিষয়টাকে। সুইসাইড একটা বিশেষ পরিস্থিতিতে মানুষ বেছে নেয়, বেছে নেওয়ার ক্ষেত্রে পারিপার্শ্বিক নানান ঘটনার মধ্যে দিয়ে যে যায় তার একটা প্রভাব থাকে। আরেকটা বিষয় যেটা হচ্ছে বিষণ্ণতা,
3: ঠিক,
4: বিষণ্ণতাও সুইসাইডকে বলা যেতে পারে যে একটা অনুঘটকের ভূমিকা নেয়। এখন সুইসাইডকে বা আত্মহননকে যদি আমাদেরকে, আত্মহননে যেটা হয় যে একটা সামগ্রিক ক্ষতি হয়, শুধুমাত্র সেই পরিবারের ক্ষতি হয় তা নয়, যে পরিবারের মানুষটি চলে যান তার পারিপার্শ্বিক যে রয়েছে সেই পারিপার্শ্বিকেরও ক্ষতি হয়। ক্ষতি হয় যেটা দেখা যায় যে যারা আত্মহননের পথ বেছে নেন তারা অন্যদেরকেও খানিকটা প্রভাবিত করে যান। যাদের মধ্যে বিষণ্ণতা রয়েছে তাদের মধ্যে কিন্তু আত্মহননের প্রবণতা বেড়ে যায়, এটা লক্ষ্য করা গেছে। আরেকটা বিষয় যেটা বলার সেটা হচ্ছে যে বিষণ্ণতা একটা বিশেষ মানসিক পরিস্থিতিতে, বিষণ্ণতার একটা বিশেষ মানসিক পরিস্থিতি যখন আমাদের চিন্তা ভাবনা একটা নেগেটিভ খাতে বইতে শুরু করে, যখন মানুষ ভাবতে শুরু করে যে তার জীবনটা ব্যর্থ, হ্যাঁ, কিংবা সে নিজেকে অপদার্থ বলে মনে করতে শুরু করে, যখন তার মনে হয় যে তার পাশে কেউ নেই, কেউ বোঝে না তাকে, যখন তার মনে হয় যে তার সামনেটাও অন্ধকার আর কিছু হওয়ার নেই, তখন মানুষ এই পথ বেছে নেয় সাধারণভাবে। এখন বলার এইটাই যে এই যে মানসিক পরিস্থিতি এইটা কিন্তু এটা স্থায়ী পরিস্থিতি নয়, এটা একটা বিশেষ সময়ের পরিস্থিতি, যে সময়ে আমরা তীব্র বিষণ্ণতার মধ্যে থাকি। একটা কথা মনে রাখতে হবে, আমাদের মুড বা মেজাজ বলা যায় যে এটা কখনোই একটা সরল রেখার উপরে চলে না, তার ওঠা থাকে আবার নামা থাকে আবার ওঠাও থাকে। যেমন প্রত্যেকটা অন্ধকার রাতের পর একটা উজ্জ্বল সকাল আমরা দেখতে পাই, ঠিক সেরকম ভাবেই বিষণ্ণতার পরে আমরা একদম স্বাভাবিক জীবনও দেখতে পেতে পারি, এটা আমাদের মনে রাখা দরকার। এবং এক্ষেত্রে যেটা জরুরি সেটা হচ্ছে যে প্রথম কথা, বিষণ্ণতার মধ্যে যদি আমি থাকি তার চিকিৎসার ব্যবস্থা রয়েছে। নিজের মধ্যে যদি বিষণ্ণতা থাকে চিকিৎসা করালে এটুকু নিশ্চিত যে ওই চিন্তা ভাবনা দূরে সরে যাবে। দ্বিতীয় যেটা, যদি আমার কাছের কোনো মানুষ যদি দেখা যায় যে ধীরে ধীরে গুটিয়ে নিচ্ছেন নিজেকে।

0: আপনি অন্যদের থেকে আলাদা করে নিচ্ছেন, কিংবা জীবন সম্পর্কে অনীহা প্রকাশ করছেন, মনে মনে করছেন যে বেঁচে থাকার কোনো মানে নেই, তাহলে সেটাকে 100% গুরুত্ব দেওয়া। এই যে গত 3 বছর ধরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তারা একটা কথা তুলছেন যে আত্মহনন সম্পর্কে প্রচলিত ধারণা গুলোকে বদলানো দরকার। পরপর 3 বছর ধরে এই বিষয়ের উপরই তারা গুরুত্ব দিচ্ছেন, এবং এটাকে কাজে পরিণত কিভাবে করা যায়, কথা বলা আত্মহনন নিয়ে। আত্মহত্যা চাপা দেওয়ার বিষয় নয়, আত্মহত্যার কথা যদি কেউ বলেন তখন তার সঙ্গে কথা বলা দরকার, কথা শুরু করা দরকার। কতগুলো প্রচলিত ধারণা আমি ছেড়ে যাই একটু, যেমন যারা আত্মহত্যার কথা বলে তারা আত্মহত্যা করে না, এই কথা একদম ভুল। বিজ্ঞানসম্মত ধারণা হচ্ছে যে আত্মহত্যা যারা করে তাদের 10 জনের মধ্যে অন্তত 8 জন কোনো না কোনো ভাবে তাদের ইচ্ছার কথা বলে দেয়। আরেকটা ধারণা হচ্ছে আত্মহত্যা যারা করে তারা আগে থেকে কোনো আভাস দেয় না। সমীক্ষায় দেখা গেছে আত্মহত্যা যারা করে তারা বেশিরভাগ ক্ষেত্রেই আভাস দিয়ে তবেই আত্মহত্যা করেন। আরেকটা ধারণা, তীব্র বিষণ্ণতা কেটে গেলে আর আত্মহত্যার আশঙ্কা থাকে না। চিকিৎসার সময় যেটা দেখা যায় যে তীব্র বিষণ্ণতার মধ্যে আত্মহননের কথা মানুষ বলছেন, কিন্তু তার মধ্যে আত্মহত্যা করার মতো এনার্জি নেই। আত্মহত্যা করতে গেলেও তো উদ্যোগ লাগে, সেই এনার্জিটা নেই। কিন্তু যখন তিনি বিষণ্ণতা কাটিয়ে উঠছেন, সেই পর্যায়ে কিন্তু তার মধ্যে শারীরিক মানসিক অবস্থা চলে আসছে যে অবস্থায় তিনি আত্মহত্যার পরিকল্পনা করার মতো জায়গায় পৌঁছে যাচ্ছেন। তখন আর অসুস্থ অবস্থা থাকছে না, কিন্তু আত্মহত্যার ভাবনাটা মনের মধ্যে কাজ করছে। আর একটা ধারণা, আত্মহত্যা কেবল ধনী কিংবা একেবারে গরিব মানুষ করে। আত্মহত্যার ঘটনা সমাজে যে কোনো স্তরের মানুষই করতে পারে। মধ্যবিত্তের মধ্যেও আত্মহননের ঘটনা প্রচুর ঘটছে প্রতিদিন। আর একটা ধারণা হচ্ছে আত্মহত্যার একটি বংশগত ধারা রয়েছে। স্পষ্ট করে বলা দরকার যে আত্মহত্যা মূলত ব্যক্তি মানুষের নিজস্ব প্রবণতা। একই পরিবারে একাধিক আত্মহত্যার ঘটনা ঘটলেও তাকে বংশগত ধারা হিসেবে ছাপ মেরে দেওয়াটা ঠিক নয়। এখন এই যে ধারণাগুলো, এই ধারণাগুলোকে বদলানো দরকার। আর যখনই কেউ মন খারাপের কথা বলবেন, বিষণ্ণতার কথা বলবেন, তাকে 100% গুরুত্ব দেওয়া, এবং এটা বলে নেওয়া দরকার যে এই আত্মহননের ঘটনার পিছনে কিন্তু আমাদের শরীরের ভেতরে একটা বিশেষ রাসায়নিকের ঘাটতির একটা বড় ভূমিকা থাকে, এবং সেই ঘাটতি পূরণের জন্য বা ভারসাম্যে ফিরিয়ে আনার জন্য ওষুধের প্রয়োজন হয়, চিকিৎসকের কাছে নিয়ে যেতে হয়, একেবারে মনোচিকিৎসকের কাছেই নিয়ে যেতে হয়, এবং চিকিৎসার সাহায্য নিলে এটা নিশ্চিত যে ওই ধারণা থেকে মানুষকে বের করে আনা সম্ভব।
1: বাহ, খুব সুন্দর বললেন, আমাদের বন্ধুরা নিশ্চয়ই ভীষণভাবে উপকৃত হবেন। খুব ভালো থাকবেন, নমস্কার।
0: হ্যাঁ, ধন্যবাদ।
2: হ্যালো ডক্টর, ডক্টর।
1: আর এরপর আপনার জন্য 107 FM রেইনবোয়ে আসতে চলেছে পরপর 3টে গান। আর পরপর 3টে গানে প্রথম যে গানটা আসতে চলেছে সেই গানটা নীতি মোহনের গাওয়া জিয়ারে। এটা জব তক হ্যায় জান থেকে। এটা ভীষণ ইন্সপায়ারিং একটা সং, আজকের দিনে আমার ভীষণ ঠিকঠাক মনে হলো এই গানটা শোনানো। আর তারপরে যে গানটা আসতে চলেছে, মানে তারপরে আরও 2টো গান আসতে চলেছে, সেগুলোর ব্যাপারে একটু পরে বলছি। শুনতে থাকুন 107 FM রেইনবোয়ে।
2: FM রেইনবোতে 3 একে

0: FM রেনবোতে তিনে কে তিন, তিনে কে তিন, গানের হ্যাট্রিক, গানের হ্যাট্রিক,
1: তিনে কে তিন গানের হ্যাট্রিকে। এরপর আমি অরুণিমা আপনার জন্য রেখেছি শুভমিতার গাওয়া মনের হদিশ, আর তারপর রূপঙ্করের গাওয়া ফেরারি মন। শুনতে থাকুন 107 FM রেনবোয়ে।

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারা দিন সাত সুরে সারা দিন
1: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses, and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
2: Shunchen. নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা,
2: 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা,
4: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। পরপর তিনটে গানের পর আবার ফিরে এলাম, আর ফিরে এলাম অনেক মেসেজ নিয়ে যে মেসেজগুলো পড়া হয়নি। শাওন বারাসাত থেকে লিখেছে, জীবন একটাই, সেটাকে শেষ করে দেওয়া মানে নিজেরই লস। ওর থেকে যতদিন বাঁচা যায় বাঁচবো, দরকার হলে দুঃখ নিয়েই বাঁচবো, তারই মধ্যে এক দুই দিন আনন্দ পেলে সেটাই লুফে নেব। এই পৃথিবীতে 95% মানুষের জীবনেই নানা রকম সমস্যা দুঃখ আছে বলে আমার মনে হয়। তারা সবাই যদি নেগেটিভিটির কারণে জীবনটাকে শেষ করে দিত, তাহলে তো প্রায় পুরো মানুষ জাতিটাই শেষ হয়ে যেত। একদম ঠিক কথা বলেছো শাওন, আর এরকম পজিটিভ রেখো সবসময় মনটাকে। আশা করি শাওনের কথা শুনে যারা এখন নেগেটিভ চিন্তার মধ্যে একেবারে দুশ্চিন্তায় রয়েছো, তারা সেই চিন্তাগুলো থেকে বেরিয়ে আসতে পারবে। বেরিয়ে আসাটা খুব জরুরি। মৌসুমী টালিগঞ্জ থেকে লিখেছে, গুড মর্নিং দিদি ভাই, আজ সকালটা খুব সুন্দর, পুজো প্রায় এসে গেছে তাই মনটা ফুরফুরে। আমি যখনই মনে নেগেটিভ চিন্তা আসে আমি ঘুরতে যাওয়ার প্ল্যান বানাই আর ঘুরতে চলে যাই। আমি ঘুরতে খুব ভালোবাসি, এটাই আমার মন ভালো রাখার সব থেকে বড় ভিটামিন।

টি মানে টি ফর ট্রাভেল। তুমি খুব ভালো থেকো আর পজিটিভ থেকো। পারলে একটা গানের রিকোয়েস্ট করেছে মৌসুমি, ওই গানটা যদি শুনিয়ে দেওয়া যায়, চেষ্টা করব শুনিয়ে দেওয়ার। আর তারপরে শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে লিখেছেন, নেগেটিভ চিন্তা যখন দৌড়ে নাড়লে কড়া, কাগজ কলম নিয়ে আমি লিখতে বসি ছড়া, গান হচ্ছে সেরা ওষুধ, মিষ্টি গানের সুর, কর্ণকুহরে করলে প্রবেশ সকল চিন্তা দূর, সবুজের মাঝখানেতে বিলিয়ে দিলে মন, আধার কেটে রবির আলোয় উঠবে ভোরে গগন। শারদ শুভেচ্ছা সহ শঙ্করচন্দ্র দেব বারাসাত থেকে এই মেসেজটা পাঠিয়েছেন। তার পরের মেসেজ বিকাশ রঞ্জন দাস যাদবপুর বিজয়গড় থেকে, সুপ্রভাত অরুণিমা, আমার যখন কোনো কারণে মন উথাল পাথাল হয় তখন শুধু ভালো ভালো গান শুনি, আর আমার ছাদ বাগানে গাছের পরিচর্যায় নিজেকে ব্যস্ত রেখে মনকে শান্ত করার চেষ্টা করি, খুব ভালো কাজ করেন। আর রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে লিখেছে, গুড মর্নিং দিদি, মাথায় নেগেটিভ চিন্তা এলে প্রথমে আমি নিজেকে একটু সময় দিই, বেশি ভাবতে না গিয়ে অন্য কোনো কাজে মন দেওয়ার চেষ্টা করি, যেমন গান শুনি, খুব ভালো করো। আর এবার তাহলে সব্বার জন্য অনুপম রায়ের গাওয়া আমাকে আমার মতো থাকতে দাও, 107 FM রেনবো। ফিরছি গানের পর।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবো, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। আর 9:37 এখন। এবার জানাই, দূরপাল্লা ট্রেনে যাত্রীদের ফেলে দেওয়া আবর্জনা নিয়ে দীর্ঘদিন ধরে তো একটা সমস্যা চলছে। তো এই সমস্যার সমাধানে নতুন ব্যবস্থা নিয়েছে ভারতীয় রেল, আধুনিক একটা, মানে যে কোচে যত বর্জ্য জমা হচ্ছে তা সংরক্ষণের জন্য উচ্চ ধারণ ক্ষমতা সম্পন্ন একটা গার্বেজ ডিসপোজাল সিস্টেম তৈরি করেছে ঝাঁসি ওয়াগন রিপেয়ার ওয়ার্কশপ। এতদিন একটা আবর্জনা রাখার জায়গাকে সর্বোচ্চ 18 লিটার বর্জ্য রাখা যেত, কিন্তু নতুন ব্যবস্থায় একসাথে 367.4 লিটার পর্যন্ত আবর্জনা জমা রাখা যাবে। ফলে দূরপাল্লার যাত্রাপথে বারবার ট্রেনের ভিতরের বিন খালি করার প্রয়োজন হবে বলে মনে হয় না। রেল জানাচ্ছে নতুন ব্যবস্থায় মূলত তিনটি অংশ রয়েছে। একটা হচ্ছে গার্বেজ ড্রপ বক্স, এখানে একটা সংযোগকারী ব্যবস্থা থাকবে, আর কোচের নিচে বসানো বড় আকারের আন্ডার গিয়ার কালেক্টর। যাত্রীরা কোচের ভিতরের নির্দিষ্ট ড্রপ বক্সে আবর্জনা ফেলবেন, সেখান থেকে তা সংযোগ ব্যবস্থার মাধ্যমে কোচের নিচে থাকা কালেক্টরে চলে যাবে। যাত্রা শেষে রক্ষণাবেক্ষণের সময় ওই জায়গাটা একেবারে খালি করা যাবে। তো এখন ট্রেনে ব্যবহৃত বর্জ্য সংগ্রহের ব্যবস্থায় ধারণ ক্ষমতা প্রায় 18 লিটার, ফলে দীর্ঘ যাত্রায় বিন খুব তাড়াতাড়ি ভর্তি হয়ে যায়। কোচের ভিতরে আবর্জনা ছড়িয়ে পড়া, দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হওয়ার আশঙ্কা থাকে। নতুন ব্যবস্থায় সেই সমস্যার মোকাবিলা হবে। 367.4 লিটার ধারণ ক্ষমতা বর্তমান ব্যবস্থার তুলনায়, মানে যেটা রয়েছে বর্তমান ব্যবস্থা, তার 23 গুণেরও বেশি, ফলে একই যাত্রায় অনেক বেশি পরিমাণ বর্জ্য সংগ্রহ করে রাখা সম্ভব হবে। আর রেল থেকে দাবি করা হয়েছে কোচের নিচে যে ব্যবহার করা হয় না যে জায়গাটা, সেই জায়গাটাকে কাজে লাগিয়েই নতুন সংগ্রহটি তৈরি করা হয়েছে। এর ফলে কোচের অন্যান্য গুরুত্বপূর্ণ আন্ডার গিয়ার বা কাঠামোগত অংশে কোনো পরিবর্তন করতে হবে না। সম্পূর্ণ ব্যবস্থাটা হয়েছে স্টেনলেস স্টিল দিয়ে, ফলে দীর্ঘদিন ব্যবহারের পাশাপাশি মরচে প্রতিরোধ এবং স্থায়িত্ব বাড়বে বলে আশা করা হচ্ছে। আমি জানি এটা যারা শুনছে তারা প্রত্যেকে ভাবছে, এ বাবা, তাহলে আমাদের এই যে এত জিনিসপত্র, এত সুটকেস টুটকেস, সেগুলো কোথায় রাখবো? সেগুলো তো সিটের তলায় ঢুকিয়ে রাখতাম। কিছু পেতে গেলে কিছু তো ছাড়তে হয়, তাই না? সেগুলো সিটের তলায় ঢুকিয়ে না রেখে সোজা দাঁড় করিয়ে রাখবেন, কী আর করবেন, কিছু করার নেই। আর আমাদের ভালোর জন্যই তো এসব ভাবনা চিন্তা, তাই না? এবার আসতে চলেছে যে গানটা, সে গানটার জন্য রিকোয়েস্ট করেছে স্বরূপ মাইতি। স্বরূপ কোথায় থাকে সেটা লেখেনি, কিন্তু গানটা খুব সুন্দর, অন্তরালে ছবি থেকে কিশোর কুমারের গাওয়া। গান মিলান্তিতে সেই গানটাই আসছে এবার 107 FM রেইনবোয়ে। আমি অরুণিমা, ফিরছি গানের পর।
1: গান মিলান্তি, গান মিলান্তি।

0: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
3: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। আর এইবার যেটা জানাতে চাই সেটা হচ্ছে যে বেশ কিছু মেসেজ রয়েছে, সেগুলো একটু পড়ে দিই। গোপাল সিনহা বসুনগর মধ্যমগ্রাম থেকে উনি লিখেছেন, মেঘ বৃষ্টির লুকোচুরি শুভ সকাল। প্রথমেই বলি মর্নিং মন্ত্র অন্যান্য দিনের মতোই অসাধারণ। যে কোনো বিষয়ের মন্ত্র বা টোটকা অ্যাপ্লাই করতে হবে তবেই হবে তার সার্থকতা। এবার আজকের টপিকে বলি, আমার জীবনে নেগেটিভ চিন্তা দূরে রাখার আপনার চেষ্টা আমি করে যাই। আমার পছন্দের গান, আমার প্রিয় লেখকদের গল্পের বই, প্রিয় নায়ক নায়িকার সিনেমা দেখার মাধ্যমে, আরেকটা বিষয়ে একাকিত্ব নিঃসঙ্গতার মাধ্যমেও মানুষের মনে নেগেটিভ চিন্তা অবসাদ আসে, যেটি ওভারকাম করার জন্য কিছু না কিছু গঠনমূলক কাজ, সমাজ সংসারের ভালো কাজের মাধ্যমে নিজেকে এনগেজ রাখা দরকার। বি পজিটিভ, লাইফ পজিটিভ, উনি লিখেছেন গোপাল সিনহা মধ্যমগ্রাম থেকে। আর যে ফ্রেন্ড অরুণিমাদি আমার পাঠানো মেসেজটি পড়বেন, কিন্তু পড়ে দিয়েছি আপনার পাঠানো মেসেজ। এর পরে যে মেসেজ পাঠিয়েছে প্রীতম মণ্ডল কাকদ্বীপ থেকে, লিখেছেন, আমি প্রীতম মণ্ডল, আমি কাকদ্বীপে থাকি। আমি তো একটা ময়না পাখিকে পড়াশুনো শেখাবো, তাকে প্রথমে অওয়া শেখাবো, এর ফলে সে আমার প্রশ্নের উত্তর দিতে পারবে। কি অদ্ভুত মানে কল্পনা, বেশ ভালো। আর প্রায় প্রত্যেকেরই মেসেজ আমি পড়ে দিয়েছি মোটামুটি। না, এই মুহূর্তে আর কোনো মেসেজ নেই। এবার যেটা করব, একটা খুব সুন্দর গান শুনিয়ে দিই। এই গানটা আমার পছন্দের, সোনু নিগমের গাওয়া, সাত পাকে বাঁধা ফিল্ম থেকে। শুনুন 107 FM রেইনবো, ফিরছি গানের পর।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবো, আমি অরুণিমা আপনার সঙ্গে। সময় এখন 9:53, বুঝতেই পারছেন চলে যাওয়ার সময় প্রায় এসে গিয়েছে। তো চলে যেতে যেতে আমি বলে যাই, সেটা হচ্ছে যে লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুমে চলে যাই, জেনে নিই কী অবস্থা এই মুহূর্তে রাস্তাঘাটের। পৌঁছে গেছি লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুমে। নমস্কার, আমি অরুণিমা বলছি 107 FM রেইনবো থেকে।
3: নমস্কার, ট্রাফিক কন্ট্রোল লালবাজার থেকে সার্জেন্ট উৎপল দেবনাথ বলছি। এখনো পর্যন্ত শহর কলকাতার যান চলাচল মোটামুটি সর্বত্রই স্বাভাবিকই আছে, কোথাও কোনো বড় কনজেশনের খবর নেই বা এই মুহূর্তে শহর কলকাতার বুকে কোনো রকম মিটিং মিটিং নেই। আজকে সারাদিনের গুরুত্বপূর্ণ পূর্ব নির্ধারিত মিটিং মিছিলের মধ্যে উল্লেখযোগ্য, বেলা 10টা নাগাদ একটি মিটিং হবার কথা আর আর এভিনিউতে, যেখানে 1500-2000 মতো কালেকশন হতে পারে। এছাড়া বেলা 12:30 নাগাদ একটি মিটিং হওয়ার কথা ওয়াই চ্যানেলে, যেখানে 350-400 মতো কালেকশন হতে পারে। উভয় ক্ষেত্রেই ট্রাফিকের তরফ থেকে আমরা উপযুক্ত ব্যবস্থাপনা রেখেছি, যাতে নর্মাল ট্রাফিকের উপরে বড় কোনো প্রভাব না পড়ে। এছাড়া আর যেহেতু বড় কোনো পূর্ব নির্ধারিত মিটিং মিটিংয়ের খবর এখনো পর্যন্ত আমার কাছে নেই, তাই আশা রাখছি বাকি সময়টুকু শহর কলকাতায় যান চলাচল স্বাভাবিকই থাকবে। নমস্কার।
2: তাহলে আর কি কথা আমার ফুরলো, নটে গেছি মুড়লো, আমি অরুণিমা আজকের মতো চললাম, আবার কাল ভোরবেলা আসবো, হ্যাঁ একদম বকবক করে ঘুম থেকে জাগিয়ে তোলার জন্য। এমনিতে তো মন এখন বেশ ভালো, কারণ পুজো এসে গেছে। আর সবাই মনটাকে ভালো রাখুন, সবসময় পজিটিভ ভাবনা ভাবুন, ভীষণ ভীষণ জরুরি সেটা। যেতে যেতে আপনার জন্য রেখে গেলাম যে গানটা ফ্ল্যাশব্যাক সঙে, সেই গানটা না ভীষণভাবে আমাদের টিনেজটাকে মনে করিয়ে দেয়। নীলাঞ্জনা নচিকেতার গাওয়া, রইল আপনার জন্য। আমি অরুণিমা আজকের মতো চললাম, শুনতে থাকুন 107 FM রেইনবো।
1: FM রেইনবোতে রেইনবো ফ্ল্যাশব্যাক সঙ, ফ্ল্যাশব্যাক সঙ।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্যের 14টি জেলা জুড়ে রেলের 3টি বড় মাল্টি ট্র্যাকিং প্রকল্প অনুমোদন করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। নতুন দিল্লিতে গতকাল সাংবাদিকদের তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, এর জন্য খরচ হবে 10,700 কোটি টাকারও বেশি। এর ফলে রেলের বর্তমান নেটওয়ার্ক প্রায় 656 কিলোমিটার বৃদ্ধি পাবে। এর মধ্যে রয়েছে খড়গপুর থেকে ঝালসুগুড়া অংশে চতুর্থ লাইন পাতার কাজ। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কলম্বোয় শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হরিণি অমরাসূর্যের সঙ্গে বৈঠক করেছেন। উন্নয়নের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি সহ একাধিক বিষয় তাঁদের মধ্যে কথা হয়। শিক্ষা, তথ্যপ্রযুক্তি, পরিকাঠামো, গবেষণা ক্ষেত্রে উন্নয়নের বিষয়টি তাঁরা খতিয়ে দেখেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO ডিরেক্টর টেড্রোস আধানাম ঘেব্রিয়েসাস কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎপ্রকাশ নাড্ডার সঙ্গে সাক্ষাৎ করেছেন। WHO দক্ষিণ পূর্ব এশিয়ার 79তম আঞ্চলিক সম্মেলনের ফাঁকে তাঁদের মধ্যে কথা হয়। ভারতে স্বাস্থ্য পরিষেবা, বিশেষ করে মা ও শিশুদের স্বাস্থ্যের উন্নতির জন্য জেপি নাড্ডাকে শুভেচ্ছা জানিয়েছেন WHO প্রধান। নেপালের ভারতীয় দূতাবাস জানিয়েছে 35 টন ত্রাণ উদ্ধার সামগ্রী নিয়ে ভারতীয় বিমানবাহিনীর 8ম বিমানটি কাঠমান্ডুতে নেমেছে। এ পর্যন্ত 130 টনেরও বেশি ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে এবং অনুসন্ধান, উদ্ধার ও ফরেন্সিক কাজে সহায়তার জন্য 54 জন বিশেষজ্ঞ কর্মীকে মোতায়েন করা হয়েছে। আজ পশ্চিমবঙ্গ বিধানসভার একদিনের বিশেষ অধিবেশনে একটি বিল পেশ হতে চলেছে। দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটিজ অ্যান্ড কলেজ অ্যামেন্ডমেন্ট বিল 2026 নামের এই সংশোধনী বিলটি আইনে পরিণত হলে রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মীদের মধ্যে বদলি সম্ভব হবে। কৌশিক অমাবস্যা উপলক্ষে বীরভূমে তারাপীঠে বিশেষ পূজার্চনার আয়োজন করা হয়েছে। সকাল থেকেই সেখানে বিপুল ভক্ত সমাগম। ভিড় সামাল দিতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। তারাপীঠ সংলগ্ন এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। ওড়িশায় আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দপ্তর IMD। আগামী দুদিন ভারী বৃষ্টি হতে পারে অসম, মেঘালয়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, কেরালা, উত্তরাখণ্ডে। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।

0: আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। বিজেপি পশ্চিমবঙ্গের জন্য 270 সদস্যের পূর্ণাঙ্গ এক্সিকিউটিভ কমিটি ঘোষণা করেছে। দলের রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্যের নির্দেশে গঠিত এই কমিটিতে প্রথমেই নাম রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তমলুক সাংগঠনিক জেলার দায়িত্ব রয়েছে তাঁর ওপর। এছাড়া দক্ষিণ দিনাজপুরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, আসানসোলে মন্ত্রী অগ্নিমিত্রা পালকে দায়িত্ব দেওয়া হয়েছে। রাজ্যে বিশ্ববিদ্যালয়গুলিতে শিক্ষক ও শিক্ষাকর্মীদের বদলি নীতি স্থির করতে রাজ্য সরকার দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটিজ অ্যান্ড কলেজেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড রেগুলেশন অ্যামেন্ডমেন্ট বিল 2026 আনছে। এই লক্ষ্যে আজ বিধানসভায় একদিনের বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় ও কলেজ প্রশাসন এবং নিয়ন্ত্রণ সংশোধনী বিলে বদলি সংক্রান্ত যাবতীয় নির্দেশিকা রয়েছে। ব্যাংকগুলিতে সপ্তাহে 5টি কাজের দিন নির্ধারণ, আর্থিক উৎসাহ প্রকল্পের নীতি বদল সহ একাধিক দাবিতে আগামীকাল দেশজুড়ে ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছে ব্যাংক আধিকারিক ও কর্মচারীদের যৌথ মঞ্চ ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়ন্স ইউএফবিইউ। এর জেরে সরকারি বেসরকারি ব্যাংকগুলির কাজকর্ম ব্যাহত হওয়ার আশঙ্কা। ব্যাহত হতে পারে এটিএম পরিষেবাও। কৌশিকী অমাবস্যা উপলক্ষে বীরভূমে তারাপীঠে বিশেষ পূজার্চনার আয়োজন করা হয়েছে। সকাল থেকেই সেখানে বিপুল ভক্ত সমাগম হয়েছে। এদিকে তারাপীঠগামী যাত্রীদের সুবিধার্থে আজ থেকে রবিবার পর্যন্ত হাওড়া রামপুরহাটের মধ্যে বিশেষ ট্রেন চালাচ্ছে পূর্ব রেল। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতায় তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি বুদ্ধদেব মণ্ডলের অপহরণের অভিযোগে বিজেপির 4 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বিকেলে নামখানার পাতিবুনিয়া এলাকা থেকে এক ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। দেহটি বুদ্ধদেবের কিনা তা আজ শনাক্ত করবেন পরিবারের সদস্যরা। চাকরির খোঁজে বেরিয়ে বাংলাদেশে পাচার হয়ে যাওয়া শ্যামপুকুরের বাসিন্দা এক তরুণীকে উদ্ধার করেছে কলকাতা পুলিশ। পাচার হওয়ার 17 দিন পর বাংলাদেশ থেকে ফোন করে ভাইকে নিজের পরিস্থিতির কথা জানান ওই তরুণী। এরপর বাংলাদেশের খুলনা থেকে তাকে উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের ঘোজাডাঙ্গা সীমান্ত চৌকিতে নিয়ে আসা হয়। নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা উপনির্বাচনে বিজ্ঞপ্তি জারি হতেই দলীয় প্রতীক কার দখলে থাকবে সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে তৃণমূল কংগ্রেসের দুই শিবিরকে আগামী 12 সেপ্টেম্বর দিল্লিতে শুনানির জন্য ডেকেছে নির্বাচন কমিশন। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 এফএম রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme Building for Resilience, Innovation, Cooperation and Sustainability with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
3: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গানদরিয়া 107 এফএম রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক।

0: এই যে সুর, এই যে কণ্ঠের আবেদন, নতুন করে আর বলে দিতে হয় না কণ্ঠটি কার। প্রবাদ প্রতিম শিল্পী অমর পাল। এই সুর শুনলেই মনে হয় যেন সকালবেলার আলো ধীরে ধীরে ফুটছে আর আমরা একে একে জেগে উঠছি।
1: একেবারে ঠিক কথা। আজকে গান্ধুরিয়ায় আপনাদের সাথে আমরা আছি, আমি মধুমিতা বসু,
0: আর সঙ্গে আমি সৌম্য।
1: এই যে অমরদার কথা, মানে অমরদা তো নয়, তার সঙ্গে লোকগানের কথা। আজকে আমাদের অনুষ্ঠানের বিষয় যে লোকগান, সেটা তো বোঝাই গেল। আর বাংলা গানের এই যে একটা অদিন ভুবন, যাকে কোনোদিন

0: চেনা শেষ হবে না, কোনো দিন জানা শেষ হবে না। ছোটোবেলায় এগুলো একদমই বুঝতাম না এর মানে কী, এখন এর দর্শনটা একটু একটু বুঝি। তাই বুঝি যত আপনি চাইবেন জানতে, গভীরে যেতে, আপনি আরও গভীরতায় পৌঁছে যাবেন। এটা একটা নেশা, এই নেশা যাকে ধরে তাকে কখনো ছাড়ে না। অমর দা অমর পালের কথা আজকে কথায় কথায় আসবে, বাংলা লোকগানের কথা, লোকজীবনের কথা, সমাজে লোকগানের কী প্রভাব তার কথা, আর ব্যক্তিগতভাবে শিল্পীদের কথা কিন্তু আসবেই।
1: আসলে এক এক ধরনের গানের সঙ্গে সঙ্গে এক একটি নাম ওতপ্রোতভাবে জড়িয়ে যায়, কিছু কিছু গান তো বটেই। তেমন কয়েকটি গান আমরা শুনব, তেমন কয়েকজন মানুষের কথাও বলব, সেই সঙ্গে গান তো থাকবেই, আর থাকবে না আপনারা।
0: আমরা চলে যাই পরের গানে, পরের গানের শিল্পী তপন রায়।

0: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses, and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
1: এই গানটা শুনতে শুনতে তুমি একটা গল্প বলছিলে, সেই গল্পটা
2: বলবো আমরা। হ্যাঁ, হাসুন দাদার গল্প বলি, প্রথমে তার গল্প বলি। সব কিছু তো জীবনে, প্রথম জীবনে সব কিছু জানা যায় না। কয়েকটা নাম জানতাম, ধরো আজ থেকে 30 বছর আগে। এখন কত শিল্পী হাতে গুনে, কিন্তু দু হাতের ওই কড় গুনে শেষ করতে পারবো না। কিন্তু 30 বা 50 বছর আগে কিন্তু একটা লিমিটেড সংখ্যা ছিল। রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির হাসুন রাজার নাম শুনলাম প্রথম, যার কণ্ঠে গান শুনছিলাম সেই প্রথম বলল। তিনি একজন মানে সিলেটের দাপুটে জমিদার, যেরম হয়। কিন্তু সেই ঘটনাটা যার পরে তার পুরো ভাব জীবনে বোধ সব পাল্টে গেল। 1897 সালে ভূমিকম্প হয়, যেটাকে দ্য গ্রেট ইন্ডিয়ান আর্থকোয়েক নামে ব্যাখ্যা করা হয়েছিল। হাসুন রাজার একটা পোষা হাতি ছিল, যে ভূমিকম্পের কারণে ওই সৃষ্ট ফাটল হয়, তাতে পড়ে মারা যায়। এই ঘটনার পর কিন্তু তিনি এতটাই মর্মাহত হন যে তার জীবন, জীবনবোধ সমস্ত পাল্টাতে থাকে। শুধু বহির্জগৎ না, অন্তর্জগতেও একটা বিরাট পরিবর্তন আসে। বিষয়াসের প্রতি নিরাসক্ত হয়ে ওঠে, একটা মনের মধ্যে বৈরাগ্য, একটা ঔদাস্য, যে কারণে তার গান তৈরি হতে থাকলো এবং গানে যে সুর তিনি আরোপ করতে শুরু করলেন, সেখানেও তিনি দয়াময়ের প্রেমে মগ্ন হয়ে পড়লেন। এই দর্শনটাই কিন্তু সবচেয়ে বড়, গানের সঙ্গে কিন্তু এটা মিশে থাকে। আর এই যে বললাম যে লোকগান, বাংলা গানের যে অদিন ভুবন ছড়িয়ে আছে চারদিকে, তার শিকড়ের সন্ধানে যাওয়া মানে গভীর থেকে গভীরতার মধ্যে পৌঁছে যাওয়া। এক একটা করে গান শুনবো, আর শুনতে শুনতে সময়ের কথা উঠে আসবে। যতই আধুনিক হতে চান, কোথাও আধুনিকতায় বাধা পড়ে যায়, কারণ যারা গানগুলো সৃষ্টি করেছেন তাদের ভেতরের তাগিদ থেকে তো তারা সৃষ্টি করেছেন। তা আমরা আরেকটা গানে যাই, হাসুন রাজের একটা গান।

রবীন্দ্রনাথের গান শুনতে শুনতে আমরা প্রায়শই ভাবি কত রকম পরিস্থিতির, কত রকম মেজাজের, কত রকম আঙ্গিকের গান রবীন্দ্রনাথ রচনা করেছেন। কিন্তু পল্লীগীতির দিকে যদি আমরা তাকাই, আমাদের মাটির গানের দিকে, তাহলে আমরা দেখব বিষয় বৈচিত্র্যের দিক দিয়ে সে গান আরও অনেক বেশি সমৃদ্ধ। কত রকম পরিস্থিতি থেকে গান উঠে এসেছে, দৈনন্দিন জীবন থেকে গান উঠে এসেছে। বেশ ছোটবেলায় সুযোগ হয়েছিল অমরবাবুর সঙ্গে দু চার কথা বলার। তখন গল্পকথায় তিনি এক একটা গানের কিছু কিছু অংশ গেয়ে গেয়ে শোনাচ্ছিলেন আর বলছিলেন, দেখো পল্লীগীতির ভাণ্ডার দেখো, ধান কাটার গান আছে, নদীতে নৌকা বাওয়ার গান আছে, বিয়ের গান আছে, মানুষের ক্লান্তি থেকে নিস্তার পাওয়ার গান আছে, আবার আনন্দে উচ্ছ্বাসেরও গান আছে। সব রকম পরিস্থিতিতেই লোকগান আছে। আসলে লোকগান মানে তো মাটির গান। আজকের দুনিয়ায় আমরা ফোক বলি ঠিকই, কিন্তু পল্লীগীতি মানুষের গান।

0: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
1: কালো জয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
2: একটি বিশেষ ঘোষণা, শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা। এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনবেন বিশেষ অনুষ্ঠান, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। 9 সেপ্টেম্বর 2026 থেকে এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। ঘোষণাটি এখানেই শেষ হলো।

0: গাড়ি চলে না আব্দুল করিম শাহ গান, তার গান, এবং প্রত্যেক গানেই এই যে জীবনের কথা বলা, এই যে জীবনবোধের কথা বলা। আগে তো ভাবতাম যে, প্রথমে ভাবতাম এই গাড়ি মানে গরুর গাড়ি যেটা ধীরে ধীরে চলে, তারপরে
1: তুমি যেটা বলছিলে যে রূপক,
0: হ্যাঁ রূপক,
1: রূপকের মাধ্যমে কত কথা বলা
0: এবং কত সাধারণ মানুষের জীবনের সঙ্গে মিলিয়ে দেওয়া, যাতে মানুষ বুঝতে পারে যে কোনোভাবে

0: যদি সুরটা ধরে নেয়, কথাটা ধরে নেয়, ধীরে ধীরে ধীরে ধীরে তো মানুষ বোঝে, বড় হয়, বুঝতে পারে সব, যে এই যে একটা রূপক ধর্মী ব্যঞ্জনা প্রত্যেকটা গানের মধ্যে, এই দর্শনের খোঁজ পাওয়া। একটু আগে আমরা দুজনে বলছিলাম যে যারা লোকগান করেন তাদের কণ্ঠস্বরের উচ্চতাটা বিশাল, তখন তো এত মাইক্রোফোন এত কিছু ছিল না, এখনও দরাজ গলায় গান গান, তা তারাও তো এই সমাজেরই মানুষ, অথচ পল্লী প্রান্তরে থাকেন, ছোটবেলা থেকে বেড়ে ওঠাটা একটা স্বচ্ছন্দ গতিতে হয়, ইংরেজি করলে বোঝায় যে পলিউশনের চাপটা প্রভাবিত করে না, তার একটা বিরাট প্রভাব কিন্তু কণ্ঠের উপর পড়ে। এবং এক একজন গলা ছেড়ে একটা টান ধরে আমরাও কিন্তু অভ্যস্ত হয়ে যাই যে কত লম্বা ওই টানটা হতে পারে, এবং সেটা গাইবার যে ক্ষমতাটা তারা অর্জন করেন সেটাও তো একটা বড় ব্যাপার।
1: এরপর আর একটা গান শোনাই, এই গানটির মধ্যেও সেই রূপকের ব্যবহার রয়েছে। দেখুন তো, ভাবনার যে খোরাকগুলো আমরা ধীরে ধীরে আপনাদের সামনে পেশ করছি, গানটি শুনতে শুনতে তেমন ভাবনার খোরাক পাচ্ছেন কি না

0: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses, and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
1: কথায় কথায় গানে গানে সময়টা এগিয়ে যায়, কিন্তু লোকগান যা ধারা একেবারে সে ফুলগুলো নদীর মতো ধীরে ধীরে ধীরে ধীরে সমস্ত সময়ে সব রকম জেনারেশনের মধ্যে সেটা থেকে যায়, প্রবাহিত হয়। না থাকলে তো লোকজীবনের স্বাদটাই হারিয়ে যায়। আমরা যদিও এখন অনেক বেশি শহর কেন্দ্রিক, থাকি শহরে, কথা বলছি শহরে বসে, কিন্তু লোকজীবনকে, হ্যাঁ, ভাষাটাও শহুরে, লোকজীবনে না ঢুকলে তো জীবনটা, হিন্দিতে বলে না যে আধুরা থেকে যায়, অজানা থেকে যায়। আর ওই মজা করে গল্প করি আর কি, যে অনেক মানুষ থাকে কলকাতায় বাড়ি থেকে, দূরে একটা বাগান বাড়ি, মফস্বলে বা দূরে দূরে জায়গায় একটা গ্রামে একটা বাড়ি করে। তার দুটো কারণ, একজন খুব বিখ্যাত অভিনেতার সঙ্গে গল্প করছিল যে গ্রামের বাড়িটা বিক্রি করে দিলে পুকুরে যে মাছগুলো আছে সেগুলো তো বাড়ি ছাড়া হয়ে যাবে, আমার পেয়ারা গাছে যে পেয়ারাগুলো হয় সেগুলোও আর হবে না। এইটা না আমি আমাকে একটু অবাক করেছে, কারণ এত ব্যস্ততম অভিনেতা, আমরা মনে করি তার জীবনে অর্থই সব, কিন্তু এইভাবে ভাবলো যে বাড়িটা বিক্রি করা মানে শুধু বাড়ি বিক্রি করে না, বাড়ির গাছ, পুকুর, বাড়ির রাস্তা, বাড়ির যা কিছু সবটাই বিক্রি করে দেওয়া। তখন আমি বুঝলাম যে আরে এ তো আরেকটা দিক, আরেকটা দর্শন, তাই না? আমি তো ভাবি না, ভাবি প্রয়োজন। এবং ঠিক যে কারণে আমি তো টালিগঞ্জ দিয়ে আসি, এই টালিগঞ্জ টান, এখন তো অনেক ফ্ল্যাটেট হয়ে গেছে, একটা খুব ফাঁকা একটু জায়গা আছে। আর প্রতিদিন আস্তে আস্তে ভাবি এই জায়গাটা কবে ফ্ল্যাট হবে, এই জায়গাটা কবে ফ্ল্যাট হবে। আজকে ঠিক তার উল্টো মনে হচ্ছিল যে আমার যদি একটু ক্ষমতা থাকতো যে ওই জায়গাটা ফ্ল্যাট হবে না, বেশ গাছপালাগুলো আছে আরও একটু গাছপালা হোক, অনেকগুলো বাড়ির মাঝখানে যদি ওরকম একটা ছোট্ট একটা প্রাঙ্গণ থাকে, একটা জায়গা থাকে, লোক যেতে যেতেও একটু চোখ বাদিক ঘুরে একটু দেখে নেবে, বা দেখবে তুমি একটা দেখবে তোমার মাপ হয়ে যাবে যে এই গাছটায় এত ফুল ফুটেছিল কই, এবছর তো ফুটলো না। এই যে তোমার প্রকৃতির সঙ্গে নীরবে একটা বন্ধুত্ব তৈরি হয়ে যাওয়া, এই অনায়াস সুযোগটা ছাড়া যায় না, ছাড়া উচিত একেবারেই না, কিন্তু তোমার হাতে নাই ভুবনের ভার।
2: আর দেখো এই যে এই ছোট ছোট অনুভূতিগুলো, এই ছোট ছোট মুহূর্তগুলো থেকেই তৈরি হয় লোকগান, মানুষের মুখে মুখে যে সুর ফেরে, যে কথা ফেরে, তীব্র দুঃখ বেদনা বা নিছক উচ্ছ্বাস, আনন্দ উদযাপন, সেসব থেকেই উঠে আসে গান। এর পরের গানটি আমরা শুনব, তেমনই একটি গান, ঝুমুর গান।
3: ফুল কি মকর মেলায় লাই যাবি?
4: হ্যাঁ গো দাদা, যাবো বই

যে গানটি শুনলাম আবার অন্যরকম আরেকটি মেজাজের গান। আসলে লোকগানের জগতে সুরেরও কোনো অন্ত নেই, কথার তো অন্ত নেই।

আবার অনেক সময় দেখা যায় যে সুরটা একই রকম রইল, কথাটা কিছুটা বদলে বদলে যাচ্ছে। এই গানটি আমরা শুনছিলাম দোলা বন্দ্যোপাধ্যায় এবং সুভাষ চক্রবর্তীর কণ্ঠে। এর পরের গানটি আমরা শুনব শিল্পী স্বাগত দের কণ্ঠে।

মানুষ ব্যথা দেয়, ব্যথা পায়। স্বাগত এমন একজন শিল্পী, আমরা কিছুদিন আগে তাকে আমরা হারালাম। আমাদের জীবনে কিছু কিছু অপ্রাপ্তি ঘটে, অসময়ে চলে যাওয়া থাকে। খুব তো বন্ধু মানুষ, একসঙ্গে বড় হয়ে ওঠার কিছু

0: ভাবনাগুলো কিন্তু আমরা কখনো ভাবি না। আমরা ভাবি যেমন দিন যাচ্ছে তেমনই যাবে, ঠিকই যাবে, কখনো যে তার মধ্যে কোনো না পাওয়া, যে কোনো শিল্পী বিশেষ বা ব্যক্তি বিশেষে যে না পাওয়াগুলো ভর করতে পারে এগুলো আমরা ভাবি না। সবসময় পাবো এই কথাটাও যেমন ঠিক না, পাবো না এই কথাটাও ঠিক না। দুটো মিলিয়ে মিশিয়ে যে গতিটা তৈরি হয় এই গানগুলো শুনতে শুনতে, জীবন আছে, জীবন বোধ আছে। পরবর্তী সময় রবীন্দ্রনাথের গানের প্রসঙ্গ একবার আনছিলাম না, সেখানে বারবার করে দেখেছি আনন্দ আছে, দুঃখ আছে, আলো আছে, অন্ধকার আছে, আসলে যা আছে জীবন আছে। জীবন
1: আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে সৃজিৎ মুখোপাধ্যায়। ইরানের হরমুজগান প্রদেশের কেশমদ্বীপ, সিরিক ও মিনা প্রদেশ সহ উপকূলীয় অঞ্চল জুড়ে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এ বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। এদিকে সৌদি আরবের সংবাদ মাধ্যম জানিয়েছে সেদেশের কিং ফাহাদ বিমান ঘাঁটির কাছে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তাইফ শহরেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ওই এলাকার অন্তত দুটি শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে বলেও জানা গেছে। টিভিকে বিধায়ক VS বাবুকে আজ ভোরে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোলাথুর বিধানসভা কেন্দ্রের 75 বছর বয়সী এই বিধায়ক প্রাক্তন মুখ্যমন্ত্রী MK স্ট্যালিনকে পরাজিত করেছিলেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ কলম্বোতে শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার অরবিন্দ ডি সিলভা, সনদ জয়সূর্য এবং চামিন্ডা ভাসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। অসাধারণ ক্রীড়াশৈলীর জন্য ভারতের লক্ষ লক্ষ মানুষের কাছে এই ক্রিকেটাররা সমাদৃত বলে সমাজ মাধ্যমের এক বার্তায় রাজনাথ সিং উল্লেখ করেন। প্রতিরক্ষামন্ত্রী বর্তমানে শ্রীলঙ্কা সফরে রয়েছেন। স্লোভেনিয়ায় নিজেদের প্রথম দূতাবাস চালু করল ইসরায়েল। অধিকৃত ওয়েস্ট ব্যাংকে ইসরায়েলের আগ্রাসনের কারণে দীর্ঘদিনের কিছু মিত্র রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক অবনতির মধ্যেই এই ঘটনা। এদিকে শতাধিক প্যালেস্তাইনপন্থী বিক্ষোভকারী জড়ো হয়ে দূতাবাস বন্ধের দাবি জানিয়েছেন। বেঙ্গালুরুতে আয়োজিত 65তম অনূর্ধ্ব 15 সুব্রত কাপ আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতার ফাইনালে জয়লাভের জন্য রাজ্য সরকার ঝাড়গ্রামের মানিকপাড়া বিবেকানন্দ বিদ্যাপীঠের খেলোয়াড়দের শুভেচ্ছা জানিয়েছে। ঝাড়গ্রামের এই সাফল্য রাজ্যের গর্ব বলে আজ সকালে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে সমাজ মাধ্যমের এক বার্তায় উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, এই প্রতিযোগিতার ফাইনালে তারা অসমের কামরূপ মেট্রোপলিটন সিনিয়র সেকেন্ডারি স্কুলকে 1-গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
2: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
3: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme Building for Resilience, Innovation, Cooperation and Sustainability with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
4: ध्यान दें, आपकी मेहनत को राष्ट्रीय पहचान, पशुपालन क्षेत्र में उत्कृष्ट योगदान देने और नवीन प्रौद्योगिकी प्रथाओं को अपनाने वालों को भारत सरकार का पशुपालन एवं डेयरी विभाग प्रदान करता है राष्ट्रीय सम्मान। आज ही नामांकन करें राष्ट्रीय गोपाल रत्न पुरस्कार 2026 के लिए। इस पुरस्कार के लिए 3 श्रेणियों में होता है चयन, सर्वश्रेष्ठ डेयरी किसान, सर्वश्रेष्ठ डेयरी सहकारी समिति और सर्वश्रेष्ठ AI तकनीशियन। उत्तर पूर्वी क्षेत्र और हिमालयी राज्यों के लिए विशेष पुरस्कार का प्रावधान। नामांकन की तिथि 10 अगस्त से 10 सितम्बर 2026 तक, तो देर किस बात की, आज ही आवेदन करें www.awards.gov.in पर या संपर्क करें नजदीकी CSC केंद्र पर। राष्ट्रीय गोपाल रत्न पुरस्कार 2026, पशुपालन एवं डेयरी विभाग, भारत सरकार द्वारा जनहित में जारी।
5: कालोजयी बांग्ला गानेर धारा छुए जाक मन, सुनछेन गान दोरिया 107 FM रेनबो ते। गान दोरिया, गान दोरिया, छुए जाक मन, छुए।

0: কোথা থেকে কথা শুরু করব। পরপর তিনটি গান শুনলাম। মাদুল যদিও ব্যান্ড হিসেবে আসেনি, কিন্তু লোকগানের দল।
1: হ্যাঁ,
0: দোহার আরেকটা ফর্মে এলো, তারপরে গানটা ভূমির কণ্ঠে, তার আবার আরেকটা দিক নিয়ে এলো। এই যে লোকগানের ধরন পাল্টাতে শুরু করলো, একটু শহর কেন্দ্রিক হতে থাকলো, পরিবর্তন কি এলো গানের চলনে, বলনে, মিউজিক্যাল ট্রিটমেন্টে, অ্যারেঞ্জমেন্টে। এবং একটু আগে বলছিলাম না যে আমার বাবা একদিন বলেছিলেন যে লোকগানে, মানে খুব বাবা খুব সফট স্পোকেন মানুষ ছিলেন, খুব ঠান্ডা করে বললেন যে বলিস না গিটারটা না বাজাতে, আমার তো মাথায় মানে হাত, আমার বলায় তো হবে না। কিন্তু তার বয়স, তার চেনা জগৎ, বাংলাদেশের মানুষ ছিলেন, তার চেনা জগৎ থেকে ওটা তাকে তার মনে স্ট্রাইক করলো। কিন্তু আমি অন্যভাবে বুঝলাম, আমার খুব ভাল লাগলো, আমি মাঝখানে দাঁড়ানো, এই সময়টা আমার যদি ডান পাশে হয়, ওই সময়টা আমার বাঁ পাশে, আমি দাঁড়িয়ে বুঝলাম যে দুটোর মাঝখানে একটা সমঝোতা আমাকে তৈরি করতে হবে। তখন আমি বললাম যে আচ্ছা, এর নামে কি এগিয়ে চলা না, প্রতিদিন কি নতুন গান হতে পারে, নতুন সুর হতে পারে না? এটা তো সেই যারা এই ধরনের প্রতিভা নিয়ে আসেন তাদের মাথায় একটা গিজগিজ গিজগিজ করে, যখন তৈরি হলো দুটো গান তৈরি হয়ে গেল। সেই বাংলা আধুনিক গানের ক্ষেত্রেও দেখেছি, রবীন্দ্রনাথের গানের ক্ষেত্রে দেখেছি, হয় না। কিন্তু ওই গানগুলোকে একটু আধুনিকতার মধ্যে যদি না এনে ফেলি, তাহলে এই নতুন প্রজন্ম রিলেট করবে কিভাবে? এবং মনে হয় তোমার পছন্দই হবে কথাটা, যে যারা পুরনো সনাতন বলি বা যে পুরনো ধারাটা যেটা প্রথম সৃষ্টি, এই ধরনের মানুষ যারা হন তারা কিন্তু ঠিক প্রথম সৃষ্টির কাছেই চলে যাবে, তাদের এই ধার পাশের জিনিসগুলো কোথায় বেরিয়ে চলে যাবে একটা সময়।
1: আসলে যতই মোড়কটা বদল হোক, নির্যাসটা ঠিকঠাক থাকলে সেই গানের আবেদন বরাবরই থেকে যায়। কারণ অন্যান্য গানের ক্ষেত্রেও এই বিবর্তন তো ঘটেছে, সেসব গানে মানে যে গানে তোমার সে গানের নির্যাসটুকুনি এক থেকে গেছে, সেই সব শিল্পীরা বা সেই সব উপস্থাপনাগুলো মানুষের মনে জায়গা করে নিয়েছে। আর আমাদের সময় গানের উপস্থাপনা নিয়ে নানান রকম এক্সপেরিমেন্ট তো হয়েছে, হয়তো কখনো কখনো গানের কথা সুর নিয়েও কিছুটা অদল বদল ঘটেছে। কিন্তু যেসব

0: গান মানে মানুষের মনকে ছুঁতে পারেনি, মানুষ কিন্তু সেই সব গান
1: গ্রহণও করেনি,
0: বরং দূরে ছুঁড়ে ফেলে দিয়েছে। আবার একই সঙ্গে অ্যারেঞ্জমেন্টটা অন্যরকম, পরিবেশনাটা অন্যরকম, কিন্তু মনকে ছুঁয়েছে যখন মানুষের, তারা সেই সব গান সেই সব শিল্পীদের সাদরে গ্রহণও করেছেন।
1: এমন কিছু কিছু শিল্পী আছেন যার জীবনে হয়তো দুটি গান বিখ্যাত, কিন্তু সে দুটি গান এতই বিখ্যাত যেটা চিরকালীন, তার কোনো হেরফের হবে না। সৃষ্টি তো একে বলে, আর তো হচ্ছে পথ চলা, যখন পথ চলতেই হয়, নানাভাবে চলতে হয়, সেটা তো অন্য দিক, জীবন জীবিকার মতো আর কি। গান গেয়ে প্রফেশনালি রোজগার করতে হবে, তখন অনেক কিছু করতে হয়, অনেক ধরন ধারণ বদলে নিতে হয়, পাল্টে নিতে হয়।
0: আসলে অনেক সময় অনেক শিল্পীর এই তাগিদটাও হয়তো থাকে যে যুগের সঙ্গে সঙ্গে আমি আমার গানকে কিছু দেব, নতুন কিছু দেব। সেই তাগিদেও হয়তো তাঁরা যে পথের পথিক, যে গানের সাধনা তাঁরা করছেন, সেই গানকে চেষ্টা করেন আরেকটু অন্যরকম কিছু দিতে। তাঁরা তাঁদের গুরুদের কাছ থেকে যা যা শিখেছেন, সেই শেখার মধ্যে তাঁর নিজের উপলব্ধি কিছুটা সংযোজন করতে তাঁরও তো মন চায়।
1: এটা তো একটা মানে বৈজ্ঞানিক পদ্ধতি, যা শিখলাম সেটাকে তো এগিয়ে নিয়ে যেতে হবে। হ্যাঁ, আমি কতটা ধারে ভারে রইলাম, ঠিক রইলাম, সেটা অন্য বিচার, কিন্তু আজকে তুমি বলো না লোকগান বা যে কোনো গান যদি এই নতুন সময়ে দাঁড়িয়ে নতুন ফরমেশনটা না আসতো, তাহলে আমাদের একটা জায়গায় থেমে থাকতে হতো না। এবং আমার যেমন 90-এর দশকের শুরুর দিকে বিরাট বিপ্লবের মতো মনে হয়েছে, মানে আমি শিল্পীদের বিরক্ত করে খেয়েছি যে একটু নতুন গান করো না, একটু নতুন গান হোক না, একটু নতুন গান করলে কেমন হয়। তারা অনেকে ভয় পেয়েছেন, বলেছেন যে নতুন গান কি এত সহজ, বললেই নতুন গান চলবে। আর অনেকে আছেন যারা রিমেক গানে খুব একটা বিশ্বাসী নন, তারা চান সঠিক গান, নিজের গান হোক, এইরকম। তো এইরকম লড়াই কিন্তু গোপনে গোপনে চলেছে, জানেন। সবসময় তো এই গল্পগুলো হয় না, করা হয়ে ওঠেও না। এই এই যে ছোটো ছোটো লড়াইগুলো চলতে থাকে, চলতে চলতে চলতে চলতে একটা নতুন প্ল্যাটফর্ম তৈরি হয়। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কিছু জিনিস অদল বদল হয়ে যায়, আবার কিছু জিনিস পুরনোর মতোই থেকে যায়। এই মজা, এটাই জিজ্ঞাসা, এটাই প্রশ্ন। আমরা যে সময়টার মধ্যে আছি, এমন একটা অবস্থা যেখানে একটা পুরো গান শুনবার সময় হাতে নেই, আর আমাদের একটা নির্দিষ্ট বিজ্ঞাপন দিতে হবে। কথাটা এই প্রসঙ্গে বলে পরের প্রসঙ্গে আমরা একদম পরপর দুটো গানে চলে যাব। বাংলার লোকগান যার চলন শুরু করেছি অমর পাল দিয়ে শুরু করে ভূমি এই পর্যন্ত পৌঁছেছি, মাঝখানে যারা এসে ধরা দিয়েছেন স্বপন বসু, আবার অন্যদিকে প্রহ্লাদ ব্রহ্মচারী, মানে তুমি যদি এদের ধরন জীবন, প্রহ্লাদকে অনেক ছোট থেকে চিনি, যখন প্রহ্লাদদা গান গিয়ে জীবিকা নির্বাহ করতেন আমি সেই সময় থেকে চিনি, একদম ছোট্ট থেকে তাকে দেখেছি রেডিওতে গান গাইতে, মেট্রো স্টেশনে দমদমে মেট্রোর ওই সিঁড়ি দিয়ে ধাপে ধাপে নামছেন, গান গাইতে গাইতে না কিরে বলে দিয়ে আবার গানটা গাইতে গাইতে চলে গেল। তখন পাগল নাকি রাস্তা দিয়ে গাইতে গাইতে যাচ্ছে, তখন বললাম না এটা যার হয় তারই হয়, এটা তো সবার হবে না। সেদিন যেমন একজন বলছিলেন যে আমার বাবা গিটার বাজিয়েছেন, দিদি আকাশবাণীতে আজকে মেয়েকে পরীক্ষা দিতে নিয়ে এসেছি, আমার মনে পড়ছে আমার বাবার কথা, এরকম। কিন্তু আমাদের কিছু শেখার নেই, আমি বেঁচে গেছো। এখন যেমন সবাইকে সব শেখায়, 5টা 6টা করে আইটেম শেখায়, বাবা আমাদের না বিশ্বাস, বাচ্চাদেরও, কারণ তখন তো এটা ছিল যার হবার তার এমনি হবে। এইটা কিছুটা কিন্তু ঠিক, যার হবার তার এমনি হবে। আবার বলি যে ঘষলে বা চেষ্টা করলেও অনেকের হবার থাকে না, তার কিছুটা হয়ে যায়, কিন্তু যার হবার তার এমনি হবে এটা কথাটা তো কোনো বিকল্প হয় না, এবং সে ঠিক খুঁজে নেবে পথ, পথ পরিক্রমা খুঁজতে তার কোনো অসুবিধে হবে না। আমরা কথায় কথায় কিন্তু অনেকটা পথ এগিয়ে এলাম, আর আজকে গান্ধুরিয়ায় আপনারা আমাদের সঙ্গে আছেন, থাকুন আমাদের সাথে।
0: আর নতুন পুরনো সব কিছুর মধ্যেই আমরা থাকব, আর চাইব আপনারাও থাকুন 107 FM রেনবো।
2: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
3: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
4: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
2: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: কাছে।
1: অংশুমান রায়ের কণ্ঠে শুনছিলাম এই গানটি, একেবারে মানে এইটিও আরেকটি কণ্ঠ যে কণ্ঠটি শুনলে সত্যি একটা মানে মুক্ত বাতাস যেন একটা ফ্রেশ
2: ঝরঝরে। আমি বলছিলাম না, আমি লেট সেভেন্টিজে শুনেছি প্রথম ওনার গান সামনাসামনি, এবং খুব একটা ঘরোয়া অনুষ্ঠানে, এবং তখন তো ধুতি পাঞ্জাবি পরা, তখন তো সবার একটাই স্টাইল, এত সাজগোজ এত কিছু ছিল না। হ্যাঁ, কিন্তু তার তো গান অসাধারণ, পরে জেনেছি, যেরকম সবাই জানে আমিও জেনেছি। এবং একটা গল্প বলি যে এই গান দিয়ে কত কিছু জয় করা যায়, একবার ট্রেন ধরতে হবে আর কি, তখন না ট্রেন একটু বললে লেট করানো যেত, একটু বললে ট্রেন দাঁড় করানো যেত, এই ট্রেন ট্রেনে দাঁড় করানো যেত, এরকম কিছু সিস্টেম করা যেত, তাই এরকম একটা কোনো প্রয়োজন পড়েছিল। তো উনি টিটিকে বলেছেন, টিটি আবার হয়তো স্টেশন মাস্টারকে বলেছেন বা ড্রাইভারকে বলেছেন, এরকম তো অনেক কিছুর পরে ঘটনাটা ঘটতে পারে। তো বললেন যে সব করে দিতে পারি, কিন্তু তার একটা পারিশ্রমিক দিতে হবে। সবাই বললো কত টাকা চাইবে ইত্যাদি ইত্যাদি, বলে একখানা গান শোনাবেন, তারপরে আমি এই প্রসেসটার মধ্যে যাব যে কীভাবে আপনাদের নির্দিষ্ট স্টেশনে একটুখানি সময় বেশি করে দাঁড় করিয়ে আপনাদের নামিয়ে দেওয়া যায়। তো মানে এইরকম যে ছোটো ছোটো গল্পগুলো জীবনের সঙ্গে জুড়ে থাকা, আমরা গান নিয়েই গল্প করি, সুতরাং গান যে জীবনকে কীভাবে ধারণ করে সেটা বেশ, বলে না বাংলায় যে হাড়ে হাড়ে বোঝা, শুনতে শুনতে বুঝে গেছি সেটা, আর যত বুঝবো তত ভালো থাকবো এটাও বুঝে গেছি। তাই যারা ছোটরা আছে দলে বলে মিলিয়ে দলটাকে ভারী করে যে চলো গানে থাকি, লড়াইয়ে নয়, আর যত রকমের বাংলা গান আছে, শুরুতেই বলেছি যে এই অদিন ভুবনে ডুব দিলে আপনার আর বেরোবার কোনো জায়গা নেই, চলে যাই, গানে
1: ইচ্ছেও করবে না,
2: না বেরোবো কেন,

0: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses, and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
1: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
2: আরেকটা দিকে একদম ধরাই হয় না যে মানুষকে মানবিক হতে শেখায়, যে একসাথে চলো একসাথে। এই যে বিয়ের গান না গাইলেই হয়, একটু আনন্দ হয় সেটাও যেমন কথা, কিন্তু জীবনের দুঃখ সকলের একটা সম্মিলিত হওয়া, এখন আস্তে আস্তে কোথাও আমরা একক হয়ে গেলাম, কখন হয়ে গেলাম
3: গানগুলোই,
2: যে একসাথে কাজ করা, ছাদ পিটুনির কাজ, ধান ভাঙার গান, এই যে একসাথে কাজ করা, একসাথে চলা, মানবিক হয়ে ওঠার যে দর্শনটা শেখায়, কত সহজভাবে ভাবা যায় এটা। এখন তো আমরা কিছু করতে গেলে মানে স্কুলে গিয়ে স্কুলিংয়ের মাধ্যমে এরপর তো শিখবো, একান্নবর্তী পরিবারে থাকাটা দেখা যাবে একটা স্কুল হবে, সেই স্কুল আমাদের শেখাবে কীভাবে একান্নবর্তী থাকতে হয়। একটু হাসবো, কিন্তু নতুন প্রজন্ম সেটাই মানবে, কারণ সে তো একান্নবর্তী পরিবারে থাকেনি। ঠিক তেমন করে লোকগান থাকবে, যাবে, আসবে, নতুন ধারা বদলাবে, কিন্তু যে দর্শন, যে বোধগুলো আমাদের দিয়ে গেছে, সেগুলো তো নষ্ট করবার কোনো কারণ আছে বলে মনে হয় না।
3: সত্যি এতটা গভীরভাবে আমরা সবসময় হয়তো ভেবে দেখিও না, শুধু ওই নিছক গান শোনার আনন্দে গানগুলো শুনি। আমাদের মধ্যে কতজনই আর গানের কথাগুলো নিয়ে ততটা ভাবি, গানগুলো কি শেখাতে চাইছে, কি বলতে চাইছে, সবসময় অত

0: বাবা হয়ে ওঠে না, হয়তো ভাবতে চাই, কিন্তু
1: আমরা এই জন্য একটু ভাবি দিই আর কি। আমরা যে কথা বলি আর গানগুলো শোনাই, আমরা কোথাও একটা নেপথ্যে বলি যে এখন শুনে রাখুন পরে ভাববেন, কিন্তু শুনতে থাকুন, ঠিক যেমন করে শুনতে থাকবেন এফএম রেনবো।
0: আবার অনেক সময় অনেকে এই নালিশ করেন যে সব গান তো বুঝি না, অত বোঝার দরকার নেই, শুধু শুনে যান, জীবনের কোনো না কোনো সময় ঠিক ওই কথাগুলোর কথা মনে পড়বে, আর তখন বুঝতে পারবেন কি বলতে চাইছে গানটা।
1: আমরা আবার একটা গানে যাই। এর আগের যে গানটি শুনছিলাম অরিন্দম গাঙ্গুলির কণ্ঠে, এবং তাতে যে কথাগুলো এলো যেভাবে যেভাবে যেভাবে যেভাবে এলো, একেবারে সেই মাছ ধরার গল্প। আমার মনে হচ্ছিল কেউ গামছা পরে পুকুরে নেমে গিয়ে মাছ ধরছে। তা এই এই যে স্টুডিওতে বসে এই জীবনের কল্পনাগুলোর মধ্যে আমরাও একটু হাঁটলাম, এটা তো কম কথা নয়। এই যে একটু টুক করে হেঁটে নিই, চলে যাই গানে।

0: এই শব্দগুলো খ্যাপা পাগল, একবারে একবারে সাধারণ মানুষের জীবন, কিছু তো আনন্দের কথাও বলে, সব তো আর জীবন যন্ত্রণা হয় না। এরকম পাগল হয়ে ঘুরে বেড়ানোর যে অর্থ, সেটা তারাই বোঝে যারা ওই সাধনার মধ্যে বিরাজ করেন বা সাধনার মধ্যে থাকেন। একদম,
1: আমরা গান শোনাতে বসি যখন বাড়ি থেকে, তো কিছু কিছু গানের কথা ভেবে আসি মাঝে মাঝে। সেই গানগুলো যখন আমরা বেছে রাখি, গান শোনাতে শোনাতে মনে হয় এই গানটা শোনাবো না, এই গানটা শোনাবো না, বলতে বলতে আরও কিছু গান সংযোজিত হয়। আর যখন অনুষ্ঠানের একেবারে শেষবেলায় এসে পৌঁছে যাই, তখন মনে হয় সেই গানটা শোনালাম না, এই গানটা আর একটু সময় হাতে থাকলে কি ভালো হতো। তা তেমন আপনাদেরও নিশ্চয়ই অনুষ্ঠান শুনতে শুনতে বিশেষ কয়েকজন শিল্পীর কথা, বিশেষ কয়েকটি গানের কথা মনে তো আসে, আমরা জানি মনে আসে, কারণ আপনারাও আমাদের মতন অনুষ্ঠান শুনতে শুনতে অনুষ্ঠান করতেও থাকেন কখনো কখনো। আমরা তো একা নই, আমাদের

0: সঙ্গে আপনারাও রয়েছেন, সকলে মিলে একসঙ্গে একটা অনুষ্ঠান সার্থক হয়ে ওঠে। অনুষ্ঠান শুধুমাত্র নিবেদন করাতেই আনন্দ নয়।
1: আমাদের যেটা হলো, আমাদের একবারে শেষ গান শোনানোর সময় হয়ে গেল। গান্ধরিয়ায় আজকে একেবারে শেষ গানটি আমরা এবার শোনাতে পারবো, আর বাকি গানগুলো শোনানোর অনেক অনেক অনেক ইচ্ছে রয়ে গেল আমাদের মধ্যে।
0: সেই ইচ্ছেটুকু নিয়ে আজকের মতন বিদায় নেব আমি সৌম্য, এবং আমার সঙ্গে
1: আমি মধুমিতা।

0: জয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM।
1: আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অর্ক সেন। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে শিক্ষক ও শিক্ষাকর্মীদের বদলি নীতি স্থির করতে নতুন সংশোধনী বিল আনার লক্ষ্যে রাজ্য বিধানসভায় আজ একদিনের বিশেষ অধিবেশন বসেছে। রাজ্য সরকারের দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটিজ অ্যান্ড কলেজেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড রেগুলেশন অ্যামেন্ডমেন্ট নামে ওই বিলটি সভায় পেশ করা হবে। আজ কৌশিকী অমাবস্যা, এই উপলক্ষে বীরভূমে তারাপীঠে ভক্তদের ভিড় উপচে পড়ছে। সকাল থেকেই সেখানে বিশেষ পূজার্চনার আয়োজন করা হয়েছে। ভিড় সামাল দিতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে জেলা পুলিশ। এদিকে তারাপীঠগামী যাত্রীদের সুবিধার্থে আজ থেকে রবিবার পর্যন্ত হাওড়া রামপুরহাটের মধ্যে স্পেশাল ট্রেন চালাচ্ছে পূর্ব রেল। তামিলনাড়ুতে টিভিকের নেতৃত্বাধীন সেকুলার সোশ্যাল জাস্টিস ভিক্টরি অ্যালায়েন্স আগামী 6ই অক্টোবরের উপনির্বাচনের জন্য তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেছে। অন্যদিকে বিরোধী দল DMK মাদুরান্তকম কেন্দ্র থেকে এবং ধারাপুরম বিধানসভা কেন্দ্র থেকে দুজনের নাম ঘোষণা করেছে। যদিও AIADMK জোট এই উপনির্বাচনের জন্য এখনও তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেনি। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান মালয়েশিয়া, তিমুর লেস্তে এবং মায়ানমারের সংশ্লিষ্ট মন্ত্রীদের সঙ্গে উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। নতুন দিল্লিতে অনুষ্ঠিত নবম আসিয়ান ভারত কৃষি ও অরণ্য বিষয়ক মন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে এই বৈঠকগুলি অনুষ্ঠিত হয়। চীনের দক্ষিণ পূর্বাঞ্চলে অতিবৃষ্টির জেরে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 16। সেদেশের জিয়াংশি প্রদেশের সুইচুয়ান কাউন্টির 3টি শহর জুড়ে এই প্রাণহানির ঘটনার খবর পাওয়া গেছে। ফিলিপিন্সে পালাওয়ান প্রদেশের কাছে একটি ফেরিতে অগ্নিকাণ্ডে 5 জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ 86 জন। ইরানের হরমুজগান প্রদেশের কেশামদ্বীপ, সিরিক ও মিনা প্রদেশ সহ উপকূলীয় অঞ্চল জুড়ে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এদিকে সৌদি আরবের কিং ফাহাদ বিমানঘাটির কাছেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তায়েফ শহরেও 2টি শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে বলে খবর। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সৃজিৎ মুখোপাধ্যায়। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির কর্মীদের এক বিশ্ববিদ্যালয় থেকে অন্য বিশ্ববিদ্যালয়ে বদলির জন্য প্রথমবার আইনি কাঠামো তৈরি করতে রাজ্য সরকার আজ বিধানসভায় সংশোধনী বিল এনেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, নতুন

0: শিক্ষক ও কর্মীদের কাজে লাগিয়ে উচ্চশিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করাই সরকারের লক্ষ্য। এদিকে এই বিলের আড়ালে বিশ্ববিদ্যালয়ের স্বশাসনে হস্তক্ষেপ ও শিক্ষায় গৈরিকীকরণের পথ প্রশস্ত করা হচ্ছে বলে সব বিরোধী দলের তরফে জানানো হয়েছে। এদিকে অভিষেক ব্যানার্জির আত্মসহায়ক সুমিত রায় গ্রেপ্তার করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ইসমাইলি সম্প্রদায়ের ইমাম প্রিন্স রহিম আগা খাঁ পঞ্চমের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী মোদী জানান, তিনি প্রয়াত আগা খাঁ চতুর্থ এবং উন্নয়নমূলক কাজে তার অবদানের কথা স্মরণ করে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন। ভারতের নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথন সিডনিতে অস্ট্রেলিয়ার ফ্লিট কমান্ডার রিয়ার অ্যাডমিরাল অনিতা উইলিয়ামসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। দুই দেশের নৌবাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও কর্মদক্ষতা জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে। নেপালে হড়পা বানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1377। উদ্ধারকারী দলগুলি আরও মৃতদেহ উদ্ধার করেছে এবং 5000-এরও বেশি মানুষ নিখোঁজ রয়েছে এখনও পর্যন্ত। গঙ্গা, সোন, পুনপুন, গণ্ডক, বাগমতী নদীর জলস্তর কমে যাওয়ায় বিহারের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। জোরদার করা হয়েছে ত্রাণ ও উদ্ধার কাজ। এদিকে খাগাড়িয়ার বালতারা ও এবং কাটিহারের কুরসেলায় পরিস্থিতি এখনও উদ্বেগজনক। ফিলিপিন্সে পালোয়ান প্রদেশের কাছে একটি ফেরিতে অগ্নিকাণ্ডে 5 জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ 86। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো। আপনি শুনছেন বেতার নাটকের সম্ভার দিয়ে সাজানো নাটকের দুপুর, নাটকের দুপুর 107 FM রেইনবোতে। নাটকের দুপুর, নাটকের দুপুর।
2: আজকের নাটক জল তরঙ্গ, রচনা সৈয়দ মুস্তাফা সিরাজ, প্রযোজনা শুক্লা বন্দ্যোপাধ্যায়। নাটক জল তরঙ্গ।

0: যা চলে গেল, মাত্র একটুর জন্য ট্রেনটা। কে আসছে অমন করে? কে?
1: মানুষ, মানুষ। হ্যাঁ, মানুষ ছাড়া কেউ হাসে মনে হয়? আমি মানুষ, তাই হাসলাম।
0: কেন হঠাৎ হাসলেন কেন আপনি?
1: ওই যে বললেন যা চলে গেল, আরে মনে হয় যাবেই তো, সময় মতো পৌঁছতে না পারলে কিচ্ছু ধরা যায় না। বুঝলেন, ট্রেন বলুন ট্রেন, বাস বলুন বাস, আর মানুষ বলুন মানুষ। এই যে আমাকে দেখছেন, আমিও ঠিক হইলাম। বুঝলেন, মানে একবার একজন ধরার চেষ্টা করেছিলাম আমি, বুঝলেন, ঠিক সময় মতো পৌঁছতে পারিনি বলে আমাকে তো ধরাই হলো না। আমার একবার তাই হলো, বুঝলেন, ঠিক সময় পৌঁছতে পারলাম না, পৌঁছবার পথ দেখি সে চলে গেছে। যেমন এই এই আপনার হলো, এইটা নিয়ম মনে হয়, বুঝলেন।
0: পাগল
1: যাকে যাওয়ার হলো, উনি তো ব্যস্ত হলাম। আপনি শুনুন, এই আসুন, ব্রিজটার ধারে বসে যাক, একটু গপ্প গুজব করা যাক। নেক্সট রাউন্ড ট্রেন সে 10:55, বুঝলেন। আসুন বলুন। দেখছেন মোড়াই, জায়গাটা কি সুন্দর, নিচে ছোট্ট নদী, ওই দেখুন গাছপালার মাথায় লালচে রঙের প্রকাণ্ড চাঁদ মুখ তুলেছে, একটু পরে অঢেল যোচনা ছড়াবে, বুঝলেন। হ্যাঁ, ইচ্ছে মতো ভোগ করুন, ছড়িয়ে ছিটিয়ে, কেউ বাধা দেবে না। কি হলো দাঁড়িয়ে কেন বলুন?
0: কে আপনি?
1: হ্যাঁ, মানুষ নয় বললে সন্দেহ হচ্ছে নাকি? হ্যাঁ সেটা অবশ্যই স্বাভাবিক, বুঝলেন, স্টেশনের এলাকা ছাড়িয়ে এই যে এখানে রাত বিরেতে গাছ ছমছম না করাতে পারবে না, এখানে আলো নেই, লোকজন নেই, কি নিরিবিলি দেখেছেন, ভূত প্রেত তো থাকতেই পারে।
0: আপনি কে?
1: আমি হলাম মুকুন্দ, বুঝলেন, মুকুন্দ। যে ঠিকানা জিজ্ঞেস করেন সেটা কিন্তু বলতে পারবো না, কারণ ওই যে বলছিলাম আমি ট্রেনের মতো, বুঝলেন, সময় মতো নাও পৌঁছলে তো আমাকে ধরা যায় না। যাকে আপনি তো মনে হচ্ছে আমাকে ধরেছেন, কি হলো পাবো নাই, দাঁড়িয়ে কেন বলুন, বসুন না,
0: ছাড়ুন, বসছি।
1: হ্যাঁ বাস, সিগারেট আছে নাকি মায়? দিন না একটা।
0: না নেই।
1: নেই সে কি মায়? না না, দেখি আমার ঝোলা হাতলে বেরোয় করে কিনা।

0: সংকোচের কারণ নেই, আপনার বয়স তো আমার আমার বয়সের অর্ধেক বলে মনে হচ্ছে। তাহ বুঝলেন না, ওই যে শাস্ত্রে আছে না কি বলে, প্রাপ্তে তু ষোড়শ বর্ষে পুত্র কি বলে না, আচ্ছা দেশলাই কিন্তু ঝোলা হাতে বের করা যাবে না মোড়াই, ওই জিনিস রাখিনি কি দেশলাই আছে তো পৃথিবী কি আনন্দ হয়। হ্যাঁ তো কোথায় যাবেন
1: আপনি, কোথায় যাবেন?
0: আমি আমি কোথায় যাবো, ও কিছু ঠিক নেই, আপনি
1: হয়তো আমার কিছু ঠিক নেই,
0: দীর্ঘ ঠিক মানে কি
1: জানি না,
0: জানেন না কি কাণ্ড, ওন দৌড়তে দৌড়তে হাঁপাতে হাঁপাতে স্টেশনের দিক থেকে এলেন, ট্রেন ফেল করে বলে উঠলেন যা চলে গেল, আর বলছেন কিছু ঠিক নেই, জানি না কি হানি উড়ে। হ্যাঁ
1: হেঁয়ালি তো আপনার কম না,
0: কিসের হেঁয়ালি দেখলেন আমার মধ্যে? হ্যাঁ বলুন তো, আমার নাম মুকুন্দ, ঠিকানা নেই, তার মানে মানেটা তো সোজাই বুঝতে পারছেন, আমি হলাম এটা মুভিং অবজেক্ট মানে চলনশীল বস্তু। হ্যাঁ তার মানে হলো
1: গিয়ে ভব ঘুরে,
0: হ্যাঁ ভব ঘুরে, ভব ঘুরে বলে দিলেন, হ্যাঁ আর একটু ভদ্র শব্দ পেলেন মোড়াই, হ্যাঁ ভব ঘুরে থাকে মধ্যে, বেশ তাই তাই ধরুন আমি ভব ঘুরে, তা আপনি তো ভব ঘুরে নন, কাজে আপনার তো একটা ঠিকানা আছে নাকি, মানে গন্তব্যস্থল তো একটা আছে নাকি?
1: ঠিকানা একটা আছে,
0: আরে
1: কিন্তু গন্তব্য, আমার গন্তব্য
0: কি হলো, আরে আমার গন্তব্য বলে চুপ করে গেলেন যে, বুঝেছি নিশ্চয় রাগ করে পালিয়ে আসছেন বাড়ি থেকে না, ঠিক তাই, এই যে ফার্স্ট করে দেশলাইটা জ্বাললেন, হ্যাঁ এক ঝলক আলোয় আপনার মুখটা দেখতে পেলুম, আপনি মনে হলো জানেন, মনে হলো মনে হলো না হয়তো আমার চোখে ভুল হলেন, না না আমার চোখে ভুল, আমি ভুল দেখেছি
1: মুকুন্দবাবু। কি দেখলেন আমার মুখে, রাগ করে পালিয়ে আসা মানুষের ছবি?
0: না না হয়তো তাও নয়, এই অস্পষ্ট চাঁদের আলোয় যেটুকু আভাস পাচ্ছি মনে হচ্ছে আপনি একটা, আপনি মানে কোথাও একটা গুরুতর কিছু ঘটেছে, হয়তো হয়তো আরো কিছু, না না না আমি ও কথা ভাববো না, আমার আমার সব মনে পড়ে যাবে, মনে পড়ে যাবে একদিন ঠিক এমনি করে রাতে ডাউন ট্রেনের জন্য আমার মুখটা সেলাই করা দরকার।
1: মুকুন্দবাবু মুকুন্দবাবু মুকুন্দবাবু,
0: কিছু না কিছু, হ্যাঁ শোনো একটা গপ্প বলি, ওহো এমনি তুমি বলে ফেললে বলে কিছু মনে করলো না তো ভাই? হ্যাঁ
1: ঠিক আছে,
0: হ্যাঁ শোনো একবার না একটা স্টেশনে বসে আছি, বুঝলে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, ছোট্ট স্টেশন তো, রাতের ট্রেনের যাত্রী টাত্রী তেমন নেই, একটা বেঞ্চের কোনায় দেখি জড়সড় হয়ে বসে আছে দুটি মূর্তি, বেশ ভিজেছে মনে হলো বুঝলে, প্রায় জনহীন রাতের স্টেশনে দুটিতে মিলে চুপ করে বসে আছে।
1: কে তারা?
0: তারা হলো একটি ছেলে আর কি মেয়ে, হ্যাঁ দেখি আমি বুঝতে পারলাম পালিয়ে আসছে বুঝলে, মানে ওই লং টাই আর কি ভালোবাসা, তা মেয়েটিকে দেখে মনে হলো বিয়ের পিঁড়িতে বসার আগেই প্রেমিককে নিয়ে কেটে পড়ছে, বুঝলে মুখে চন্দনের ফোঁটাগুলো সব ছিল বুঝলে, কানটা ধুয়েও গিয়েছে ততক্ষণে, বুঝলে
1: তারপর তারপর
0: কি হলো তারপর? হ্যাঁ গল্পটা ইন্টারেস্টিং মনে হচ্ছে তো, হবেই, হ্যাঁ আচ্ছা তারপর শোনো, তা আমি ওদের সঙ্গে তো ভাব জমি ফেললুম, হ্যাঁ ওরা আমার চেহারা থেকে ভাবলো পাগল বুঝলে, আমি অন্যান্য রকম সব পাগলামি জুড়ে দিলুম, বললুম আগের স্টেশনে ট্রেনটাকে আটকে দিয়েছি, ও তোমাদের যাওয়াই হবে না, এইসব শুনে তোরা একবারে ভীষণ ভয় পেয়ে গেল, মুখ শুকিয়ে গেল, গায়ের ছেলে মেয়ে তো।
1: আপনি ভারী অন্যায় করেছেন,
0: ভারী অন্যায় শুনো, আগে এমন সময় হলো কি ট্রেনটা তো আসবার ঘন্টা বেজে উঠেছে, ভাবলেন যা বাবা আমার বুঝলুকি ধরা পড়ে গেল তো, কি করলাম শোনা আর এদিকে তা শোনো না, আমি আমি হঠাৎ বললাম কি কমান্ডার হুশিয়ার, এটা নিয়ে কে হচ্ছে বোনা ভাই সব, এটা নিয়ে চাকায় কি শব্দ হচ্ছে তোমরা শুনতে পাচ্ছ, নরক থেকে নরকে, নরক থেকে নরকে, নরক থেকে নরকে, নরক থেকে নরকে, নরক থেকে নরকে, নরক থেকে নরকে, নরক থেকে নরকে,
1: মুকুন্দবাবু
0: জানো ভায়া, এত করে বললুম তা ওদের আমি আটকাতে পারলুম না, ওরা চলে গেল। আচ্ছা তোমার কি মনে হয় বলো তো, আমি ওদের আটকাতে চেয়ে ভুল করেছিলাম না ঠিক করেছিলাম? হ্যাঁ ঠিক করেছিলাম না ভুল করেছিলাম? ভুল করেছিলাম, ঠিক করেছিলাম, ভুল করেছিলাম। কি
1: আমি কিছু বুঝতে পারছি না, আমি আমি আমি আমি সত্যি বুঝতে পারছি না আপনি কি বলতে চাইছেন।
0: বিশেষ করে আমি বুঝতে পারছিলাম না যখন আমি দেখলাম সেই রাতের ট্রেনের চাকার তলায় দেখে দুটো রক্তাক্ত লাশ বের করা হলো।
1: লাশ
0: রক্তাক্ত লাশ, দুটো তাজা জীবন নরকের গান বাজানো চাকার তলায় শেষ হয়ে গেল। ওরা ওরা মরতে এসেছিল।
1: আপনি আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন?
0: এইসব যা বললু শুনে তোমার ভয় হচ্ছে না?
1: না বলেছি তো আমার আর ভয় নেই, কারণ জীবনের প্রতি আমার আর এতটুকু লোভ নেই।
0: তাই নাকি? জীবনের প্রতি এতটুকু লোভ নেই? ভালো ভালো, খাসা খাসা, একেবারে নিষ্কাম সন্ন্যাসী।
1: হ্যাঁ হই হই, ওরা আমাকে খুঁজতে বেরিয়েছে, আমি যাই।
2: জিজ্ঞেস
0: করতো কোন ছেলে ছোকরাকে দেখেছে নাকি।
2: ও দাদা আপনি কতক্ষণ আছেন এখানে?
0: কতক্ষণ তাই
3: দেখুন মশাই, ফাজলামি করবেন না, আমাদের এখন বড্ড বিপদ, যা জিজ্ঞেস করছি সোজাসুজি উত্তর দিন।
2: শুনুন আমরা একটি ছেলেকে খুঁজতে বেরিয়েছি।
0: ছেলে?
2: হ্যাঁ
0: খুঁজতে বেরিয়েছেন
2: আগে? হ্যাঁ
0: আমি তাকে লুকিয়ে রাখিনি, বিশ্বাস না হয় আমার এই ঝোড়া খুঁজে দেখুন। এই দেখুন দেখুন কি আছে, দেখলেন?
3: তা বলিনি, কথাটা শুনবেন তো, মানে আপনি নানা জায়গায় ঘুরে বেড়ান বলে জিজ্ঞেস করছি।
0: জিজ্ঞেস করছেন, করুন জিজ্ঞেস করুন।
2: দেখুন দাদা, এই মানে শমিক মানে যে ছেলেটিকে আমরা খুঁজতে বেরিয়েছি,
0: হ্যাঁ
2: তার মানে
0: কি
2: শমিক? শমিক
0: কি নাম?
2: শমিক।
0: শমিক?
2: হ্যাঁ শমিক।
0: বয়স কত?
2: বয়স তা 24-25 হবে।
0: 24-25। চেহারা কেমন?
3: চেহারা মোটামুটি সুন্দর বলা যায় বুঝলেন, তবে একটু রোগা দেখায়। সে অবশ্যই নিজের দোষ নয়, ইদানিং ওর মনের অবস্থা ভালো ছিল না। একমাথা রুক্ষ চুল নিয়ে ঝোড়ো কাকের মতন ঘুরে বেড়াতো। আসলে কি হয়েছিল জানেন, পরপর কতগুলো মর্মান্তিক ঘটনার আঘাতে চেহারা ভেঙে পড়েছিল। খুব ছেলেবেলায় শমিক বাবা মাকে হারিয়েছিল, ওকে মানুষ করেছিল ওর দাদা অনি।
2: হ্যাঁ জানেন, শ্রমিকের দাদা অনেকের জীবনে সমস্যার অন্ত ছিল না, একদিকে সে যা আয় করতো তাতে তার সংসার চলতো না, সেই জন্যই অশান্তি। তারপর বেশ কয়েকজন আত্মীয় স্বজনকে সাহায্য না করলে তার উপায় ছিল না, অথচ সামর্থ্য তার বেশি ছিল না। ছোট ভাই শ্রমিককে চাকরিতে ঢোকাতে পেরে অনেকের যা হোক একটু দুঃখের লাঘব হয়েছিল। ঠিক তখনই কারখানাতে একটা অ্যাক্সিডেন্টে অনেক মারা গেল। বুঝতেই পাচ্ছেন সংসারের কত বড় দায়িত্ব এসে পড়লো শ্রমিকের উপর, সংসারের পুরো বোঝাটা শ্রমিকের কাঁধে নিতে হলো।
4: জানেন শ্রমিক একটি মেয়েকে ভালোবাসত, তাকে বিয়ে করার কথাও দিয়েছিল, কিন্তু হঠাৎ দাদার মৃত্যুতে সে দ্বিধায় পড়ে গেল। এদিকে মেয়েটিও তাকে ভুল বুঝে বসে আছে।
1: মলি মলি প্লিজ, লক্ষ্মীটি আমাকে তুমি ভুল বুঝো না, দাদার অ্যাক্সিডেন্ট না হলে এতদিন।
5: কিন্তু ওদিকে যে আমার সর্বনাশ হতে চলেছে, বাবা আমার জন্য পাত্র ঠিক করে ফেলেছেন, ছেলেটি ক্যানাডান স্টেটসে কোথায় ডাক্তার না বা ইঞ্জিনিয়ার কি জানো না, শ্রমিক যা করার শিগগি শিগগি করে ফেলো।
1: মলি আর মাত্র 3 মাস সময় চাইছি, প্লিজ।
5: কিন্তু বাবাকে তো তুমি জানো, জোর করে একটা কিছু করে ফেলে তখন কিন্তু আমাকে দোষ দিও না।
1: কেন মলি, তুমি তো আইনত সাবালিকা, আর কতদিন থেকে তোমাকে বলছি যে বাবার সঙ্গে আমাকে পরিচয় করিয়ে দাও, আমি আমি সব ব্যাপারটা ম্যানেজ করব, তা তুমি তো তাতে রাজি নও।
5: তুমি পাগল হয়েছো? বাবা তোমাকে পাত্তা দেবেন? বাবা যখন শুনবেন যে তুমি কারখানায় চাকরি করো তখনই ভাববেন যে তুমি মজুর। বাবার ওই যে শিখলে স্বভাব,
1: তুমি বুঝিয়ে বলতে পারবে না?

0: বাবার কাছে এই সমস্ত বলতে আমার লজ্জা করবে না? তাছাড়া তুমি তো ওকে দেখোনি, ভীষণ কড়া মানুষ, তুমি সামনে দাঁড়াতেই ভয় পেয়ে যাবে।
1: তাহলে তাহলে তুমি আমার কাছে আসবে কেমন করে?
0: গোপনে রেজিস্ট্রেশনটা হয়ে গেলে বাবাকে তখন আর ভয় কিসের? এই চলো না গো, কাল পরশুর মধ্যে রেজিস্ট্রেশনটা আমরা সেরে ফেলি।
1: আমাকে আমাকে একটু সময় দাও মালি, সংসারের বিরাট দায়িত্ব আমার মাথায় এসেছে।
0: বুঝেছি, সব তোমার ধাপ্পাবাজি, সব তোমার বাজে কথা।
1: মলি, কি কি বলছো তুমি?
0: ঠিকই বলছি, আমি তোমার মতো অনেক ছেলে দেখেছি।
1: ও, অনেক দেখেছো? হ্যাঁ, আমি তাহলে তোমার কত নম্বর প্রেমিক মলি?
0: অসভ্যের মতন কথা বলো না, বলে দিচ্ছি।
1: মলি মলি, বিশ্বাস করো, আমি আমি তোমাকে কত ভালোবাসি।
0: ঠিক একই সুরে একই কথা কতবার যে শুনেছি। আচ্ছা
1: মলি,
0: আমি চলি।
1: মলি, মল্লিকা, মলি
0: না।

তারপর আর একটি ঘটনা ঘটল। শ্রমিকদের কারখানায় কর্মীদের মধ্যে অসন্তোষ জেগে উঠেছিল। ক্রমশ একদিন সেই অসন্তোষ বিস্ফোরণের চরম মুহূর্তে এসে পৌঁছল। সবাই কারখানা ছেড়ে বেরিয়ে এলো নেতার ডাকে।

0: আপনারা জানেন যে গত বছর কতগুলো দাবি নিয়ে কোম্পানির সঙ্গে আমাদের একটা এগ্রিমেন্ট হয়েছিল, কিন্তু অত্যন্ত দুঃখের কথা যে কোম্পানি এক বছর ধরে নানান চাল বাহানায় সেই এগ্রিমেন্ট কার্যকরী করছে। আমরা এ ব্যাপারে অনেক ডেপুটেশন দিয়েছি, অনেক আলোচনায় বসেছি, কিন্তু অত্যন্ত দুঃখের কথা যে কোম্পানি সেই এগ্রিমেন্টের দাবি তো মানছেই না, উপরন্তু তার দালালদের দিয়ে নিজেদের হাত শক্ত করার চেষ্টা করে আমাদের ওপর নিত্য নতুন জুলুম সৃষ্টি করেছে। বন্ধুগণ, এই অন্যায় জুলুম আমরা বরদাস্ত করব না, আমাদের ঐক্যবদ্ধ লড়াই দিয়ে এই জুলুমবাজি আমরা বন্ধ করবই, কারণ এই লড়াই আমাদের রুজির লড়াই, আমাদের বাঁচার লড়াই। বন্ধুগণ, আমরা সিদ্ধান্ত নিয়েছি কোম্পানির এই অনমনীয় মনোভাবকে দমন করার জন্য আমরা 25 জুন থেকে লাগাতার ধর্মঘটে নামব। বন্ধুগণ, ন্যায্য দাবি আদায়ের জন্য কারখানার চাকা আমরা বন্ধ করে দেব।
1: 25 জুন থেকে কারখানার চাকা চলবে না।
0: আমরা মালিক পক্ষকে হুঁশিয়ার করে দিতে চাই, দালাল এবং ভাড়াটে গুন্ডা দিয়ে আমাদের সংঘবদ্ধ আন্দোলন ভাঙা যায় না, যাবে না। আমরা হুঁশিয়ার করে দিতে চাই শ্রমিক স্বার্থ বিরোধী সেই সব বেইমান দালালদের, আর হুঁশিয়ার করে দিতে চাই কোম্পানির ভাড়াটে গুন্ডাদের।
2: একটু দাঁড়াও না, প্লিজ প্লিজ, আমি যাচ্ছি।
3: বিজুদা কে?
2: ওই যে ওই ওই যে সুন্দর মতো ছেলেটি।
3: ও, তোমার নতুন প্রেমিক বুঝি?
2: অসভ্যের মতো কথা বলো না, বলে দিচ্ছি। তাছাড়া তোমার বোঝা উচিত যে মল্লিকার প্রেমিক হওয়ার যোগ্যতা সকলকার থাকে না।
3: না না, নিশ্চয় না, বিশেষ করে আমার মতো বেকারের তো নয়ই, কারখানায় লক আউট হলে যার জীবনেও লক আউট হয়ে যায়।
2: সরো, যেতে দাও আমাকে।
3: মলি, তোমার সেই ক্যানাডা না স্টেটস এর ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার বরের কি খবর?
2: সেরা অসভ্য ইতরের মতন কথা বলো না।
4: কি হয়েছে দিদি? এই তো ইনসাল্ট করেছে বুঝি, এর ঝন্টে
5: আপনি যান দিদি, আমরা দেখছি। কি বলেছিস দিদিকে?
4: কেমন বুলবুলির মতো তাকাচ্ছি মাইরি, দেবো নাকি তাপ্পি?
5: আবার
4: স্টার্ট আপ বলছে রে ঝন্টা।

0: बोबी बोबी
1: के एकी ठाकुरपो की হইছে তোমার
0: কিছু না বৌদি কিছু না ওই বাড়ি ফেরার সময় ট্রেন থেকে নামতে গিয়ে আছাড় খেয়েছি
1: একটু সাবধানে চলাফেরা করবে তো আজকাল ট্রেনে যা ভিড় তোমার দাদা ডেলি প্যাসেঞ্জারই করবার সময় কতবার আছাড় খেত আর প্রতিবার বলতো তোমাদের নিয়ে কলকাতা গিয়ে থাকবো তোমাকে কত সাবধান করে দিত
0: এক গ্লাস জল দাও বৌদি
1: ওমি কাকুকে এক গ্লাস জল দে গো ঠাকুরপো কি শুনলে লকআউট কি কোম্পানি খুলবে না
0: না গুজরাটে গিয়ে নতুন কারখানা খুলেছে শুনলাম
1: সর্বনাশ তাহলে অতগুলো লোক বেকার হয়ে গেল কেন যে তোমরা ধর্মঘট করতে গেলে বুঝি নে
0: সে তুমি বুঝবে না বৌদি কই জল দাও
1: ঠাকুরপো একটা কথা বলছিলাম
0: বলো
1: অবনীদা আজ আবার এসেছিলে ওর সঙ্গে কথা হলো আমি ছেলে মেয়েদের নিয়ে চলে যাব ভাবছি অবনীদা কলকাতায় একটা বাসাও ঠিক করেছেন আর
0: বৌদি বৌদি কি কি বলছো তুমি অবনীবাবুর কথা বিশ্বাস করে তুমি চলে যাবে
1: কেন অবনীদাকে অবিশ্বাস করবার কি আছে
0: বৌদি অবনীবাবুকে তুমি কতটা চেনো নিছক দাদার বন্ধু উনি সেই সুবাদে যাতায়াত করতেন তাছাড়া ভদ্রলোককে আমার মোটে পছন্দ হয় না কেমন যেন মতলব পাজ মানুষ বলে মনে হয় বৌদি ওকে বিশ্বাস করার আগে
1: তাহলে তুমি কি চাইছো এমনি করে না খেয়ে সুখিয়ে মরিয়াম না সামনে পুজো ছেলে মেয়েদের মুখের দিকে তাকাতে কষ্ট হচ্ছে একটা জামা কাপড় পর্যন্ত ওদের আস্ত নেই মান সম্মানের কথা না ছেড়েই দিচ্ছি না ঠাকুরপো তুমি বাধা দিও না আমি কথা দিয়েছি চলে যাব অবনীদা আমাকে একটা কাজ জুটিয়ে দেবেন কেন যাব না
0: বৌদি আর কিছুদিন কষ্ট করে থাকো আমি একটা চাকরি পেয়ে যাচ্ছি তখন কোনো অসুবিধা হবে না তোমার
1: তুমি অনেকদিন থেকে চাকরি পেয়ে যাচ্ছ এদিকে দুবেলা অতগুলো লোকে খাওয়া পরা জোটাতে আমার গয়নাপত্র যা ছিল একে একে সব শেষ করে ফেললাম গত মাসে তুমি বললে কোথায় তুমি ইন্টারভিউ দিতে যাবে গায়ে জামা নেই অমনি তোমাকে কান খালি করে দুল দুটো বেঁচে যাবার টাকা জোগাড় করে দিলাম আর কিভাবে আমাদের পথে বসবে ঠাকুরপো এরপর কি আমাকে ভিক্ষা করতে বলবে
0: বৌদি তুমি তুমি কি কি বলছো
1: ঠিকই বলছি কি মতলব তোমার একবার খুলে বলো দেখি কি চাও তুমি
0: বৌদি কিন্তু অবনী বাবুকে আমি জানি ওকে যারা চেনে সবাই জানে যেভাবে অনেক মেয়েকে ভুলিয়ে নিয়ে গিয়ে সর্বনাশ করেছেন ভদ্রলোক
1: সর্বনাশ সর্বনাশের খুব বাকি আছে বাড়ি ভাড়া 5-6 মাস বাকি এবার ঘাট ধরে বের করে দেবে বাড়িওয়ালা তার চেয়ে আমার ভাগ্যে যা হয় হোক আমি ওদের নিয়ে চলে যাব আর কিছুতেই তোমার কথা আমি শুনব না আমি বুঝতে পেরেছি তুমি কিচ্ছু পারবে না তোমার তোমার কোনো যোগ্যতা নেই ভাগ্যিস তোমার দাদা একটা চাকরি জুটিয়ে দিয়েছিল নয়তো এতদিন নিজে কিচ্ছু জোটাতে পারতে না
0: হ্যাঁ হ্যাঁ তুমি তুমি ঠিকই বলেছো বৌদি আমি আমি অলস অপদার্থ কিন্তু দোহাই বৌদি ওই ওই শয়তান লম্পটের কথা
1: সবাই শয়তান লম্পট আর তুমি সাধু না কানে আসে না কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছ চাকরি খোঁজার নাম করে সঙ্গে কাদের নিয়ে ঘোরো সে খবর আমি বুঝি পাইনি
0: ও ও তাহলে আমার সম্পর্কে তোমার এই ধারণা ঠিক আছে তুমি যা খুশি করো আমি বাধা দেব না
1: নিজ কথা বললে সবাইরই রাগ হয় তাই বলে আবার এই অবলায় কোথায় বেরোনো হচ্ছে খেয়ে যাও অমি কাকুকে ভাত বেড়ে দে ও কি চলে গেল যাক কি আমার কি আমি কারুর রাগের ধার ধারি নে
2: বাস বাস বাস বাস বাস বাস হ্যাঁ খুব হয়েছে সব পরিষ্কার হয়ে গেল একদম জলের মতো পরিষ্কার হয়ে গেল দুই আর দুই মিলে চার হয়ে গেল তামুরাই আপনারা এখন দল বেঁধে শ্রীমান শ্রমিককে যে খুঁজতে বেরিয়েছেন তার মানেটা কি?
3: বারে খুঁজবো না, একটা জল জ্যান্ত ছেলে বাড়ি থেকে বেরুলো, তারপর তার পাত্তা নেই। ওর বৌদি বেচারি পাড়ার সবাইকে গিয়ে ধরলো, হাজার হলেও আমরা প্রতিবেশী, প্রতিবেশীর বিপদ আপদে আমরা দাঁড়াবো না তো কে দাঁড়াবে বলুন?
2: হ্যাঁ হ্যাঁ বুঝলুম, কিন্তু বিপদটা কি তাই তো বুঝলুম না।
4: বিপদ বইছি, ওর বৌদি বেচারির মনে ভয় হয়েছে, যদি ঝোকের মাথায়।
2: ঝোকের মাথায় কি বলুন?
4: মানে ধরুন সুইসাইডই যদি করে বসে।
3: হাসির কথা নয় বলছি তো, হাসি হাসবেন না।
5: শ্রমিকের বৌদির মনটা আসলে বড় স্নেহপ্রব,
3: তাই আগে থেকে সে খারাপটা ভেবে বসে। তাই মানে কথা হচ্ছে, তেমন কাউকে কি এ তল্লাটে দেখেছেন না দেখেননি সে কথাটা একবার বলুন তো।
2: দেখেছি।
4: দেখেছেন? কোথায় দেখেছেন?
2: দেখেছি স্টেশনে।
4: স্টেশনে? স্টেশনে কেন?
5: রাত 10:55 একটা ট্রেন আসবে, ডাউন ট্রেন, তোফা মজা, হুররে। তার চাকায় নরকের বাজনা বাজবে, নরকে নরকে নরকে নরকে, নরক থেকে নরকে, নরক থেকে নরকে, নরক থেকে নরকে। আর শ্রমিক সেই নরক গামী ট্রেনে চেপে বসবে, ট্রেন ছুটে যাবে নরকের দিকে, নরক থেকে নরকে। আর তার চাকায় বাজনা বাজবে, নরক থেকে নরকে, নরক থেকে নরকে, হুররো।
4: পাগলের পাল্লাই পড়ে গেছে।
3: আয় আয় চলে আয় চলে আয় চলে আয় সব। কখন মেঘে ঢেকে গেছে? হ্যাঁ সর্বনাশ, ঝড় বৃষ্টি হবে দেখছি। এই চল চল চল চল চল চল।
5: এই তো চাঁদটা কালো হাত বাড়িয়ে ঢেকে ফেললো, কে কে গো? ঝড় আসছে নাকি? এই যে সাংঘাতিক লক্ষণ, প্রকৃতি হঠাৎ খেতে গেল কেন? ওরে বাবা, গতি ভালো না। কেটে পড়া যাক স্টেশনের দিকে।
6: ওই ওই আবার ওরা আমার নাম ধরে ডাকছে।
3: কেন ডাকছে ওরা? আমাকে তো আর কেউ খুঁজে পাবে না।
6: কি যেন ওখানে দাঁড়িয়েছে মনে হচ্ছে, মুকুন্দবাবু নয় তো? অন্য কেউ?
7: কে কে ওখানে কথা বলছো না কেন? কে তুমি?
8: আমি আমি
6: কে? আপনি সিগন্যাল পোস্টের কাছে কি করছেন?
8: আমি জানি না।
6: জানেন না? এই দুর্যোগের মধ্যে স্টেশন থেকে এত দূরে এসে দাঁড়িয়ে আছেন একা আর বলছেন জানি না? আশ্চর্য তো। কে আপনি, কোথায় থাকেন?
8: জানি না, আমি আমি কিছু জানি না, আমি আমি যাই।
6: আরে কোথায় যাচ্ছেন? আরে শুনুন শুনুন শুনুন শুনুন,
8: ছাড়ুন ছাড়ুন না আমাকে, আহ ছেড়ে দিন না।
6: আহা কোথায় যাচ্ছেন এভাবে? লাইনে আচার খেয়ে হাড়গোড় ভেঙে যাবে বুঝতে পারছেন না? তাছাড়া এই দুর্যোগ, ওরে বাবা। আসুন ওই অ্যাবান্ডান ক্যাবিনটার আড়ালে গিয়ে দাঁড়াই, এখন বৃষ্টি আসবে মনে হচ্ছে। আসুন আসুন আসুন।
8: না না আমাকে ছেড়ে দিন। কি মতলব আপনার বলুন তো।
6: সেদিকে তো জ্ঞান বুদ্ধি একবারে টনটনে দেখছি, কিন্তু দোহাই আপনার ওই ভুলটা করবেন না, কারণ আমি এখন সব লোভ কামনা বাসনার বাইরে চলে এসেছি। যে হাত দুটো দিয়ে আপনাকে আটকে রেখেছি, আপনি আপনি কি বুঝতে পারছেন না? সে হাত দুটোতে জীবনের এতটুকু উত্তাপ নেই, আকাঙ্ক্ষা নেই, দেখতে পাচ্ছেন না? এই হাত দুটো মৃত মানুষের।
8: কে আপনি? কে?
6: ভয় পেলেন বুঝি? না না ভয় পাওয়ার কিছু নেই, কারণ কারণ মনে হচ্ছে আপনিও আমার মতো একজন মৃত মানুষ।
8: হয়তো তাই, আমিও মৃত মানুষ। কিন্তু কিন্তু আমি তো কয়েকদিন আগেও ভাবিনি যেমনি করে চলে আসতে হবে আমাকে এখানে, এই সিগন্যাল পোস্টের কাছে দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে ডাউন ট্রেনের জন্য। আচ্ছা আচ্ছা কেন এমন হলো?
6: আমিও ঠিক একই কথা ভাবছিলাম, কেন এমন হলো, কেন আমাকে ছুটে আসতে হলো রাতে ডাউন ট্রেনের জন্য, যার চাকায় নরকের বাজনা বাজে।
8: ওই ওই তারা আমার নাম ধরে ডাকছে, আমি যাই।
6: না আপনি ভুল শুনছেন, ওরা আমার নাম ধরেই ডাকছে, ওরা শ্রমিককে খুঁজে বেড়াচ্ছে।
8: না না ওরা আমার নাম ধরে ডাকছে, ওরা শাশ্বতীকে খুঁজে বেড়াচ্ছে।
6: আপনার নাম শাশ্বতী?
8: হ্যাঁ। আপনার নাম বুঝি শমিক?
6: হ্যাঁ আমি শমিক। এই রে বৃষ্টি পড়ছে, আসুন আমরা ওই ক্যাবিনের আড়ালে গিয়ে দাঁড়াই। আসুন না, ডাউন ট্রেনের এখনো ঢের দেরি, ততক্ষণ আমাদের দুজনকে লুকিয়ে থাকা দরকার।

0: শাশ্বতী
1: বলুন।
0: একটু আগে বলছিলাম আমরা দুজন মৃত মানুষ, জীবনের হাত ফুসকে আমরা পালিয়ে এসেছি। ডিস্ট্যান্স সিগন্যালের কাছে দাঁড়িয়ে অপেক্ষা করছি রাত 10:55 ডাউন ট্রেনের জন্য, যার চাকায় চাকায় নরকের বাজনা বাজে। কিন্তু কিন্তু কেন বলুন তো শাশ্বতী, আমরা আমরা কি ঠিক এমন কিছু চেয়েছিলাম? এই ভয়ঙ্কর নরক যাত্রা, এই সর্বনাশী শূন্যতায় ঝাঁপ দেবার জন্যই কি এত কাল এতখানি পথ হেঁটে এসেছি?
1: না, এমনটি চাইনি। আমি অন্তত নিজের কথাটা বলতে পারি, আমি এমনটি চাইনি। আমি চেয়েছিলাম জীবনকে দুহাতে আঁকড়ে ধরে বেঁচে থাকতে। সুখ দুঃখ হাসি কান্না এগুলো তো জীবনের স্বাভাবিক সঙ্গ বাবু, আমি সেই স্বাভাবিকতার বাইরে কিছু চাইনি। আমি একটা সাধারণ মেয়ে, আমার চাওয়াগুলো এমন কিছু অসাধারণ ছিল না। অথচ অথচ কেন যে এমন হলো?
0: শাশ্বতী প্লিজ শক্ত হন, ভেঙে পড়বে না। এক এক কঠিন মুহূর্ত, যদি এখন আপনার সঙ্গে আমার দেখা না হতো হয়তো তাহলে আমার মনে কোনো প্রশ্ন জাগতো না। কিন্তু যে মুহূর্তে আপনাকে হঠাৎ ওই বিদ্যুতের আলোয় দেখতে পেলাম না, সেই মুহূর্তে আমার মধ্যে আমাদের কি একটা ঘটে গেল। আসলে আমি যেন নিজের কাছে ধরা পড়ে গেলাম শাশ্বতী।
1: হয়তো আমিও নিজের কাছে ধরা পড়ে গেছি। আপনাকে দেখার সঙ্গে সঙ্গে আমার মনে হলো কি একটা চক্রান্ত চলেছে। আমার কি এতটুকু স্বাধীনতা নেই? ইচ্ছে মতো বাঁচারও নেই, মরারও নেই? কিন্তু না না, আমি কিচ্ছু মানবো না, আমি কারো কথা শুনবো না, আমি আমি পারবো না বাঁচতে।
0: শাশ্বতী শাশ্বতী শুনুন, শাশ্বতী শাশ্বতী শুনুন।
1: বলুন,
0: আপনি আপনি কেন মরতে চান?
1: আপনিও তো তাই চান, তাই না?
0: চাই, ভীষণ ভাবে মরতে চাই। ডাউন ট্রেনের চাকার তলায় নিজের এই অস্তিত্বকে কুয়ো করে ফেলতে চাই। আপনি হাসলেন যে?
1: আপনার কথায় ধরা পড়ছে আপনি বিভাগগ্রস্ত, আপনি এখনো জানেন না আপনি কি করবেন।
0: ও তাই বুঝি। দেখুন শাশ্বতী, আসলে হয়েছে কি, যে মুহূর্তে আমরা পরস্পরের কাছে ধরা পড়ে গেছি সেই মুহূর্তে একটা একটা প্রচন্ড লজ্জা এসে সামনে দাঁড়িয়েছে।
1: লজ্জা কেন? আপনি জানেন না যে লজ্জা ঘৃণা ভয় এই তিন থাকতে নয়?
0: জানি, কিন্তু যখন দুজন আত্মহত্যাকারী ঠিক একই জায়গা এবং একই সময় বেছে নেয় এবং ঘটনাচক্রে পরস্পরের দেখা হয়ে যায় তখন হয়তো দুজনেই লজ্জা পায়।
1: না, আমি লজ্জা পাইনি।
0: পাওয়া উচিত ছিল, কারণ আত্মহত্যা কোনো মহৎ কর্ম নয়। এ ব্যাপারটা লোকে গোপনে নির্জনেই করে। আমাদের দুজনেরই গোপনতা নির্জনতা নষ্ট হয়ে গেছে। এখন আমার মনে হচ্ছে কি জানেন, মনে হচ্ছে আপনি আমার বাধা, তাই আপনাকে
1: আমাকে কি বলুন, আমাকে কি
0: আপনাকে শাস্তি দেওয়া উচিত। কেন আপনিও ঠিক ডিস্ট্যান্স সিগন্যালের কাছেই মরতে এলেন? কেন রাত 10:55 ডাউন ট্রেনের চাকায় আপনিও?
1: আমিও তো এই একই প্রশ্ন করতে পারি, পারি না?
0: পারেন, কিন্তু আমি তো জানতাম না যে আপনি এখানে থাকবেন।
1: আর আমি বুঝি জানতাম যে আপনি এখানে দাঁড়িয়ে থাকবেন।
0: আচ্ছা, আমরা কি ঝগড়া করছি? হ্যাঁ, ব্যাপারটা হাস্যকর হয়ে যাচ্ছে না?
1: আপনি হাস্যকর করে তুলছেন, কারণ আপনি মরতে ভয় পাচ্ছেন।
0: না, মোটেও না, বরং মনে হচ্ছে ভয়টা আপনার বেশি।

0: আপনি তো একটুতে একবার কান্নাকাটি জুড়ে দিচ্ছেন।
1: আপনি জানেন না, মেয়েরা একবার কোনো সিদ্ধান্ত নিলে আর কিছু আসে না, পরিণাম যাই হোক মেয়েরা দ্বিধা করে না।
0: তাই বুঝি। তাহলে আপনি দেখছি এ মুহূর্তে আমার বড় প্রেরণা।
1: প্রেরণা কেন?
0: আপনার দেখা দেখি আমি চোখ বুঝে ডাউন ট্রেনের সামনে ঝাঁপ দিতে পারবো। কিন্তু শুনুন, হঠাৎ একটা কথা আমার মাথায় এসে গেল।
1: কি?
0: যখন সকাল হবে, লোকেরা ওই লাইনের ধারে দুটো রক্তাক্ত মৃতদেহ দেখতে পাবে, একটি ছেলে আর একটি মেয়ের, তখন তারা কি ভাববে বুঝতে পারছেন?
1: কি ভাববে?
0: এরা ছিল ব্যর্থ প্রেমিক প্রেমিকা। কিন্তু সবাই তো তাই ভাববে।
1: ভাববে না, অথচ আমরা তো প্রেমিক প্রেমিকা নই, পরস্পরের পরিচিতই নই।
0: আমরা এতক্ষণ দিব্যি পরস্পরের পরিচিত হয়ে উঠেছি, নাই বা থাকলো প্রেম?
1: এমন করে বলছেন যেন প্রেম থাকলে ভালো হতো। আচ্ছা, আত্মহত্যা করতে সেসব কথা বলতে আপনার লজ্জা করছে না?
0: আপনি তো বলেছেন লজ্জা ঘেন্না ভয় তিন থাকতে নয়।
1: কি উদ্দেশ্যটা কি আপনার বলুন তো?
0: কি মুশকিল, আপনি বড় সন্দেহ পরায়ণ নেই। আরে আরে, এই এই চলে যাচ্ছেন কেন? শাশ্বতী, শাশ্বতী!
1: ভীষণ ঠান্ডা জিনিসের উপরে পা পড়লো, নিশ্চয় সাপ।
0: দেখলেন তো যে আত্মহত্যা করতে যাচ্ছে সেও সাপকে ভয় পায়।
1: না না,
0: আপনি আর পা বাড়াতে পারবেন?
1: কেন পারবো না? আমার আর ভয় করবে না, একটু ভয় করবে না।
0: বেশ, পা বাড়ান। কি হলো শাশ্বতী, কি দাঁড়িয়ে আছেন কেন এখনো? পা বাড়ান।
1: হ্যাঁ, আমার কষ্ট হচ্ছে।
0: শাশ্বতী বসুন, বসুন এক মিনিট। হ্যাঁ, এই জায়গাটা শুনুন, এখানে বসুন।
1: বৃষ্টিটা কমে গেল তাই না?
0: আর পড়ছে না, মেঘ সরে তারা ফুটছে এক ক্রমশ, ভেজা মাটির সোঁদা গন্ধ ছড়াচ্ছে।
1: আর কতক্ষণ সময় আছে স্বামীবাবু?
0: কিসের?
1: ওই ডাউন ট্রেনে?
0: জানি না, আমার কাছে ঘড়ি নেই।
1: ঘড়িও নেই? না
0: না, ছিল জানেন, একটা চমৎকার ঘড়ি ছিল, চাকরি পেয়েই কিনেছিলাম। ঘড়ি তখন খুব দরকার ছিল, দেরি প্যাসেঞ্জার করতাম কিনা।
1: ও, এখন করেন না?
0: না, কারণ চাকরিটা আর নেই।
1: কেন, চাকরি গেল কেন?
0: নিজের দোষে নয়, কোম্পানি লক আউট হলো, তারপর ক্লোজার এবং বেকার।
1: বেকার বলে কি মনের দুঃখে মরতে এসেছেন?
0: আপনি কিসের দুঃখে মরতে এসেছেন? ও, দেখেছেন আবার আমরা ঝগড়া করছি।
1: না না, ঝগড়া নয় শ্যামবাবু, আপনার সব কথা আমার ভীষণ জানতে ইচ্ছে করছে।
0: আপনার সব কথা আমার জানতে ইচ্ছে করছে শাশ্বতী।
1: জানাবার মতো কথা আমার কিচ্ছু নেই। আমি বললাম তো, আমি একজন খুব খুব সাধারণ মেয়ে, আমার আশা আকাঙ্ক্ষাও খুব সাধারণ। সাধারণ মেয়েরা যা চায় আমিও তাই চেয়েছিলাম, অথচ অথচ আমার মনে পড়ে যায় একটা মুখ, আমি মুখটাকে সরাতে পারি না সামনে থেকে। চোখের সামনে নানা রকম রূপ নিয়ে ভাসতে থাকে, কখনো খুব হাসছে, হাগুনে হাসছে, আর কখনো ভীষণ অনুতপ্ত বলছে শাশ্বতী এই শেষ, আর কখনো না, কখনো করবো না। আবার তারপরে স্থির, নিশ্চল, বারবার বারবার মনে হচ্ছে এই বোধহয় চোখ মিলবে, এই বোধহয় তাকাবে আমার দিকে। কই কই না তো, কই তাকালো না তো, কি রক্ত!

0: মেয়ে? আদুর দেখুন রে, মেয়ে বললেই তো হলো না, তা বয়স কত, কেমন চেহারা, গায়ের রং কেমন, সিধে হাঁটে না বেঁকে হাঁটে, তারপর ধরুন লাজুক না স্মার্ট, কথায় কথায় খিলখিল করে হাসে না মুখ গুমড়া করে থাকে, এসব জানার দরকার নাকি?
1: আপনি বড্ড বাজে কথা বলছেন, আপনাকে জিজ্ঞেস করাই যে কি আমার অপরাধ হয়েছে।
0: অপরাধ? অপরাধ মুসি আপনার হয়নি, আমারই হয়েছে। কেন? আশ্চর্য লোক মজে আপনি। হ্যাঁ, মেয়ের বিয়ের জন্য পাসপোর্ট চাই, হ্যাঁ বিজ্ঞাপন দেননি কাগজে, তখন লিখতে হয়নি পাত্রীর সুদর্শনা, স্বাস্থ্যবতী, গৃহকর্ম নিপুণা, সঙ্গীতজ্ঞ, চাকুরিরতা, হেন তেন। আমি জিজ্ঞেস করলুম, দাদা গিয়ে
1: বাহ, অত অত কথার দরকার কি? স্টেশনে বিশেষ লোকজন নেই, আপনাকে দেখতে পেলাম তাই জিজ্ঞেস করলাম, কারণ পথে একজন বলল ওকে স্টেশনের দিকে আসতে দেখেছিল।
0: হ্যাঁ, তা আমাকে জিজ্ঞেস করছেন বলেই তো আমি আপনার মেয়ের মোটামুটি বিবরণটা চেয়েছি। তুমি অন্যায়টা কি করেছি, খেপে গেলেন?
1: অদ্ভুত মানুষ বটে আপনি।
0: আপনি তো কিছু কম অদ্ভুত না।
1: তার মানে?
0: আরে মানে এত সব লোক রয়েছে এলাকায়, কারোর মেয়ে তো রাগ করে পালিয়ে বেড়াচ্ছে না, আপনার মেয়ে মশাই কেন রাগ করে পালিয়ে বেড়াচ্ছে বলুন। হ্যাঁ, আপনি নিশ্চয়ই তাহলে অদ্ভুত লোক। প্যাট প্যাট করে চেয়েছেন যে কি হলো, মনে ধরেছে তো কথাটা? না ধরে যাবে কোথায়, কি বুকে হাত দিয়ে বলুন তো, মুকুন্দ সর্বাধিকারী একটা তৃতীয় চক্ষু আছে কি নেই? হ্যাঁ
1: দেখুন, আপনি কে জানি না, কিন্তু আপনি হয়তো ঠিকই বলেছেন মুকুন্দবাবু, সত্যি আমি বড় অদ্ভুত লোক, একেবারে সৃষ্টি ছাড়া তার না হলে যা স্বাভাবিক যা সহজ তা কেন মেনে নিতে পারিনি, কেন আমি বুঝতে চাইনি মানুষে মানুষে পার্থক্য জন্মগত নয় কর্মগত।
0: এই যে কথাটি বললেন না, মানুষে মানুষে পার্থক্য জন্মগত নয় কর্মগত, কথা গীতা আছে বুঝলেন। যাকে বস বস, এই বৃষ্টির মধ্যে মেয়েকে গরু খোঁজা করে খুঁজলেও কে খুঁজে পাবেন? হ্যাঁ, একটু পরে আকাশ পরিষ্কার হয়ে যাবে, মস্ত ঢাউস একখানা চাঁদ বেরিয়ে পড়বে, জ্যোৎস্নায় সব ঝকমক করবে চাঁদ, বুঝলেন, তখন আমরা দুজন বেরিয়ে পড়বো। বসুন বসুন। আচ্ছা, ঠান্ডা মাথায় বলুন তো বসাই, আপনার মেয়ের নাম কি আর আপনারই বা কি নাম, মানে ব্যাপারটা কি, এবং ইত্যাদি প্রভৃতি সমস্ত বলে যান বলুন।
1: আমি আমি ভবতোষ চক্রবর্তী।
0: ভবতোষ চক্রবর্তী?
1: হ্যাঁ। আমার মেয়ে শাশ্বতী।
0: ওয়েট ওয়েট ওয়েট ওয়েট ওয়েট। হ্যাঁ, মোটামুটি কি করা হয়?
1: একটা মোটামুটি ধরনের চাকরি করি, চলে যায় স্বচ্ছন্দে।
0: আচ্ছা,
1: শাশ্বতী আমার একমাত্র মেয়ে, খুব ছেলেবেলা ওর মা মারা যায়। সত্যি বলতে কি, শাশ্বতী না থাকলে আমি হয়তো সন্ন্যাস ধর্ম নিয়ে বেরিয়ে যেতাম, তাই ভেবেছিলাম ওকে পাত্রস্থ করতে পারলেই আমার ছুটি।
0: বোম ভোলা বোম ভোলা বোম ভোলা, ভালো। তারপর বলো,
1: শাশ্বতীর জন্য একটি সুপাত্র ঠিক করেছিলাম।
0: আচ্ছা,
1: পাত্রের পৈতৃক অবস্থা
0: বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, মুখটাই বুঝতে পেরেছি, বাড়ি আছে, গাড়ি আছে, ব্যবসাপত্র আছে, ইত্যাদি প্রভৃতি, তাই তো?
1: কিন্তু কিন্তু আমি জানতাম না সর্বনাশী মেয়ে গোপনে ওই হারামজাদা প্রমথ বোসের মাসপান ছেলেটার সঙ্গে। কি লজ্জার কথা, আমি ভাবতেও পারিনি আমার মেয়ে শাশ্বতী শিক্ষিতা মেয়ে এবং
0: এবং এবং ব্রাহ্মণ বংশোদ্ভূতা। হ্যাঁ বলুন বলুন বলুন, বলে যান, বুঝতে পারি।
1: আপনি আপনি ব্যঙ্গ করতে পারেন, কিন্তু আপনি জানেন না ছেলেটা কি সাংঘাতিক ডাকু। কদিন আগে এই রেল ইয়ার্ডে ওয়াগন ব্রেকিং এর সময় পুলিশের গুলিতে সে মারা পড়েছে।
0: বুঝছি, আমি ছেলেটা লাশ দেখেছি তো।
1: ও
0: হ্যাঁ, আমার অবাক লাগছিল, এত সুন্দর স্বাস্থ্যবান ছেলে সব কেন এরা এই পথে চলে আসছে, হ্যাঁ কেন এত তাজা প্রাণের অপচয় মুড়াই।
1: দেখুন, প্রমথ বর্ষের এমন কিছু অভাব নেই, সচ্ছল মানুষ সে, অথচ তার ছেলে ওয়াগন ব্রেকার।
0: হ্যাঁ ওই আর কি, মানে যাকে বলে না।

0: মিসগাইডেড অ্যাডভেঞ্চারিজম। দেখে তা শাশ্বতীর কথা বলুন।
1: আগামীকাল শাশ্বতীর বিয়ের দিন, সে বিয়েতে রাজি ছিল না, অনেক বলে কয়ে তারপর সে চুপ করেছিল। কিন্তু আমি জানতাম না এ একটা ঝড়ের পূর্বাভাস। কদিন আগে হঠাৎ লক্ষ্য করলাম শাশ্বতীর চেহারা বদলে গেছে, কেমন বিভ্রান্ত চালচলন, খায় না, স্নান করে না, জিজ্ঞেস করলে জবাবও দেয় না। তারপর কানে এলো রেলিয়ার্ডে সন্তুর মরা দেখতে সে দৌড়ে এসেছিল।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দেখেছি তো, আমি দেখেছি। হ্যাঁ, ওই ওই খুব তফাতে দাঁড়িয়ে ছিল তুমি, ফর্সা ছিপছিপে, টানা টানা চোখ।
1: হ্যাঁ হ্যাঁ, সেই সেই সেই শাশ্বতী, সেই আমার মেয়ে, সেই শাশ্বতী। তারপর তারপর আজ বিকেল থেকে তাকে আর খুঁজে পাচ্ছি না। বাড়ি ভরা আত্মীয় স্বজন, উৎসবের আবহাওয়ায় হঠাৎ বিস্ফোরণ ঘটে গেছে মুকুন্দবাবু। শাশ্বতী একটা চিঠি লিখে রেখে গেছে, আমাকে খোঁজো না, পাবে না, আমার মান সম্মান সংকটাপন্ন, আমি ওদের কাছে মুখ দেখাবো কেমন করে? আমি এখন আমি কি করবো মুকুন্দবাবু, আমি এত অসহায়।
2: কি বলবো মশাই, বড়শু শান্ত হন, কি আর করবেন বলো।
1: জানেন শাশ্বতীর কেমন যেন বিশ্বাস, সে সন্তুকের পাপের পথ থেকে ফেরাতে পারত, আমি সেটা হতে দিইনি। সন্তু একদিন আমার কাছে এলো, আমি বুঝতে পেরেছিলাম সে কি বলতে এসেছে। আমি আমি সহ্য করতে পারলাম না, তাকে ঘর থেকে বেরিয়ে যেতে বললাম, ও আস্তে আস্তে বেরিয়ে গেল।

0: রাত 10:55 ডাউন ট্রেন আসার সময় হয়ে গেল, বুঝলেন, টিকিটের ঘন্টা দিচ্ছে। বাহ, বৃষ্টিটাও কমেছে দেখছি, মেঘের ফাঁকে চাঁদটা বেরিয়ে আসছে, বুঝলেন ভদ্রবাবু। যাব, ভদ্রলোক গেলেন কোথায় যাবো? হ্যাঁ মুরুগে বাবা, আমি নিজের চরকায় তেল দিই।
1: ভাবতে পারিনি শুনতে এমন হয়ে যাবে, ওকে তো ছোটবেলা থেকে দেখেছি, কত শান্ত ভদ্র ছিল, পড়াশোনাতেও ভালো ছিল, অথচ আস্তে আস্তে ও বদলে যাচ্ছিল, ওর চেহারার ভাবে ভাবে কেমন একটা ভাব ফুটে উঠছিল। আমি অবাক হয়ে ভাবতাম, কেন কেন এমন হয়ে যাচ্ছে সে?
2: হয়তো আমরা এক বিরাট দুঃসময়ের মধ্যে দিয়ে চলেছে, রাহুর মতো সে গ্রাস করে নিচ্ছে জীবনের সব উচ্ছলতা, মূল্যবোধ, মানবতা, যা কিছু মহান, পবিত্র আর সুন্দর, তার উপর তার কালো ছায়া পড়েছে। ছায়ার মধ্যে আছি বলেই পরস্পরকে এত অবিশ্বাস, কেউ কাউকে চিনতে পারছি না, কেউ কারো কথা বুঝতে পারছি না। আপনি আপনি সন্তুর কথা বলুন।
1: সেদিন সন্তুর ডেড বডিটা একটু তফাতে দাঁড়িয়ে দেখতে দেখতে আমার মনে হচ্ছিল, হয়তো আমি ওকে বাঁচাতে পারতাম, ভুলানে আছে না, বেহুলান লক্ষ্মীদারকে বাঁচিয়েছিল, সাবিত্রী সত্যমানকে ফিরিয়ে এনেছিল জামার কাছ থেকে, রূপকথায় যেমন সোনার কাঠি ছিঁড়িয়ে প্রাণ এনে দেয়, আমরা তো ওসব পারি না, আমরা কেবল দু চোখ মিলে দেখতে পারি, আর সইতে না পেরে এই অন্ধকারে রেল লাইনের ধারে ডাউন ট্রেন আসবে বলে অপেক্ষা করি, আমরা বড় দুর্বল। ওই ওই বাবা আমাকে খুঁজতে বেরিয়েছেন, আমাকে লুকোতে হবে।
2: ওই ওই ওরা আমাকে খুঁজে বেড়াচ্ছে, আসুন এখানে লুকিয়ে পড়া যাক। শুনুন, যার জন্য আমরা এখানে এসেছি সেবার আসছে। শাশ্বতী আসুন, তৈরি হয়ে দাঁড়ান, ভয় পাবেন না, ভয়ের ভয়ের কিছু নেই, একটি একটি মুহূর্ত মাত্র, তারপর সব শেষ, মুহূর্তের বিস্ফোরণ, তারপর চিরকালের অবাধ নিষ্পন্দ ঘুম, কেউ কেউ মাথা খুঁড়ে ডাকলেও আর সে ঘুম ভাঙবে না।
1: আমি সেই ঘুম ঘুমোতে চাই অনন্ত কাল ধরে, আপনি আপনি আমার পাশে আছেন তো, আমার আমার হাতটা ধরবেন।
2: আছি, আপনার সঙ্গেই আছি, ভয়ের কিচ্ছু নেই, একটি একটি মুহূর্তের অপেক্ষা শুধু, ব্যাস।
1: আমার বড্ড ভয় করছে, আমার বড্ড ভয় করছে, আমাকে একটু শক্ত করে ধরবেন, দেখুন দেখুন শেষ মুহূর্তে যদি আমি পিছিয়ে আসি আপনি আমাকে ছাড়বেন না, আপনি আপনি আমাকে ছাড়বেন না, আমি সত্যি আর মানতে চাইনি,
2: আমিও না, আমিও না।
1: তখন আপনি কি জানো বললেন, ডাউন ট্রেনের চাকায় নরকের বাজনা বাজে, না নরকের বাজনা বাজে,
2: নরক থেকে নরকে।

0: বারবার একই ভুল করেন মুকুন্দ। সেই যে বলেছিলাম একটি ছেলে আর একটি মেয়ের গপ্প, বলেছিলাম আমি তাদের আটকাতে পারিনি, তাই থেকে শিখেছি, বিরাট দুঃখের মধ্যে শিখেছি। অতল শূন্যতার দিকে ঝাঁপ দেওয়ার ঠিক আগের মুহূর্তে কেমন করে ঠ্যাং ধরে টানতে হয়, টেনেছি কি না? যাও বাবা, কথা বলছো না কেন তোমরা? হ্যাঁ, ফেল করে তাকিয়ে কি দেখছো আমাকে? একটা দেখো, ভালো করে দেখো, যদি যথেষ্ট আলো উজ্জ্বল নয়, রাতের বৃষ্টি ধোয়া আকাশ ফেটে মোটে একখানা চান লণ্ঠনের মতো টিমটিম করে ঝুলছে, তবু যেটুকু দেখা যায় আমাকে দেখো, দেখো।
1: কে কে আপনি?
0: হ্যাঁ
1: আপনি কে?
0: আমি মানুষ, মানুষ, মৃত্যুহীন ঠিকানাহীন মানুষ, যে মানুষ ইতিহাসের রথের সারথি, যে রথ চলেছে এক জীবন ছাড়িয়ে আরেক জীবনের দিকে অনন্তকালের পথে। বড্ড বাড়িয়ে বলছি তাই না? ওর বড় বড় কথা থাক, এসো এসো, অসে এসো দেখি একবার, চলে এসো।
1: কোথায় কোথায় নিয়ে যাচ্ছেন আমাদের?
0: এই নির্জন সুন্দর ছোট্ট নদীর ব্রিজে, সেখানে বসে আমরা সুখ দুঃখের কথা বলবো। ততক্ষণে রাত 10:55 ডাউন ট্রেন অনেক দূরে চলে যাবে, অনেক দূরে, আর তার চাকার শব্দ শুনে তখন মনে হবে ভিন্ন বাজনা বাজছে। ওই শোনো, জল তরঙ্গের বাজনা মনে হচ্ছে না, বৃষ্টির পর গাছের পাতার থেকে এক সুরে জল পড়ছে, শোনো।

0: জল তরঙ্গ নাটকটির অভিনয় এখানেই শেষ হল। রচনা সৈয়দ মুস্তাফা সিরাজ। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শমিক সন্তু মুখোপাধ্যায়, ভবতোষ প্রমোদ গঙ্গোপাধ্যায়, শ্রমিক নেতা মিহির দাশগুপ্ত, প্রথম কণ্ঠস্বর রজত চক্রবর্তী, দ্বিতীয় কণ্ঠস্বর ভাস্কর ভট্টাচার্য, তৃতীয় কণ্ঠস্বর সমর চট্টোপাধ্যায়, বৌদি সবিতা মুখোপাধ্যায়, মলি দীপিকা বন্দ্যোপাধ্যায়, শাশ্বতী শাউলি মিত্র এবং মুকুন্দর ভূমিকায় অজিতেশ বন্দ্যোপাধ্যায়, সম্পাদনা গীতা গঙ্গোপাধ্যায়, প্রযোজনা শুক্লা বন্দ্যোপাধ্যায়।
1: এখন শুনবেন আধুনিক বাংলা গান, শিল্পী স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত। গানটির কথা ও সুর শিল্পী স্বয়ং।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অর্ক সেন। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির কর্মীদের এক বিশ্ববিদ্যালয় থেকে অন্য বিশ্ববিদ্যালয়ে বদলির জন্য প্রথমবার আইনি কাঠামো তৈরি করতে রাজ্য সরকার আজ বিধানসভায় সংশোধনী বিল এনেছে। পাশাপাশি 18টি সরকারি বিশ্ববিদ্যালয়ের কর্মীদের প্রভিডেন্ট ফান্ড পরিচালনায় অভিন্ন নীতি কার্যকর করতেও একটি সংশোধনী বিল আনা হয়েছে। দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটিজ অ্যান্ড কলেজেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড রেগুলেশন অ্যামেন্ডমেন্ট বিল অনুযায়ী প্রশাসনিক প্রয়োজনে রাজ্য সরকারের সঙ্গে পরামর্শ করে আচার্য বিশ্ববিদ্যালয়ের কর্মীকে অন্য বিশ্ববিদ্যালয়ে বদলি করতে পারবেন। 2021 ভোট পরবর্তী হিংসায় বিজেপি কর্মীর স্ত্রী ও মেয়েকে মারধর এবং দোকানে লুটপাট চালানোর অভিযোগে তৃণমূল কংগ্রেসের একজনকে গ্রেফতার করে পূর্ব বর্ধমানের মাধবডিহি থানার পুলিশ। ধৃত অতনু রায় ওই থানার নেওর গ্রামের বাসিন্দা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ইসমাইলি

ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সঙ্গে ভারতের অংশীদারিত্ব জোরদার করার বিষয়েও আলোচনা করেছেন তারা। এর আগে আগা খান পঞ্চম নতুন দিল্লিতে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গেও দেখা করেন। ভারতের নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথন সিডনিতে অস্ট্রেলিয়ার ফ্লিট কমান্ডার রিয়ার অ্যাডমিরাল অনিতা উইলিয়ামসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। দুই দেশের নৌবাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা এবং কর্মদক্ষতা জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে। নেপালে হরপাবানের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1377। 5,000-এরও বেশি মানুষ এখনও নিখোঁজ। চীনের দক্ষিণ পূর্বাঞ্চলে অতিবৃষ্টির জেরে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 16। সেদেশের জিয়াংশি প্রদেশের সুইচুয়ান কাউন্টির 3টি শহর জুড়ে এই প্রাণহানির খবর পাওয়া গেছে। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি ধৃতি সেন শর্মা। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির কর্মীদের এক বিশ্ববিদ্যালয় থেকে অন্য বিশ্ববিদ্যালয়ে বদলির জন্য প্রথমবার আইনি কাঠামো তৈরি করতে রাজ্য সরকার আজ বিধানসভায় সংশোধনী বিল এনেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, নতুন ও কর্মী স্বল্প বিশ্ববিদ্যালয়গুলিতে অভিজ্ঞ শিক্ষক ও কর্মীদের কাজে লাগিয়ে উচ্চশিক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করাই সরকারের লক্ষ্য। এদিকে বিলের আড়ালে বিশ্ববিদ্যালয়ের স্বশাসনে হস্তক্ষেপ ও শিক্ষায় গৈরিকীকরণের পথ প্রশস্ত করা হচ্ছে বলে বিরোধী দলগুলির তরফে অভিযোগ আনা হয়েছে। পশ্চিম মেদিনীপুরের শালবনীতে ভুয়ো নথি বানিয়ে সরকারি জমি বিক্রির সংক্রান্ত মামলায় অভিষেক ব্যানার্জির আপ্তসহায়ক সুমিত রায়কে সিআইডি গ্রেপ্তার করেছে। সুপ্রিম কোর্টে আজ তার রক্ষা কবচের মেয়াদ শেষ হওয়ার পরে দক্ষিণ কলকাতার কালীঘাটে অভিষেকের বাড়ি থেকেই তাকে ধরা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ইসমাইলি সম্প্রদায়ের ইমাম প্রিন্স রহিম আগা খান পঞ্চমের সঙ্গে

সাক্ষাৎ করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী জানান, তিনি প্রয়াত আগা খান চতুর্থ এবং উন্নয়নমূলক কাজে তার অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন। ভারতের নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথন সিডনিতে অস্ট্রেলিয়ার ফ্লিট কমান্ডার রিয়ার অ্যাডমিরাল অনিতা উইলিয়ামসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। দুদেশের নৌবাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও

0: এখনও নিখোঁজ। বিহারে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, জোরদার করা হয়েছে ত্রাণ ও উদ্ধার কাজ। খাগড়িয়ার বালতারা এবং কাটিহারের কুরসেলায় পরিস্থিতি অবশ্য এখনও উদ্বেগজনক। পূর্বাঞ্চল 14 বছর পর দলিত ট্রফি ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে। চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে ফাইনালে দক্ষিণাঞ্চলের বিরুদ্ধে প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে জয় পেয়েছে পূর্বাঞ্চল। অধিনায়ক ঈশান কিষাণ ম্যাচে সেরা হয়েছেন। মহিলাদের এশিয়া কাপ ক্রিকেটের সেমিফাইনালে আজ দুবাইয়ে ভারত বাংলাদেশের মুখোমুখি হবে। খেলা শুরু ভারতীয় সময় রাত 8টায়। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
3: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
4: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
2: এক্স্যাক্টলি, ক্যাফে কলকাতা। অঙ্কিতা আর রাজীব চলে এসেছে। অঙ্কিতা বলো, কিভাবে এই কয়েকটা দিন কাটালে তুমি, এই যে ঝড় বৃষ্টি হচ্ছে, বাদলা হচ্ছে, এর মধ্যে
3: মানে এই ঝড় বৃষ্টি বাদলা হওয়া, আজকে আবার মেঘ কড়াকড়ি ভাবে দেখা দিয়েছে, এবং সেই দেখে মোটামুটি শরতের আকাশ মনে পড়ছিল। জাস্ট অফিসে ঢুকবো, তার আগে দেখছি পুরো আবার নীলচে কালো, একটা মানে রং মিলানতে খেলা চলছে,
2: মানে আশঙ্কার একটা কালো মেঘ আর কি।
3: হ্যাঁ হ্যাঁ, যখন তখন আশঙ্কা জীবনে নেমে আসছে, আর সেরকমই আশঙ্কাজনক নানান ঘটনার মধ্যে দিয়ে আমি আর তুমি চলে এসেছি যথারীতি, যেরকম তোমার সাথে কথা বলতে 9903 6592 তে হোয়াটসঅ্যাপ কিংবা টেক্সট করতে পারো, তুমি তোমার মনের কথা জানাতে পারো, আড্ডার টপিক তো ডেফিনেটলি বলবো। আর রাজীব আর অঙ্কিতা, তোমার কাছে আজকে অনেকের জন্মদিন সেটাও নিয়ে এসছে, আবার ধরো ইন্ডি পপ যেরকম আমাদের ইন জেনারেল থাকে সেগুলো নিয়ে এসছে
2: একদমই,
3: কিন্তু তোমার মনের মেঘলা আকাশ না রোদেলা আকাশ এটা একটু বলো।
2: আমার মনের আকাশটা যেটা হচ্ছে সেটা হচ্ছে সকালের দিকে রোদ থাকছে আমার মনের আকাশে, তারপরে যত বেলা বাড়ছে তত একটা গাঢ় অন্ধকার আকাশে যেরকম ছেয়ে যাচ্ছে সেরকম। ইনফ্যাক্ট গতকালও আমি এটা নিয়ে কথা বলেছিলাম যে এই যে আমরা সবকিছু মানে একদম রেডি হয়ে যাচ্ছি, কোথাও বেরোতে যাব বা কিছু করতে যাব, আকাশে রোদ একদম ঝিকঝাক আকাশ, কিন্তু যেই বেরোতে বেরোলাম আর সঙ্গে সঙ্গে মানে ঢাললো, এই যে ব্যাপারটা এটা কিন্তু চলছে। এবং আমি এটাকে বলছি যে বর্ষা শেষের দিকে, ক্রিকেটের মতো ওই কিছু প্লেয়ার আছে দেখবে যারা বল করে ম্যাক্সিমাম, এবার শেষের দিকে ওই 40 ওভারের পরে যখন নামে 45 ওভার, তার ব্যাটসম্যানগুলো নেমে দামার দাম চালাতে থাকে বল যা হোক, এবং ওতে রানও চলে আসে। ইনফ্যাক্ট তোমাকে আমি একটা ট্রিভিয়া দিয়ে দিই, এই যে বুমরা জসপ্রীত বুমরা,
3: এই
2: হ্যাঁ এই বুমরা কি করেছে জানো, মানে হাইয়েস্ট এরকম করে করে মেরে মেরে মানে পিন চিটিং করে করে হাইয়েস্ট নাম্বার অফ মানে একটা একটা ম্যাচে হাইয়েস্ট নাম্বার তার, মানে ভাবতে পারছো বোলার হয়ে তার

0: জীবনে ইম্পসিবল কিছু নেই, মানে ইম্পসিবল শব্দটাই নেই, এটা কিন্তু গুরু বলেছেন, মানে গুরু মানে অরিজিৎ সিং
1: একদমই একদমই। আপাতত একটা গানে যাচ্ছি, গানের পর ফিরে আসবো একটা ছোট্ট ট্রাফিক আপডেট, মানে শহরের চারিদিকে কোথায় কি হচ্ছে সেই খবর নিয়ে। আপাতত একটা গান দেখি, এই গানটা আচ্ছা তোমার কি কোনো টেলিফোন আসে?
0: আমার মনে সারাক্ষণ টেলিফোন বাজে, আর যখন আমি আয়ুষ্মান খুরানাকে দেখে ফেলি তখন মানে মনের মধ্যে অন্যরকমই একটা ব্যাপার ঘটে। ওটা থাক,
1: লালবাজারের সাথে একটু ফোনাফুনি করে নিই আমরা, তারপর ফিরে আসছি তোমাকে ট্রাফিক আপডেট দিতে।
2: জামা

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: হ্যাঁ, কথা হয়েছিল কলকাতা আমাদের লালবাজার ট্রাফিক কন্ট্রোলের সাথে, দেখি কি বলেছে।
3: হ্যাঁ বলুন।
4: কিছু একটা গোলযোগ ঘটে গেছে মনে হচ্ছে। যাই হোক, হ্যাঁ, গোলযোগটার থেকে আবার সুরাহা পাওয়া যাচ্ছে।
3: যান চলাচল একবারে স্বাভাবিক রয়েছে। সেই ধরনের বড় মিছিল বা মিছিলের খবর এখন অব্দি আমাদের কাছে নেই। আশা বাকি
2: বেশ, জানলাম শহরের যান চলাচলের খবর। মোটামুটি চারিদিকে প্রায় বাটারি স্মুথ ট্রাফিক রয়েছে, তো চাপ নেওয়ার কোনো ব্যাপার নেই। তুমি যদি কোথাও বেরো আজকে এই যে বৃহস্পতিবারের বিকেলে, তাহলে তুমি অনায়াসে কলকাতার আশেপাশে তুমি ঘোরাঘুরি করতেই পারো।

0: কাটাকাটি করতেই পারো, তুমি তোমার গন্তব্যে যেতেই পারো, কিন্তু কিন্তু কিন্তু তার জন্য তোমাকে কানে রাখতে হবে 107 FM রেনবো। আপাতত তোমার জন্য একটা গান, গানের পর ব্রেক, ব্রেকের পর আবার ফিরছে রাজীব অঙ্কিতা কি নিয়ে ক্যাফে কলকাতা।
1: আদনান স্বামী same old joke.

0: আগে সব ঠিক আছে, আমাকে খুঁজে দে জলপরিং সব বলছে, সব মেনে নিচ্ছে, কিন্তু ঘটনা হলো যে এই ঘুড়ি ছিঁড়ে দিলে পরে কিন্তু খুব মানে মুশকিল হয়ে যাবে, বিশ্বকর্মা পুজো সামনে, তাই তো?
1: একদম, সেই বিশ্বকর্মা পুজোয় কিন্তু অনেক প্ল্যান রয়েছে, সব প্ল্যান বলবো, কিন্তু তার আগে আমরা কোথায় রয়েছি?
2: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
0: হ্যাঁ, মানে এই ক্যাফে কলকাতায় তুমি এতক্ষণ ধরে যখন এই শিলুদার কথা শুনে ফেলেছো যে এসে বলছে আলোর আলপিন দিতে পারে, আলপিন দিয়ে ফুটলে পড়ে না পাক করে লাগবে, তখন কিন্তু ভীষণ কষ্ট হবে। হ্যাঁ, মানে তোমাকে এই কথাগুলো এই কারণে বলছি, যখন আমরা মাঝে মধ্যে বুঝে উঠতে পারি না জীবনে যে কি করব কি না করবো, এই একটু আগে মিটার ডাউন শুনছিলাম, এই যখন মিটার ডাউন, চারপাশে একটা ক্যাকোফোনি চলছে, জ্যাম জ্যাম জমায়েতে ফেসে আছি, সেটাও ঠিকঠাক শুনতে পাচ্ছি না, খিটখেলে ব্রেনটাকে নিয়ে মাঝে মধ্যে মনে হয় এই জীবনটা রেখে কি করব, আমার জীবনের কোনো মানে নেই। মানে এইভাবে নিজেকে প্রচণ্ডভাবে ডমিনেট করার আমাদের একটা টেন্ডেন্সি থাকে, আমরা তার একটা সুস্থ নাম দিয়ে দিয়েছি, মানে যদিও নামটা খুব খিটখেলে, দ্যাট ইজ কল্ড ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, আরও কি কি বল, অনেক কিছু,
1: অনেক কিছু আছে, মানে সেলফ ডাউন সিনড্রোম, আরও অনেক কিছু আছে, মানে নিজেকে অ্যাকচুয়ালি শেষ করে দিতে চাই আমরা এরকম একটা পরিস্থিতিতে, আমাদের কনফিডেন্স একদম কমে যায় এবং আমরা ভাবি বোধহয় যে আমরা যে জিনিসটা চাইছি সেই জিনিসটা না পেলে আমাদের জীবন বুঝি বৃথা, এবং আমাদের জীবনে আর কোনো কিছু নেই, এবং আমাদের পিঠটা দেওয়ালে ঠেকে গেছে, যার ফলে একটাই সিদ্ধান্ত আমরা নিতে পারি, এবং দ্যাট ইজ সুইসাইড অ্যাটেম্প্ট।

0: এবং সেই সুইসাইড অ্যাটেম্পটের হার, মানে তুমি যদি বেশ কয়েক বছর ধরে তুলনা করো তাহলে কিন্তু প্রত্যেক বছর লাফিয়ে লাফিয়ে বেড়ে আজকে 2026 সেটা একটা ম্যাসিভ আকার ধারণ করেছে গোটা পৃথিবী জুড়ে।
1: এবং সেখান থেকে দাঁড়িয়ে যদি তুমি সার্ভে করে দেখো, মেয়েদের সংখ্যা কিন্তু অনেক বেশি, মানে মেয়েরা যারা অ্যাটেম্প্ট করার চেষ্টা করছে। কিন্তু আজকে আমরা কোনো নেগেটিভ কথা বলবো না, ইনফ্যাক্ট আমরা নিজেরা একেবারেই সুইসাইড অ্যাটেম্পকে মোটামুটিভাবে মানে কোনোভাবেই সাপোর্ট করতে পারি না। হেমলক সোসাইটি থেকে গান শুনছিলে জল ফরিং, এবং তারপরেই যদি বলি যে আজকে 10th September ওয়ার্ল্ড বা ইন্টারন্যাশনাল সুইসাইড প্রিভেনশন ডে, তাহলে খুব একটা কি মন্দ হবে কানেকশনটা?
0: একেবারেই না, কারণ আজকের এই দিনটা সেলিব্রেট করা হয় সারা পৃথিবী জুড়ে যে এই যে সুইসাইড, এটা তো একটা অপরাধ হিসেবে অবশ্যই গর্হিত অপরাধ। এবং এই দিনটাকে এই কারণেই, কারণ মানুষের মধ্যে অ্যাওয়ারনেস করা যে না, এই জিনিসটা করো না, সুইসাইড করা মানে মহাপাপ এবং এই পাপ কাজটা তুমি করো না। এবং এর জন্য কিন্তু আজকে সারা পৃথিবী জুড়ে বিভিন্ন অনুষ্ঠান সেলিব্রেশন চলছে, তার কারণ একটাই, এই ব্যাধিটাকে পৃথিবী থেকে তাড়ানো।
1: এক্স্যাক্টলি, মানে লাইফ একটাই পাওয়া গেছে, সেই লাইফটাকে যদি আমি হঠাৎ করে ইচ্ছে মতো শেষ করে দিই সেটা মনে ঠিক হবে না। লাইফ ইজ টু কালারফুল। এই মুহূর্তে তোমার মনে হচ্ছে যে একটু আগে আমরা বলছিলাম না যে অন্ধকার আকাশ ঘুনিয়ে আসছে, আমরা খুব মজা করে বলছিলাম, কখনো কখনো সিরিয়াসলি লাইফে এরকম ডার্ক একটা ফিল কাজ করে, সেই ফিলটার থেকে যখন নিজেকে জাস্ট ওভারকাম করাতে পারলে কোনোভাবে, দেখবে তারপরে কিন্তু আলো রয়েছে। সেই আশার আলোটা ধরার জন্য এইবারের থিম ইন্টারন্যাশনাল সুইসাইড প্রিভেনশন ডেতে এবারের থিম হলো স্টার্ট দ্য কনভারসেশন। মানে তোমার জাস্ট যখন আর পারছো না, নিজেকে ট্যাকল করতে পারছো না, কোনোভাবে সম্ভব কিছু হচ্ছে না, মনে হচ্ছে বাড়ির লোকজনকে আমি কেন বলবো, এদেরকে কেন বলবো, এরা হয়তো আমাকে মূল্যই দিচ্ছে না, বা যার প্রতি তোমার আঘাত অভিমান সব কিছু মনে হয়েছে তাকেও তুমি বলতে চাও না, এরকম সময় যে কোনো একটা কোনো মানুষকে তুমি জাস্ট বলতে শুরু করে দাও। এবং আমরা কিন্তু ট্রামে বাসে এটা করেই থাকি অনেক সময়, দেখবে আমি এটা খুব ফলো করেছি যে আমি কখনো বসে রয়েছি, একজন হয়তো রিক্সা দাদা বা রিক্সা কাকু, উনি এসে হঠাৎ করে আমাকে গড়গড়িয়ে সব গল্প বলতে শুরু করে দিলেন, তার লাইফের গল্প 5-7 মিনিটে বলে চলে গেলেন। আমি সেই ব্যাপারটাকে রিয়েলি অ্যাডমায়ার করি, মনে হয় যে না, বলে যদি তোমার শান্তি হয়ে থাকে তুমি বলে নাও, ইটস ওকে। তো আজকে আমরা যে আড্ডাটা দেব, আড্ডাটা কি নিয়ে দিতে পারি তোমার মনে হয়?
0: একেবারে আমারও মনে হয় তাই নিয়েই হোক, যে এই যে সুইসাইড করতে কেউ যাচ্ছে বা কেউ এরকম সিচুয়েশনে পড়েছিল এবং সে কিভাবে ওভারকাম করেছিল, এটাকেই যদি আমরা টপিকের আকারে সাজাই তাহলে কি দাঁড়ায়, মানে পোশাকি ভাবে বললে ব্যাপারটা?
1: পোশাকিভাবে যদি তুমি বলো, আর পোশাকি বলছো বটে, কিন্তু আমরা বলতে চাই যে ধরো তোমার লাইফে এরকম কোনো কখনো মানুষ তো এসছে বা কিছু কিছু মানুষ আসে যাদের সঙ্গে কথা বলে মনে হয় উফ দারুণ লাগলো, কিন্তু হ্যাঁ সত্যি ভালো লাগলো, মানে আমরা ওই ফর্মালি একটা বলি না সবাইকে নাইস টু মিট ইউ এরকম না বলে, মন থেকে মানে হার্টেলি তোমার মনে হয়েছে ভাই এটা সেরা কনভারসেশন ছিল, নাথিং এলস, মানে এই মানুষটা কে তোমার লাইফে যদি হয়,
0: একদম,
1: এবং সেই সেরা কনভারসেশনটা কি ছিল, যদি তোমার মানে 2-3 লাইন, এর বেশি কিন্তু আমরা যেতে পারবো না।
0: একেবারে, তুমি সেটা জানাও 9903-65992 তে মেসেজ করে বা হোয়াটসঅ্যাপ করে নিজের নাম এবং লোকেশন দুটোই আমাদের লিখে পাঠাবে। আর যেটা করবে সেটা হচ্ছে আমাদের রেডিওটা এখনও যারা টিউন ইন করেনি, তোমার বন্ধুকে বলছি, তাকে বলো যেন টিউন ইন করে। আর এই সুন্দর গানটা শুনে আমরা আবারও ফিরে আসছি, স্টে টিউন উইথ অঙ্কিতা অ্যান্ড রাজীব।

0: શું છો કેફે કોલકાતા, કેફે કોલકાતા 107 FM રેઇનબો તે કેફે કોલકાતા, કેફે કોલકાતા।
1: মানে এটা কেমন হলো, মানে হঠাৎ করে জানতে পারলাম এমন একটা ঘটনা যেটা আমি আর রাজীব আলোচনা করছিলাম যে এই বিষয়টা কেমন কেমন
2: হবে, আমরা স্তম্ভিত হয়ে গেছি।
1: মানে খবর টবর আসে, ভালো
2: এরকম খবর হয়,
1: এরকম হতে পারে, মানে এরকম সত্যি হয়। আমাকে তার মধ্যে রাজীব অনেক কিছু কনভিন্স করার চেষ্টা করলো, আমি মোটেই কনভিন্সড হলাম না। মেলায় গিয়ে নাকি সমস্ত পাওয়া যায়, শপিং মলে পাওয়া যায়, কি সমস্ত আমাকে বলতে শুরু করে দিয়েছিল। যাই হোক, টপিকটা আমি একটুখানি বলে দিই হালকা করে। দেখো, তুমি কিন্তু এখন টপিকটা শুনবে একদম নাকে রুমাল চাপাও দিতে পারো, কোনো গন্ধ পৌঁছবে না, একদম কোনো টেনশন নিও না। কিন্তু জাস্ট এইটুকু ভাবো যে তোমার সঙ্গে এরকম কনভারসেশন কেউ কি জীবনে করতে পারে, সম্ভব আদৌ?
2: ভাবা স্টার্ট করছে, তুমি বলো তো।
1: এখন মানে ধরো, এখন বাড়িঘর যখন তৈরি হয় আর কি, সিমেন্ট, বালি, পাথর, আমরা এই সমস্ত কিছু জানি। কিন্তু রিসেন্টলি বিজ্ঞানীরা একটা গবেষণা করে একটা নিদারুণ জিনিস আবিষ্কার করেছেন, সেটা হলো মানুষের মল দিয়ে মানে আকাশচুম্বী ইমারত তৈরি করা সম্ভব। কারণ সেটা একটা মানে তোমার রোদের মধ্যে রেখে নানানভাবে একটু কি বলবো, সিজন করে একটা বায়োচার তৈরি করা হচ্ছে, যেটা অনেক বেশি এই কংক্রিটগুলো না গুলের তুলনায় অনেক বেশি শক্ত আর মজবুত। মানে তুলনা আর গুলোনা একসঙ্গে মিশে যাচ্ছিল আমার, জাস্ট কি বলবো। ভারতের ওয়ারাঙ্গলের একটি ট্রিটমেন্ট প্লান্টে মানুষের মলকে কাজে লাগিয়ে তার থেকে বায়োচার তৈরি করা হয়েছে, এবং তাতে কার্বনে ভরপুর হওয়ায় মলকে বিশেষ

0: তাপমাত্রায় রাখার ফলে সেটা কিন্তু অনেক বেশি শক্ত সমর্থ হয়ে উঠেছে, যেটা দিয়ে বিজ্ঞানীরা বলছেন আর কি, ভাবনা চিন্তা করা হচ্ছে যে আগামী দিনে হয়তো শহরের পরিকাঠামো রাস্তা হতে পারে বা ব্রিজ হতে পারে, এগুলো তৈরি করা হবে।
1: মানে বাবা যা, মানে সত্যি, মানে মানুষের ইনোভেশন এবং চিন্তা ভাবনা করতে করতে মানুষ কোথায় পৌঁছে গেছে, এবং সে মানুষ চেষ্টা করছে অ্যাকচুয়ালি যে কোনো কিছুই ফেল না নয়, মানে সেটাকে যদি ঠিকঠাকভাবে বৈজ্ঞানিক উপায়ে কাজে লাগানো যায় তাহলে সেটা ভবিষ্যতের জন্য আমাদের একটা নতুন দিশা দেখাতে পারে। হয়তো আমাদের এটা খবরটা শুনে সাময়িকভাবে বা হঠাৎ করে নতুন শোনা বা নতুন জিনিসটা আমাদের কাছে, তো সেই ক্ষেত্রে আমাদেরকে আমাদের এরকম মনে হচ্ছে একটা শকিং ব্যাপার বা আমরা নিতে পারছি না, আমরা ফেজ অফ ডিনায়ালে আছি। কিন্তু ফেজ অফ অ্যাকসেপ্টেন্সে এটা আসতে বেশি দিন নয়, কারণ প্রথম জিনিস মানুষ যখনই ট্রাই করে কিছু মানুষ তখন রেড়ে করে ওঠে এবং আস্তে আস্তে সেই জিনিসটা কিন্তু আমাদের মধ্যে ইম্পালস হয়ে ঢুকে যায়, ইনজেক্ট হয়ে যায়, তখন কিন্তু মানুষ সেই জিনিসটারই আবার চারিদিকে ছড়ায়। ঠিক যেমন যখন একটা নতুন গান রিলিজ করে তখন সেই গানটা কারোর ভালো লাগে কারোর খারাপ লাগে, সাবজেক্টিভ অবজেক্টিভ বিভিন্ন রকম মতামত আসতে থাকে, কিন্তু দেখবে সেই গানটাই যখন ধীরে ধীরে তুমি বারবার শুনবে, লুপে শুনবে, শুনতে শুনতে শুনতে শুনতে দেখবে ওই গানটাই তোমার ভালো লাগছে। এবং ইতিহাস সাক্ষী, প্রচুর ব্লকবাস্টারের প্রচুর ব্লকবাস্টার সং এভাবেই সারা সঙ্গীত জগতে ছড়িয়ে পড়েছে।
0: তুমি যেই লেভেলের কনভিন্স করার চেষ্টা করছো না, কোনোভাবে কনভিন্স করতে পারবে না। যাকে যাক, শোনো তোমাকে এইটুকু বলে দিই, এই মানে তা বলে মানুষের ইয়ে মানে যাই হোক ভাবা যায় না ওটা দিয়ে, কিন্তু তুমি কিন্তু তোমার জীবনের সেরা কনভারসেশন এখন অবধি কোনটা এবং কার সাথে হয়েছিল সেটাই দু থেকে তিন লাইনে 9903653992 তে হোয়াটসঅ্যাপ কিংবা টেক্সট করে লিখে পাঠাও। রাজীব আর অঙ্কিতা তোমার টেক্সটের অপেক্ষায় রয়েছে। আপাতত জানি না ওই ব্রিজ দিয়ে নাকি আমার মন দিয়ে নাকি রাজীব মন খুলে ওই গানের সঙ্গে রাস্তা মিশিয়ে ব্যাপারটা কি করতে চাইলো তাতে স্ব্যাক্সে স্বাগত করা যায় কিনা সেটাই চেষ্টা করছি। Listen close what I gotta say, 'cause you know there ain't no other way. Love is the message, eh? Y'all ready? Let's go.

0: का स्वागत।
1: FM Rainbow Tape, Rainbow Flashback Song.

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: হ্যাঁ, মনে পড়ে যখন আমার কলেজ ডেজ, সেই সময় এই সিনেমাটা রিলিজ করেছিল এবং আমরা বেশ কয়েকজন বন্ধু মিলে এই সিনেমাটা দেখতে গেছিলাম।
2: 2005?
1: হ্যাঁ। তো এবার যেটা বলার সেটা হচ্ছে, এই সিনেমাতেও কিন্তু এমন আধুনিক একটা বিষয়কে উপস্থাপন করা হয়েছিল, সেই সময়ে দাঁড়িয়ে সেই বিষয়টাকে পোর্ট্রে করা ইজ মানে ডিফিকাল্ট কেন, মানুষ বিভিন্ন রকম মতামত পোষণ করেছিল, কিন্তু সেই জিনিসটাই দেখো আজকে খুব স্বাভাবিক একটা জিনিস। এবং আজকাল প্রচুর বাংলা কাজেও আমরা তার প্রতিফলন দেখতে পাই, মানে বাংলা চলচ্চিত্র জগতের, সেটা ওটিটিতে হতে পারে, সেটা বড় সিনেমা হতে পারে, এবং সারা ভারত জুড়ে। তো প্রথম কাজ, প্রথম জিনিস অনেক কিছুই হতে পারে, ঠিক যেমন হতে পারে যখন প্রথম তুমি আঘাত পাও কোনো কিছুতে এবং সেই আঘাতের এতটাই তারতম্য বেশি থাকে যে তুমি নিজেকে আর সামলাতে পারো না, তখন সেই ফ্রাস্ট্রেশনটা বার করার জন্য তুমি ভাবো বোধহয় নিজেকে শেষ করে দেওয়াই শেষ পথ, এর বাইরে পথ নেই। সেই সময় আমরা বলছি যে কারোর সাথে কথা বলো, কারোর সাথে কথা বলে নিজের মন হালকা করো, যদি সেটা করা যায় তাহলেই সেটা হচ্ছে বেস্ট রেমেডি। কারণ আজকে হচ্ছে 10th September এবং আজকে ইন্টারন্যাশনাল সুইসাইড প্রিভেনশন ডে। তো আজকের দিনে দাঁড়িয়ে এই দিনটাকে পালন করা হচ্ছে এই কারণেই, যাতে মানুষের মধ্যে, আমাদের সবার মধ্যে সচেতনতা বাড়ে। তোমাকে প্রশ্ন ছুড়ে দিয়েছিলাম যে এরকম কারোর সাথে তুমি কখনো এরকম বিপদে পড়েছিলে, যখন কাউকে পেয়েছো তার সাথে নিজের মনের কথা বলে নিজের মনটা হালকা করেছো? 9903653992 প্রচুর মেসেজ হোয়াটসঅ্যাপ আসছে, তুমি নিজের নাম লোকেশন লিখে আমাদের পাঠাতে থাকো। আপাতত অঙ্কিতা কার মেসেজ আসছে?
2: অঙ্কিয়া বলে দিয়েছে, মানে নট অনলি তোমার শুধুমাত্র জীবনে খুব একটা ক্রাইসিস মোমেন্টে গিয়ে তুমি কারোর সঙ্গে কথা বলেছো এবং সেটা সেরা কনভারসেশন হয়েছে, নট অনলি দ্যাট, তোমার জীবনে হতে পারে, মানে তুমি হঠাৎ ভাবোই নিয়ে আনএক্সপেক্টেড ওয়েতে, প্রচুর কিছু সময় থাকে না যে গল্প বলার মানুষ থাকে রিয়েলি, মানে তুমি ট্রেনে যাচ্ছ, তুমি কথা বলতে চাইছো না কিন্তু তোমার সঙ্গে বকবক বকবক করেই যাচ্ছে, মানে কাইন্ড অফ যদি বলি লাল সিং চাড্ডা, সেখানে যদি হঠাৎ করে ভাবি এই যে করিনা কাপুরের মতো একটা ক্যারেক্টার যে উঠে ভুল ভাল বকেই চলেছে, মানে এ কখন বন্ধ হবে বোঝা যাচ্ছে না, কিন্তু আলটিমেট দেখা গেল তার সঙ্গে কথা বলতে বলতে এমন একটা বন্ডিং হয়ে গেল বা তার থেকে এমন কিছু জানা গেল যেটা নিজের জীবনের সেরা কনভারসেশন বা সেরা একটা মিট আপ বলা যায়। তো সেটাই আমাদেরকে লিখে পাঠাও, কার সঙ্গে সেটা হয়েছিল এবং সেই কনভারসেশন দু লাইনে লিখে পাঠাবে 9903653992 তে। আর আপাতত আমার কাছে SMS খুলে ফেলেছি আমি, সৌভিক ঢাকুরিয়া থেকে লিখেছে, তা একবার এক জায়গায় ট্রেন করে যাচ্ছিলাম, দেখেছো সেই ট্রেনের গল্প, তখন ক্রিকেট বিশ্বকাপ চলছিল, হঠাৎ এক অচেনা কাকুর সাথে ক্রিকেট নিয়ে আলোচনা শুরু হয় আর ক্রিকেট পোকা দারুণ চলো, মানে আচ্ছা ক্রিকেট পোকা দারুণ দারুণ চালু হলো, এক ঘন্টা যাত্রা মনেই হলো না, এত সুন্দর আলোচনা হলো যে ক্রিকেট নিয়ে আসলে মনের মতো আলোচনা হলে বোঝাই যায় না যে সময়টা কোথা দিয়ে পালিয়ে যায়। এক্স্যাক্টলি,
1: ঠিক একদমই, এই সময় কাটানো শুধু নয়, তার সাথে নিজের মনের যে ভাব সেটাকে ব্যক্ত করা, এটাই আমরা চেয়েছিলাম। কিন্তু আপাতত একটা গান শুনবো, সেই গানের পর আর এই ঘন্টায় সময় নেই, তাই পরের ঘন্টায় অঙ্কিতা রাজে ফিরবে, তুমি কিন্তু কানে রাখো 107 FM রেইনবো। তবে তার আগে তোমাকে বলি যে গানটা চালাবো, সেই গানটা কিন্তু একটা দারুণ কথা বলে, যে কথাটা আমরা সচরাচর বলতে পারি না অনেক সময়, সেই গানটার কথাই বলছে সোনা মহাপাত্রা।
2: এটা কিন্তু বেদের মনের কথা,
1: ঠিক বলেছে। তবে আমি

0: একদম, আমরা একেবারে এই ঘন্টার শেষ মুহূর্তে আছি, আর নতুন ঘন্টাটায় যাওয়ার আগে তোমাকে বলে রাখি যে আমাদের সঙ্গে থাকো 9903653992 তোমার মনের কথা জানাতে থাকো, আর একটু দেশ মহাবিদেশ সমস্ত জায়গার খবর শুনে আমরা ফিরে আসি। অঙ্কিতা রাজীব, তুমি গানে রাখো 107 FM রেনবো।
1: ওয়েল, ওনলি অন 5:02 107 FM রেনবো।
2: আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আন্তর্জাতিক আইন, আলোচনা এবং বহুপাক্ষিক সহযোগিতার ভিত্তিতে ভারত একটি নিরাপদ, সুরক্ষিত, শান্তিপূর্ণ ও স্থিতিশীল মহাকাশ ব্যবস্থার লক্ষ্যে কাজ চালিয়ে আসছে। আজ প্যারিসে অনুষ্ঠিত আন্তর্জাতিক স্পেস সামিটে ভার্চুয়ালি ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ভারতের মহাকাশ কর্মসূচির মূল দর্শন বসুধৈব কুটুম্বকম, অর্থাৎ এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যৎ। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির কর্মীদের এক বিশ্ববিদ্যালয় থেকে অন্য বিশ্ববিদ্যালয়ে বদলির জন্য প্রথমবার আইনি কাঠামো তৈরি করতে সংশ্লিষ্ট আইনের একটি সংশোধনী আজ রাজ্য বিধানসভায় ভোটাভুটিতে পাশ হয়েছে। পাশাপাশি 18টি সরকারি বিশ্ববিদ্যালয়ের কর্মীদের প্রভিডেন্ট ফান্ড পরিচালনায় অভিন্ন নীতি কার্যকর করতেও পৃথক সংশোধনী বিল আনা হয়েছে। পশ্চিম মেদিনীপুরের শালবনীতে ভুয়ো নথি বানিয়ে সরকারি জমি বিক্রি সংক্রান্ত মামলায় অভিষেক ব্যানার্জির আত্মসহায়ক সুমিত রায়কে সিআইডি গ্রেপ্তার করেছে। সুপ্রিম কোর্টে আজ তার রক্ষা কবচের মেয়াদ শেষ হওয়ার পরই দক্ষিণ কলকাতার কালীঘাটে অভিষেকের বাড়ি থেকেই তাকে ধরা হয়। পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে ইসিএল এর কর্মীর কাছ থেকে 20,000 টাকা ঘুষ নেওয়ার অভিযোগে দক্ষিণ শ্যামলা কলিয়ারি থেকে আধিকারিক শঙ্করানন্দ হরিজনকে সিবিআই গ্রেপ্তার করেছে। তাকে আজই আসানসোলে সিবিআই আদালতে তোলা হলে 14 দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক। কেন্দ্রীয় সরকার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তা বৃদ্ধি করেছে। জেড ক্যাটাগরির পরিবর্তে এখন থেকে তাকে জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হবে। এর ফলে এরাজ্য ছাড়াও দেশের যে কোনো প্রান্তে তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় সংস্থা সরাসরি স্থানীয় পুলিশ ও প্রশাসনের সঙ্গে সমন্বয় রক্ষা করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেশ সেবার 25 বছর ও তাঁর জন্মবার্ষিকীটি রাজ্য সরকার যথাযোগ্য মর্যাদায় পালন করবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে তার প্রস্তুতি নিয়ে মুখ্যসচিব সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। পরে তিনি বলেন, আগামী 17ই সেপ্টেম্বর রাজ্যজুড়ে অন্নপূর্ণা দিবস পালন করার পাশাপাশি প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে সূর্যাস্তের পর কলকাতা সহ রাজ্যজুড়ে প্রদীপ প্রজ্বলন করা হবে। এই মুহূর্তে হেডলাইন্স আপাতত এটুকুই।
3: গানে বাজুক মনের রেডিও শুনছো

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা,
2: একদমই ক্যাফে কলকাতা শুনছো। আর শুনলাম দুই পৃথিবী থেকে একটা গান, যে সিনেমাটায় দুটো পৃথিবী দেখানো হয়েছিল। এক পৃথিবী খুবই সাজানো সুন্দর, যেখানে হাতের হাত বাড়ালেই সব কিছু পাওয়া যায়, আর এক পৃথিবী ছিনিয়ে নেয়, অর্জন করে নেয়। হ্যাঁ, দেবের ক্যারেক্টারটা অনেক সময় সেরকমই ছিল, যখন কথাই হয় না তখন সে চুরি করে। তো এইরকম দুরকম পৃথিবী নিয়েই আমাদের জীবনটা চলে, এবং আমাদের এই জীবনে অনেক ঘটনা ঘটে। আমাদের এই জীবনটা আসলে অতটাও সোজা নয়, আবার তুমি যদি মনে করো যে খুব সোজা তাহলে, মানে খুব কঠিন তাহলেও কিন্তু নয়, কারণ খুবই সোজা জীবন যদি সহজভাবে ভাবি। তো এই জীবনের মধ্যে, জীবনে চলার পথে অনেক সময় আমরা এমন জিনিসের সম্মুখীন হই যে জিনিসগুলো আমাদের মনটাকে ভেঙে চুরমার করে দেয়।
3: এই চুরমার থেকে বেরিয়ে এখন চুরমুর খাওয়ার সময় হয়ে গেছে। বিকেল 5:11 প্রায় হয়ে গেছে, এবং সেই সময় তুমি ক্যাফে কলকাতা শুনছো। রাজীব আর অঙ্কিতা তোমার সঙ্গে রয়েছে, 6:30 অবধি আড্ডা চলবে। তার মধ্যে একজন লিখে পাঠিয়েছে, শুভ শারদ শুভেচ্ছা। আরে বাবা, আর কত শরৎ আসেনি ঠিকঠাক ভাবে, মানে ভাদ্রটা পড়েছে, একটুখানি আসতে দাও, একটু ফিলিংসটা আসতে দাও।
2: মধ্যগগনে,
3: হ্যাঁ মানে কি বলবো, মধ্যগগনে উঠে যা নাচানাচি করছে, মাঝে মধ্যে আবার বর্ষা এসে বলছে না আমি যাবো না, আমি যাবো না, এরকম বলছে। কি করা যাবে, মানে বর্ষা যেতে চায় না আর শরৎ আসতে চায় না, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। কিন্তু শর্মিষ্ঠা মুখার্জী সাঁকরাইল থেকে লিখে পাঠিয়েছে, ও দাদা ভাই, ও দিদি ভাই, বৃষ্টি হলে মনটা খারাপ লাগে, পুজোর বৃষ্টি ভালো লাগে না, শুভ শরৎ শুভেচ্ছার সঙ্গে লিখে পাঠিয়েছে। হ্যাঁ জানি, বৃষ্টি পড়লে মনটা ভালো লাগবে না পুজোর সময়, কি করা যাবে। একজন কিন্তু আমাদের অমূলক, মানে প্রচুর প্রচুর প্রশংসা করেছে, ইয়াসিন দোস্তগীর তার নাম, সে South 24 পরগনা থেকে লিখেছে, হাই রাজীব দা অ্যান্ড অঙ্কিতা দি, অনুষ্ঠান প্রথম থেকেই যে ভাবে শুরু করলেন, এক কথায় অনবদ্য, ফাটাফাটি লাগছে, চালিয়ে যান, এই সঙ্গে আছি 6:30 অবধি। হ্যাঁ চালিয়ে তো আমরা যাবো, কিন্তু তোমার জীবনের সেরা কনভারসেশন, মানে যেটা মনে হয়েছে ভাই হাইট হয়ে গেছে, হাইপ হয়ে গেছে, এই টাইপের যে ব্যাপারটা মনের মধ্যে জেগে ওঠে, একটা জেনজি মার্কা ব্যাপার, সেই সেরা কনভারসেশনটা কার সঙ্গে হয়েছিল 9903655992 তে, সেটা লিখে পাঠাবে হোয়াটসঅ্যাপ কিংবা টেক্সট করে, তাই তো?
2: একেবারে সেইটা তুমি লেখো। আপাতত আমরা একটা গানে যাই, কারণ গান পাচ্ছে, অনেকক্ষণ কথা হয়েছে আর একদম নতুন একটা ঘন্টায় চলে এসেছি। তো এই ঘন্টায় একটা গান শুনি, আর তুমি কিন্তু পাঠাতে ভুলো না 9903655992 তে।
3: বলছি তুমি যখন গানের কথা বললে না, আমার একটু দেবদাস সঙ্গে নাচতে ইচ্ছে করছে, নাচবো?
2: একদম চলো, আমিও নাচবো, স্টার্ট।

0: গার্ডেন গার্ডেন হয়ে যায়। কিন্তু হ্যাঁ, তুমি যেহেতু রাঁচি বা অঙ্কিতার সঙ্গে রয়েছো, আর কোথায় রয়েছো সেটা তো জানতেই হয়।
1: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
0: এইবার এই যে এতগুলো মেসেজ চলে এসে তার পরের ঘন্টার জন্য তো একটা ছড়া কাটিং থাকবে, কিন্তু এই মেসেজগুলো আমাদের পড়ে পড়ে উদ্ধার করতে হবে। তো তাই জন্য মজাদার কি কি মেসেজ এসছে দেখি। অঙ্কিতা অ্যান্ড রাজীব, গুড ইভিনিং। চেয়েও অনেক কিছু না পাওয়ায় হতাশায় ভুগতাম, একদিন দাদা মনোবল বাড়াতে বলল, এমন অনেক মানুষ আছে যারা অনেক দুঃখ কষ্টে আছে, তাদের কথা ভাবতে শেখ। এটিই আমার কাছে বেস্ট কনভারসেশন, সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে। বাহ, এটা কিন্তু সত্যি তোমার দাদা খুব ভালো কথা বলেছেন যে দেখো, জীবনে অত ভেবে লাভ নেই, জীবনের দুঃখ টুক্ষ বাকিদের আমাদের থেকে অনেক বেশি আছে। কারণ বেসিক নিড যেটা, খাওয়া দাওয়া, ঘুম, মানে খেতে পাচ্ছ, জামা কাপড় পরতে পারছো এবং নিজের জন্য একটা বেসিক শেল্টার, এই তিনটে জিনিস থাকার পর অত দুঃখেও যাওয়ার কোনো একটা ঘটনা ঘটেনি। তো সেখান থেকে পরের মেসেজটা চলে এসছে, তনু কলকাতা থেকে পাঠিয়েছে। এই মেসেজটা তুমি পড়ো, দেখো দেখো, একটি মেয়ে পাঠিয়েছে, আমি জানি তোমার আগ্রহটা খুব বেড়ে যাবে।
2: নিশ্চয়ই নিশ্চয়ই, আমার সঙ্গে হওয়া কোনো কথোপকথন নয়, কিন্তু আমার শোনা একটা কথোপকথন, আগেই কনফেশন দিয়ে দিয়েছে, এবার পড়ি। আমাদের পাড়ার এক কাকু তার মেয়েকে যে আমারই বয়সী, তাকে বলেছিলেন, যদি নিজে ভালো হোস তাহলে দেখবি সবাই তোর কাছে ভালো, আর যদি নিজেই খারাপ ভাবিস দেখবি সবাইকে তোর কাছে খারাপ মনে হবে। আজও যখন কারো কোনো কথা খারাপ লাগে, তখন কারো ব্যবহারে বা কিংবা কারো ব্যবহারে আমি হার্ট হয়ে যাই, তখন এই কথাটাই আমার মনে পড়ে যায়। আর অকারণে কাউকে খারাপ ভাবা থেকে নিজেকে সরিয়ে নিতে পারি। তনু ফ্রম কলকাতা, কলকাতা থেকে তনু লিখেছে। হ্যাঁ সত্যি, মানে এরকম মানুষের একটা করে মানুষের জীবনে তো দরকার, যে মানুষটা তোমারকে সবসময় একটা ওই বলে না যে ধ্রুবতারার মতো গাইড করবে, তুমি হয়তো ভুল দিকে যাচ্ছ সে তোমাকে বাঁচিয়ে দেবে। সেটা বাবা হতে পারে, মা হতে পারে, বা অন্য কেউ হতে পারে, কোনো আত্মীয় স্বজন হতে পারে, কোনো বন্ধু হতে পারে, সিনিয়র দাদা দিদি হতে পারে। তো সেই মানুষগুলোর ভীষণ দরকার। সেই মানুষগুলো যাদের জীবনে রয়েছে তারা কিন্তু এই ধরনের ঘৃণ্য অপরাধ বেছে নেয় না, বা এই ধরনের বাজে জিনিস সে অ্যাটেম্পট করে না। তাই ইন্টারন্যাশনাল
0: তারপরে এই আমরা বারবার করে বলছি যে নিজেকে প্রিভেন্ট করো কোন খারাপ স্টেপ নেওয়ার থেকে।
2: বন্ধুদের একটা গান হোক না,
0: বন্ধুদের গান তো হবে। তার সঙ্গে ভাবলাম যে এই আমাদের কাছে বন্ধুদের মধ্যে একজন, মানে যিনি আমাদের বন্ধু নন কিন্তু বন্ধুত্বের একটা ফিলিং তার জন্মদিন আগে গানটা বাজিয়ে দি।
1: বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে।
2: তার সাথে আমি স্পেশাল নাম যদি নিতে হয়, অনুরাগ কাশ্যপ এবং অতুল কুলকার্নি, রংদে বাসন্তীর কথাটা মনে আছে?
0: ইয়েস, আমি রংদে বাসন্তীকেই মিন করছিলাম, কারণ বন্দিশ বন্দিত আমরা রিসেন্টলি দেখেছি এবং সেই লোকটাই যে এতটা মানে নেগেটিভ একটা,
2: সেইখান থেকে ক্যারেক্টারটা চেঞ্জেস তুমি লক্ষ্য করবে। এবং শেষে অন্যায়ের বিরুদ্ধে সেও কিন্তু প্রতিবাদ, প্রথমে অন্যায়ের অংশ ছিল, তারপরে অন্যায়ের বিরুদ্ধে বাকিদের সাথে, মানে যারা ক্যারেক্টারগুলো আমাদের পজিটিভ ক্যারেক্টার, তাদের সাথে মিশে গিয়ে সেও কিন্তু বিরোধিতা করলো এবং একটা ভালো আউটকাম বেরিয়ে এলো। এই অতুল কুলকার্নি কিন্তু বহু সিনেমায় প্রচুর অভিনয় করেছে, প্রচুর ভালো ভালো পুরস্কারও জিতেছেন। এবং আমার একটা মনে আছে বিবেক ওবেরয়ের দম, দমে কিন্তু একটা নেগেটিভ ক্যারেক্টার করেছে এবং ক্যারেক্টারটা এত বাজে, মানে তোমার রাগ উঠে যাবে। এবং অ্যাক্টরদের সার্থকতা তখনই যখন তার অ্যাক্টিং দেখে তোমার মনে ফিলিংসটা জাগবে, যে যদি বাজে ক্যারেক্টার মানে নেগেটিভ হয় তোমার বেশ তার উপর রাগ হবে, যদি ভালো হয় মনে হবে এই লোকটাই বেস্ট কথাটা বলছে। এটাই ক্যারেক্টারদের, মানে অভিনেতা বা অভিনেত্রীর জীবনের আসল পাওয়া। তো অতুল কুলকার্নি এমন একজন মানুষ যার আজকে বার্থডে, এবং তার সাথে সাথে অনুরাগ কাশ্যপ, যিনি কিন্তু একদম মায়েস্ট্রো বলতে পারো।

0: ডিরেকশনের দিকে, রামগোপাল বর্মার সত্যার অ্যাসোসিয়েশন দিয়ে তার হাতে খুঁড়ি এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে, এবং তিনি কিন্তু ফ্রান্স থেকে অনেক বড় অ্যাওয়ার্ড পেয়েছেন, আলাদা করে বলছি না, তো তারও আজকে বার্থডে।
1: কাশ্যপ অ্যাজ অ্যান অ্যাক্টরও দুর্ধর্ষ, মহারাজাতে যখন দেখলাম ও মাই গড, মানে এরকম
0: আমি বোম্বে ভেলভেটও দেখেছি,
1: বোম্বে ভেলভেট, মানে একের পর এক যদি বলা যায়। এই দুজনের কথা যখন স্পেশালি বলছিলাম, তার সঙ্গে বাঙালি আরো দুজন রয়েছে যারা একটু আমাদের থেকে আগের এরার, অনেকটা আগের এরার। যেমন একজন আমাদের খুব হাসির মজার জাদুকর সুকুমার রায়। তো আমি বলবো যে তোমার স্ট্রেস রিলিফ করতে যদি কখনো মনে হয়, তুমি কিন্তু ছোটবেলায় ফিরে যেতে পারো চট করে, এবং সেটা সুকুমার রায় তোমাকে চট করে নিয়ে চলে যাবে আবোল তাবোলের মাধ্যমে। মানে সেখানে কুমড়ো পটাশদের জন্মদিন আজকে বলতে পারো, কিংবা যে ঠিকানা খুঁজতে খুঁজতে জগমোহনকে খুঁজতে খুঁজতে হারিয়ে গেছিল সেই লোকটারও জন্মদিন বলা যায়, এবং তার সঙ্গে নান আদার দ্যান আমাদের বুড়িবালামের যুদ্ধের একজন বিপ্লবী এবং বাঙালি বাঘা যতীন, তারও আজকে জন্মদিন। যাক, এতজনের জন্মদিন যখন বলছি এবং রং দে বসন্তীর কথা বলছি, তাহলে টাইটেল ট্র্যাকটা না বাজিয়ে পারছি না, কিন্তু তুমি 9903653992 তে আর 5-7 মিনিটের মধ্যে কিন্তু এই টপিকটার ওপর, মানে এই যে তোমার কাছে সেরা কনভারসেশন কার সঙ্গে এখন অবধি হয়েছে এবং সেটা কি, দু লাইনে লিখে পাঠিয়ে দাও, তারপরে কিন্তু আমরা ছড়া কাটিয়ে চলে যাবো।

0: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses, and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
1: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
2: Yes, yes, yes, যথারীতি সময় যা বলছে আর কি, 5টা বেজে 32 মিনিট হতে যাচ্ছে, এখনো হয়নি, তবে কিছুজন মেসেজ করেছে এমন ভাষায় যেটা হিব্রু না বাংলা না হিন্দি বুঝতে পারছি না। অঙ্কিতা দিও রাজীব দা ভাইকে অপরাহ্ন শুভেচ্ছা জানিয়ে বলি। আচ্ছা, মানে সে আমাদেরকে একটুখানি বলে পাঠিয়েছেন অভিজিৎ সেনহাটি থেকে, যে মানে জীবনে যে এই আর কি রূপায়ণ হবে নতুন করে কি সমস্ত কথা লিখেছেন। বলছি বাংলা একটু ভালো করে লিখলে ভালো হয়, মানে সেখানে আত্মহত্যার প্রবণতা নিয়ে নেগেটিভ কথা না বলার কথাই বলেছেন, কিন্তু বাকিটা বোঝা যাচ্ছে না। আরেকজন লিখেছে, হাই দাদা ও দিদি, হাউ আর ইউ?
3: হাই, হাউ আর ইউ? উই আর ফাইন, অঙ্কিতার হয়ে আমিও বলে দিলাম।
2: হ্যাঁ, আরেকজন লিখেছে, শুভ সন্ধ্যা, আমি প্রীতম মণ্ডল, কাকদ্বীপে থাকি। আজ ভালো অনুষ্ঠান শুনছি, তাই আজ ছড়া কাটিং এর প্রথম লাইনটা একটু আগে বলে দিলে ছড়াটা ভালো করে বানাতে পারবো। সেটা বলে দেবো, সেটা একটু এসএমএস এর উত্তর কি গো। এক একজন লিখছে, আমার এক ফ্রেন্ড, ওকে, আমার এক ফ্রেন্ডকে আমার সব মনের কথা বলি, তাতে আমার মনটা হালকা হয়ে যায়। এই তো সৌগত দাস সোনারপুর থেকে লিখেছে, এই এতক্ষণে একজনকে দেখলাম যে টপিক ওরিয়েন্টেড ঠিকঠাকভাবে কথা বলছে। বর্তমানে আমাদের চারপাশে একজন ভীষণভাবে ঘুরছে, কিন্তু তার আগে মাধাই দাসের কথা পড়ে নিই। মাধাই দাস বহরু থেকে লিখেছে, বৃষ্টি ভেজা স্যাঁত স্যাঁতে শরতের বিকেলে মন ভালো করার শুভেচ্ছা জানালাম, বিষণ্নতা নিয়ে এই চিঠি লিখছি। নিষ্ঠুরকে পরিহাস, দেখুন প্রতিদিন বিকেল হলে আমার রেডিওটা বিকল হয়ে যাচ্ছে। এই মা, জানি না এই বিকলঙ্গতা কতদিনে সুস্থ হবে, বিষয় জানতে পারি না, অনুষ্ঠান শুনতে পারি না, তাই তো মনটা আজ ভারাক্রান্ত। অনুষ্ঠান শোনা এত নেশার পর্যায়ে চলে গেছে যে সেইটা না শুনতে পারলে মনটা ছটফট করছে। বলছি আমাদের একটা নিউজ এয়ার অ্যাপ হয় যেটা তুমি মোবাইলে কানেক্ট করে শুনতে পারো, 107 মানে 107 FM রেইনবো লিখলে বা FM কলকাতা লিখলে।

0: চলে আসবে এবং সেখানে কিন্তু তুমি টিউন করলে শুনতে পারবে। তোমার রেডিও বিকল হলেও তোমার কাছে এই মুহূর্তে মুঠো ফোন থাকলে বা মোবাইল থাকলে তুমি ডেফিনেটলি শুনতে পাচ্ছ, সেটুকু বলতে পারি। লাস্ট একটা মেসেজ আমি বলবো, এইটা উৎপল মাইতি লিখেছে এবং রাজীব সেটা পড়ুক, মানে এতগুলো মেসেজ আমি পড়েছি।
1: হ্যাঁ, উৎপল কি লিখেছে? উৎপল লিখেছে, হাই রাজীব দা, অঙ্কিতা দি, আমার ব্ল্যাক আউট ইয়ার বলতে 2021 সাল, লকডাউন চলছে, বাড়িতে বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, রাস্তা ওই সময় ফাঁকা, পুলিশ ছাড়া কেউ নেই, এমন অ্যাক্সিডেন্ট সান্ত্বনা দেওয়ার মতো কেউ নেই। ওই সময় পাশে পেলাম শিল্পী চৌধুরীকে, উনি এত সুন্দর কথা বললেন। ওই সময় আমি নেগেটিভ ভাবনা ছাড়া পজিটিভ কোনো ভাবনা আসেনি, উনি এমনভাবে আমার ব্রেনটা ওয়াশ করলেন, আবারও বাঁচার ইচ্ছা হলো, সাথে আমায় আবার মূল স্রোতে নিয়ে আসলো। ওনার জন্যই আজ পারিবারিক ব্যবসা সামলাচ্ছে, উনি না থাকলে না জানি। উৎপল মাইতি বেহালা থেকে এটা লিখেছে। হ্যাঁ, অনেক সময় আমরা এমন একটা ডিসিশন নিয়ে ফেলি আমাদের যেটা নেওয়া কাম্য নয়, আমরা সেইটা নিয়ে ফেলি, কিন্তু সেটা একেবারেই নেওয়া উচিত নয়। আমরা একটু চেষ্টা করলে আশেপাশে মানুষজনকে খুঁজে দেখতে পারি, কাউকে একটা যদি নিজের মনের কথাটা বলতে পারি, তাহলে হয়তো আমার মনের সেই চাপা বেদনাটা ঝেড়ে পড়ে যাবে, ঝরে যাবে, এবং হয়তো একটা নতুন মানুষকে তুমি আবিষ্কার করতে পারবে।
0: এক্স্যাক্টলি। আর আজকে যখন এত কিছুর কথা হচ্ছে, বন্ধুত্বের কথা হচ্ছে, কারণ এইটা তো বন্ধুত্ব, এই যিনি তাকে সাপোর্ট করেছেন সেই সময় এগোতে সাহায্য করেছেন, সেরকম জায়গায় একটা মজার টপিক তো রাখতেই হয়। মানে এই টপিকটার মধ্যে তুমি খুনসুটি করে নানান কিছু বের করতে পারো। আমি আর রাজীব
1: ছড়া কাটিং এর কথা বলছো, তাহলে একটা জিনিস, হ্যাঁ ছড়া কাটিংটা বাজাও তো আগে। একদমই এই মিউজিকটা না বাজালে, বা এই ছড়া কাটিং বলছি আমি, রেকর্ড করেছিলাম অনেকদিন আগে, এটা না বেশ বাজলে ছড়া কাটিংটা জমে না। এনিওয়ে, যেটা বলো বলছিলে।
0: হ্যাঁ, মানে এইটাই বলছিলাম যে খানিকক্ষণ আগে থেকে আমরা মাছি নিয়ে একটু অবসেসড হয়ে পড়েছিলাম তো, এবং রাজীব আবিষ্কার করেছে তার মধ্যে একটি স্ত্রী এবং একটি পুরুষ। আমি কিন্তু জানি না সেই পুরুষ এবং স্ত্রী তার নাকি জুটিতে ঘুরে বেড়াচ্ছে আমাদের আশপাশে, এই ধরনের কথা বলছিল, সেখান থেকে আমার মশা নিয়ে একটা খেয়াল আসে। তারপরে আমি একটা দুর্ধর্ষ লাইন লিখে ফেলি,
1: নিজেই বলছো দুর্ধর্ষ, দারুণ দারুণ।
0: রাতের বেলা ঘুম আসে না তোমার কারণে,
1: রাতের বেলা ঘুম আসে না তোমার কারণে, এর পরের দুটো লাইন তুমি লিখে পাঠাও 9903653992 তে বিনা কারণে। কি মেলালাম, ঠিক আছে, নিজের নাম এবং লোকেশন সহ আপাতত গানে যাচ্ছি।
0: একটা গান অভিজিৎ স্যারের গাওয়া, আরেকটা রূপকুমার রাঠোরের গাওয়া, এবং আরেকটা মোনালির গাওয়া। সো শুনতে থাকো 107 FM রেইনবো ক্যাফে কলকাতায়। ঠিক এই কটা গানের পরেই ফিরে আসবো, কিন্তু এখন আমরা ইনস্টা লাইভে যাব। সো যারা যারা এখানে গান শুনছো তারা একটু ইনস্টা লাইভে চলে আসতে পারো, 107 FM রেইনবোর ইনস্টা লাইভে।
2: FM রেইনবোতে

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
0: ছড়া কাটিং
2: আগে ইয়াস হ্যাট্রিক তিনটে কভার করে নিয়েছি আমরা, লাইভে চলে গেছিলাম এবং লাইভ থেকে আসতে ইচ্ছা করছিল না, অনেকে বলছিল আর একটু থাকো না, একটু গান গাও না, একটু কথা বলো না, কিন্তু আমাদের অন ইয়ার তো এসে কথা বলতে হবে, গল্প করতে হবে তোমার সঙ্গে, আর যথারীতি তোমার সাহিত্য কীর্তি সবটাই আমরা দেখব। আপাতত এক লাইন যে ছড়ার লাইনটা দিয়েছিলাম সেটা বলে দিই, রাতের বেলা ঘুম আসে না তোমার কারণে, কে সেই কারণ, কী কারণে, কে বারণ করলো, কে নিঃসরণ করে নিল তোমার সমস্ত ঘুম হরণ করে নিল, সেটাই লিখে পাঠাও। হ্যাঁ, ছড়া কবিতা ছন্দে নানান কিছু মিলিয়ে লিখে পাঠাও। আর মোটামুটিভাবে রাজীব মোবাইল হাতে নিয়ে বসে আছে, ছড়া কাটিংটা বলবে কি না এটা আমি জাস্ট জিজ্ঞাসা করছি।
3: হ্যাঁ, আমি বলছি কিন্তু বলার আগে আর একবার বাজে, আমার এটা বাজাতে এত ভালো লাগে। যেটা তোমাকে জিজ্ঞেস করেছিলাম যে রাতের বেলা ঘুম আসে না তোমার কারণে, হ্যাঁ রাতের বেলা ঘুম আসে না তোমার কারণে, 9903653992 তে নিজের নাম লোকেশন সহ এই দুটো লাইনের পরে আরো দুটো লাইন জুড়ে ছড়াটা বানিয়ে আমাদের পাঠাতে পারো।
2: মানে শাওন মজা করে মশাকে ডেডিকেট করে একটা কবিতা লিখেছে, মানে ছড়াটা লিখেছে, ছড়াটার অন্য কোনো মানে বের করো না, আমরা কিন্তু খুব নেহাতি শিশু, ঠিক আছে। রাতের বেলা ঘুম আসে না তোমার কারণে, এত ভালোবাসা দাও আমায় রাখতে পারি না যে মনে, তোমার ভালোবাসার চিহ্ন চড়িয়ে আমার গোটা শরীরে, সবাই দেখলে বলে বিচারার কি কষ্ট আহারে। মশাকে ডেডিকেট করে তুমি এরকম কবিতা লিখতে পারো শাওন? ক্যাবাত বারাসাত থেকে।
3: এবং এইটার জন্য আমি একটা জিনিস বাজাতে চাই, মানে বাজাবে না, আমাদের লোকজন আছে রেডি হয়ে। হ্যাঁ ঠিক আছে, শাওনের জন্য অনেক হাতকারি, অনেক ভালোবাসা।
2: এই সুভাষ চক্রবর্তী উত্তর বাউলি থেকে লিখেছে, আমি জানি এটার পরও তোমাকে ক্ল্যাব বাজাতে হবে। রাতের বেলা ঘুম আসে না তোমার কারণে, সারা রাত জেগে কাটাই তোমার জ্বালাতনে, সুভাষ চক্রবর্তী উত্তর বাউলি থেকে। ক্যা বাত
3: দারুন।
2: এই যে এত ক্যা বাত আমাদের মধ্যে একটা চলছে আর কি, সমস্তর মধ্যে ভালোবাসা ছড়িয়ে দিয়েছি আমরা, কোনো কিছু আর বাকি রাখিনি, মানে বাকি রাখিনি মানে মশার প্রতি ভালোবাসা আমরা একেবারেই বাকি রাখিনি, এবং এই মশার পরেও আমাদের কাছে যেইটুকু সময় বেঁচে যাচ্ছে। 9903653992 তে তুমি হোয়াটসঅ্যাপ কিংবা টেক্সট করে লিখে পাঠাবে তোমার লাইনটা, আরেকবার তুমি একটু আসল লাইনটা বলে দাও।
3: অবশ্যই, আসল লাইনটা হলো, রাতের বেলা ঘুম আসে না তোমার কারণে, এর পরের দুটো লাইন তুমি পাঠাবে, রাতের বেলা ঘুম আসে না তোমার কারণে, 9903653992 ইজ দ্য নাম্বার, তোমার নাম লোকেশন সহ আমাদেরকে পাঠাও। অঙ্কিতা রাজীব ওয়েট করছে, কারণ এই গানটা বাজবে, এই গানটার পর এই ঘন্টাটাও শেষ হয়ে যাবে, আমরা তৃতীয় ঘন্টায় পদার্পণ করব, কিন্তু তার আগে আমরা একটু দেশ বিদেশের খবর, আশেপাশের খবর জানবো, একটু আপডেটেড করব নিজেকে।
2: এক্স্যাক্টলি, কিন্তু এর মাঝেও আরেকটা টুকুস করে কথা বলার আছে, এই ছড়ার লাইনটা কিন্তু আজকে মশাকে ডেডিকেট করে তুমি যতটা, মানে মশার প্রতি তোমার যে ভালোবাসা সেটা তুমি দেখাতে পারো, কারণ মাঝে মধ্যে হয় না যে আধায় কাজ করলে এই তাক তাক করে মেরেই যাচ্ছি, যেখানে বসছি আমাকে কালকে হাত ফুলিয়ে দিয়েছিল মশা, মানে আমার বাঁ হাতটা জাস্ট দেখার মতো ছিল না,
3: আমি দেখতে পাচ্ছি, খারাপ লাগছে, আমি সেটাই বলছি।
2: ঠিক আছে, ওই জন্যই আমি অনেকক্ষণ ধরে লাইভে চেষ্টা করছিলাম একটু রোগা সাজার, কিন্তু কিছুতেই হতে পারলাম না, মশার
3: কারণে অঙ্কিতা মোটা হয়ে গেছে বাবা।
2: দেওয়াল
3: কোথায়, দেওয়াল
2: কুনাল গঞ্জাওয়ালা এবং শ্রেয়া ঘোষাল,
3: মাথাটা ঠুকে আসি ততক্ষণ,
2: দেখলে তো কথাটা বলতে দিলে না, তো আমি বলতে গেলাম যে কুনাল গঞ্জাওয়ালা আর শ্রেয়া ঘোষালকে বলতে চাই যে এই গানটা তোমরা মশাকেই ডেডিকেট করো, আমরা না হয় এই ছটা দুই আবার ফিরে আসবো। আর রাজীব যে কথাগুলো বলছিল, খুব একটা বেশি কান দিও না, ফিরে আসছি।

0: আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আন্তর্জাতিক আইন, আলোচনা এবং ভূপাক্ষিক সহযোগিতার ভিত্তিতে ভারত একটি নিরাপদ, সুরক্ষিত, শান্তিপূর্ণ ও স্থিতিশীল মহাকাশ ব্যবস্থার লক্ষ্যে কাজ চালিয়ে আসছে। তিনি বলেন, সকলের কল্যাণে বৈজ্ঞানিক তথ্যের ব্যবহারে স্বচ্ছতা ও সততা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মধ্যপ্রদেশের রাজ্যপাল মঙ্গুভাই প্যাটেল আজ বিচারপতি অল্পেশ যশবন্ত কোগজেকে মধ্যপ্রদেশ হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হিসেবে শপথবাক্য পাঠ করান। বিচারপতি কোগজে মধ্যপ্রদেশের 30তম প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেশ সেবার 25 বছর ও তার জন্মবার্ষিকীটি রাজ্য সরকার যথাযথ মর্যাদার সঙ্গে পালন করবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে তার প্রস্তুতি নিয়ে মুখ্যসচিব সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। কলকাতার বালেশ্বর আত্মোৎসর্গ স্মারক সমিতির উদ্যোগে ওড়িশা রাজ্য সরকারের সহযোগিতায় প্রতি বছরের মতো এবারও গতকালও আজ রক্ততীর্থ বালেশ্বরের চষাখণ্ড বড়বাটি জেলে এবং সংলগ্ন শ্মশানে বাঘাযতীন সহ পঞ্চশহীদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়েছে। 1915 সালে 9 সেপ্টেম্বর যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, মনোরঞ্জন সেনগুপ্ত, নীরেন দাশগুপ্ত এবং জ্যোতিষ পাল এই 5 বিপ্লবীর সঙ্গে ব্রিটিশ বাহিনীর লড়াই চলে। তারা জাহাজযোগে জার্মানি থেকে অস্ত্র আমদানি করে ব্রিটিশ সরকারকে উৎখাতের পরিকল্পনা করেছিলেন। উত্তর দিনাজপুরের ইসলামপুরের বাবুপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে চাঞ্চল্য ছড়িয়েছে। একটি বাড়িতে আচমকাই আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। ঘটনায় একাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গিয়েছে। পশ্চিম বর্ধমানের আসানসোলের রূপনারায়ণপুরে বন্ধ হিন্দুস্তান কেবলসের 947 একর জমিতে নতুন কারখানা গড়ে ওঠার সম্ভাবনা জোরদার হয়েছে। প্রশাসনের আধিকারিকরা আজ কারখানা পরিদর্শন করে জমির নথিপত্র খতিয়ে দেখেন। বেআইনি চোলাই মদ তৈরির বিরুদ্ধে অভিযানে বড়সড় সাফল্য পেয়েছে পুরুলিয়া জেলা পুলিশ ও আবগারি দপ্তর। নির্দিষ্ট সূত্রের খবরের ভিত্তিতে আজ সকালে অযোধ্যা পাহাড়ের লুকাইচাটনি, হেদেলবেড়া ও সাদুনি এলাকা এবং ঘাটবেড়া জঙ্গলে যৌথ অভিযান চালানো হয়। নষ্ট করে দেওয়া হয়েছে প্রায় 1800 লিটার পচানো মদ তৈরির উপকরণ বা ফার্মেন্টেড ওয়াশ। এই মুহূর্তের খবর শেষ হলো।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: একদমই তাই। হ্যাঁ বলো বলো বলো।
3: না না বলো বলো বলো বলো।
2: আচ্ছা হ্যাঁ, সেটা হচ্ছে যে ইমন আর তিমিরের গানটা শুনলাম। হ্যাঁ, শুনতে শুনতে কিন্তু যে কলকাতাকে নিয়ে যে ভালো করে দোতারা একদম ফোক একটা ইয়ে পেলাম আমরা। আর আজকে কিন্তু তোমাকে আমি একটা খবর দিতে চাই, সেই খবরটা হচ্ছে আজকে যেমন দুজন ব্যক্তির আজকে প্রয়াণ দিবস, সেই প্রয়াণ দিবসের কে আসছি আমি একটু পরে, কিন্তু তার আগে বলি যে ইতিহাসে এমন অনেক ঘটনা থাকে যেগুলো সত্যি আমাদের বিস্ময় জাগায়। যেমন তোমাকে যদি একটা ছোট্ট ট্রিভিয়া দিই তাহলে সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র মানে ইউএসএ, সেখানে ক্যালিফোর্নিয়ার লিভার মোর বলে একটা জায়গা রয়েছে, লিভার মোর ফায়ার স্টেশন। সেই ফায়ার স্টেশনে একটা লাইট আছে, লাইটটা, সেই লাইটটার নাম হচ্ছে

0: হচ্ছে কন্টিনিউয়াল লাইট, একটা আগেকারের মতো বাল্ব আর কি। সেই বাল্বটা কিন্তু এখনও জ্বলছে জানো, সেটা হচ্ছে গত 125 বছর ধরে প্রায় একটানা জ্বলছে। মানে ভাবতে পারছো
1: মানে কি বলতে চাইছো, বাল্বটা কখনোই নেভেনি,
0: কখনোই নেভেনি বা নেভানো হয়নি, বা সেটাকে সংরক্ষণ করে জ্বালানো অবস্থায় রাখা হয়েছে, এটুকু বলতে পারে। মানে এরকম অনেক ঘটনাই আমাদের জীবনে কিন্তু একটা জিনিসের উদাহরণ দেয় যে না, তুমি তোমার জায়গায় স্ট্যাটিক থাকো, তাহলে দেখবে জগতের বাকি জিনিস সুন্দর হয়ে যায়।
1: আমার ব্যাপারটার মধ্যে কেমন একটা ভূত ভূত ব্যাপার, একটু গন্ধ পাচ্ছি যেন মনে হচ্ছে,
0: ভবিষ্যৎ।
1: হ্যাঁ মানে ওই আর কি, ওরকম টাইপেরই একটা বলতে পারো। কিন্তু ঠিক আছে, ভূতের ভবিষ্যতে না গিয়ে আমাদের ভবিষ্যতে আমি চলে আসতেই পারি। পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ওড়িশা, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়, এই 5টি রাজ্যে 14টি জেলায় 3টি নতুন রেল প্রকল্প শুরু হতে চলেছে। এবং এমন এমন সেই জায়গাগুলো দিয়ে, মানে মোটামুটিভাবে যেই জায়গায় কখনো রেল যেত না বা থামতো না, যেগুলো আমরা মোটামুটিভাবে দেখে থাকি ওই সিনেমাটিক সেন্সে, তুমি যদি বলো লাপাতা লেডিসে যেরকম আমরা ট্রেন দেখছিলাম, ঠিক আছে, একটা অদ্ভুতভাবে যাচ্ছে আসছে, সেখানে লোকজন একেবারে একসঙ্গে ঠাসাঠাসি করে যাচ্ছে, এরকম একটা ঘটনা থাকতো। কিন্তু সেই সমস্ত জায়গাতে এখন কিন্তু রেলের পরিষেবা পাওয়া যাবে। নতুন 4th লাইন তৈরি করা হচ্ছে বাংলার খড়গপুর থেকে একটা, এবং সেটা ওড়িশার ঝাড়সুগড়া পর্যন্ত টোটালি কানেক্ট করছে। এছাড়া মধ্যপ্রদেশের কাটনি থেকে ছত্তিশগড়ের পেন্ড্রা রোড পর্যন্ত একটা 4th লাইন চালু হচ্ছে, যেটা 2nd প্রকল্প। আর 3rd প্রকল্প, যেটা 3টে প্রকল্প বলছিলাম এবং সেটায় মোটামুটি আমরা গ্রিন সিগন্যাল দেখতে পাচ্ছি, সেটা ছত্তিশগড়ের বিলাসপুর থেকে ছত্তিশগড়ের পেন্ড্রা রোড অবধি। তার মানে এই যে 3টে প্রকল্পের কথা শুনছি আমরা, সেটা ভালো মতো একটা, মানে কী বলবো, একটা সুযোগ সুবিধা আমাদের যাতায়াতের অনেকটা বেশি, মানে তাগড়া হয়ে উঠছে জায়গাগুলো, যাতে করে আরও বেশি মানুষ যাতায়াত করতে পারে।
0: একদমই, পথ যদি না থাকে তাহলে সেই জায়গাকে এক্সপ্লোর করা যায় না, সেই জন্য পথ তৈরি করাটা প্রথম কাজ, এবং সেই কাজই ভারতীয় রেলওয়ে করছে। এবং তাদের জন্য আমাদের তরফ থেকে কুর্নিশ, আরও নতুন নতুন জায়গায় যাতে রেল পৌঁছে যেতে পারে, এবং পৌঁছে যেতে পারে যাতে এই গানটা তোমার কানে, সেই জন্যই এই বেতার, এই ম্যাজিক, এই ইথার তরঙ্গের মধ্যে দিয়ে তোমার কানে। তুমি শুনছো 107 FM রেনবো, অঙ্কিত আর রাজীব রয়েছে, আর ছড়া কাটিংয়ের শেষ পাতে রয়েছি আমরা। রাতের বেলা ঘুম আসে না তোমার কারণে, 9903653992
1: অসাধারণ একটা মন ভালো করা একটা ব্যাপার তৈরি হয়, সেই মানুষটা সুকুমার রায়, যার কবিতা আমাদের বরাবর প্রিয় এবং যার লেখা আমাদের খুব প্রিয়। এবং তার পাশাপাশি ভারতবর্ষের আরো একজন বিপ্লবী, যার কথা আমরা বলছিলাম, যে বাঘা যতীন। তিনি বুড়িওয়ালামের যুদ্ধে নিজে প্রাণত্যাগ করেছিলেন, সেই দিনটা আজকের দিন। কোথাও গিয়ে এটা দুঃখের তো অবশ্যই, কিন্তু তার সঙ্গে আমাদের কাছে অত্যন্ত বেশি গর্বের। সো রূপম ইসলামের গাওয়া এই গানটা রইল আপাতত তোমার জন্য, ফিরে আসছি ঠিক 2 মিনিট 57 সেকেন্ড পর।

0: কলকাতা
1: 107 FM রেইনবোতে ক্যাফে কলকাতা,
0: ক্যাফে কলকাতা।
2: Yes, 107 FM রেনবোতে আরও একবার চলে এলাম অঙ্কিতা আর রাজীব তোমার কাছে, ইয়াস ক্যাফে কলকাতা নিয়ে। আর এতক্ষণ তুমি শুনছিলে সোনু নিগম স্যারের গাওয়া টু, অবভিয়াসলি ইন্ডিপপ হয়ে গেল তোমার কাছে আজকের মতো, কিন্তু ছড়াকাটিং এখনও বাকি রয়েছে। এবং এই ছড়াকাটিংয়ে আজকের একটা দুর্ধর্ষ মিষ্টি ছড়া আমরা পাচ্ছি মশাকে ডেডিকেট করে। রাতের বেলা ঘুম আসে না তোমার কারণে, কারণ তুমি আমার একান্ত আপন এই নিঃসঙ্গ জীবনে। জয়দীপ রায় বাঘা যতীন থেকে লিখে পাঠিয়েছে। ও মাই গড, ইয়েস, একান্ত আপন বটে। পরের মেসেজটাই চলে যাব। রাতের বেলা ঘুম আসে না তোমার কারণে, মশা এসে গান শোনায় কানের কোণে, চোখটা বুঝলেই কামড় দেয় গোপনে, চোর মারতে গেলেই পালায় কোনখানে। অরূপ ভট্টাচার্য, আরে আরে আরে, ক্যা বাত ক্যা বাত ক্যা বাত। কিন্তু এই যে মশার সঙ্গে তোমার যে প্রেমটা, একটা জমে ক্ষীর হয়ে গেছে, সেই কারণে হাইওয়েতে মোটামুটি তুমি যাবে কিনা জানি না, কিন্তু সৌম্যতা আচার্য তোমার সঙ্গে থাকতেই পারে।

0: যে আসলে কাকে চাই সেটা ঠিক বোঝা মুশকিল, কারণ মশা তো আমাদের রক্ত চায় আর আমরা তাকে মোটেই রক্তটা দিতে একদম রাজি নই, সেটাই বলতে চাই। আর তুমি এই মুহূর্তে ক্যাফে কলকাতা শুনছো অঙ্কিতা আর রাজীবের সঙ্গে। সো রাজীব, বলো বলো বলো।
1: হ্যাঁ, আমি যেটা বলবো সেটা হচ্ছে এই যে তোমাকে জিজ্ঞেস করেছিলাম আজকের ছড়া কাটিংয়ে যে রাতের বেলা ঘুম আসে না তোমার কারণে প্রচুর মেসেজ এসছে, আমি মেসেজগুলো একটু পড়ার চেষ্টা করি, একটা সেকেন্ড দাও। অ্যাকচুয়ালি যন্ত্র তো, এবার যন্ত্রের যে বিষয়গুলো থাকে,
0: যন্ত্র না সেটা নিতে পারছে না রাজীব মাঝে।
1: রাইট রাইট রাইট। গুড ইভিনিং রাজ, সাবধানে বাড়ি যাও, ভালো থেকো, সেলফ কেয়ার, গড ব্লেস ইউ।
0: ও মাই গড, হ্যাঁ
1: এটা লিখেছে অ্যান্ডি, থ্যাংক ইউ অ্যান্ডি। অঙ্কিতাকেও বলবে তো, নইলে অঙ্কিতা একটু রাগ করতে পারে।
0: না না, কিছু কিছু লোকজন আমাকে তো দেখতেই পায় না, যখন রাজীব রয়েছে রাজীবকে দেখতে পাচ্ছে আর কি বলবো।
1: আচ্ছা, রাতের বেলায় ঘুম আসে না তোমার কারণে, আমায় ছাড়া তোমার চলে না বুঝি, ওই তোমার করুণ সুরে গণেশ। হ্যাঁ, গণেশ কিন্তু দারুণ লিখেছে। দাঁড়াও, গণেশের জন্য একটা বিষয় আমার কাছে রয়েছে, আমাদের লোকজন রেডি হয়ে রয়েছে, এটা একটু অন্যরকম। তাও

0: এক্স্যাক্টলি। আর তুমি কোথায় রয়েছো? তুমি রয়েছো 107 FM রেনবোর
1: কাটিং।
0: হ্যাঁ, ছড়া কাটিং,
1: ছড়া কাটিং।
0: হ্যাঁ, এবার যেটা বলছিলাম সেটা হচ্ছে এই যে
2: রাতের বেলা ঘুম আসে না গণেশ তোমার কারণে।
0: গণেশ আমাদের মেসেজ পাঠিয়েছে, আর কিছুদিন পরেই গণেশ চতুর্থী।
2: হ্যাঁ, আর আজকে গণেশ চতুর্থী এই
0: রাতের বেলা ঘুম আসে না তোমার কারণে আমার গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে চলে গেছে, আমি প্রেম করব না জীবনে। ও জিও জিও, এইটাতে আমি তো আলাদাই আনন্দ পেলাম।
2: সিরিয়াসলি, মানে এইটা হাইট হয়েছে। এতক্ষণ অব্দি যারা যারা যা যা লিখেছো, এই মাঝে দুজনও খুব ভালো লিখেছিল, তখন না কোন খেয়াল বসত আমি এতটাই ওই আর কি মশার সঙ্গে আমাদের কেমিস্ট্রিটা নিয়ে মরিয়া হয়ে গেছিলাম যে তখন জাস্ট লেখা হয়নি, মানে হাততালিটা দেওয়া হয়নি, লেখা হয়নি বলছি, মানে কী বলতে পারি আর তেমন কিছু বলার মতো আমাদের কাছে খুব বেশি সময়ও বাকি।

0: প্রেম করবো না জীবনে? ও জিও জিও, এইটাতে আমি তো আলাদাই আনন্দ পেলাম।
1: সিরিয়াসলি, মানে এইটা হাইট হয়েছে। এতক্ষণ অব্দি যারা যারা যা যা লিখেছো, এই মাঝের দুজনও খুব ভালো লিখেছিল, তখন না কোন খেয়াল বসতো আমি এতটাই ওই আর কি মশার সঙ্গে আমাদের কেমিস্ট্রিটা নিয়ে মরিয়া হয়ে গেছিলাম যে তখন জাস্ট লেখা হয়নি, মানে হাততালিটা দেওয়া হয়নি, লেখা হয়নি বলছি, মানে কী বলতে পারি আর, তেমন কিছু বলার মতো আমাদের কাছে খুব বেশি সময়ও বাকি।

0: প্রেম করবো না জীবনে? ও জিও জিও, এইটাতে আমি তো আলাদাই আনন্দ পেলাম।
1: সিরিয়াসলি, মানে এইটা হাইট হয়েছে। এতক্ষণ অব্দি যারা যারা যা যা লিখেছো, এই মাঝের দুজনও খুব ভালো লিখেছিল, তখন না কোন খেয়াল বসতো আমি এতটাই ওই আর কি মশার সঙ্গে আমাদের কেমিস্ট্রিটা নিয়ে মরিয়া হয়ে গেছিলাম যে তখন জাস্ট লেখা হয়নি, মানে হাততালিটা দেওয়া হয়নি, লেখা হয়নি বলছি, মানে কী বলতে পারি আর তেমন কিছু বলার মতো আমাদের কাছে খুব বেশি সময়ও বাকি। ইয়াস, সে আবার ওপেন টু, এবং এই গানটা অবভিয়াসলি প্রচণ্ডভাবে নস্টালজিক আমাদের কাছে, কারণ এই গানটা আমরা বারবার বারবার শুনেছি এবং এই গানটা একটা সময় মানুষের কাছে মুখে মুখে ফিরতো, মানে আমাদের ইয়াং লাইফে বলবো, আমরা এখনো ইয়াং কিন্তু আর কি একটুখানি তো আমাদেরকে বুড়ো হতে হয়েছে,
0: একটুখানি দাঁতে ব্যথা হয়েছে। তো যাই হোক, পারব যোগ, তোমরা কিন্তু আমাদের সাথে সব সময় থাকবে, সব সময় শুনবে আমাদের এফএম স্টেশন, কারণ আমরা হলাম 24/7 সব সময় তোমাকে এন্টারটেইনমেন্ট দিয়ে থাকি 107 এফএম রেনবো। অঙ্কিতা রাজীব,
1: ইয়েস, আর আরেকজন নাইস দাদা বলে কিছু একটা অ্যাপ্রিশিয়েট করে আমাদের লিখে পাঠিয়ে দিয়েছে।
0: হ্যাঁ, নাইস দাদা ভাই দিদি ভাই, রুদ্র নীল সিং দেবরা থেকে প্রচুর মেসেজ আসছে, আমরা চেষ্টা করি সব সময় সবার কাছে পৌঁছতে, তোমার কাছে পৌঁছতে, তোমার হৃদয়ে প্রবেশ করতে, সেই জন্য আমরা দুজন আবার কোনো এক সময় আসবো, অথবা অঙ্কিতা কোনো এক সময় একা আসবে, আমি বা একা আসবো বা কারোর সাথে আসবো, কিন্তু তুমি শুনতে থাকো 107 এফএম রেনবো আর এনজয় করে থাকো সারা দিন মিউজিক, আপাতত এনজয় করো 107 এফএম রেনবোতে আওয়ার অপন টু থেকে ইমরান হাশমির সেই ম্যাজিক্যাল অ্যাপিয়ারেন্স। টাটা।
1: আমি টাটা বলতে বলতে ভাবছিলাম এই যে লাপাতা লেডিস এর কথা বলছিলাম, এই যা কিছু বলছিলাম, কিছু একটা খিচুড়ি পাকাবো কিনা, দেখছি খিচুড়ি পাকাই নাকি এমনি এমনি টাটা বলবো।
0: বাই দ্য ওয়ে, আজকে কিন্তু অনেকের বাড়িতে খিচুড়ি হবে, দেখি কার বাড়িতে হয়, যাবো টাটা।

কলকাতা, এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নিবেদিতা লাহিড়ী। কলকাতার বালেশ্বর আত্মোৎসর্গ স্মারক সমিতির উদ্যোগে ওড়িশা রাজ্য সরকারের সহযোগিতায় প্রতিবছরের মতো এবারও গতকাল ও আজ রক্ততীর্থ বালেশ্বরের চষাখণ্ড ও বড়াবাটি জেলে এবং সংলগ্ন শ্মশানে বাঘাযতীন সহ পঞ্চশহীদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়েছে। 1915 সালের 9ই সেপ্টেম্বর যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, মনোরঞ্জন সেনগুপ্ত, নীরেন দাশগুপ্ত এবং জ্যোতিষ পাল এই 5 বিপ্লবীর সঙ্গে ব্রিটিশ বাহিনীর লড়াই চলে। কৌশিকী অমাবস্যায় আজ শক্তিপীঠ তারাপীঠে ভক্তদের ঢল নেমেছে। ভোর রাত 3টে থেকে খুলে দেওয়া হয়েছে মন্দিরের গর্ভগৃহ, চলছে বিশেষ পূজার্চনা। রাতভোর মন্দির সংলগ্ন মহাশ্মশানে চলবে যজ্ঞ। এই বিশেষ পুজোয় অংশ নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন সাধু সন্তরা। আজ বেলা 10টা 10 মিনিটে শুরু হয়েছে অমাবস্যার তিথি, চলবে আগামীকাল সকাল 8টা 56 মিনিট পর্যন্ত। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির কর্মী ও অধ্যাপকদের অন্য বিশ্ববিদ্যালয়ে বদলির জন্য আইনি কাঠামো তৈরি করতে এই প্রথমবার সংশ্লিষ্ট আইনের একটি সংশোধনী আজ রাজ্য বিধানসভায় পাশ হয়েছে। ভোটাভুটিতে বিলের পক্ষে 171 ও বিপক্ষে 15টি ভোট পড়ে। পশ্চিম মেদিনীপুরের শালবনিতে ভুয়ো নথি বানিয়ে সরকারি জমি বিক্রি সংক্রান্ত মামলায় অভিষেক ব্যানার্জির আত্মসহায়ক সুমিত রায়কে সিআইডি গ্রেপ্তার করেছে। এরপর তাকে ভবানী ভবনে নিয়ে যাওয়া হয়। সুপ্রিম কোর্টে আজ তার রক্ষা কবচের মেয়াদ শেষ হওয়ার পরই দক্ষিণ কলকাতার কালীঘাটে অভিষেকের বাড়ি থেকে সুমিতকে গ্রেপ্তার করে পুলিশ। পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারি থানায় হরিপুরা ডেমুরকুলা গ্রাম থেকে আজ গিরগিটি প্রজাতির একটি বহুরূপী ক্যামেলিয়ন উদ্ধার করা হয়। অদ্ভুত দর্শনে এই প্রাণীটিকে দেখার জন্য এলাকায় ভিড় জমে যায়। পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান এবং আন্তর্জাতিক বাজারে এই প্রাণীটি মূল্যবান হওয়ায় বন্যপ্রাণী পাচার চক্রের নজর থাকে এই প্রাণীটির দিকে। পশ্চিম মেদিনী বর্ধমানের আসানসোলের রূপনারায়ণপুরে বন্ধ হিন্দুস্থান কেবলের 947 একর জমিতে নতুন কারখানা গড়ে ওঠার সম্ভাবনা জোরদার হয়েছে। খবর এখনকার মতো এখানেই শেষ হলো।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নমামি বসুরুদ্র। রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস নতুন দিল্লির ব্রিক্স শীর্ষ বৈঠকে বহুপাক্ষিক কথা এবং বিশ্ব সংস্থাগুলির সংস্কারের পক্ষে প্রয়োজনীয়তা বিষয়ে আলোচনা করবেন। নিউ ইয়র্কে আজ রাষ্ট্রসংঘের প্রধান মুখপাত্র স্টিফেন দুজারেক একথা জানিয়ে বলেন, আগামী 13 সেপ্টেম্বর মহাসচিব ব্রিক্সের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেবেন। পশ্চিম এশিয়ায় ইয়েমেনে হুথি বিদ্রোহী বাহিনী লোহিত সাগর উপকূল সংলগ্ন এলাকায় সামরিক অভিযান চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। তারা ইতিমধ্যেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মোচা শহরের দখল নিয়েছে। বাব এল মান্দেব প্রণালীর কাছাকাছিও পৌঁছেছে তারা। পশ্চিম এশিয়ায় ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘর্ষে তীব্রতা বৃদ্ধির জেরে বিশ্ববাজারে আজ অপরিশোধিত খনিজ তেলের মূল্য বৃদ্ধি পেয়েছে। ব্রেন্ট ক্রুডের মূল্য 2.7% বেড়ে ব্যারেল প্রতি $103 ছাড়িয়ে গেছে। অন্যদিকে পশ্চিম টেক্সাসের ইন্টারমিডিয়েট খনিজ তেলের দাম 3.2% বেড়ে প্রায় $100 ছুঁয়েছে। চীনের পূর্বাঞ্চলীয় বন্দর শহর কুইংডাওতে একটি পণ্যবাহী জাহাজ মেহেরামতির সময় অগ্নিকাণ্ডে 20 জনের মৃত্যু হয়েছে। সেদেশের সরকারি গণমাধ্যমে জানা গেছে, সকাল 11:15 নাগাদ মেরামতি চলাকালীন এই জাহাজটিতে আগুন লাগে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ ভারত সফররত বিশিষ্ট দানবীর প্রিন্স রহিম আগা খানের সঙ্গে রাষ্ট্রপতি ভবনে এক বৈঠকে মিলিত হন। রাষ্ট্রপতি এই বৈঠকে আগা খান নেটওয়ার্ক উন্নয়নমূলক কাজের প্রশংসা করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত আন্তর্জাতিক আইন ও বহুপাক্ষিক সহযোগিতার ভিত্তিতে শান্তিপূর্ণ ও সুস্থায়ী মহাকাশ ব্যবস্থাকে সমর্থন করে। বৈজ্ঞানিক তথ্যকে মানবজাতির কল্যাণে কাজে লাগানো দরকার। তিনি আজ প্যারিসে আয়োজিত আন্তর্জাতিক মহাকাশ সম্মেলনে ভার্চুয়ালি ভাষণ দেন। এই মুহূর্তে হেডলাইন্স আপাতত এটুকুই।

0: আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। কলকাতার বালেশ্বর আত্মোৎসর্গ স্মারক সমিতির উদ্যোগে ওড়িশা রাজ্য সরকারের সহযোগিতায় প্রতি বছরের মতো এবারও গতকাল ও আজ রক্ততীর্থ বালেশ্বরের চষাখণ্ড ও বড়াবাটি জেলে এবং সংলগ্ন শ্মশানে বাঘাযতীন সহ পঞ্চশহীদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়েছে। 1915 সালে 9 সেপ্টেম্বর যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, মনোরঞ্জন সেনগুপ্ত, নীরেন দাশগুপ্ত এবং জ্যোতিষ পাল এই 5 বিপ্লবীর সঙ্গে ব্রিটিশ বাহিনীর লড়াই চলে। তারা জাহাজযোগে জার্মানি থেকে অস্ত্র আমদানি করে ব্রিটিশ সরকারকে উৎখাতের পরিকল্পনা করেছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত আন্তর্জাতিক আইন ও বহুপাক্ষিক সহযোগিতার ভিত্তিতে শান্তিপূর্ণ ও সুস্থায়ী মহাকাশ ব্যবস্থাকে সমর্থন করে। তিনি বলেন, বৈজ্ঞানিক তথ্যকে মানবজাতির কল্যাণে কাজে লাগানো দরকার। প্রধানমন্ত্রী বলেন, তৃতীয় চন্দ্রযান অভিযানের মাধ্যমে ভারত বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে সাফল্যের সঙ্গে গুরুত্বপূর্ণ পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে। এছাড়াও আদিত্য L1 অভিযানের মাধ্যমে সূর্যের রহস্যভেদের চেষ্টা করছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ ভারত সফররত বিশিষ্ট দানবীর প্রিন্স রহিম আগা খানের সঙ্গে রাষ্ট্রপতি ভবনে এক বৈঠকে মিলিত হন। রাষ্ট্রপতি এই বৈঠকে আগা খান নেটওয়ার্কের উন্নয়নমূলক কাজের প্রশংসা করেন। রাষ্ট্রপতি বলেন, বিভিন্ন দেশের সরকারের সঙ্গে সহযোগিতায় তাঁর স্বেচ্ছাসেবী সংগঠন মানুষের জীবন মানের উন্নয়নে বিশেষ ভূমিকা নিয়ে থাকে। সুপ্রিম কোর্ট অনূর্ধ্ব 18 শিশু কিশোরদের সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল প্ল্যাটফর্মের নাগাল থেকে বাইরে রাখার জন্য নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের এক আবেদন শুনতে রাজি হয়েছে। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনার ডিভিশন বেঞ্চ এই আবেদনের প্রেক্ষিতে কেন্দ্র এবং অন্যান্যদের কাছে নোটিশ পাঠানোর নির্দেশ দিয়েছে। পশ্চিম এশিয়ায় ইয়েমেনে হুথি বিদ্রোহী বাহিনী লোহিত সাগর উপকূল সংলগ্ন এলাকায় সামরিক অভিযান চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। তারা ইতিমধ্যেই বাবেল মান্দে প্রণালীর কাছাকাছি পৌঁছেছে। উল্লেখ্য, হুথি বিদ্রোহী বাহিনী এবং ইয়েমেনি সেনাবাহিনীর মধ্যে দীর্ঘদিন ধরে সশস্ত্র সংঘর্ষ চলেছে। এই জলপথের উপর হুথি বিদ্রোহীরা দখল কায়েম করলে সৌদি আরব থেকে তেল সরবরাহ এবং সামুদ্রিক বাণিজ্য বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তের খবর শেষ হলো।
1: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme Building for Resilience, Innovation, Cooperation and Sustainability with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.

0: বলি সময় এখন ঠিক 9টা বেজে রাত, আর এই মুহূর্তে তোমাদের সঙ্গে রয়েছি আমি শরীর, আমার সঙ্গে রয়েছে
1: আমি সম্পূর্ণা। আর আজকে
0: একটা কথা বলে দিই, তোমরা যারা যারা বা FM শোনো তারা জানো যে আমরা খুব কমন কয়েকজন মানুষ থাকি, দাঁড়িয়ে সম্পূর্ণ খুব স্পেশাল আমাদের জন্য, কারণ সম্পূর্ণই প্রথমবার আমাদের সঙ্গে শো করছে। তো সম্পূর্ণ জোরে জোরে হাত তালি,
1: প্রথমবার শো করছে না,
0: FM শো করছে, হ্যাঁ
1: শো করছে।
0: তো লেটস চিয়ার ফর হার, ইয়ে,
1: একদম আজকে ফাটি আড্ডা হবে, মজা হবে, গল্প হবে তোমাদের সঙ্গে। আর কারণ আজকে মজারু, মজা তো করতেই হবে শরীর,
0: মজা করতেই হবে। এবং তোমরা জানো যে মজার হতে কিছু নিয়ম থাকে, আমরা একটা টপিকের উপর দিয়ে কথা বলি এবং টপিক নিয়ে তোমাদের সঙ্গে বিভিন্ন রকম কোয়েশ্চেন থাকে, দিয়ে আজকেও থাকবে, তাই চিন্তার কোনো কোনো কারণ নেই। তবে আজকের যে টপিকটা সেটা কিন্তু খুব খুব আমাদের কাছে নস্টালজিক, এবং সেই জায়গাটা কোথায় গিয়ে এখন মানে নস্টালজিক হয়ে আছে কেন বলো তো, কারণ এখন মানে আমরা স্কোপ পাই না, সময় পাই না, এবং সময় যেহেতু পাই না সে কারণে জিনিসটা খুব নস্টালজিক হয়েছে।
1: আর আমরা আমি পাই এখনো সময় পাই, কারণ এই যে বন্ধুরা ভাবছে কি এমন নস্টালজিক হয়ে যাচ্ছে, এই যে সেপ্টেম্বর মাস পড়ে গেছে আর ঠিক হাতে গোনা কয়েকদিন পরে বিশ্বকর্মা পুজো, আর তা এখন থেকেই কিন্তু ঘুড়ি উঠছে চারিদিকে আকাশে, রং বেরঙের ঘুড়ি। তো তাই আমরা ভাবলাম যখন ঘুড়ি নিয়ে উৎসবটা শুরু

0: বড় কথা সেটা হচ্ছে গিয়ে এই এই কাইট ফেস্টিভ্যাল নিয়ে বা ঘুড়ি উৎসব নিয়ে আমার তোমাদের কাছে প্রশ্ন থাকবে। শুধু ভারতবর্ষের ঘুড়ি উৎসব নয়, ভারতবর্ষের বাইরে বিভিন্ন যে সমস্ত মানে উৎসব হয় ঘুড়ি নিয়ে, হ্যাঁ সেই সব কিছু নিয়ে প্রশ্ন থাকবে, অনেক রকম মজার মজার প্রশ্ন থাকবে। তাই ফোন করতে পারো আমাদের, আমাদের ফোন নাম্বার 0332213341, এই নাম্বার ঝটপট চলে এসো। আরেকবার বলছি ফোন নাম্বারটা 0332213341, 0332213341। আর যদি ফোন নাম্বারে না পাও,
1: আমাদের তো অফিশিয়াল ফেসবুক পেজ রয়েছে জোমারি কলকাতা, সেখানে দেখবে একটা সুন্দর পোস্টার রয়েছে আমার আর শৌরিকের ছবি দেওয়া, সুন্দর,
0: এই ভালো লাগছে ছবিটা,
1: হ্যাঁ হ্যাঁ খুব ভালো লাগছে একদম। তো সেখানে কমেন্ট করে তোমরা উত্তরটা জানিয়ে দিও, আর আমরা কিছুক্ষণ পরে লাইভেও আসব, তো সেই সঙ্গে একসঙ্গে জমজমাট হয়ে উঠবে আজকের মজার।
0: একদমই তাই, একদমই তাই। আর তার সঙ্গে তো আমরা কি আবার আড্ডাটা শুরু করে দিই নাকি?
1: চলো চলো আড্ডা
0: শুরু তো ডেফিনেটলি করবো। তবে আরবা বলে দিই যে তোমরা যদি ফোন নাম্বারে না পাও আমাদের, একটু পরে আমরা লাইভে আসবো, সেটা সম্পূর্ণ বলবো, লাইভে তোমরা উত্তর দেবে ডেফিনেটলি। আর তার সঙ্গে গান দিয়ে শুরু করবো একটা ডেফিনেটলি আমরা। তবে তার আগে, গানের আগে আমরা একটা প্রশ্ন দিয়ে বলুন শুরু করি, কি বলো?
1: চলো
0: তাহলে শুরু করছি আমাদের মজার রাউন্ডের ফার্স্ট রাউন্ড। প্রথম রাউন্ডটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা রাউন্ড। 10 সেকেন্ডের মধ্যে ঘ বর্ণ দিয়ে তোমাদেরকে কয়েকটা শব্দ বলতে হবে, 5টা কি 6টা যেটা ইচ্ছা তোমাদের, তবে 10 সেকেন্ডের মধ্যে।
1: ঝটপট চলে এসো, লাইনে চলে আসতে হবে,
0: ঝটপট চলে এসো। তো আমাদের ফোন নাম্বার 0332213341। আর যদি ফোন নাম্বারে না পাও চিন্তার কোনো কারণ নেই,
1: আমাদের কমেন্টে উত্তর দিয়ে দিও। হ্যাঁ মানে তোমরা তখন খেয়াল রেখো 10 সেকেন্ডের মধ্যে টাইপ করছো,
0: টাইপ করতে হবে তো। হ্যাঁ এবার ব্যাপারটা যে মজার বিষয়টা হচ্ছে কি, তুমি হয়তো ভাবছো যে আমি দেখে দেখে টুকলি করে লিখে দিতে পারি, না ওটা করার ছিল, ধরে ফেলবো কিন্তু আমরা, ঠিক আছে? তাই আরবে বলছি ঘ বর্ণ দিয়ে 10 সেকেন্ডের মধ্যে কয়েকটা শব্দ বলে, এবং বলতে না বলতে বন্ধু বোধে ফোন লাইনে অনেকক্ষণ ধরে ব্লিঙ্ক করছে, আমাদের শুনি বন্ধু কি বলছে আমাদের। হ্যালো
1: হ্যালো
0: হ্যালো, না কোন রকম ভাবে কেটে গেল, সমস্যা কোনো নেই,
1: ঠিক আছে।
0: হ্যাঁ
1: তোমরা চলে এসো চটপট ফোন লাইনে। আর ততক্ষণ একটু আগে যেমন আমি বললাম যে ঘুড়ি মানে,
0: আর 10 সেকেন্ড থাকছে না এটা, তখন দেখছি এখন আমরা সবাই এখন একটা করে লিখতে শুরু করবে, ঠিক আছে? তাহলে আমরা গানি বন্ধু যাই।
1: হ্যাঁ একটা শব্দ বললাম ভোকারটা, তো শুরুটা বরং রূপঙ্কর বাগচির কণ্ঠে ভোকারটা দিয়েই করি, আর ফিরে এসে কিন্তু তোমাদের উত্তর নেবো।

0: জীবন ভোকারটা হলে কি হয় বন্ধু, জীবন তো একটাই, জীবন ভোকারটা গেলে ইন দা ভোকা মা যায় না
1: সত্যি। আর ভোকারটা হলে হবে না, তোমাদের ঘুরে উঠতে হবে, আর
0: উঠতে হবে
1: মানে লাফ খেতে খেতে পড়ে গেতে হলেও উঠে বসতে হবে।
0: দেখেছো সম্পূর্ণ আমার সঙ্গে আজকে বসে আছে, মানে ফুল অন পজিটিভিটি। আচ্ছা আমরা যেটা প্রশ্ন করে গেছিলাম তোমাদের, যে 10 সেকেন্ডের মধ্যে তোমাদের ঘর বন্ধ দিয়ে ঘুরি বা আবার কোনো একটা ঘর শব্দ দিয়ে কিছুটা তোমাদের বলতে হবে, তো 10 সেকেন্ড তো পেরিয়ে গেছে, তোমরা 3 মিনিট পেয়েছো সলিড। তো অনেকগুলো ফেসবুকে আমরা কমেন্ট পেয়েছি এবং তার সঙ্গে আমাদের ফোন লাইনে অনেকক্ষণ অনেকজন ধরে বন্ধু ফোন করছিল, তো ফোন এখন ব্লিঙ্ক করছে না। আমি দেখি ফেসবুকে আমাদের কি কমেন্ট এসেছে।
1: হ্যাঁ অনেক কমেন্ট এসেছে,
0: শুনি একটু পড়ি কি কি এসেছে। আচ্ছা রিমু মুখার্জি বলছে, ঘর ঘড়ি ঘাস ঘুড়ি ঘোড়া ঘুম ঘন ঘটনা, আরে লাভলি। শেউলি শাসমল বলছে যে ঘোড়া ঘূর্ণি ঘুম ঘাস ঘটনা, আরে লাভলি।
1: আচ্ছা
0: সৌরজা এটা কমেন্ট করেছে, ওকে। আনোয়ার বলছে ঘর ঘুড়ি ঘুমানো ঘোষিটা আমি বুঝতে পারলাম, মানে খুশি হবে
1: খুশি বা ঘুষি এই জাতীয়
0: কিছু। আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা। অমর মিশ্র বলছে, এটা সুন্দর ডিপি আছে কিন্তু অমর মিশ্র। আচ্ছা ঘর ঘুড়ি ঘাস ঘুড়ি ঘোড়া ঘাট ঘুম,
1: অনেক কিছু বলে ফেলেছে,
0: আমি বুঝতে পারছি অমর, আমি সত্যি বুঝতে পারছি। এবং পর্ণিতা বলেছে ঘুড়ি, ডান ডান এন্ড ডাস্টেড, আর কিছু করার নেই,
1: আমি বেশি বলবো না।
0: থ্যাংক ইউ সো মাচ, শুরুটা দারুণ হলো একটা তোমাদের জন্য, এটাতে কিছু বলার নেই, মানে তোমরা ফাটাফাটি উত্তর দিচ্ছ। এবং এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের পরের রাউন্ডে, এবং আজকে খুব তাড়াতাড়ি আমরা যাবো, ঠিক আছে, ঘড়ির সময় দুটো হয়ে যাচ্ছে, তো আমরা তাড়াতাড়ি যাবো ঝটপট। তো আমাদের পরের রাউন্ড হচ্ছে মজারুর ইয়র্কার, এবং তোমরা জানো এই মজারুর ইয়র্কারে আমরা তোমাদের ডিরেক্ট কিছু কোয়েশ্চেন করে থাকি, এবং সেই কোয়েশ্চেনগুলো খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন, মানে এটা বলতে পারবে না তুমি জিকে, কিন্তু কোথাও না কোথাও
1: খুব ইন্টারেস্টিং, আর কোথাও গিয়ে তোমাদের মনে হবে আচ্ছা এটাই তো, এটা হবে তো উত্তর, একবার বলেই দেখি তো,
0: এটাই তো মজারুর তো মজা এইখানে। আমরা এখানে কি বলতো সিরিয়াস বিষয় নিয়ে মজা করি, আর মজা জিনিসটা খুব সিরিয়াস হয়ে যায়
1: একদম।
0: আচ্ছা তোমার সঙ্গে আটাই মুহূর্তে রয়েছে, আমি শরীর আমার সঙ্গে রয়েছে সম্পূর্ণ, আর ফোন নাম্বারটা আমি আরেকবার এখানে বলে দিই, ফোন নাম্বারটা হচ্ছে 0332231341। আর ফোন যদি না পাও চিন্তার কোনো কারণ নেই, আমি দেখছি তোমরা ফোনে পাচ্ছ, ফোন রিসিভ ডেফিনেটলি আমরা করব, আর তো লাইভে রয়েছি আমরা। বেশ চলো আমাদের মজুরি রেকর্ডের প্রথম কোয়েশ্চেন।
1: একদম, গুজরাটে পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির সময় যে বিখ্যাত আন্তর্জাতিক ঘুড়ি উৎসব হয়, তার যে লোকাল নাম বা স্থানীয় নাম সেটা তোমাদের বলতে হবে।
0: এটা খুব সহজ,
1: খুব সহজ, খুব সহজ।
0: এটা উত্তরের মধ্যে উত্তরটা রয়েছে,
1: হ্যাঁ উত্তরের মধ্যে উত্তর রয়েছে, আর সৌরিক তো ক্লু দিয়েই দিয়েছে, তো বেশি দেরি করো না, চটপট উত্তর দিয়ে দাও, ফোন লাইনে চলে আসো।
0: আর বলতে না বলতে বন্ধু ফোন লাইনে, শুনি বন্ধু কি বলছে।
2: হ্যালো
0: হ্যালো
2: হ্যালো, আমি
0: পশ্চিম মেদিনীপুর থেকে সৌরজা বলছি। প্লিজ প্লিজ বলো, গুজরাটে পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির সময় যে বিখ্যাত আন্তর্জাতিক ঘুড়ি উৎসব হয়, তার স্থানীয় নাম কি, এবং উত্তরটার মধ্যে উত্তরটা কিন্তু লুকিয়ে রয়েছে, আমি বারবার বলছি, একটু ভাবো একটু মাথাটা খাটাও, খুব সহজ একটা প্রশ্ন হবে,
1: ঝটপট উত্তর দিয়ে ফেলো, আর ফোন করে ফেলো 0332231341 এই নাম্বারে, আর লাইভেও রয়েছে এই মুহূর্তে আমরা, এছাড়া
0: তোমরা লাইভে অনেকগুলো উত্তর দেখতে পাচ্ছ, রিমু অনেকগুলো উত্তর দিয়েছে, বা আগেরটা দিয়ে বোনহাই রয়েছে, হ্যাঁ তোমাদের উত্তর পড়েছি আমরা,
1: আমরা
0: ডেফিনেটলি পড়েছি, তবে এখন
1: পরের প্রশ্নে চলে এসো। আর বন্ধু বন্ধু চলে এসো,
0: ঘুড়ি উৎসবটা শুনলি আমার কি মনে পড়ে যে মানে ইশ কেন পাচ্ছি না, কেন হচ্ছে না,
1: নস্টালজিয়া একটা কাজ করে, সেই ঘুড়ি দিয়ে প্রেম পত্র পাঠানো হতো, একজনের বাড়ির ছাদ থেকে আরেকজনের ছাদে গিয়ে পড়তো, তো এই বিষয়গুলো কিন্তু আমার মনে পড়ে যায় কোথাও গিয়ে, এখন জানি না কিভাবে ঘুড়ি ওড়ানো।

0: শৌরিকের ওই জন্য খুব কষ্ট। ঠিক আছে শৌরিক, কষ্ট পেও না, হবে হবে হবে। তুমি এক কাজ করো, ঘুড়িতে লিখে উড়িয়ে দাও যার কাছে গিয়ে পড়বে, দেখো যদি কেউ যোগাযোগ করে আর কি। মানে না ঠিক আছে
1: ঠিক আছে, দেখা যাক কি হয় কি হয়। বন্ধু আমাদের বন্ধু ফোন লাইনে, শুনি বন্ধু কি বলছে আমাদের। হ্যালো
2: হ্যালো
3: হ্যালো
1: হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: আমি পশ্চিম মেদিনীপুর থেকে অমর মিশ্র বলছি।
1: হ্যাঁ প্লিজ অমর বলো।
3: হ্যাঁ উত্তরটা হবে উত্তরায়ণ।
1: উত্তরটা হবে উত্তরায়ণ, তুমি শিওর উত্তরটা? কি মনে হয় সম্পূর্ণ উত্তরটা ঠিক বলেছে?
0: হ্যাঁ সেটা বন্ধু
1: তুমি বললেই হবে, মানে আমার যেটা মনে হয়
0: আমি বললেই হবে। আর ঠিক আছে উত্তরটা আসুক, আমরা আরো উত্তর দিই।
1: থ্যাংক ইউ অমর, থ্যাংক ইউ।
0: আমরা তারপরে বলবো উত্তরটা সঠিক, উত্তরটা কি হবে। তো বন্ধুরা উত্তর দিতে থাকো আমাদের। গুজরাটে
1: পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির সময় যে বিখ্যাত আন্তর্জাতিক ঘুড়ি উৎসব হয়, সেই উৎসবটাকে একটা লোকাল নাম রয়েছে, সেই উৎসবটার লোকাল নাম তোমাকে বলতে হবে। খুব সহজ, খুব সহজ
0: একদম।
1: আচ্ছা বেশি আমরা সময় নষ্ট করবো না, আমরা লাস্ট কয়েকটা উত্তর দেখবো এবার, কারণ আমরা একটাই মাত্র উত্তর পেয়েছি এবং ফেসবুকে অনেকজন বলছে উত্তরায়ণ।
0: হ্যাঁ অনেকের উত্তর ফেসবুকে পেয়েছি আমরা, সবাই বলছো উত্তরায়ণ উত্তরায়ণ। লাইভেও তোমরা উত্তর জানাও আমাদের যে প্রপার উত্তরটা কি হবে। চটপট ফোন করে উত্তর দাও বন্ধুরা। দেখো আমরা তো তোমাদের সঙ্গে আড্ডা দিতে আসি, গল্প করতে আসি, তো
1: এটা যদি না পারো এটা কিন্তু।
0: আচ্ছা এখন বন্ধু উত্তর দিচ্ছে, শিউলি শাসমল বলছেন উত্তরায়ণ।
1: এরকম করে খেলবো না, এইরকম হলে খেলবো না। যাক ঠিক আছে আমাদের পরের প্রশ্নটা আমরা চলে যাই, ভালো করে শোনো প্রশ্নটা। উত্তর ভারতে বিশেষ করে ওল্ড দিল্লিতে বা পাঞ্জাবে কোনো বিশেষ জাতীয় দিবসে সব থেকে বেশি ঘুড়ি উড়ানোর রেওয়াজ রয়েছে?
0: এটা কিন্তু খুব সহজ, আমি কিন্তু বারবার বলছি এটা খুব সহজ, তো তোমরা পারবে।
1: ভারতে বিশেষ করে নিউ দিল্লিতে, ওল্ড দিল্লিতে বা পাঞ্জাবে বিশেষ করে একটা পার্টিকুলার দিনে ঘুড়ি উড়ানোর প্রথা এখনো আছে
0: এবং ঘুড়ি উড়ানো হয়,
1: হয় এবং হয়েও গেল।
0: চটপট উত্তর দিয়ে ফেলো আমাদের ফোন লাইনে,
1: কোন বিশেষ দিনে আমাদের ভারতবর্ষে উত্তর ভারতে ডেফিনেটলি ওল্ড দিল্লি বা পাঞ্জাবে ঘুড়ি ওড়ানোর প্রথা রয়েছে, দিনটা তোমাকে বলতে হবে কোন দিন। উত্তর ভারতে বিশেষ করে ওল্ড দিল্লিতে বা পাঞ্জাবে একটি বিশেষ দিনে সব থেকে বেশি ঘুড়ি ওড়ানোর রেওয়াজ এখনো রয়েছে এবং সেটা এখনো হয়,
0: দিনটা কোন দিন মানে তারিখ সেটা তোমাদের বলতে হবে। আর আপাতত শঙ্কর মহাদেবন দাময়ন্তী বাইরাদির কণ্ঠে তোমাদের জন্য একটা মিষ্টি গান রইল, শুনে আসি।

0: একটা দুর্ধর্ষ গানের পর ফিরে এলাম তোমাদের সঙ্গে, আড্ডায় রয়েছি আমি শরিক, আমার সঙ্গে রয়েছে সম্পূর্ণা। আর আজকে ঘুড়ি উৎসব নিয়ে আমরা বিভিন্ন প্রশ্ন রাখছি এবং সেখানে অনেক জন ভালো ভালো উত্তর দিচ্ছে, অ্যান্ড ইয়া সেটাকে খুব ভালো লাগছে আমার।
1: তোমরাও ফোন লাইনে চলে আসো, আমাদের প্রশ্ন ছিল উত্তর ভারতে বিশেষ করে ওল্ড দিল্লি আর পাঞ্জাবে একটা বিশেষ দিনে, বিশেষ জাতীয় দিনে আমি বারবার বলছি, সব থেকে বেশি ঘুড়ি ওড়ানোর রেওয়াজ রয়েছে, তো সেটা কোন দিন সেটা তোমাদের বলতে হবে।
0: একটা কিন্তু ইম্পর্টেন্স রয়েছে,
1: তো আমরা উত্তরটা দেখবো।
0: অনেকে বলছে বসন্ত পঞ্চমী, সরোজা বলছে বসন্ত পঞ্চমী, অমর বলছে বসন্ত পঞ্চমী, দীপঙ্কর মাইতি বলছে পনেরোই আগস্ট।
1: আচ্ছা আমি একবার ফোন লাইনের নাম্বারটা আমাদের বলে দিই, 03 3221 3341, এই নাম্বারে তোমরা ফোন করো, আমাদের উত্তরটা জানাও। তো বন্ধু চটপট,
0: আচ্ছা আমার মনে হয় যে আস্তে আস্তে সময় এগোচ্ছে, আমরা কি ফোন লাইনে পাবো উত্তর? প্রশ্নটা আরেকবার করছি যে প্রশ্নটা হচ্ছে গিয়ে, উত্তর ভারতে ওল্ড দিল্লি এবং পাঞ্জাবে একটি বিশেষ দিনে ঘুড়ি ওড়ানোর রেওয়াজ রয়েছে, পার্টিকুলারলি একটা
1: বিশেষ দিন আমাদের জন্য খুব বিশেষ,
0: খুব ইম্পর্টেন্ট। এবং কেন আমি বারবার এটা বলছি বিশেষ দিন, কারণ ওই দিনটা আরেকটা মাহাত্ম্য রয়েছে। তো প্লিজ তোমরা উত্তরটা

0: ঝটপট নিয়ে চলে এসো। অনেকগুলো উত্তর এখানে অলরেডি পেয়েছি আমরা, এন্ড কার যদি অন্য কোনো উত্তর মাথায় আসে তোমরা বলো প্লিজ। বন্ধু ফোন লাইনে শুনি, বন্ধু কি বলছে?
1: হ্যালো,
2: হ্যাঁ আমি চন্দননগর থেকে অর্ঘ বিশ্বাস বলছিলাম।
0: বলো
2: উত্তরটা হবে মকর সংক্রান্তির দিন।
0: আচ্ছা মকর
1: সংক্রান্তি,
0: বেশ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ,
1: সঙ্গে থাকো,
0: থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার হচ্ছে মানুষজন গুলিয়ে ফেলছে, আমি বলছি বারবার
1: একটা বিশেষ দিন, একটা বিশেষ তারিখ,
0: আমাদের পশ্চিমবঙ্গে হয় না, আমি বারবার বলছি ওল্ড দিল্লি এবং পাঞ্জাব এই দুটো দিনে হয়। হ্যাঁ মকর সংক্রান্তি ডেফিনেটলি হয়, বাট বিশেষ করে এই দুটো দিনেই
1: বেশি করে ওড়ানো হয়,
0: বেশি করে ওড়ানো হয় এই পার্টিকুলার দিনটাতে। সবাই বলছে বসন্ত পঞ্চমী,
1: আসলে হ্যাঁ তা আমাদের ওড়ানো হয়।
0: আচ্ছা বেশ, আমি উত্তরটা এবার দিয়ে দিই, ঘড়ির সময় আস্তে আস্তে এগোচ্ছে। ফাইনাল উত্তরটা হচ্ছে, এটা শুনলে তোমরা অবাক হবে এবং আমি যখন সার্চ করছিলাম বিষয়টা আমার একটু অবাক লেগেছিল। তো সঠিক উত্তর হচ্ছে গিয়ে আমাদের স্বাধীনতা দিবসের দিন 15ই আগস্ট এই রীতিটা রয়েছে, এই রেওয়াজটা রয়েছে, বিশেষ করে উত্তর ভারতের পাঞ্জাবে এবং ওল্ড দিল্লিতে, আর কোথাও নয়।
1: দীপঙ্কর তুমি একদম ঠিক উত্তর দিয়েছো, তো তোমার জন্য একটা জোরে হাত তালি।
0: আমি জানি উনি কিভাবে উত্তরটা দিলেন, বাট ভেরি গুড, ভেরি গুড। আজ আমরা বসন্ত পঞ্চমী বলছি, এটা হ্যাঁ ডেফিনেটলি আমাদের এখানে হয় এবং মকর সংক্রান্তিতে হয় এবং বিশ্বকর্মা পূজা তো ডেফিনেটলি হয়।
1: চলো আমরা পরের প্রশ্নে চলে যাই।
0: আমরা যাচ্ছি পরের প্রশ্নতে, এটা কি প্রশ্ন ডাইরেক্ট কোশ্চেন রাখবো কি?
1: রাখি চলো।
0: আচ্ছা অমর মিশ্র আমাদেরকে কমেন্ট করেছিল পুরনো দিল্লি 15ই আগস্ট স্বাধীন দিবস, হ্যাঁ ঠিক ঠিক ঠিক ঠিক, এবং পাঞ্জাবে বিশেষ করে, হ্যাঁ পাঞ্জাবে তো ডেফিনেটলি হয়, পাঞ্জাবে তো হয় বসন্ত পঞ্চমীতে, দুটো একদিনে কোন দিনে হয়?
1: 15ই আগস্ট। তাহলে চলো
0: চলে যাচ্ছি আমাদের পরের রাউন্ডে, যাবো নাকি একটা লাস্ট কোয়েশ্চেন করবো, তোমরাই বলো বন্ধুরা।
1: একটা লাস্ট প্রশ্ন করে নিই বরং, চলো
0: বেশ তাহলে এটা করেই যাই, একটা খুব সহজ প্রশ্ন দিয়ে আমরা পরের রাউন্ডে যাবো। প্রশ্নটা হচ্ছে প্রাচীন ইতিহাসে বিশ্বাস করা হয় যে কোন দেশে প্রথম ঘড়ির আবিষ্কার হয়েছিল প্রায় 2000 বছর আগে।
1: একদম, তাহলে আরেকবার প্রশ্নটা বলে দিই, প্রায় 2000 বছর আগে প্রাচীন ইতিহাসে কোন দেশে প্রথম ঘুড়ির আবিষ্কার হয়েছিল সেটা তোমাদের বলতে হবে। আর বন্ধুরা তো ফোন লাইন খোলাই রয়েছে, 0332213131 এই নাম্বারে তোমরা ফোন করো। এছাড়া আমরা লাইভে রয়েছি যুববাণী কলকাতার অফিসিয়াল ফেসবুক পেজে, সেখানে তোমরা কমেন্ট করে জানাও, আমাদের যে পোস্টার রয়েছে সেখানে কমেন্ট করে জানাও। বন্ধু আমরা এগিয়ে গেছি, পরের প্রশ্নে আমরা এগিয়ে গেছি।
0: রিমো মুখার্জি আলাদাই উত্তর দেওয়ার পর বলছে 15ই আগস্ট, বাহ বাহ বাহ, দারুণ ব্যাপার। তো আচ্ছা তো আচ্ছা তো প্রশ্নটা আমি আরেকবার করছি, যে প্রাচীন ইতিহাসে এটা মানে বলা হয় যে 2000 বছর আগে প্রথম ঘুড়ি আবিষ্কার হয়েছিল সেটা কোন দেশে?
1: আমি একটা ক্লু কি দিতে পারি? ফোন এসেছে বন্ধুর সঙ্গে, আগে কথা বলি।
0: শুনি বন্ধু কি বলছেন।
1: হ্যালো,
3: হ্যালো,
0: হ্যালো, কে বলছেন, কোথেকে বলছেন?
3: আমি সৌরজা বলছি, উত্তরটা হবে চিনি।
1: উত্তর দিল চীন, আর চীনে আমরা উত্তর কিনা আমরা দেখবো দেখবো দেখবো, তোমরা আরো কমেন্ট করো আমাদের। এছাড়া আমাদের ফোন লাইনও খোলা রয়েছে 0332213131 এই নাম্বারে, আর চটপট চটপট কমেন্ট করে জানাও আমাদের
0: ফেসবুকের পোস্টারে কোনো কমেন্ট এসেছে কিনা আমরা দেখিনি চটপট একবার। এবং বলতে না বলতে বন্ধু ফোন লাইনে মনে হচ্ছে, শুনি নাকি?
1: হ্যালো,
0: আমরা
1: দুটো উত্তর পেলাম, ইরাক
0: আর চীন। তো এই নামটা খুব কমন, এই নামটা খুবই কমন
1: একদম। তো ফোন লাইনে চলে এসো বন্ধুরা, 0332213131, আর এছাড়া আমরা তো লাইভে রয়েছি সেখানে কমেন্ট করে জানাও বন্ধুরা।
0: দীপঙ্কর মাইতি বলছে ফ্রান্স, ফোন লাইনে কি পাবো? আমাদের ফেসবুক কমেন্টে কি আসছে?
1: ফ্রান্স,
0: রিমো মুখার্জি 15ই আগস্ট বলে যাচ্ছে কেন,
1: এরকম পুরনো প্রশ্ন।
0: আই লাভ দিস পারসন।
1: অমর মিশ্র বলছেন মিশর, মিশর।
0: অনেকগুলো উত্তর পাচ্ছি আমরা, এবার যেটা লাগবে এটা কি আমাদেরকে এমসিকিউ দেওয়া হচ্ছে?
1: এগুলো দেশের নাম পেয়েছি আমরা,
0: মানে উল্টে আমাদেরকে এমসিকিউ দেওয়া হচ্ছে যে তোমরা উত্তরটা দাও
1: কোনটা। এতগুলো প্রশ্ন আছে বা তোমরা বলো, এতগুলো অপশন দিয়েছি।
0: আর লাস্ট কয়েকটা আমরা ফোন কল নেব এবং উত্তর নেব। তো আমরা দেখতে পাচ্ছি যে সৌরজা বলেছে ইরাক, বাবাই চক্রবর্তী বলেছে ইরাক, দীপঙ্কর মাইতি বলেছে ফ্রান্স এবং

0: তার সঙ্গে অমর মিশ্র বলছে মিশর, আর একজন
1: দিয়েই দি
0: উত্তরটা, তবে দিয়ে দি উত্তরটা

0: ফিরে এলাম গানের পর এবং উত্তরটা দিই এবার।
1: তোমরাই বন্ধু, তোমরাই সখা, তোমরাই তো আমাদের সঙ্গে রয়েছে এতক্ষণ ধরে, মজার উঠে
0: টিকিট করে আমি গানটা দিলাম। আমি জানি আমি বড় একটা মহা ভুল করে ফেলেছি যে তোমাদেরকে উত্তরটা না বলে আমি গানে চলে গেলাম। তো সঠিক উত্তর হচ্ছে বুলস আই আউট। তোমরা জানো এখানে কি করতে হয়, কয়েকটা সেট থাকবে, দুটো সেট থাকবে, দুটো সেটের মধ্যে চারটে করে বা তিনটে করে নাম থাকবে,
1: তার মধ্যে থেকে
0: এবং ঘুড়ি সংক্রান্ত নাম বা ঘুড়ির নাম থাকবে। তো সেই টার্মগুলো তোমাদেরকে শুনতে হবে, বুঝতে হবে এবং আইডেন্টিফাই করতে হবে যে এই তিনটে নামের মধ্যে কোন নামটা ভারতবর্ষের সঙ্গে সম্পর্ক আছে বা আদতে
1: মানে ওয়ান কাইন্ড অফ অড ওয়ান আউট, সেটা তোমাদের বার করতে হবে।
0: নামটা ভুলভাল, এর অস্তিত্ব নেই, তোমাকে সেটা আইডেন্টিফাই করতে হবে। দুটো সেট থাকবে, তিনটে করে নাম থাকবে, এই তিনটে নামের মধ্যে দুটো করে ঘুড়ির সঙ্গে লিংক আছে এরকম নাম থাকবে, আর একটা থাকবে পুরোপুরি অড ওয়ান আউট, তোমাকে সেটা খুঁজে বার করতে হবে। বুদ্ধি রাউন্ড, খুব ভালো করে শোনো প্রশ্নগুলো এবং বলো যে এটা কিসের সঙ্গে লিংক আছে, কোথায় একটা কি হয়। এবং আমি আরেকটা বলে দিই যে এই যে তিনটে নাম আমি বলবো তোমাদের, এটা কিন্তু ভারতবর্ষের সঙ্গে লিংক থাকতে হবে, মানে ভারতবর্ষেই নামগুলো শোনা যায় কিন্তু অন্য কোথাও শোনা যায় না, সেটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে কোন নামটা ভারতবর্ষ ছাড়া শোনা যায়। চলে আসি তারপর নাকি?
1: চলো প্রশ্নে চলে যাই,
0: তিনটে নাম বলি। প্রথম সেট, রোকাকু, পেটকাটি, চাঁদিয়াল।
1: চাঁদিয়াল, তো এর মধ্যে অড ওয়ান আউটটা তোমাদের বলতে হবে
0: কোনটা, হ্যাঁ মানে কোনটা ভারতবর্ষে শোনা যায় আর কোনটা ভারতবর্ষের বাইরে শোনা যায়, চটপট বলে দাও।
1: দেখো মানে শরিক কিন্তু অলরেডি ক্লু দিয়ে দিয়েছে যে কোনটা এখানে শোনা যায় কোনটা বাইরে শোনা যায়, তো শরিক কিন্তু মানে অনেক অনেক অনেকটা হেল্প করছে তোমাদের। তো চটপট চলে এসো ফোন লাইনে 0332213131 এই নাম্বারে রয়েছি তোমাদের সঙ্গে তোমাদের বন্ধু সম্পূর্ণ আর শরিক। আচ্ছা রিমো মুখোপাধ্যায় বন্ধু কি আমাদের উত্তর শুনে তারপরে লাইভে এসে উত্তর দিচ্ছেন? কারণ আমরা যতবার উত্তরটা বলছি তারপরে বন্ধু কি করে এসে উত্তর দিচ্ছে?
0: মজা তো হ্যাঁ ইসমে
1: বন্ধু, কি হচ্ছে?
0: ঠিক আছে তুমি আমার দলই আছো, আমি এরকমই করি।
1: চটপট ফোন লাইনে চলে আসো।
0: আচ্ছা আরেকবার বলছি, রোকাকু, পেটকাটি, চাঁদিয়াল এই তিনটে নামের মধ্যে কোন দুটো নাম ভারতবর্ষে শোনা যায় আর কোন নামটা শোনা যায় না?
1: শরীরে একটু তারায় আছে মনে হচ্ছে আজকে।
0: আমি কিছু বললাম কি
1: না? আমি নাম্বারটা আরেকবার বলে দিই, 0332213131 এই নাম্বারে চলে আসো আমাদের সঙ্গে।
0: এই তিনটে নামের মধ্যে কোন নামগুলো শোনা যায় ভারতবর্ষে আর কোন নামগুলো শোনা যায় না?
1: একদম রোকাকু, পেটকাটি, চাঁদিয়াল আমাদের সবার চেনা নাম বন্ধুরা, ছোট থেকে একবার হলেও শুনেছি, মানে এখানে দুটো তো শুনেই যে পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে এখান থেকে। তো ফোনে চলে এসো,
0: আমি এটা বুঝি তো ঘুরির নাম না, এটা
1: আর কিছু বলে দেবে, আর কিছু বলে দেবে
0: না? না ঠিক আছে আমি আর কিছু বলছি না।
1: আচ্ছা হেমা নাথ বলছেন লাইভে ফার্স্ট অর্ডার,
0: এটা কি? আচ্ছা প্রথমটা অর্ডার, আচ্ছা রোকাকু,
1: রোকাকু,
0: আচ্ছা বেশ বেশ প্রথমটা অর্ডার। ফোন নাম্বারটা একবার বলে দাও,
1: 0332213131 এই নাম্বারে চটপট চলে এসো আমাদের লাইভে, আমরা রয়েছি, এছাড়া আমাদের ফেসবুকের পোস্টারও রয়েছে, সেখানেও কমেন্ট করে জানাও তোমরা রয়েছি আপাতত তোমাদের সঙ্গে মজারুর আড্ডায় তোমাদের বন্ধু সম্পূর্ণ আর শৌরিক। আচ্ছা বাবাই চক্রবর্তী বলছেন রোকাকু, আচ্ছা রোকাকু, রোকাকু, রোকাকু,
0: রোকাকু।
1: আচ্ছা ফোন এসছে বন্ধু, হ্যালো,
0: হ্যালো,
2: হ্যাঁ এফএম গোল্ড,
0: না এফএম রেইনবো, এটা বলুন,
2: হ্যাঁ এফএম রেইনবো,
0: হ্যাঁ
2: বলছি, ওটা প্রথমে কি বললেন রোকাকু নাকি?
0: হ্যাঁ রোকাকু, রোকাকু
2: ওইটা ঘুড়ির নাম নয়, বাকি পেটকাটি চাঁদিয়াল এগুলো ঘুড়ির নাম।
0: আচ্ছা শিওর?
1: উত্তর দিতে থাকো আর বন্ধুর মতো এরকম মানে শিওর হয়ে এরকম মানে একদম চটপট করে উত্তর দিতে হবে, তার জন্য আমাদের ফোন লাইনে আসতে হবে।
0: বাবাই চক্রবর্তী দোকানে উত্তর দিয়েছে, একটা বলছে রোকাকু আর একটা বলছে লোকা।
1: আচ্ছা বন্ধু মনে হয় আমাদের ওই মানে প্রপার শব্দটা বুঝতে পারেনি, দুবার উত্তরটা লিখেছেন,
0: রোকাকু, রোকাকু,
1: বুঝতে পেরেছি রোকাকু।
0: আর কি লাস্ট ফোন কল নেব এবার?
1: বন্ধু ফোন কল, ফোন চলে এসেছে বন্ধু রয়েছে, হ্যালো,
0: হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: হ্যালো,
1: হ্যাঁ
3: হ্যাঁ হ্যাঁ, ওইটা হবে পেটকাটি আর চাঁদিয়াল ভারতে শোনা যায়।
1: দীপঙ্কর মাইতি বলছে বৃষ্টির সন্ধ্যা আসর জমে উঠেছে। আচ্ছা আচ্ছা, দুজনকে অনেক শুভেচ্ছা। নিশ্চয়ই উত্তরটাও চটপট দিয়ে ফেলো বন্ধু।
0: সবাই বলছে যে আমি বলে দিই, এটা ঘুড়ির নামই, কিন্তু এটা ভারতবর্ষে শোনা যায় না। ভারতবর্ষে
1: এটা জাপানের একটা ঘুড়ি, এবং এর বৈশিষ্ট্য হচ্ছে এটা ছকোনা। তো আমরা যেটা প্রপার একদম শেপ দেখতে পাই আমাদের এখানে, সেরকম নয়।
0: এরপর চলে যাচ্ছি আমাদের পরের প্রশ্নতে, এবং এটা খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন। এখানে বলতে হবে যে নকশা, ঘুড়ির নকশা বা ঘুড়ির নাম খুব কমন, এটা ভারতবর্ষে শোনা যায়। তিনটে নাম বলবো, আবারও তো একই তিনটে নামের মধ্যে কোন নামটা তোমার শুনে মনে হচ্ছে ভারতবর্ষে নেই, অড ওয়ান আউট, এবং বাকি নামগুলো ভারতবর্ষে?
1: চলো বলে দিই,
0: তুমি বলো।
1: তো ফার্স্ট ওয়ান লায়াং লায়াং, সেকেন্ড ওয়ান মোমবাতি, থার্ড ওয়ান ময়ূর। আরেকবার বলে দিচ্ছি, ফার্স্ট ওয়ান লায়াং লায়াং, সেকেন্ড ওয়ান মোমবাতি, থার্ড ওয়ান ময়ূর।
0: ময়ূর।
1: তাহলে বন্ধুরা উত্তর দিক, আমরা একটা গান শুনে ফিরে আসি, কি বলো?
0: গান শুনে হ্যাঁ ফিরে আসতে পারি, তো গানে যাই নাকি?
1: চলো যাই।
0: চলো তাহলে, সময় তোমার সময় পাচ্ছ, একবার প্রশ্নটা করে দিই নাকি?
1: আচ্ছা করে দাও।
0: লায়াং লায়াং, মোমবাতি, ময়ূর,
1: এর মধ্যে কোনটা অড ওয়ান আউট সেটা তোমাদের বলতে হবে।
0: চলো চলো চলো, শুনে আসি গানের পর।

0: হ্যাঁ, একটা সুন্দর গানের পর ফিরে গেল ওর সঙ্গে আড্ডা রয়েছে, আমি শরীর আমার সঙ্গে রয়েছে সম্পূর্ণ। আর মজার আড্ডা আজকে হেভি মজা হচ্ছে, হেভি মজা হচ্ছে, ঘুড়ি নিয়ে কথা হচ্ছে, ঘুড়ি নিয়ে প্রশ্ন হচ্ছে, তো মজা তো হবে ডেফিনেটলি। তো আমরা একটা প্রশ্ন করে গেছিলাম যে লায়াং লায়াং, মোমবাতি এবং ময়ূর, এই তিনটে নকশায়, মূলত ঘুড়ির নকশা, এই তিনটে নকশার মধ্যে কোন নামটা ভারতবর্ষে শোনা যায় না, এবং বলতে হবে এখানে অড ওয়ান আউট কোনটা
1: কোনটা,
0: এবং তার সঙ্গে তোমরা অনেকগুলো উত্তর দিয়েছো।
1: বাবাই চক্রবর্তী বলেছেন লায়াং লায়াং, জিৎ ভট্টাচার্য বলেছেন ফার্স্ট থার্ড, মানে
0: হেমানাথ বলেছে লায়াং লায়াং, অপর্ণিতা বলেছে লায়াং লায়াং, অমর মিশ্র বলছে মোমবাতি শোনা যায় না। আচ্ছা, মোমবাতি শোনা যায় না,
1: আমাদের এখানে শোনা যায়।
0: আচ্ছা, রিমো মুখার্জি রোকাকুতি এখনো রয়েছে। আচ্ছা
1: বন্ধু, তুমি ওখানেই কেন পড়ে আছো, একটু এগিয়ে আসো।
0: হ্যাঁ প্লিজ প্লিজ,
1: তো ফোন লাইনেও
0: আমি এরপর বলে দিচ্ছি, এরপর আমি উত্তরটা দেবো এবং রিমো মুখোপাধ্যায় সেই উত্তরটাই দেবে, আমি তোকে লিখে দিচ্ছি, না হয় আমি নাম পাল্টে দেবো।
1: এই নাই সব বলো না, রিস্ক হয়ে যাবে সৌরিক। 03322131341 এই নাম্বারে চলে এসো। আর এই যে যখন বিশ্বকর্মা পুজো ঘুরির কথা হচ্ছে, একটু আগে আমরা লাইভে বলছিলাম যে আমরা যেটা করতাম, নিজেরা ঘুড়ি কম কিনতাম, অপেক্ষা করতাম কার ঘুড়ি কেটে গেল, সেই ঘুড়িটার পিছনে আমরা দৌড়তাম, গিয়ে সেই ঘুড়িটা নিয়ে আসবো, এনে তারপরে সেটা ওরা
0: হতো। এটাই হতো। আচ্ছা, এবার এবার কি উত্তরটা দিয়ে দিই আমরা?
1: একদম উত্তরটা দিয়ে দেবো,
0: অপেক্ষা করবো,
1: অপেক্ষা করবো না, উত্তর দিয়ে দেবো, অপেক্ষা।

0: দিদি করিস, সময় ঝটপট করে এগোচ্ছে। এবং তোমার যারা উত্তর দিয়েছ লায়াং লায়াং,
1: ফোন এসেছে, একটা ফোন আমরা নিয়ে নেব। হ্যালো হ্যালো
0: কোনোভাবে
1: ঠিক আছে বন্ধু, আর কি করা যাবে বলো।
0: ঠিক আছে, আমরা অনেকগুলো এখানে উত্তর পেয়েছি, পোস্টারেও পেয়েছি, সবাই বলছে লায়াং লায়াং, শুধু একমাত্র অমর বলেছে মোমবাতি শোনা যায় না। বেশ
1: দেখি আমরা উত্তরটা কি।
0: সঠিক উত্তরটা হচ্ছে
1: বন্ধু আবার
0: ফোন লাইনে বন্ধু শুনি।
1: হ্যালো হ্যালো, না কোনোভাবে যোগাযোগ করা যাচ্ছে না। যাই হোক ঠিক আছে, আমরা কি উত্তরে চলে যাব?
0: চলে যাই, আমাদের অনেকগুলো রাউন্ড এখনো আছে। তো
1: তাহলে
0: সঠিক উত্তর হচ্ছে
1: লায়াং লায়াং, জোরে একটা হাত তালি যারা লায়াং লায়াং বলেছো।
0: পার্টিকুলার নকশা এক ধরনের, ঠিক আছে, এবং থাকে। আমি আমি অতটা মানে আমি জানতাম না, আমি স্টাডি করছিলাম যে পার্টিকুলার ঘুড়ির কিছু উপরে নকশাগুলোর কিছু কিছু নাম থাকে, এটা থেকে মোমবাতি, এটা থেকে ময়ূর,
1: ময়ূর এরকম আরো আছে, পেটকাটি, চাঁদিয়াল, এরকম ধরনের অনেক কিছু হয়। ওই নামটা আমি ভুলে যাচ্ছি, তো যাই হোক এই লায়াং লায়াংটা
0: মানে কালার কম্বিনেশন একটা নাম থাকে।
1: হ্যাঁ ওইটাই ওইটাই আমি বলতে চাইছিলাম। লায়াং লায়াংটা কিন্তু হচ্ছে ইন্দোনেশিয়ার মালয়েশিয়ার ঘুড়ি, তো তাদের
0: মানে এখানে একটা ঘুড়ি নিজের ব্যাপারে বলবে, তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে কোন ঘুড়িটা বলছে, এটা ভালো করে শুনতে হবে। এই দেখেছো রিমু মুখোপাধ্যায় লিখেছে ফার্স্ট ওয়ান,
1: যাক তোমার নামটার বদলাতে হলো না।
0: আই লাভ দিস পারসন, লাভ ইউ। আচ্ছা
1: চলো
0: চলে আসি
1: প্রশ্ন।
0: কাইট মনোলগ, ঘুড়ির মনোলগ, এখানে ঘুড়ি নিজে একটা ওভার ড্রামাটাইজ করে নিজে বলবে, তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে এটা কোন ঘুড়ি। সম্পূর্ণ তুমি হয়ে যাও ঘুড়ি, বলো।
1: একদম আহা, পৌষ বা ভাদ্র মাস এলেই আকাশে ভেসে থাকতে আমার দারুণ লাগে। এক রঙের ছোপ মাঝখানে পেটের কাছে অন্য রঙের ছোপ, আমাকে দেখলে আকাশে যেন রঙিন পেট গজিয়ে ওঠে, বাতাসে কেটে গেলে সবাই বলে ভো কাটটা, বলো তো আমি কে। তো
0: বলতে হবে এটা কোন ঘুড়ি বলছে, কি ঘুড়ি, ঘুড়িটার নাম কি।
1: আর ফোন লাইনে চলে এসো 0332213131 এই নাম্বারে। এছাড়া আমরা লাইভে রয়েছি, সেখানে লাইভে উত্তর দিতে পারো, আমাদের কমেন্ট বক্স রয়েছে পোস্টারে, সেখানে কমেন্ট করতে পারো। তো চটপট উত্তর দিয়ে দাও, আরেকবার আমি বলে দিই মনোলগটা। পৌষ বা ভাদ্র মাস এলেই আকাশে ভেসে থাকতে আমার দারুণ লাগে, এক রঙের ছোপ মাঝখানে পেটের কাছে অন্য রঙের ছোপ, আমাকে দেখলে আকাশে যেন রঙিন পেট গজিয়ে ওঠে, বাতাসে কেটে গেলেই সবাই বলে ভো কাটটা, আমি কে।
0: হ্যাঁ উত্তর পাচ্ছি, বাবাই চক্রবর্তী বলছে পেটকাটি।
1: পেটকাটি পেটকাটি পেটকাটি কি, দেখি পেট কাটি কিনা। তো 0332213131 এই নাম্বারে চলে এসো বন্ধুরা উত্তর দিতে। তাহলে
0: তাহলে
1: তাহলে
0: বলো কে আমি।
1: আপাতত আমি তো এখন ঘুরি, আমি তো কথা বলবো না। আচ্ছা বন্ধু রয়েছে ফোন লাইনে। হ্যালো
0: হ্যালো
2: আমি মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা থেকে মিল্টন চক্রবর্তী কথা বলছি, আর আমি খুব আনন্দ পাচ্ছি ফেসবুকে দেখে, এটা এত আনন্দ, বেতা দিয়ে এত আধুনিক হয়ে গেছে। আমি মানে কনগ্রাচুলেশন কনগ্রাচুলেশন,
1: আমরা কিন্তু মানে এক্সাইটমেন্ট লেভেলের একদম চূড়ান্ত পর্যায়ে থাকি, তো সেখানে তোমরা যদি একটু ঠিকঠাক উত্তর না দাও।
0: আচ্ছা আমরা উত্তর পেয়েছি ফোন লাইনে, বন্ধু শুনি বন্ধু কি বলছে।
1: হ্যালো
3: হ্যালো
0: হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন।
3: আমি বিলঘড়িয়া থেকে রিন্টু দুয়া বলছি।
0: বলুন উত্তরটা, বলুন
3: উত্তরটা হবে পেট কাটা ঘুড়ি।
1: আচ্ছা পেট কাটা
0: উত্তরটা হবে পেট কাটা ঘুড়ি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ,
1: সঙ্গে থাকো। আচ্ছা আমরা কি উত্তর পাচ্ছি?
0: আমি উত্তর পেয়েছি রিমু মুখার্জি এখন লিয়ং লিয়নি বলছে।
1: বন্ধু প্রশ্নে চলে এসো, বন্ধু রয়েছে ফোন লাইনে। হ্যালো হ্যালো
4: হ্যাঁ হ্যাঁ এফএম রেনবো,
1: হ্যাঁ
0: এফএম রেনবো,
4: হ্যাঁ আমি সুমন জ্যোতি মিত্র বলছি জয়নগর পূর্ব গাবড়িয়া থেকে।
0: প্লিজ উত্তরটা বলুন।

0: সঠিক উত্তর হবে পেট কাটি।
1: আচ্ছা, সঙ্গে থাকুন।
2: থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।
1: সঠিক উত্তর হবে পেট কাটি। আদৌ পেট কাটি কিনা?
2: আচ্ছা, অনেকগুলো উত্তর পেয়েছি আমরা। দীপঙ্কর মাইতিও বলছে পেট কাটি, এবং আমি এরপর জানি সঠিক উত্তর যখন বলবো তখন রিমো আবার সঠিক উত্তর দেবে।
1: দীপঙ্কর মাইতি বলছেন পেট কাটা বা পেট কাটি। তো উত্তরটা
2: হচ্ছে,
1: সঠিক উত্তর হচ্ছে,
2: বলে দি নাকি আমি লাস্ট করলাম, শুনি।
1: হ্যালো,
3: আমি ভবানীপুর শীতলা মন্দির থেকে শীতের দাস বলছি।
2: বলো উত্তরটা, বলো
3: উত্তরটা হবে পেট কাটা।
2: এবং তোমরা বাকি বন্ধুরা এত সুন্দর এনজয় করছো, এত সুন্দর ভাবে আমার সঙ্গে কথা বলছো, আড্ডা দিচ্ছ।
1: আচ্ছা, হেমানাথ বলছেন পেট কাটা মনে হচ্ছে, জিত ভট্টাচার্য পেট কাটি মনে হচ্ছে। ঠিক আছে, আমরা সবে মাত্র উত্তর দিয়েছি, এটা আমরা নেব, এই উত্তরগুলো আমরা নেব। আমরা এবার পরে চলে যাই,
2: পরে যাচ্ছি, আমাদের ঘড়ির সময় দ্রুত এগোচ্ছে। এরপরে আমার একটা মনোলগ, ঠিক আছে, খুব সুন্দর এটা। আমি
1: এবার শৌরিক হয়ে যাবে, ঘুরি ঘুরি হবে তুমি,
2: আমি ঘুরি হব, আমি বাউন্ডু।
1: আর না না, দরকার নেই শৌরিক, ঠিক আছে।
2: আচ্ছা ঠিক আছে, আমি আমি তাহলে যাই, ঠিক আছে।
1: আচ্ছা তুমি যাও, তুমি ঘুরি হয়ে যাও।
2: গালে আমার সুতো জড়ানো, বাঁশের তৈরি শক্ত শরীর, ঘুড়ি যতই আকাশে উড়ুক না কেন, আমার বাঁধন ছাড়া সে এক পাও বা এক আকাশেও উঠতে পারবে না। গুটোতে গুটোতে আঙুলে কড়া পড়ে যায়, কিন্তু মনে কড়া পড়ে না। বলো তো আমি কে?
1: কে কে?
2: আরেকবার বলছি, গালে আমার সুতো জড়ানো, বাঁশের তৈরি শক্ত শরীর, ঘুড়ি যতই আকাশে উড়ুক না কেন, আমার বাঁধন ছাড়া সে এক আকাশও উঠতে পারবে না। গুটোতে গুটোতে আঙুলে কড়া পড়ে যায় ঠিকই, কিন্তু মনে কড়া পড়ে না। বলো তো আমি কে?
1: কে? উত্তরটা তোমরা দিয়ে ফেলো, আমাদের সঙ্গে ফোন লাইনে চলে এসো, 03322131341 এই নাম্বারে। আর
2: হ্যাঁ, এবার আমাদের লাইভ তো খোলা রয়েছে, এবং লাইভে সবাই আমাদেরকে ভিডিও রিকোয়েস্ট করছে, তো নিতে পারছি না।
1: তোমরা কমেন্ট করো, আমরা উত্তর দেব।
2: আমরা ফিচার,
1: তোমরা কমেন্ট করো, আমরা উত্তর দেব।
2: আমরা ফিচার ছোট বলতে চাই, এরপর এই মাসে বলতে চাই, তোমরা শুনো
1: বিষয়টা শুনে আসি, চলো
2: চটপট চলে, চলো।
4: কারোর পূজো বাড়ি ফেরা অনেক দিনের পর,
5: কারোর পূজো অক্ষমতা, কারোর আড়ম্বর,
6: কারোর পূজো জমিয়ে ল্যাব শারদ সংখ্যায়।
1: আচ্ছা
2: আচ্ছা, হ্যাঁ,
1: আমরা লাইভে রয়েছি আপাতত তোমাদের সঙ্গে। অয়ন বলছো লাটাই, জিতেন্দ্রনাথ দাস বলছো লাটাই, মিলন চক্রবর্তী বলছো লাটাই, দীপঙ্কর মাইতি লাটাই, জিত ভট্টাচার্য লাটাই, বাবাই চক্রবর্তী লাটাই, হেমানাথ লাটাই। একটা না বলে গেলাম, লাটাই লাটাই লাটাই। বন্ধু রয়েছে ফোন লাইনে, কথা বলে নি। হ্যালো হ্যালো,
7: নমস্কার, আমি লাটাই।
1: সঙ্গে থাকো আর এরকম ভাবে উত্তর দিতে থাকো আমাদের, 03322131341 এই নাম্বারে চলে আসো। আর আমরা রয়েছি লাইভে, ফেসবুক লাইভে, যুবন কলকাতার অফিসিয়াল ফেসবুক পেজে। সেখানে তোমরা চট কমেন্ট করে জানাও, আমাদের যে ফেসবুকে যে পোস্টার রয়েছে সেখানেও তোমরা কমেন্ট করে জানাতে পারো। আচ্ছা, পর্ণিতা চক্রবর্তী বলছেন লাটাই, আচ্ছা লাটাই লাটাই লাটাই। বন্ধু রয়েছে ফোন লাইনে, কথা বলে নি। হ্যালো হ্যালো,
8: আমি বেলঘরিয়া থেকে সুবীর শালদার বলছি, উত্তর হবে মাঞ্জা।
1: মাঞ্জা মাঞ্জা মাঞ্জা মাঞ্জা, ঠিক আছে, দেখছি মাঞ্জা কিনা। বন্ধুরা উত্তর দিচ্ছেন, অনেক উত্তর আসছে, তো উত্তর আসতে থাকুক। প্রশ্নটা ছিল কি ছিল প্রশ্নটা? গালে আমার সুতো জড়ানো, বাঁশের তৈরি শক্ত শরীর, ঘুড়ি যতই আকাশে উড়ুক না কেন, আমার বাঁধন ছাড়া সে এক পাও চলতে পারে না, গুটোতে গুটোতে আঙুলে কড়া পড়ে যায় ঘুড়িয়ালের, বলো তো আমি কে? আচ্ছা, শম্ভু দাস বলছেন লাটাই লাটাই লাটাই। কি এবার কি আমরা উত্তরে চলে যাব?
2: চলে যাই, আমার মনে হয় চলে যাওয়াটাই বেটার হবে।
1: একদম চলো উত্তরে চলে যাই। আর সঠিক উত্তর হচ্ছে কি কি কি কি কি? লাটাই, জোরে একটা হাত। অস্কার।
2: ইয়েস,
1: আচ্ছা সঠিক উত্তর হচ্ছে লাটাই। আমরা তো এই উত্তরটা অনেকগুলো পেয়ে গেলাম বন্ধুদের কাছ থেকে, এবার আমরা আস্তে আস্তে এগোবো, কি বলো শৌরিক?
2: যে আওয়াজাক ঘুরির সময় তো বলছে এবার যেতে হবে, কিছু করার নেই। তো ঠিক আছে, খুব ভালো একটা সময় কাটালাম আমরা এবং তার সঙ্গে তোমরা খুব সুন্দর সুন্দর উত্তর দিলে। অ্যান্ড এবার একটু গল্প করি নাকি তোমাদের সঙ্গে?
1: আচ্ছা এতক্ষণ তো মানে মজারুর আড্ডা একদম জমে
2: ক্ষীর হয়েছিল,
1: মানে একের পর এক, মানে আমরা বলের মানে বল দিয়েছি তোমাদের কাছে প্রশ্ন হিসেবে, একদম আর তোমরা সিক্সার মেরে উড়িয়েছো সেই সব বলগুলোকে। তো আমরা ফার্স্টে যখন প্রশ্নটা তৈরি করছিলাম তখন ভাবছিলাম শরীর বলছে সম্পূর্ণ কঠিন হয়ে যাবে, মনে হচ্ছে কঠিন হয়ে যাবে, একটু দেখো দেখো, কিন্তু দেখেছো তো বন্ধুদের উপরে এই ভরসাটা, এই বিশ্বাসটা থাকা উচিত, এইটা নিয়ে আর কিছু বলার নেই, যে এইটা থাকলে বন্ধুরা একদম পারবে, আমি জানি, আমার এই ভরসাটা আছে বন্ধুদের উপরে।
2: ইয়েস ইয়েস, এবং তার সঙ্গে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার কোনোদিন কোনো একটা সময় আড্ডা হবে, তবে যেটা একটা সুন্দর গান্ডে ফিরলি তোমাদের জন্য থাকবে। আজকের মতো টাটা বাই বাই, এবং কিছুক্ষণ পর লাইভ থেকে আমরা অফ যাব, তো আজকের মতো এখান থেকে সাইন আপ করছি, টাটা।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: আপনি শুনছেন সংবাদ সফর 107 FM রেইনবোতে। সংবাদ সফর, সংবাদ সফর।

0: আজ রাতে ঘড়িতে সময় এখন এই মুহূর্তে রাত 10:01 হয়ে 56 সেকেন্ড। আজকে সপ্তাহের মাঝামাঝি এই সময়টা বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার আজ রাতে মানেই হচ্ছে সংবাদ সফর,
1: আর সংবাদ সফর মানেই হচ্ছে রণজয়কৃষ্ণে আপনাদের সঙ্গে রয়েছি ঠিক রাত্রি 12 পর্যন্ত নিউজ অন এয়ার অ্যাপে।

0: আজকে সংবাদ সফরে আমরা আমাদের সেই সমস্ত লিসনারদের কথা শুনব মেসেজে, যারা 9903653992 আসবেন এবং যারা আজকে প্রসার ভারতের নিউজ অন এয়ার অ্যাপে কৃষ্ণার অনুজয়ের সঙ্গে থাকবেন রাত 12টা পর্যন্ত। একটা জিনিস ভীষণভাবে কৃষ্ণদি ইচ্ছে করে তোমার আমার সকলের, কারণ এই যে সংবাদ সফর এটা তো বলা যেতে পারে, তুমি একটু আগে বলছিলে যে আমরা সারাদিনে হয়তো এত কাজে ব্যস্ত থাকি কিন্তু এত কিছু হার্ডেল ক্রস করে আমরা সমস্ত কিছু করতে পারি কেন? এটা হয়তো আর পাঁচটা অন্য রকমের যদি কাজ থাকতো তাহলে একটা শব্দে উত্তরটা দিতে পারতাম যে সেটা সম্ভব হতো না, কোনোভাবেই সম্ভব হয় না। কিন্তু যদি সেখানে একটা ভালোবাসা থাকে, একটা ভালোবাসার যদি ক্ষেত্র তৈরি হয় এবং বিশেষত ও প্রান্তের মানুষগুলোর যে ভালোবাসা আমরা এতগুলো বছর ধরে পেয়ে আসছি, তার ফলে বোধহয় কিছু একটা থাকে যার ফলে এত কিছু ম্যানেজ করেও আমরা বৈতরণী পার করে দিতে পারি। এবং সেই জায়গাতেই আজকে আমাদের লিসনাররা যারা আসবেন মেসেজে, একটু জানান না সংবাদ সফরকে ঘিরে আপনার কথা কৃষ্ণার অনুযায়ী কিন্তু ভীষণভাবে জানতে চায়, আপনার মনের কথা। আপনাদেরই অনুষ্ঠান, তোমাদেরই অনুষ্ঠান এই সংবাদ সফরকে ঘিরে।
1: সংবাদ সফর, আপনার মতামত 9903653992 এই নাম্বারে আপনি জানান আমাদেরকে। কারণ হচ্ছে কি বলুন তো, আমরা এই যে একটু আগে অনুযায় বলুন না যে আমরা একটা কিন্তু বিরাট বড় পরিবার জানেন, আর সেই পরিবারের মানুষজনের সংখ্যা দিন দিন বাড়ছে। আমরা স্টুডিওর এই ঘরে বসে, ঠান্ডা ঘরে বসে, দুটো মাইকের সামনে বসে, কানে হেডফোন নিয়ে কোথাও যেন আপনাদের ভালোবাসার ভাইবসটাকে অনুভব করতে পারি। এবং যত আমরা এই ভালোবাসার ভাইবসটা অনুভব করি না, ততই আমাদের ক্লান্তি সরিয়ে রেখে আমরা আরও আরও আরও চেষ্টা করি এই সফরটা যাতে লম্বা হয়, আপনাদের সঙ্গে আমরা কথা বলতে পারি, আপনাদের মতামত নিতে পারি, আরও আরও বন্ধুদেরকে আমরা চাই আমাদের এই পরিবারের সঙ্গে যুক্ত করতে। আর সেটা যুক্ত করা তখনই সম্ভব যদি আমরা জানতে পারি যে আপনারা কী ভাবছেন সংবাদ সফর সম্পর্কে, আপনাদের মতামত কী, আপনারা কী চাইছেন এই প্রোগ্রামটাকে যদি আমরা একটু ভালো করতে পারি, আপনাদের আরও কাছে পৌঁছতে পারি। আমরা জানি আপনারা আমাদের সঙ্গে রয়েছেন, আর তাই জন্যই আজকে বিষয় সংবাদ সফর, আপনার মতামত
0: 9903653992। আর বোধহয় বলার কিছুই অপেক্ষা থাকে না কৃষ্ণা এবং রণজয়ের, শুধুই শোনার অপেক্ষা।

0: আসলে কিছু সময় আগে যদি আমরা একটু আমাদের পুরনো ফেলে আসা সময়ের পথ ধরে আমরা চলতে থাকি, তাহলে হয়তো আমাদের প্রত্যেকের মনের মধ্যে অনেক কিছু স্মৃতি, অনেক ঘটনা, অনেক মুহূর্ত আমাদের জীবনের মধ্যে চলে আসে, আমাদের মনের মধ্যে চলে আসে। আর সেই পথ চলতে কে না চায়, বিশেষত আজকের সময় যখন নানান রকমের টেকনোলজি রয়েছে, নানান রকমের অপশানস রয়েছে, নিজেকে নতুন করে দেখা, নিজের ফেলে আসা সময়কে নতুন করে দেখা কেমন হয়?
1: একদমই, আমরা যখন চাইছি, শুধু আমরা কিন্তু নয়, বিখ্যাত বিখ্যাত মানুষজন এবং আমরা অবশ্যই আমজনতা চাইছি সেই 80 দশকে ফিরে যেতে, সেই নিজেকে ওই রকমভাবে দেখতে। তখন বলুন দেখো, এই পুরনো দিনের কিছু গান, যে সময়টায় আমরা বেড়ে উঠেছিলাম, সেই সময়ের কিছু গান যেগুলো এখন শুনলে নস্টালজিক মনে হয় না? বোধহয় হয়।
0: চলুন একটু স্মৃতির স্মরণে ধরে আমরা পথ চলি একসাথে।

0: আমার মনে হয় যারা উপ্রান্তে রয়েছেন, রিলেট করতে পারছেন, সেই সময়টাকে ধরতে পারছেন, কতই না পাগলাম ও কত কিছু ছিল সেই সময়টায়।
1: একটা গান, একটা নস্টালজিয়া, একটা ফোন নাম্বার নিয়ে যাচ্ছে তো সেই দিনগুলোকে।

এরপর চুরি গেলে বাবুদের ব্রিফকেস অথবা গৃহিণীদের সোনার নেকলেস, সকলে সমস্বরে একরাশ ঘৃণা ভরে চিৎকার করে বলে চোর চোর চোর চোর চোর, ভিড় করে

গেছে আমাদের সব প্রতিরোধ। এরপর কোন রাতে চাকরটা অজ্ঞাতে সামান্য টাকা নিয়ে ধরা পড়ে হাতে নাতে। এরপর কোন রাতে চাকরটা অজ্ঞাতে সামান্য টাকা নিয়ে ধরা পড়ে হাতে নাতে। সকলে সমস্বরে এক রাশ ঘৃণা ভরে চিৎকার করে বলে, চোর চোর চোর চোর চোর।

দেয়ালে আঁকা তবু চুরি যায় প্রতিবাদের ভাষা। কখনো বাজারে গেলে দোকানে কিশোর ছেলে কাঁপা কাঁপা হাত নিয়ে ওজনেতে কম দিলে, কখনো বাজারে গেলে দোকানে কিশোর ছেলে কাঁপা কাঁপা হাত নিয়ে ওজনেতে কম দিলে, সকলে সমস্বরে একরাশ ঘৃণা ভরে চিৎকার করে বলে চোর চোর চোর চোর চোর।

0: এরপর চুরি গেলে বাবুদের ব্রিফকেস অথবা গৃহিণীদের সোনার নেকলেস, সকলে সমস্বরে এক রাত ঘৃণা ভরে চিৎকার করে বলে চোর চোর চোর চোর চোর।
1: আমার মনে হচ্ছে যে সেই যে একটা সময় ছিল, সেই সময়টার মধ্যে এই মুহূর্তে যারা তোমরা রয়েছো কৃষ্ণা এবং রণজয়ের সঙ্গে প্রসারভারতী নিউজ অন এয়ার অ্যাপে, তোমরা নিশ্চয়ই সেই সময়টার মধ্যে পৌঁছে গিয়েছো। আমরাও চাইছিলাম ভীষণভাবে সেই সময়টায় যদি ফিরে যাওয়া যায়। আজকে যে সময় চলছে, আজকে যেভাবে প্রযুক্তি এগিয়েছে, আমরা দেখছি বিভিন্ন জায়গায় সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলো কিন্তু ভরে গিয়েছে 80-এর দশকের বিভিন্ন রকমের ছবি আজকের ছেলেমেয়েরা তারা দিচ্ছেন। এমনকি যাদের হয়তো 80-এর দশকে তারা জন্মাননি, তারাও কিন্তু 80-এর দশকের সেই ছবি পোস্ট করছেন। এবং তুমি দেখো যে এই 80-এর দশকে কেন আমরা আজকে প্রথমে বেলা বোস শুনলাম, যেটা সেই সময়ের একটা সিগনেচার গান বলা যেতে পারে। তারপরে আমরা শুনলাম চোর চোর চোর, যেটা হয়তো কখনো কোনো সময় ভাবা যায়নি যে একটি বাচ্চা ছেলে হয়তো পাউরুটি চুরি করেছে ক্ষেতের খাওয়ার জন্য, খিদের জন্য, এবং সেই জায়গায় তাকে ধরা, তাকে মারা, এই যে জায়গাটা, এটা কোনো দিন যে গানের ভাষায় শব্দগুলো ফুটে উঠবে সুরের মাধ্যমে, সেটা হয়তো কেউ কখনো কোনো সময় হয়তো কল্পনা করতে পারেনি, কিন্তু সেটা হয়েছে। সেটা এই 90-এর সময় আমরা সেটা ভীষণভাবে দেখেছি। এবং সেখানে পুরনো টেপ রেকর্ডার, পুরনো ক্যাসেট, গ্রামোফোন তখন বিদায় নিয়েছে, সিডি তখন আসছে, এই যে একটা ট্রানজিশন, এই সময়টা বোধহয় আমাদের প্রত্যেককেই একটা অন্য রকমের একটা পথ চলা, সেই জায়গাটা ভীষণভাবে নস্টালজিক করে তোলে। আর আজকে এই সময় সেটা ভীষণভাবে মনে হচ্ছে, যখন আমরা সোশ্যাল নেটওয়ার্কিং সাইট আমরা খুলছি, ফেসবুক থেকে, ইনস্টাগ্রাম থেকে শুরু করে, টুইট থেকে শুরু করে সব কিছু, সেখানে ভীষণভাবে কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি, সেই ছবিটা।
2: একদমই তাই। ইনস্টাগ্রাম বা তুমি যদি এক্স হ্যান্ডেল খোলো, দেখবে একেবারে সেই পুরনো দিনের ছবি, এবং দেখে মনে হচ্ছে

0: যে মানুষ হঠাৎ করেই যেন সেই আটের দশকে ফিরে যাচ্ছে, এগুলো এআই দিয়ে তৈরি করছে, কিন্তু মানে নিজের বর্তমান ছবিটাকে আপলোড করছে এবং সেটাকে আটের দশকে স্টাইলে নেটিজেনরা বদলে দিচ্ছে। ছবিতে জামা কাপড় বদলে যাচ্ছে, চুলের স্টাইল বদলে যাচ্ছে, ব্যাকগ্রাউন্ড বদলে যাচ্ছে, এমনকি আলোর ধরনটাও বদলে যাচ্ছে। আর অবশ্যই
1: এবং আলোর ধরন, তুমি যে কথাটা বললে সেটা একটা দারুণ ইন্টারেস্টিং, মানে সেই সময়ের যে একটা শেডস আলোর এবং একদম চুলের স্টাইল থেকে শুরু করে তোমার পোশাক আশাকের কথা বললে শুধু কেন, সেখানে কিন্তু গাড়িও রয়েছে, মানে আমরা সেখানে পুরনো অ্যাম্বাসেডারও দেখতে পাচ্ছি, তাই না? পুরনো বাসের যে চিত্র সেটাও দেখতে পাচ্ছি।
0: আলোর কথা যেটা বললে একটা সফট ফোকাস এরকম একটা একদম একদম আমরা দেখতে পাচ্ছি,
1: মানে আমাদের পুরনো পত্রিকার পাতা যেরকম থাকে একদমই ঠিক সেরকম।
0: এবং হয়তো আবার এরকমও কিন্তু দেখা যাচ্ছে যে কেউ কেউ নিজের ছবিটাকে সেই পুরনো অ্যালবামে যেরকমটা ছিল সেই রকম পুরনো অ্যালবামের মতো বানাচ্ছে। কেউ চাইছে হয়তো যে আটের দশকে ওই বলিউডের নায়ক নায়িকারা যেরকম দেখতে ছিল,
1: না সেরকম তো একটা ব্যাপার ছিল, মানে চুলের স্টাইলটা সেরকম করা,
0: সেরকম একটা ভাবে করার চেষ্টা,
1: দেবানন্দের মতো চুলের স্টাইল করতে হবে, মিঠুন চক্রবর্তী, ওদিকে মাধুরী দীক্ষিতের মতো,
0: একদম মাধুরী দীক্ষিতের মতো ছবি, মানে চুলের স্টাইল কিন্তু প্রচুর দেখা যাচ্ছে, মানে যারা ছবি করছেন আর কি। এবং এইটার মধ্যে কিন্তু আমরা সাধারণ মানুষ শুধু নয়, একটু আগে যেটা বলেছিলাম যে প্রচুর রাজনীতিবিদ, যেমন ধরো পীয়ূষ গোয়েলের কথা বলো বা কিরণ রিজিজু বা হেমন্ত বিশ্ব শর্মা বা রাহুল গান্ধী, এরা প্রত্যেকে কিন্তু মানে ওই রকম আর কি বিভিন্ন শেডে ছবি তুলছেন এবং সেগুলো তারা পোস্ট করছেন। আর আরেকটা
1: মানে বলা যেতে পারে যে সময়ের প্রতিচ্ছবি, আজকে হয়তো আমরা সেটাকে নতুন করে দেখছি।
0: হ্যাঁ, এবং যদি কেউ চায় নিজেরা কিন্তু এই ছবিটা তৈরি করতে পারে, একটা পরিষ্কার ছবি, সেটা আপনি এআই টুলে যান, গিয়ে বলুন যে আটের দশকের পোশাক,
1: মানে তুমি যারা এখনো করতে পারেনি তাদেরকে শিখিয়ে দিচ্ছো, তাই তো? মানে কিভাবে করতে হবে, মানে
0: অনেকে যেহেতু চেষ্টা করছে সেহেতু আমরা এটা বলতে পারি, মানে আমাদের এই প্ল্যাটফর্ম,
1: তুমি বলছো আবার আমরা এই প্ল্যাটফর্ম থেকে ওই যাতে কোনো রকম ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটির কবলে না কাউকে পড়তে হয়, প্রতারিত হতে না হয়, তার জন্য কিন্তু আমরা বিশেষভাবে আমরা খুব মানে জোরদারভাবে আমরা
0: বিধিবদ্ধ
1: সঙ্গে থাকি সব সময়,
0: একটা বিধিবদ্ধ সতর্কীকরণ দেওয়া হয় আর কি, সেটা যেমন সঙ্গে,
1: মানে সেটা তাহলে দিয়ে দিতে হবে, মানে তুমি যা অ্যাডভাইস দিচ্ছ সেটা করো, কিন্তু সেখানে বিধিবদ্ধ সতর্কীকরণও থাকবে, যদি ভবিষ্যতে কোনো সমস্যা হয় এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে সেটা একটু দেখে শুনে করতে হবে, তাই তো?
0: অবশ্যই, যে কোনো কাজ করবার আগে সেই বিপদটাকে ভেবে নিয়ে করা উচিত।
1: মানে তুমি যে টিচ করতে চলেছো, তোমার অলরেডি কি, আমি জানি না, আমার এখনো দেখা হয়নি মানে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট, তোমার কি ইতিমধ্যেই সেটি প্রকাশিত হয়েছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে?
0: আমি এখনো দিইনি, কারণ কিন্তু আমি দেখেছি যে বিশেষ করে ওই যে জেন জি যারা, তারা কিন্তু ভীষণভাবে চাইছে যে, তুমি যেটা একটু বললে না যে অনেকে এখন তখনও জন্মই হয়নি, কিন্তু তারাও দিচ্ছে, আটের দশকে ফিরে যাওয়ার চেষ্টা করছে এবং তখনকার
1: মানে এটা থেকে তোমার মনে হয় মানে যেটাই হোক না মানে আজকে ধরো আশির দশকের এই সময়টাকে নিয়ে একটা ট্রেন্ডিং জায়গায় এসেছে আজকে জেন জি বা এই যে জায়গাটা, আজকে জেনারেশনের কথা, মানে তারা ট্রেন্ডের সঙ্গে থাকতে চায়, মানে ট্রেন্ডটা যাই হোক না কেন, মানে সেটা হতে পারে তুমি ধরো আজ থেকে কুড়ি বছর পর সে কেমন লাগবে দেখতে বা সে কেমন থাকবে, তার চেহারায় কি বদল আসবে, সেটাও ধরো আজকে সময়ের যারা তারা হয়তো সেটা দিয়ে দিচ্ছে।
0: কিন্তু একটা জিনিস দেখো, মাঝখানে একটা ট্রেন্ড এলো যে জল ছবির মতো নিজের মুখটাকে আর কি তৈরি করা, কেউ মাঝখানে আবার আরেক
1: বলিউড ফিল্ম স্টারের মতো তৈরি হবে,
0: ফিল্ম স্টারের মতো, বা কখনো হয়তো যে কোনো একটা ওই আমরা যে ইয়ের কার্টুনের যে ক্যারেক্টারগুলো দেখি সেরকম একটা ক্যারেক্টার করে নিজেকে তৈরি করা এবং সেইভাবে সেই ধরনের ছবিতে একেবারে বাজার ছেয়ে গেল বলা যেতে পারে। কিন্তু সেই সময় যারা মানে আমাদের যারা সাইবার বিশেষজ্ঞ তারা কিন্তু প্রতি মুহূর্তে বলছে যে আপনার ছবি এইভাবে আপনি দেবেন না, তাতে কিন্তু এটা হয় যে সাইবার ক্রাইম যারা করে তারা কিন্তু একটা বড় মানে আপনার অনেক ইনফরমেশন সেখানে পেয়ে যায়, সুতরাং সেই ভয়টা কিন্তু থাকে,
1: মানে আমরা এই প্ল্যাটফর্ম থেকে কিন্তু সেটা খুব সতর্কভাবে জানিয়েও দিলাম,
0: একদমই, এটা কিন্তু জানুন বুঝুন তারপরে যদি আপনার মনে
1: তারপরে এগিয়ে চলুন,
0: আটের দশকের মতো আমাকে নিজেকে করতে হবে বা কোনো একটা অ্যানিমেশনের ক্যারেক্টারের মতো আপনার নিজেকে দেখাতে হবে কিংবা জল ছবির মতো নিজেকে করতে হবে অথবা এআই দিয়ে সুন্দরী হতে হবে, সেই ডিসিশনটা কিন্তু অবশ্যই আপনার।
1: এভাবে কিন্তু আমরা থাকবো, আমরা আটের দশক যেভাবে ফিরে ফিরে আসছে এবং তারপরে নয়ের দশক এবং সেই সময়ের স্মৃতিচিহ্নগুলো কথাগুলো একটু শুনি, চলতে থাকি সুরের সঙ্গে সঙ্গে, অঞ্জন দত্ত নচিকেতার পরে কবির সুমন তোমাকে চাই, চলুন হাঁটি সকলে একসঙ্গে।

2026 সালের 18তম ব্রিকস শীর্ষ সম্মেলন আগামী 12-13 সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে। ভারত মণ্ডপম নয়াদিল্লিতে এটি অনুষ্ঠিত হবে এবং এবারের মূল থিম হচ্ছে বিল্ডিং ফর রেজিলিয়েন্স, ইনোভেশন, কোঅপারেশন অ্যান্ড সাস্টেনেবিলিটি, স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা এবং টেকসই উন্নয়নের জন্য নির্মাণ। এবছর ব্রিকস গঠনের 20 বছর পূর্ণ হচ্ছে এবং সম্মেলনের সদস্য দেশ অর্থাৎ ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং সাউথ আফ্রিকা সহ অন্যান্য অংশীদার দেশের শীর্ষ নেতারা অংশ নিচ্ছেন। রাজনীতি, নিরাপত্তা, অর্থনীতি এবং সংস্কৃতি সহ সেখানে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হবে। এবং সবচেয়ে এখানে বড় খবর যেটা, যে এই প্রথম ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়। পঠন পাঠনের সঙ্গে শিল্পক্ষেত্রের সংযোগ সুদৃঢ় করতে এবং ছাত্রছাত্রীদের আরও কর্মোপযোগী গড়ে তুলতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের এই যোগদান। বিশ্ববিদ্যালয়ের সূত্র থেকে যেটা জানানো হয়েছে যে চীন, দক্ষিণ আফ্রিকা, রাশিয়া সহ বিভিন্ন দেশের নামী শিক্ষা প্রতিষ্ঠান এবং 30টি কর্পোরেট সংস্থার সঙ্গে বৈঠক করবেন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা। জাতীয় শিক্ষানীতি 2020 মেনে ইতিমধ্যে পুঁথিগত বিদ্যার পাশাপাশি ছাত্রছাত্রীদের দক্ষতার পাঠ দিতে শুরু করেছে কলকাতা বিশ্ববিদ্যালয় এবং বাস্তবিকভাবেই সেই দক্ষতার প্রয়োগ এবং একাডেমিয়া টু ইন্ডাস্ট্রি প্রকল্পকে যথার্থ করে তুলতে গোটা বিশ্বের এবং দেশের অন্য শিক্ষা প্রতিষ্ঠান বা শিল্প সংস্থার মনোভাব বোঝবার জন্যই এই বৈঠকে তাদের যাওয়া এবং সেই লক্ষ্যেই তারা পাঠ্যক্রম তৈরির কথা ভাবছেন। পঠন পাঠনের পাশাপাশি পেশাগত দিকে পড়ুয়াদের স্বাবলম্বী করতে বিশেষভাবে সচেষ্ট হচ্ছেন কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: আপনি শুনছেন সংবাদ সফর 107 FM রেইনবোতে। সংবাদ সফর, সংবাদ সফর।
2: কলকাতায় প্রয়াত সঙ্গীত শিল্পী ভূপেন হাজারিকার স্মৃতিধন্য বাড়ি সংরক্ষণে উদ্যোগী হল অসম সরকার। বর্তমান মালিকের কাছে বাড়িটি কিনে নেওয়ার প্রস্তাব দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, এবং এ বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে একটি চিঠিও পাঠিয়েছেন তিনি। এক্সপোস্টে সেই চিঠি প্রকাশ করে গত মঙ্গলবার হিমন্ত বিশ্ব শর্মা লিখেছেন, কলকাতা ভূপেন্দার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেছিল। টালিগঞ্জের ওই বাড়ি তাঁর বহু কালজয়ী সৃষ্টির সাক্ষী। আমরা সেই ঐতিহ্যকে আগামী প্রজন্মের জন্য সংরক্ষণ করতে চাই। ভূপেন্দার শতবর্ষ উদযাপনের সময় অসমের গৌরবময় ঐতিহ্য সংরক্ষণের প্রচেষ্টাকে ফলপ্রসূ করে তোলার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দুজিকে একটি চিঠি লিখেছি। 50-এর দশকের গোড়ায় অসম থেকে কলকাতায় আসার পর থেকে দীর্ঘদিন ভূপেন হাজারিকা টালিগঞ্জের 77-এর বি গলফ ক্লাব রোডের তিনতলা বাড়িটিতে ভাড়াটিয়ে হিসেবে ছিলেন। 1981 সালে তিনি বাড়িটি কিনে নেন, আর সেখানে বসেই তিনি তাঁর বহু কালজয়ী গান এবং সুর তৈরি করেছিলেন। জন্মশতবার্ষিকী উপলক্ষে বাড়িটিকে হেরিটেজ প্রপার্টি হিসেবে সংরক্ষণ করতে আইনি এবং প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করার জন্য পশ্চিমবঙ্গের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয় অসমের তরফে, এবং হিমন্ত সরকারের একটি প্রতিনিধি দল ইতিমধ্যেই কলকাতায় বাড়িটি পরিদর্শন করে গিয়েছেন। আসলে ভূপেন হাজারিকা বাঙালির একেবারে রক্তে মিশে গেছেন বলা যেতেই পারে।

0: ঘড়িতে সময় বলছে, আমরা এগোচ্ছি 11টার দিকে। 11টা বাজতে আর 2 মিনিট মাত্র বাকি রয়েছে। আর আপনাদের কাছে যেটা জানতে চাইছি, যে সংবাদ সফর সম্পর্কে আপনাদের যে মতামত সেটা জানাতে ঝিমরি চৌধুরী যাদবপুর থেকে জানাচ্ছেন যে, আমার প্রিয় অনুষ্ঠান আমি ভীষণভাবে ভালোবাসি বললে কম বলা হবে। তোমরা যখন আসো এই অনুষ্ঠানে, তোমাদের যদি না শুনতে পারি তাহলে সেই দিনটা ভীষণভাবে খারাপ যায়। অনেক ধন্যবাদ। তুষার চৌধুরী মেসেজ করেছো বনগা থেকে, আমি ক্লাস 11-এর ছাত্র। তোমরা এত ভালো করে, বিভিন্ন রকম সমাজে কিছু কিছু ঘটনা থাকে, যে ঘটনাগুলো কোথাও আমরা দেখতে পাই না সেই ঘটনা নিয়ে আলোচনার, কিন্তু তোমরা খুব বড়ভাবে সেগুলোকে সামনে নিয়ে আসো, যেটা আমার এবং আমার মতো ছাত্রের কাছে এটা ভীষণভাবে ভালো লাগার এবং প্রয়োজনের। অনেক ধন্যবাদ। শ্রেয়া চৌধুরী লিখেছেন বড়ানগর থেকে, শ্রেয়া লিখছেন যে, তোমাদের অনুষ্ঠান ভীষণভাবে প্রয়োজনীয়, প্রত্যেক বৃহস্পতিবার নিয়ম করে শুনি আর শুনবো, এটুকুই বলতে পারি। এভাবেই আমাদের যারা মেসেজ করছেন, আরও একটি মেসেজ পড়ে নিই, 11টা বাজতে আর 40 সেকেন্ডের মতো বাকি রয়েছে। তার মধ্যে পরের মেসেজ হচ্ছে তপন সরকার বালিগঞ্জ থেকে পাঠিয়েছেন, খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, এই ধরনের অনুষ্ঠান নিয়মিতভাবে হওয়া ভীষণভাবে দরকার, সমাজের পক্ষেও ভীষণ উপকারী। আমাদের লিসনাররা বিভিন্ন জায়গা থেকে তারা সংবাদ সফরকে নিয়ে তাদের মনের যে কথা, সে কথা প্রকাশ করছেন, ব্যক্ত করছেন। আরও 1 ঘন্টা সময় তো আমরা রয়েছি, কৃষ্ণা এবং রণজয় আজ রাতে সংবাদ সফরে।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: আপনি শুনছেন সংবাদ সকল 107 FM রেইনবোতে। সংবাদ সকল

আমাদের সঙ্গেও আমাদের লিসনাররা এভাবেই রয়েছেন, আরও 55 মিনিটের মতো তারা থাকবেন রাত 12টা পর্যন্ত। শুধুমাত্র আজকে প্রসার ভারতী নিউজ অন এয়ার অ্যাপেই আপনারা শুনছেন আজ রাতে সংবাদ সফরে আপনাদের সঙ্গে কৃষ্ণা এবং রণজয়। একটু আমরা 9903653992 মেসেজে

যাব, সংবাদ সফর, আপনার মতামত, সেই নিয়ে মেসেজ করছেন আপনারা। পরের মেসেজ একদম আমাদের প্রতিবেশী রাষ্ট্র থেকে, বাংলাদেশ থেকে। কি বলছেন সেটুকু আগে বলি, আমার রেডিও কোনো এক সন্ধ্যায় জানালার পাশে একটা পুরনো রেডিও আজও হাসে, নব ঘোরালেই ভেসে আসে সুর, কলকাতা থেকে বাংলাদেশ বহুদূর, 99036।

একটাই ধরা, 107 FM রেনবো, একটা অনুভূতির নাম সুরে সুরে আজও ভাসে আমার গ্রাম। ঢাকা নারায়ণগঞ্জ বাংলাদেশ থেকে মেসেজ করেছেন, কে মেসেজ করেছেন নামটা যদি একটু লিখে দিতেন তাহলে ভালো হতো, যিনি মেসেজ করেছেন। ছন্দে কথায় তার মেসেজ আমরা পড়লাম, কিন্তু তিনি তার নাম দেননি, শুধুমাত্র বাংলাদেশ ঢাকা নারায়ণগঞ্জ থেকে মেসেজ করেছেন। অবশ্যই যখন পরে মেসেজ করবেন আপনার নামটা দয়া করে দেবেন। পরের মেসেজে চলে আসি। প্রিয় সংবাদ সফর, প্রথমেই তোমাকে আমার অন্তরের ভালো লাগা ও ভালোবাসা জানাই। তুমি তো শুধুই খবর নও, তুমি হলে খবরের অন্তরালের খবর, আরও কত কিছু। আর তোমার অপেক্ষাতেই তো আমি সারা সপ্তাহের এই একটি দিনের দিকে তাকিয়ে থাকি। কত অজানা, চমকপ্রদ, বর্ণময় দেশ বিদেশের খবর জানতে পারি, সেটি আবার ঘরের একটি নিশ্চিন্ত আশ্রয়ে থাকে। তোমার খবরই তো আমরা জানি অজানাকে, এমন কিছু খবর যেটি জেনে নিজেকে সমৃদ্ধ করি। তুমি আরও আরও এগিয়ে যাও সামনের দিকে তাকিয়ে, তোমার নিজের গুণে ও আগামী দিনেও তোমার প্রতি আমার ভালোবাসা আরও বাড়বে ছাড়া কমবে না। তোমার সর্বাঙ্গীন সাফল্য আমি কামনা করি। গোপাল সিনহা বসুনগর মধ্যমগ্রাম থেকে মেসেজ করেছেন। পরের মেসেজেই চলে আসি। এক্ষুনি যে মেসেজ এসে পৌঁছল, বৃহস্পতিবার রাত 10টা সময় বেজে গেলে টিউন করি রেনবো চ্যানেলে। পুরনো দিনগুলো হয়তো গেছে পেরিয়ে, তবু যেন আজও আছে মোর স্মরণে। মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, ভালোবেসে রেডিওখানা এনেছিলাম কিনে, আজ নয় সে তো 2001 সালে। মন ভরিয়ে প্রথম যেদিন FM রেডিও গানে নচিকেতা, স্বপন বসু, মিতা চ্যাটার্জি, শুভমিতা, লোপামিত্রা মিত্র, ভূমি ব্যান্ডের সুরে গানের ভেলায় গান শুনেছি, পলেশুর চিঠি পড়ে, আজ রাতে বিজ্ঞান রসিকের দরবারে, নানান অনুষ্ঠানে, সব কিছু সময় বদলে গিয়েছে সময়ের সাথে সাথে। স্মৃতি শুধু রয়ে গেছে এতদিনের পরে। আমার অনেক প্রিয় বন্ধু আজও তাদেরকে ভীষণ মনে পড়ে। নেই রেডিও আমার কাছে কবেই গেছে ভেঙে, আছে সাথে কৃষ্ণা দিদি, রণজয় দাদা, রইল হৃদয়ে। এসএন মণ্ডল বাপি কোড়াকাটি সন্দেশখালী থেকে মেসেজ করেছেন। আর যারা এখনও পর্যন্ত মেসেজ করেননি, আর দেরি নয়, চটপট জানান সংবাদ সফর আপনার মতামত কৃষ্ণা এবং রণজয়কে।

0: আপনারা আছেন আজ রাতে সংবাদ সফরে ঘড়িতে সময় বলছে রাত 11:18 হয়ে 34 সেকেন্ড। কৃষ্ণা রণজয় আপনার সঙ্গে, শুধুমাত্র প্রসার ভারতীর নিউজ অন এয়ার অ্যাপে অনলাইনে শুনছেন FM রেনবো। একটু আগেই জানিয়েছিলাম আমাদের একজন বন্ধু বাংলাদেশ থেকে তিনি মেসেজ করেছিলেন, তার মেসেজ আমরা পড়েছি কিন্তু তিনি নাম জানাননি, হয়তো তিনি ভুলে গিয়েছিলেন বা কোনো কারণে মিস্টেক হয়েছিল। তিনি ফের মেসেজ করেছেন এবং তার নাম তিনি জানিয়েছেন, নারায়ণগঞ্জ ঢাকা বাংলাদেশ থেকে তাজেল আহমেদ আমাদের মেসেজ করেছেন সংবাদ সফরে।
1: সংবাদ সফরে আমরা চেষ্টা করি যে বিভিন্ন ধরনের খবরগুলো, যে খবরগুলো আপনাদের জানা দরকার, হ্যাঁ কিছু খবর থাকে যে খবরগুলো ভাবায়, যে খবরগুলো হয়তো আপনারা সেভাবে দেখেননি কিন্তু হয়তো ভেবেছেন যে এই খবরটা নিয়ে আরেকটু আলোচনা করলে বুঝি ভালো হতো, আর এমন কিছু খবর যেগুলো অবশ্যই সচেতন করানোর মতো খবর। অপুষ্টি, অপুষ্টি এখনও ভারতের অন্যতম বড় জনস্বাস্থ্য সমস্যা। এর প্রভাব পড়ে নারী এবং শিশুদের স্বাস্থ্য, শারীরিক বৃদ্ধি, শেখার ক্ষমতা এবং কর্মদক্ষতার ওপর। এই সমস্যার মোকাবিলায় পুষ্টিকে উন্নয়নের মূল ধারায় আনতে ভারত সরকার 2018 সালের মার্চ মাসে বহু মন্ত্রকের সমন্বয়ে পোষণ অভিযান শুরু করে। 2021-22 সালের কেন্দ্রীয় বাজেটে বিভিন্ন পুষ্টি কর্মসূচিকে মিশন পোষণ 2-এর আওতায় আনা হয়। নারী ও শিশু বিকাশ মন্ত্রকের অধীনে এটি ভারতের একক জাতীয় পুষ্টি মিশন হিসেবে কাজ করছে। গতকাল কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণমন্ত্রী অন্নপূর্ণা দেবী উত্তরপ্রদেশের বারাণসীতে রুদ্রাক্ষ ইন্টারন্যাশনাল কোঅপারেশন অ্যান্ড কনভেনশন সেন্টারে নবম রাষ্ট্রীয় পোষণ মাসের সূচনা করলেন। হামারি অঙ্গনওয়ারি হামারি জিম্মেদারি, আমাদের অঙ্গনওয়ারি আমাদের দায়িত্ব, এই মূল ভাবনার ভিত্তিতে এবারের পোষণ মাসে পুষ্টি পরিচর্যা ও শিশুর প্রাথমিক বিকাশে অঙ্গনওয়ারি কেন্দ্রকে জনযোগাযোগ উদ্যোগের মূল কেন্দ্র হিসাবে গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে। এবং এই যে মিশন পোষণ 2-এর অধীনে এই বার্ষিক কর্মসূচির মাধ্যমে পরিষেবা প্রদানের ঘাটতি কমানো, বৈচিত্র্যময় খাবারের প্রচার এবং

0: শিশুর জীবনের প্রথম কয়েকটি গুরুত্বপূর্ণ বছরে পুষ্টির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। লক্ষ্য একটাই, সুস্থ পরিবার গড়ে তোলা এবং অপুষ্টিমুক্ত সুস্থ ভারত নির্মাণ। কারণ সুস্থ পরিবার থেকেই তৈরি হয় সুস্থ জাতি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের হোম সায়েন্স বিভাগের বিহারীলাল শিক্ষা প্রাঙ্গণে জাতীয় পুষ্টি মাস 2026, ন্যাশনাল নিউট্রিশন মান্থ 2026 অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সাথেই পালিত হয়েছে। এই বিশেষ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক দেবাশিস দাস, IPGMER এবং SSKM এর অধ্যাপক সুজয় ঘোষ অত্যন্ত নিপুণভাবে শিক্ষার্থীদের সামনে টাইপ 1 ডায়াবেটিসে পুষ্টির ভূমিকা তুলে ধরেছেন এবং ক্লিনিক্যাল নিউট্রিশন কতটা সমৃদ্ধ, কিভাবে তা মানুষের জীবন ফিরিয়ে দিতে পারে তার গুরুত্ব বুঝিয়েছেন SSKM এর IPD রিসার্চ ডায়েটিশিয়ান ডক্টর কোয়েল পাল চৌধুরী। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রেসিপি প্রতিযোগিতায় অংশ নিয়েছে এবং প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কার তুলে দেওয়া হয়। আসলে এই যে স্বাস্থ্যকর এবং বৈচিত্র্যময় রান্নার প্রদর্শনী, সেটা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে স্থানীয় এবং সহজলভ্য উপকরণ ব্যবহার করে পুষ্টিকর খাবার তৈরি করতে হবে, সেটাই বোধহয় এবারের যে নবম যে পোষণ মেলা, যেটা নিউট্রিশন মান্থ মানা হচ্ছে, সেখানে বলা হচ্ছে এবং সেখানে স্থানীয়ভাবে পাওয়া মরশুমি খাবারকে দৈনন্দিন খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। ডাল, শস্য, বাদাম ও বীজ, দুধ ও দুগ্ধজাত খাবার, ডিমের মতো উদ্ভিজ্জ এবং প্রাণীজ প্রোটিনের উৎস সম্পর্কে সচেতনতা গড়ে তোলার কথা বলা হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা যে খাদ্যে বৈচিত্র্য, পর্যাপ্ত প্রোটিন, টাটকা গরম রান্না করা খাবার, জনযোগাযোগ, দায়বদ্ধতা, এগুলোর ওপরই মূলত গুরুত্ব দেওয়া হচ্ছে এই যে আমরা পালন করছি গতকাল থেকে, যেটি শুরু হয়েছে এই মাসের নবম রাষ্ট্রীয় পোষণ মাস।
1: এভরি গ্রেট জার্নি বিগিনস উইথ পিপল কামিং টুগেদার টু লিসেন, টু লার্ন, টু ইমাজিন হোয়াটস পসিবল। দিস ইজ দ্য ব্রিক্স 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme Building for Resilience, Innovation, Cooperation and Sustainability with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
2: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme Building for Resilience, Innovation, Cooperation and Sustainability with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
1: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026. A moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme Building for Resilience, Innovation, Cooperation and Sustainability with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
2: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
3: Gaane Baju, Monir Radio, Shuncho, 107 FM Rainbow, Shat Shure Sharadi, Shat Shure Sharadi.
4: আপনি শুনছেন সংবাদ সফর 107 FM রেইনবোতে সংবাদ সফর

0: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses, and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
1: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
2: আপনি শুনছেন সংবাদ সকল 107 FM রেইনবোতে সংবাদ সকল সংবাদ সকল
3: প্রসভাতি নিউজ অন এয়ার অ্যাপে শুনছেন আজ রাতে সংবাদ সফর। আমাদের অনেকেরই রাতের বেলা ঘুম থেকে ওঠার একটা অভ্যেস হয়ে গেছে, বদভ্যেস যাই বলুন না কেন, ঘুম ভেঙে যায়। এবং এটা নিয়ে অনেকের অনেক রকমের ধারণা রয়েছে, অনেক রকমের একটা সমস্যা রয়েছে এবং অনেকেই উদ্বিগ্ন থাকে এই বিষয়টা। বিশেষ করে যদি রাত্রির একটু গভীর রাতের কথা বলি, রাত দুটো থেকে তিনটে বা চারটে পর্যন্ত এরকম সময় আচমকা ঘুম ভেঙে গিয়ে ঘুম আসতে চায় না, এরকম অনেক দিন ধরেই কিন্তু এরকম হচ্ছে, অনেকের ক্ষেত্রেই এরকম ঘটনা ঘটে। এবং সেই জায়গায় যেটা একটা স্ট্যাটিস্টিক্স করা হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে যে প্রায় 69% মানুষ নিয়মিতভাবে এই সময়ের মধ্যে, অর্থাৎ রাত দুটো থেকে চারটে, এই ঘন্টা দুয়েক মাঝরাতে, এই সময় তাদের ঘুম ভেঙে যায়, ঘুম থেকে জেগে ওঠেন। যদিও এই নির্দিষ্ট যে শতাংশ বললাম, 70% কাছাকাছি মানুষের ওপর যে পরীক্ষা করা হয়েছে, এর পিছনে গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক প্রমাণ যাচাই করা জরুরি। এবং সেই জায়গায় যে ঘুমের ব্যাঘাত ঘটছে সেটা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই, ব্যাঘাত ঘটছে এবং নানান কারণ থাকতে পারে এই হঠাৎ করে মাঝরাতে ঘুম ভেঙে যাওয়ার পেছনে। ঘুমের যে স্বাভাবিক যে চলন রয়েছে সেখানে রাতের বিভিন্ন সময় শরীরের হরমোন, টেম্পারেচার এবং আমাদের ব্রেনের যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেখানেও পরিবর্তন ঘটতে থাকে। তাই কয়েক ঘন্টা ঘুমানোর পর মানুষ যখন তুলনামূলকভাবে হালকা ঘুমের পর্যায়ে পৌঁছন, তখন সামান্য শব্দ, যদি হঠাৎ করে একটু আলো এসে পড়ে বা টেম্পারেচারের যদি পরিবর্তন হয়, এমনকি শারীরিক যদি কোনো অস্বস্তি হয়, তাহলেও কিন্তু ঘুম ব্যাঘাত ঘটবার সম্ভাবনা রয়েছে এবং সে কারণেই ঘুম ভেঙে যায়। তবে নিয়মিতভাবে রাত দুটো থেকে চারটের মধ্যে ঘুম ভাঙার পেছনে দৈনন্দিন জীবনযাপনও কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আমি কি বলছি, দৈনন্দিন জীবনযাপনের মধ্যে কি পড়তে পারে, ধরুন অত্যন্ত মানসিক চাপ রয়েছে, মেন্টাল প্রেশার রয়েছে, অ্যাংজাইটি রয়েছে, অনিয়মিত আপনার ঘুমের সময়, এক এক সময় এক এক দিন আপনি ঘুমোচ্ছেন রাতে এবং বেশি পরিমাণে রাতের বেলায় বিশেষত চা বা কফি খাচ্ছেন, অ্যালকোহল খাচ্ছেন, ভারী খাবার খাচ্ছেন, এমনকি ঘুমের আগে অনেকটা সময় ধরে মোবাইল বা কম্পিউটার স্ক্রিনের দিকে তাকিয়ে রয়েছে, খুব স্বাভাবিকভাবেই আপনার ঘুমের যে চলন সেখানে ব্যাঘাত ঘটবে। এক্সপার্টরা কী জানাচ্ছেন, এক্সপার্টরা জানাচ্ছেন মাঝরাতে একবার ঘুম ভেঙে যাওয়া সবসময় কোনো সমস্যার ব্যাপার নয়, কিন্তু অর্থাৎ যারা অ্যাংজাইটিতে রয়েছেন, একটু আগে বললাম যে অনেকেরই এই ঘটনা ঘটতে থাকে বা ঘটছে এবং তারা অনেক রকমের আকাশ পাতাল ভাবছেন, চিন্তাভাবনা করছেন, তো সেই জায়গায় এক্সপার্ট কমেন্টটা ভীষণভাবে দরকার, প্রয়োজনীয়। এবং সেই জায়গাতে বিশেষজ্ঞরা কিন্তু বলছেন যে যদি একবার মাঝরাতে ঘুম ভেঙে যায় তাহলে সেটা কিন্তু সেরকমভাবে কোনো সমস্যা তৈরি হয় না। ঘুম ভাঙার পর কয়েক মিনিটের মধ্যে আবার ঘুমিয়ে পড়তে পারলে সাধারণত কোনো

0: উদ্বেগের কারণ থাকে না। কিন্তু প্রতিদিন যদি একই সময়ে ঘুম ভেঙে যায়, দীর্ঘক্ষণ জেগে থাকতে হয়, সকালে অত্যন্ত ক্লান্ত লাগে, বা দিনের বেলায় অতিরিক্ত ঘুম পাওয়ার মতো সমস্যা হলে বিষয়টি কিন্তু গুরুত্ব দিয়ে দেখার প্রয়োজন। ভালো ঘুমের জন্য প্রত্যেক দিন একই সময়ে শুতে যাওয়া এবং ঘুম থেকে ওঠা, সন্ধ্যার পর ক্যাফেইন কমানো, ঘুমের আগে মোবাইল না দেখা বা কমিয়ে দেওয়া, এমন বেশ কয়েকটি কারণ রয়েছে। এবং আরও একটা বিষয়, সেটা হচ্ছে যে আপনি ঘুমোচ্ছেন কোন জায়গায়, সেই জায়গাটা কি যথেষ্ট কমফোর্ট জোন আপনার কাছে, সেটাও কিন্তু একটা বিষয়। অর্থাৎ যেখানে ঘুমোচ্ছেন ঘুমের পরিবেশটা কতটা আরামদায়ক, সেটাও একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে ভালো ঘুম হওয়ার জন্য। এবং সেই সাথে শুধুমাত্র ঘড়ির কাঁটায় রাত দুটো বা চারটে বাজছে বলেই কোনো নির্দিষ্ট রোগের লক্ষণ ধরে নেওয়া ঠিক নয়। ঘুমের সমস্যা দীর্ঘস্থায়ী হলে অবশ্যই তখন চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। কিন্তু যে বিষয়গুলো বললাম, যে এটা অনেকেরই এখনকার সমস্যা, তাই অযথা উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।
1: আসলে অযথা উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই, যেমন তেমনই কোনো কোনো সময় আপনি নিজেকে একটু প্রশ্ন করুন যে আপনি ভালো আছেন তো। যদি মনে হয় যে সেই প্রশ্নের উত্তর হচ্ছে না, তাহলে অবশ্যই অবশ্যই গিয়ে বিশেষজ্ঞের পরামর্শ নিন, কারণ সেটা অবশ্যই একটা উদ্বেগের কারণ। এ কথা বলছি কারণ হচ্ছে যে এটা ঘটনা কিন্তু যে বর্তমানে উচ্চশিক্ষার চাপ সামলাতে না পেরে অনেক পড়ুয়া তারা জীবনে বেছে নিচ্ছে চূড়ান্ত পথ, বা বহু নবীন প্রাণ অকারণে ফুরিয়ে যাচ্ছে। এবং এই বিষয়ে সচেতনতা তৈরি করতে 2003 সাল থেকে প্রতি বছর আজকের দিন অর্থাৎ 10ই সেপ্টেম্বর বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস পালিত হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আন্তর্জাতিক আত্মহত্যা প্রতিরোধ সংস্থার উদ্যোগে। আর এবছর শিক্ষার্থীদের মানসিক সুস্থতা নিশ্চিত করতে একটি সচেতনতামূলক কর্মসূচি শুরু করেছে IIT মাদ্রাজ। এবং তারা এই সচেতনতা যে কর্মসূচিটা নিয়েছে, তার একটা অনলাইন আলোচনার আয়োজন করেছিল প্যারেন্টসদের সঙ্গে, অভিভাবকদের সঙ্গে। জানেন সেই আলোচনার নাম কী দিয়েছিল? তার নাম প্রেম, মানে প্যারেন্টস রোল ইন এনকারেজিং অ্যান্ড মেন্টরিং। এই উদ্যোগে উচ্চশিক্ষায় সন্তানদের মানসিক এবং তাদের যে আবেগ, সেটাকে কতটা গুরুত্ব দেওয়া প্রয়োজন এবং সেখানে অভিভাবকরা কতটা দায়িত্ব নিতে পারে, সেটি ছিল আলোচনার বিষয়। হ্যাঁ, অভিভাবক, তারা কিভাবে সন্তানের মানসিক গঠনে সাহায্য করবে, তাকে মানসিক অবসাদ থেকে বার করে নিয়ে আসবে, তাকে কিভাবে ভালো রাখবে, সেটা একটা কিন্তু বিরাট বড় জায়গা। তাই ওই যে প্রথমেই বললাম, নিজেকে প্রশ্ন করুন, আমি ভালো আছি তো? যদি উত্তর হয় না, তাহলে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন।

একটা সাফল্যের খবর একটু দেওয়া যাক। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর একটি ঐতিহাসিক সাফল্য। গত 4 সেপ্টেম্বর ভোরে সফলভাবে উৎক্ষেপণ করা হয় GSLV F-17 US-05 মিশন। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের দ্বিতীয় লঞ্চ প্যাড থেকে ভোর 2:55 এই উৎক্ষেপণ হয়। উৎক্ষেপণের প্রায় 19 মিনিট পর রকেট থেকে উপগ্রহটি আলাদা হয়ে নির্ধারিত কক্ষপথে পৌঁছয়। EOS-05 বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এটি ভূসমলয় কক্ষপথ অর্থাৎ জিওসিঙ্ক্রোনাস অরবিট থেকে ছবি তোলার জন্য ভারতের প্রথম ইমেজিং উপগ্রহ। প্রায় 36,000 কিলোমিটার উচ্চতা থেকে পৃথিবীর নির্দিষ্ট অঞ্চল পর্যবেক্ষণের জন্য উপগ্রহটি তৈরি করা হয়েছে। EOS-05 মাধ্যমে পৃথিবী পর্যবেক্ষণ, পরিবেশ সংক্রান্ত নজরদারি, আবহাওয়া পর্যবেক্ষণ এবং দুর্যোগ ব্যবস্থাপনার মতো ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সাফল্য ভারতের মহাকাশ ভিত্তিক আর্থ অবজারভেশন এবং উন্নত ইমেজিং প্রযুক্তির ক্ষেত্রে বড় অগ্রগতি।

0: শব্দ হিসেবে দেখা হচ্ছে।
1: এবারে যেটা বলার সেটা হচ্ছে যে একটা সময় ছিল যে কারোর কাউকে ভালো লাগছে, সেটা টিনেজ হোক সেটা কলেজ হোক, তো সেখানে সবার আগে যেটা থাকতো যে এই তুমি কিন্তু আমাকে ছেড়ে যাবে না, মানে আমাদের তোমার কাছে আমি, আমার কাছে তুমি, এবং এটাই শেষ কথা, প্রথম কথা শেষ কথা যাই বলো না কেন। অর্থাৎ সম্পর্কের শুরুতেই কিন্তু একদম সেটাকে একদম সেটেলড করে নেওয়া, তাই তো ঋষাদি? ব্যাপারটা এরকমই ছিল তো, তাই তো? মানে কথা দেওয়া, কথা রাখা, তারপরে হয়তো অনেক কিছু হয়েছে, দুজনের পথ দুদিকে চলে গিয়েছে ইত্যাদি ইত্যাদি, যাই হোক আবার অনেক সম্পর্ক সেটেলড করে হচ্ছে। কিন্তু এখন একটা বিষয় আমি জেনজি সম্পর্কে বলছি যে তাদের ভালোবাসার ভাষা অনেকটা পাল্টে গিয়েছে, তাদের কথাবার্তা চালচলন এই সব কিছুতেই অনেকটা চেঞ্জ এসেছে, এবং সেটা খুব স্বাভাবিক বিষয়, সময়ের সঙ্গে সঙ্গে যুগের সঙ্গে সঙ্গে সেটা চেঞ্জেস হয়। এবং সেখানে মেবি লেটারশিপ এই যে শব্দটা, এই শব্দটা তাদের কাছে ভীষণভাবে পছন্দের, ভীষণভাবে প্রিয়। অর্থাৎ সম্পর্ক হচ্ছে না তাই নয়, সম্পর্ক হচ্ছে, আচ্ছা সম্পর্ক হচ্ছে, সম্পর্ক ভাঙছেও, খুব তাড়াতাড়ি হয়তো সম্পর্ক ভাঙছে। আমি বলবো না যে আগে ছিল না, আগেও ছিল, একটু আগেই বললাম যে দুজনের দুটো পথ দুটো দিকে গেছে চলে, আবার কিছু কিছু সম্পর্ক সম্পূর্ণতা পেয়েছে। কিন্তু আজকের বেশিরভাগ প্রজন্মের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে জেনজিদের, যে তারা মেবি লেটারশিপে বিশ্বাস করছে। ধরুন আপনি একটা সম্পর্কে রয়েছেন, সেই মানুষটার সঙ্গে প্রত্যেক দিন দেখা করছেন, কথা হচ্ছে, কথা মানে যে খুব স্বাভাবিক কথা, কী করছো এখন, কী করছো, কী খাচ্ছ, সেটা নয়, দিনের প্রত্যেকটা মুহূর্তে সে কখন কী করছে, প্রত্যেকটা মুহূর্তের আপডেট নেওয়া দেওয়া চলছে, প্ল্যান হচ্ছে, সব কিছু হচ্ছে, এবং সেখানে বোঝাই যাচ্ছে যে দুজনে দুজনের প্রেমে পড়েছে, আপনারা দুজনেও বুঝতে পারছেন। কিন্তু এখনই তার যে সম্পর্কের যে একটা নাম সেটা চাইছেন না, অর্থাৎ কোনো কমিটমেন্টে যেতে চাইছেন না। আর এভাবেই সম্পর্কের এই ধাপেই বেশি সময় কাটাচ্ছে জেনজি। সম্পর্কে যাওয়ার আগে দীর্ঘ সময় এই ফেজে থেকে বিষয়টিকে তারা যাচাই করে নিচ্ছে, সম্পর্কে থেকেও তাতে কোনো লেভেল দিচ্ছে না, কমিটমেন্টের কোনো প্রশ্ন নেই। আর এই ফেজকেই তারা নাম দিয়েছেন মেবি লেটারশিপ, অর্থাৎ ভবিষ্যতে সম্পর্কে গেলেও যেতে পারি, আবার নাও যেতে পারি। মোদ্দা কথায় এই মেবি লেটারশিপ বিষয়টি হচ্ছে সিচুয়েশনশিপের থেকেও অনেকটা গভীর। এখানে কোনো কমিটমেন্ট নেই, সিচুয়েশনশিপে যেটা থাকে ভীষণভাবে, যারা এই মেবি লেটারশিপে রয়েছেন তারা প্রেমিক প্রেমিকা নন, আবার তাকে যে শুধুমাত্র বন্ধু বা পরিচিত বলবেন সেটাও বলা যাবে না, বেশ জটিল একটা ব্যাপার আসলে। তারা দুজনেই একটা রোমান্টিসিজমের মধ্যে রয়েছেন, প্রেমিক প্রেমিকা হিসেবে আচরণ করলেও, এমনকি ঘনিষ্ঠ হলেও সম্পর্ককে কোনো রকম নাম দিতে তারা নারাজ। এবং এই ক্ষেত্রে একটা বিষয় অবধারিতভাবে এসে পড়ছে, এখন অপশনস অনেক বেশি, মানে খুব মোবাইলে তুমি একটু সোয়াইপ করলেই প্রচুর বন্ধু বান্ধবী পেয়ে যাবে, ডেটিং অ্যাপও রয়েছে, এবং সেই জায়গায় প্রচুর মানুষের সঙ্গে পরিচয় হচ্ছে। আজকে 14 দিন পরে হয়তো তার থেকে আরও কিছু বেটার কাউকে হয়তো চোখে লাগলো বা তার কথাবার্তা ভালো লাগলো, এবং সেই জায়গা থেকেই কিন্তু এই যে শব্দ সিচুয়েশনশিপ ছিল, বেঞ্চিং ছিল, সেগুলো কিন্তু এখন অতীত হয়ে গিয়েছে। সেখানে এখন নতুন মেবি লিডারশিপ, সেটাতেই কিন্তু জেনজি অভ্যস্ত হয়ে পড়ছে। তুমি কিছু বলবে?
0: কিছু বলার নেই, নির্বাক।
1: আচ্ছা, আমাদের যাই হোক, আমাদের সময় চলছে, চলবে, আমাদের যাওয়ার সময় প্রায় হয়ে এসেছে, এবং এখানে যেটা বলার সেটা হচ্ছে যে আমাদের এই যে সংবাদ সফর, সেখানে সিরিয়াস অনেক বিষয় থাকে, হালকা চালের বিষয় থাকে, এবং অবশ্যই জেনজি আজকে আমাদের ভারতবর্ষে একটা বড় সড়ো জায়গা নিয়েছে, তাদের উদ্ভাবন থেকে শুরু করে, তাদের পড়াশুনোর ক্ষেত্র থেকে শুরু করে, আগামী সময় তারা আমাদের দেশের ভবিষ্যৎ, আমরা এই কথাটা অবশ্যই স্বীকার করব। এবং তাদের যে অ্যাক্টিভিটি, তারা কি চাইছে, কি ভাবছে, সেগুলোও তো আমাদের অনুষ্ঠানে থাকে নিয়মিতভাবে।
0: না আসলে ব্যাপারটা কি, ওই 18 বছরের পর এখন বয়সটা একটু কমের দিকে নেওয়া হয়েছে, 14-15। জেন জি কিন্তু সবাই ছিল, তুমি ছিলে, আমি ছিলাম, আমরা সবাই ছিলাম। এই জেন জির পর্বটা সবাই পেরিয়ে এসছে, যে সময় মনে হতো বাবা মানে হিটলার, যে সময় মনে হতো যে বাইরে যা কিছু হচ্ছে সব কিছু অন্যায় হচ্ছে,
1: মায়ের মতো কঠিন দিদিমণি আর কেউ
0: নেই একদম, এবং যে সময় মনে হতো যে মানে পড়াশোনাটা একটা বিকট জায়গা, এবং সবসময় মনে হতো যে আমরাই আর কি সব কিছুকে একেবারে উল্টে পাল্টে

0: ঠিক করে দেব। তারপর একটা সময় আসতো যখন সংসারের হাল ধরা, সেখানে ওই রোজকার কটা আলু আনবো না বেগুন আনবো সেই বিচার করা, বা এই ছোট স্কুটারটায় পিছনে আমার বান্ধবীর ঠিক জায়গা হচ্ছে না সুতরাং যদি আর একটু বড় কেনা যায়, এবং তার সঙ্গে নিয়মিত ঝগড়া করা। আলটিমেটলি কিন্তু সেই জায়গাটা, সেই মানে থোরবড়ি খাড়া আর খাড়াবড়ি থোরের জায়গায় যখন পৌঁছে যাওয়া,
1: মানে সাক্ষীর ডালে অম্বলে যাই হোক না কেন তুমিই জীবন, তুমিই পৃথিবী,
0: এক্স্যাক্টলি সেই জীবনটার মধ্যে কিন্তু ঢোকবার আগে ওই জেন জি সেটা আগেও ছিল, এখনো আছে এবং পরেও থাকবে।
1: তার হয়তো মোড়কটা পাল্টাচ্ছে, তার হয়তো দেখা চেনার যে চোখটা, যে অবজারভেশনটা, সেটা হয়তো সময়ের সঙ্গে সঙ্গে পাল্টাচ্ছে। যেটা বলছিলাম যে তোমাকে তারা এখন, মানে একটা সময় হয়তো সে অপশান ছিল না, আজকে এত বেশি অপশান, এখন ডেটিং অ্যাপ থেকে শুরু করে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে হাজারো হাজারো সেখানে তাদের হাতছানি দিয়ে তাদেরকে ডাকছে। এখন হয়তো সেই হাতছানিগুলো তারা কতটা ফিল্টার করে সেটা অ্যাকসেপ্ট করবে, নাকি কতটা সে সেখান থেকে বেরিয়ে যাবে, সেই সিদ্ধান্তটা কিন্তু এখন তাদের নিতে হবে। মানে এটাও কিন্তু তাদের কাছে একটা টাফ জবও তুমি বলতে পারো, মানে এত অপশনস হয়ে গেলে সেখানে কিন্তু ডিসিশন নেওয়ার সেই জায়গাটা কিন্তু খুব একটা সলিড থাকে না।
0: ভাবছে কম বুঝছে বেশি, এই জায়গাটায় পৌঁছেছে। আসলে যদি ভাবার বোঝার মধ্যে একটা একটা ব্যালেন্স রাখা যায়, তাহলে বোধ হয় অনেক সমস্যার সমাধান হয়।
1: একদম ঠিক। যাই হোক, যাই হোক, যাই চলুক, সারা পৃথিবীতে, দেশে, আমাদের রাজ্যে বাংলায়, আপনি যারা ভালোবাসেন, বা তোমরা যারা আমাদের সঙ্গে থাকো, সংবাদ সফরে ভালোবাসো আমাদেরকে, আমাদের অনুষ্ঠানকে, এইটুকু বলতে পারি কৃষ্ণা এবং রণজয়ের তরফ থেকে, আমাদের এন্ড থেকে, যে যেখানে যাই হোক না কেন সমস্ত রকমের বিষয়, হালকা ভারী মাঝারি, ভালো মন্দ সাদা কালো, সুখ দুঃখ হাসি কান্না সব কিছুই কিন্তু থাকবে এই অনুষ্ঠানে। ফুল দিয়ে, একটি একটি করে ফুল দিয়ে গাঁথা মালার মতো করেই আমরা এই অনুষ্ঠানকে সব রকমভাবে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। গুড ইভিনিং মেসেজ করেছেন, মাই ফেভারিট দুও আর্জে। আচ্ছা, বাহ, রাতের বেলায় ঘুম আসে না তোমারই কারণে, সেই জন্য তোমাকে দেখলেই দুহাত তুলে হাততালি দিয়ে থাকি। সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে, অনুষ্ঠান ভালো লাগছে এবং আমরা তার কাছে প্রিয় আর্জে, কৃষ্ণা এবং রণজয় সেটা জানিয়েছেন। যাই হোক, এভাবেই থেকো সোমনাথ, থেকো অনুষ্ঠানে, থেকো আমাদের সাথে থেকো, এবং আর যারা আজকে অনুষ্ঠানে এলেন এবং যাদের সঙ্গে আমরা আজকে যোগাযোগ করতে পারলাম না, বা যারা শুধুমাত্র শুনলেন দূর থেকে কৃষ্ণা এবং রণজয়কে, তাদের সকলকে অনুষ্ঠানে থাকবার জন্য আমাদের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা।
0: শুন, ভালো থাকুন, খুব ভালো থাকুন, আর অন্যকেও ভালো রাখুন। নমস্কার, শুভরাত্রি।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM রেইনবো, শুনতে কি চাও, শুনতে কি চাও,

107 মেগাহার্টজ এফএম রেইনবো। এখন সময় আপনাদের পছন্দের অনুরোধের গানের অনুষ্ঠান শুনতে কি চাও, শুনতে কি চাও অনুষ্ঠানে আজকে আপনাদের সঙ্গে আমি তপারুতি। 9903653992 এই নাম্বারে এসএমএস এবং হোয়াটসঅ্যাপের অপেক্ষায় যেমন থাকি প্রত্যেক দিন, অর্থাৎ যেদিন যেদিন আমি আসি আর কি, তেমনই আজকেও থাকবো। তবে সেই সঙ্গে পাপনের কণ্ঠে এই গানটি।

শ্যামল গাঙ্গুলি। শ্যামল গাঙ্গুলি ভবানীপুর থেকে অনুরোধ করেছেন মান্নাদের কণ্ঠে ও গো বর্ষা তুমি ঝরো না কো অমন করে। আপনাদের তিনজনের জন্য অর্থাৎ গোপাল সিনহা, অদিতা এবং শ্যামল গাঙ্গুলি, আপনাদের তিনজনের জন্য পরপর তিনটি গান।

এরপরের অনুরোধ চকমানিক বাওয়ালি থেকে তাপস মাইতি, কিশোর কুমারের কণ্ঠে গান শুনতে চেয়েছেন এক কাপ চা মুখে তুলতে। এরপরের অনুরোধ জয়দীপ রায় বাঘা যতীন থেকে গান শুনতে চেয়েছেন চ্যালেঞ্জ ছায়াছবি থেকে বন্ধুরা এলোমেলো। তারপরে কসবা হালতু থেকে সৌভিক সরকার অনুরোধ করেছেন উস্তাদ রশিদ খানের কণ্ঠে জব উই মেট ছায়াছবি থেকে আওগে জব তুম ও সাজনা। তাপস মাইতি, জয়দীপ রায় এবং সৌভিক সরকার আপনাদের তিনজনের জন্য পরপর তিনটি গান।

0: গুটি গুটি চাঁদের হার
1: আর বাপরি চাঁদ,
0: ক্লাস করে দেরি হয়ে যায়, চুপি চুপি বৃষ্টি পায়
1: আর ক্লাস কামায়,
0: বন্ধুরা গল্প পাঠায়।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM রেইনবো, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: এটা হলো মোটামুটি ওই হাফ টাইমের রিমাইন্ডারের মতো, অর্ধেক সময় পেরিয়ে গেছি। আজকে আপনাদের সঙ্গে শুনতে কি চাও অনুষ্ঠানে আমি তপারতি, এবং 9903653992 এই নাম্বারে SMS এবং হোয়াটসঅ্যাপ যেমন আসে তেমন আসছে। আজ বহু মানুষ শুনতে চাইছেন জুবিন গার্গের কণ্ঠে গান, আমি চেষ্টা করছি শোনাবার। এরপরের অনুরোধ, সোনালী কালীঘাট রোড থেকে অনুরোধ করেছেন হাম আপকে হ্যায় কন ছায়া ছবির গান SP বালসুব্রমণ্যমের কণ্ঠে, পেহলা পেহলা প্যার। তারপরের অনুরোধ, ভবানীপুর থেকে তন্ময় অনুরোধ করেছেন প্যার কে সাইড এফেক্ট ছায়া ছবির গান জুবিনের কণ্ঠে, জানে ক্যা চাহে মন বাবরা। গড়িয়া থেকে সায়ন দাস অনুরোধ করেছেন 22শে শ্রাবণ ছায়াছবির গান গভীরে যাও, আমি এই গানটি রূপঙ্করের কণ্ঠে শোনাচ্ছি। সোনালী, তন্ময় এবং সায়ন দাস আপনাদের তিনজনের জন্য পরপরে তিনটি গান।

শঙ্করচন্দ্র দেব আরাসাত থেকে অনুরোধ করেছেন কালিকাপ্রসাদ ভট্টাচার্যের কণ্ঠে অথবা দোহারের কণ্ঠে। গান আমি আপনাকে শোনাব দোহারের পরিবেশনায় জলে না যাইও, এই গানটি।

সময় তো একদম শেষ, তাই বিদায় নেব। যেতে যেতে যে গানটি শুনবো, অর্থাৎ আজকের শুনতে কে চাও অনুষ্ঠানের শেষ গান, শেষ অনুরোধটি টালিগঞ্জ থেকে অমৃতার অনুরোধ, জয় হো ছায়া ছবি থেকে তেরে নেয় না বড়ে কাতিল মার হি ডার্লিং। এই গানটি শুনবো আমরা।

শান শ্রেয়া ঘোষাল এবং শবাব সাবরির কণ্ঠে। এই গানটির সাথে সাথে আমি তপারতি আজকের অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকুন, শুনতে থাকুন 107 মেগাহার্টজ FM রেইনবো। টালিগঞ্জ থেকে অমৃতার অনুরোধে এই গানটি।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন 107 MHz FM রেইনবো। এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সুররঞ্জনী। সুররঞ্জনীতে প্রথমে শুনবেন খেয়াল, শিল্পী রূপা চৌধুরী, শুনবেন রাগ শুদ্ধ কল্যাণ, তবলায় প্রদ্যুৎ রায়, হারমোনিয়ামে কমলাক্ষ মুখার্জি। শুদ্ধ কল্যাণ রাগে খেয়াল, পরিবেশনায় রূপা চৌধুরী।

এতক্ষণ শুনলেন খেয়াল শুদ্ধ কল্যাণ রাগে পরিবেশনায় রূপা চৌধুরী। সুররঞ্জনীতে এরপরে শুনবেন শরদ, শিল্পী পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার। শুনবেন রাগ হেম বেহাগ, তবলায় উজ্জ্বল ভারতী। হেম বেহাগ রাগে শরদ, পরিবেশনায় পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার।

0: এতক্ষণ শুনলাম শরৎ, হেম বেহাগ রাগে পরিবেশনায় পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার। এর সাথেই শেষ হল শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সুররঞ্জনী।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

0: রাত দুটো বেজে প্রায় দুই মিনিট, অর্থাৎ সময় হিন্দি ছায়াছবির গানের। আজকের আপকে লিয়ের প্রথম পর্বে আপনাদের শোনাব ফিফটিজের কিছু ক্লাসিক্স। আপনাদের সঙ্গে আপকে লিয়ে অনুষ্ঠানের প্রথম পর্বে আমি তপারতি। প্রথম গান শুনব দিল্লি কি না, প্রথম গানটি শুনি দিল্লি কি ঠাক ছায়াছবি থেকে, কিশোর কুমার এবং আশা ভোসলের কণ্ঠে।
1: ये रातें ये मौसम

এরপরের গান শুনব মোহাম্মদ রফি এবং গীতা দত্তের কণ্ঠে, আর পার ছায়া ছবি থেকে। তারপরের গান আশা ভোঁসলে এবং কিশোর কুমারের কণ্ঠে, চলতি কা নাম গাড়ি ছায়া ছবি থেকে।

এরপরের গান শুনব মোহাম্মদ রফি এবং গীতা দত্তের কণ্ঠে মিস্টার অ্যান্ড মিসেস 55 থেকে, তারপর আমার দ্বীপ ছায়া ছবি থেকে মোহাম্মদ রফি এবং আশা ভোসলের কণ্ঠে পরপর দুটি গান।

এরপরে গান শুনবো গীতা রায়ের কণ্ঠে ভাই ভাই ছায়াছবি থেকে, তারপরে গান আনাড়ি ছায়াছবি থেকে লতা মঙ্গেশকরের কণ্ঠে।

0: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো সাত সুরে সারাদিন
1: আজকের আপকে লিয়ে তে আমরা শুনছি 50s গান আর আপনাদের সঙ্গে আমি তপারুতি প্রথম ঘণ্টাতে এবং দ্বিতীয় ঘণ্টা থেকে আপনাদের সঙ্গে থাকবেন ইন্দ্রাণী ভট্টাচার্য। 50s গানে এরপরে গান শুনব মোহাম্মদ রফি এবং গীতা দত্তের কণ্ঠে CID ছায়াছবি থেকে। তারপরের গান শুনব আশা ভোসলে এবং কিশোর কুমারের কণ্ঠে পেইং গেস্ট ছায়াছবি থেকে।

0: Ana.
1: এরপরের গান শুনবো 12 o'clock ছায়াছবি থেকে, গীতা দত্তের কণ্ঠে। তারপরের গান গোলমাল ছায়াছবি থেকে, লতা মঙ্গেশকরের কণ্ঠে।

গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

আবারও শুনবো সিআইডি ছায়াছবি থেকে আরও একটি গান, মোহাম্মদ রফি, শামসাদ বেগম এবং আশা ভোসলের কণ্ঠে।

0: किसी के,
1: क्या करना है देखे?
0: अरे हो रहना किसी के,

আপকে লিয়ে প্রথম ঘন্টার শেষ গানটি শুনব মধুমতি ছায়াছবি থেকে লতা মঙ্গেশকর এবং মুকেশের কণ্ঠে। এই গানটির সাথে সাথে আমি তপারতি আজকে প্রথম ঘন্টা থেকে বিদায় নেব। এরপর থেকে আপনাদের সঙ্গে থাকবেন ইন্দ্রাণী ভট্টাচার্য। সবাই খুব ভালো থাকুন, শুনতে থাকুন 107 MHz FM রেইনবো।

সেকেন্ড ঠিক আছে, চলে এসেছি আমি ইন্দ্রাণী নিয়ে আক্কেলিয়ে তৃতীয় পর্ব, সঙ্গে সুন্দর সমস্ত হিন্দি ছবির গান। প্রথম গানে তালাত।

শুনছিলাম 1952 এর ছবি সঙ্গ দিল। এই ছবির গান গাইছিলেন তারাত মাহমুদ, লিরিসিস্ট রাজেন্দ্র কৃষ্ণ, কম্পোজার সাজ্জাদ। এই গান দিয়ে শুরু হলো আপকে লিয়ে দ্বিতীয় পর্বের গান শোনা। পরের গান গীতা দত্তের কণ্ঠ।

আজ কে রাত পিয়া, শুনছিলাম গীতা দত্তের গলায় এই গানটি। 1951 ছবি বাজি, এই ছবির গান লিরিসিস্ট সাহির, কম্পোজার এস টি বর্মন। এবারের গানে মুকেশ।

রাত অন্ধেরি দূর সবেরা, শুনছিলাম 1953 এর ছবি আহ। এই ছবির গান গাইছিলেন মুকেশ, লিরিসিস্ট হর্ষদ জয়পুরি, কম্পোজার শঙ্কর জয়কিশন। আপকে লিয়ে এবারে শিল্পী আশা ভোঁসলে।

শুনছিলাম আশা ভোঁসলের গলায় 1973-র ছবি অনামিকা, এই ছবির গান। লিরিসিস্ট মজরু, কম্পোজার আর ডি বর্মন। টিকটিক করে ঘড়িতে 3:19 হয়ে 45 সেকেন্ড। আপকে লিয়েতে এবারে শিল্পী মোহাম্মদ রফি।

শুনছিলাম 1969 এর ছবি এক শ্রীমান এক শ্রীমতী। এই ছবির গান গাইছিলেন মোহাম্মদ রফি, লিরিসিস্ট রাজেন্দ্র কিষেণ, কম্পোজার কল্যাণজী আনন্দজী। শুনছেন আপকে লিয়ে সঙ্গে আছি ইন্দ্রাণী, এই মুহূর্তে গানে গানে সঙ্গে লতা মঙ্গেশকর।

শুনছিলাম লতা মঙ্গেশকরের কণ্ঠে 1963 এর ছবি দিলেক মন্দির, এই ছবির গান লিরিসিস্ট শৈলেন্দ্র, কম্পোজার শঙ্কর জয়কিষণ। এবারের গানে এ হরিহরন এবং সাধনা সরগম টুইট ফয়সে শুনব এই গানটি।

অপশন ছিল 1997 ছবি মৃত্যুদণ্ড। এই ছবির গান গাইছিলেন এ হরিহরন এবং সাধনা সরগম। লিরিসিস্ট জাভেদ আখতার, কম্পোজার আনন্দ মিলিন্দ। এবারের গানে অনুরাধা শ্রীরাম।

অ্যাকশন ছিলাম 1997 ছবি স্বপ্নে। এই ছবির গান গাইছিলেন অনুরাধা শ্রীরাম, লিরিসিস্ট জাভেদ আখতার, কম্পোজার এ আর রহমান। এবারের গানে কিশোর কুমার।

শুনছিলাম 1971-এর ছবি বুড্ঢা মিল গয়া। এই ছবির গান গাইছিলেন কিশোর কুমার, লিরিসিস্ট মাজরু, কম্পোজার আর ডি বর্মন। দেখতে দেখতে ঘড়িতে 3:45 হয়ে 30 সেকেন্ড। এবারের গানে অনুপমা।

শুনছিলাম 2001-এর ছবি আকশ। এই ছবির গান গাইছিলেন অনুপমা, লিরিসিস্ট গুলজার, কম্পোজার অনু মালিক। এবারের গানে কে কে?

শুনছিলাম 2005-এর ছবি চকোলেট। এই ছবির গান গাইছিলেন কে কে, লিরিসিস্ট প্রবীণ ভরদ্বাজ, কম্পোজার প্রীতম। আর ঘড়ি যা বলছে আজকের শেষ গান শোনানোর সময় হয়ে গিয়েছে। আজকের শেষ গানটি শুনব আলকা ইয়াগনিকের গলায়, 2004-এর ছবি দ্য ড্রেসিং রুম। লিরিসিস্ট অনমোল সাক্সেনা, কম্পোজার জাভর বতল, গেছেন অলকা ইয়াগনিক।

শেষ হলো আপকে লিয়ে। ঘড়ি বলছে 4:21, সময় হয়ে গিয়েছে প্রভাতির। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতিতে আজ প্রথমে শুনবেন খেয়াল, শিল্পী সাবিনা মুমতাজ ইসলাম, রাগ ভৈরব।

শুনছিলেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতিতে খেয়াল, শিল্পী সাবিনা মুমতাজ, মুমতাজ ইসলাম, রাগ ভৈরব। এবার শুনবেন গিটার বাদন, শিল্পী রতন ভারতী, রাগ বৈরাগী।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীতে এতক্ষণ শুনছিলেন গিটার বাদন, শিল্পী রতন ভারতী, রাগ বৈরাগী। তবলা সঙ্গতে ছিলেন অশোক মুখার্জি এবং তানপুরায় কোয়েল সাহা। ঘড়িতে এখন 4:58, আর একটু পরেই শুরু হবে আপনার প্রিয় অনুষ্ঠান চিরন্তনী।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, 107 FM রেইনবোতে।
1: চিরন্তনী, নতুন আলোয় নতুন ভাবে জেগে ওঠার কথা। কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে যা আলো দেখায়, গোলক ধাঁধায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা, তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেইনবোতে প্রতি শুক্র, শনি ও রবিবার ভোর 5টা থেকে। আজ 10ই সেপ্টেম্বর, আজ 11ই সেপ্টেম্বর শুক্রবারের চিরন্তনী, সঙ্গে আমি ইন্দ্রাণী। চিরন্তনী সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠানের বিষয়ে বা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত, বক্তব্য, চিন্তাভাবনা রোজকার মতো জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে 9903653992 এই নম্বরে। কাকে বলে অতীত? তারিখ, সময়, সবকিছুই সময়কে একটু একটু একটু একটু করে অতীতের দিকে নিয়ে চলে যাচ্ছে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে যে সময়, সে প্রতি মুহূর্তে বদলে যাচ্ছে, এগিয়ে আসছে ভবিষ্যৎ সময়। এইভাবে অতীত, বর্তমান, ভবিষ্যৎ সময় দিয়ে আমাদের চারপাশকে ঘিরে রেখেছে। কিন্তু আমরা কি বলি, কাকে বলে অতীত? যা এককালে ঘটেছিল, আজ সেই বিষয়টার কোনো প্রাসঙ্গিকতা মনে হয় আমাদের নেই। কেন? না কোনো চর্চা নেই, কিন্তু কিছু কিছু বিষয় যার চর্চা চলেছে তা তো অতীত নয়, তা যে চিরবর্তমান। যেমন কবিগুরু, তিনি আমাদের অসংখ্য সৃষ্টি দিয়ে গিয়েছেন, গানে, গল্পে, কবিতায়। তার সেই প্রত্যেকটি বাণী, প্রত্যেকটি শব্দ আজও সমানভাবে বর্তমান, তাই না? কিন্তু অতীত তো বটেই, কবে লিখেছেন, কবে প্রকাশিত হয়েছে, তিনি চলে গিয়েছেন, কিন্তু না, তিনি রয়ে গিয়েছেন। আর এই প্রবহমানতা আমাদের মনের মধ্যে, চেতনার মধ্যে তার লেখা, তার সৃষ্টিকে চিরবর্তমান করে রেখেছে। না শুধু কবিগুরু নন, এইরকম অসংখ্য বিষয় আছে, অসংখ্য ব্যক্তিত্ব আছেন, এমন অনেক অতীত আছে, তাকে যদি আমরা চর্চা করি তবে দেখব তার মধ্যে আছে অনেক অমূল্য রতন,

তা হলো আমাদের ঐতিহ্য। চলুন, আমরা বিভিন্ন রকম ভাবেই চিরন্তনীতে সেই নানান গল্পকে তুলে ধরি। অতীত, বর্তমান, ভবিষ্যৎ, নানান রকম ভাবনা, সব একেবারে এই চিরন্তনীর মতন চিরন্তন সত্য হয়ে রয়ে গিয়েছে। আর তারাই আমাদের নানান চর্চার মধ্যে দিয়ে আবার ফিরে ফিরে আসে, এবং তার মধ্যে দিয়েই আমরা জানতে পারি কত কি বলা আছে, কত কি বলা ছিল, কত কি বলা রয়ে গেছে। আজ শুনব হুটু বিদ্যালঙ্কারের কথা। 1800 শতকের একজন মহিলা পণ্ডিত, সেই 1775 থেকে 1875, এই বিরাট সময় ধরে একজন মহিলা পণ্ডিত, চিকিৎসক এবং বৈয়াকরণিক। তাকে আমরা যদিও রূপমঞ্জরী নামেও জানি, নারায়ণ সান্যালের বিখ্যাত সাহিত্যিক নারায়ণ সান্যালের একটি অত্যন্ত জনপ্রিয় এবং গবেষণাধর্মী উপন্যাস এই রূপমঞ্জরী। আজ সেই রূপমঞ্জরী বা হুটু বিদ্যালঙ্কার, তার কথা শুনব। অনেক কিছু জানার আছে, চর্চার অভাবে হয়তো স্মৃতি থেকে হারিয়েছে, আবার আসবে ফিরে। অবশ্যই গল্প শোনাব, আর তার মাঝে মাঝে কিছু গানের কথা তো আসবেই, যে গানেও ধরা আছে সেই চিরন্তন কথা, চিরন্তন সত্যেরা।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম কৃষ্ণ চট্টোপাধ্যায়ের গলায় গানটি। সত্যি তো সকাল মানেই একটা নতুন আশা, নতুন স্বপ্ন, এবং এই সকাল অনেক রকমভাবে আমাদের পরিচিতির মধ্যে আসে। মানে সকাল মানেই আমরা ভাবি নতুন একটা জীবনও। আজকে রূপমঞ্জরী বা হুটু বিদ্যালঙ্কার ওর জীবনের গল্প শোনাব। আসলে জীবনের গল্প শোনানো মানে তো শুধু একজনের জীবন কাহিনী নয়, তার জীবন দর্শনও, যা কিনা অতীত, বর্তমান এবং ভবিষ্যৎকে কোথাও যেন একটা সূত্রে মিলিয়ে দেয়। গভীর রাত, বর্ধমানের কলাইঝুটি গ্রাম, চারিদিক অন্ধকার। গ্রামের মেঠো পথ দিয়ে চলেছেন দুটি মানুষ, একজন বৃদ্ধ, অন্যজনের বয়স প্রায় 40। যিনি বয়সে ছোট তার হাতে একটি লণ্ঠন। অস্পষ্ট আলোয় যতটুকু দেখা যায় তাতেই বোঝা যাচ্ছে দুশ্চিন্তায় ভদ্রলোকের পাগলের মতো অবস্থা। কিছুক্ষণ পর তারা একটি বাড়ির সামনে এসে দাঁড়ালেন। বৃদ্ধ দরজার কড়া নাড়লেন। বাড়ির ভিতর থেকে কোমল নারী কণ্ঠস্বর শোনা গেল, কে কে ডাকছেন? আমি মা রূপমঞ্জরী, দরজাটা খোলো। ও আপনি কবিরাজ মশাই? বলেই যিনি দরজা খুলে বের হয়ে এলেন তাঁর পরনে পুরুষের মতো ধুতি, গায়ে চাদর, মাথাটি ন্যাড়া এবং ন্যাড়া মাথায় একটি পুরুষ্ট শিখা। কবিরাজ মশাইয়ের সঙ্গে যে ভদ্রলোক ছিলেন তিনি অবাক হয়ে তাকিয়ে রইলেন তার দিকে। রূপমঞ্জরী দুটি আসন পেতে দিলেন কবিরাজ মশাই এবং তার সঙ্গী ভদ্রলোকটিকে, নিজেও একটি আসনে পেতে বসলেন। বৃদ্ধ কবিরাজ আসনে বসতে বসতে বললেন, এত রাতে তোমাকে বিরক্ত করতে এসেছি বড় নিরুপায় হয়ে। এই ভদ্রলোকের একটি মাত্র ছেলে, ছেলেটির কদিন থেকে খুব জ্বর, কিছুতেই জ্বর কমছে না। আজ সন্ধে থেকে আবার ছেলেটি অজ্ঞান হয়ে আছে। অনেক চেষ্টা করেছি মা, কিন্তু কিছুতেই জ্ঞান ফেরাতে পারছি না, তাই তোমার কাছে এসেছি। তুমি যদি কোনো উপায় করতে পারো। এই যে দৃশ্যটি, আজকের দিনে যেরকম রূপবর্ণনা করলাম রূপমঞ্জরীর, সেটা খুব অস্বাভাবিক। আর সেই দিনে, সেই সময়ে সে যা করেছে সেটা সামাজিকভাবে এতটাই অস্বাভাবিক ছিল, কিন্তু সমাজ তাকে, তার কাজকে, তার জীবন দর্শনকে মেনে নিতে বাধ্য হয়েছিল। কেন জানাবো সে কথা গল্পের মধ্যে দিয়েই।
2: রন্ধশীল

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে গানটি। আর আজ বলছি হটু বিদ্যালঙ্কারের গল্প। একজন বৃদ্ধ কবিরাজ তার একজন সঙ্গীকে, বা বলা যায় একজন রোগীর বাড়ির এক ব্যক্তিকে নিয়ে হটু বিদ্যালঙ্কারের কাছে এলেন। তাকে মা রূপমঞ্জরী করেই সম্বোধন করে বললেন যে তার সঙ্গী যে রয়েছে, সে সঙ্গী ভদ্রলোকের একমাত্র ছেলে, তার কদিন ধরেই খুব জ্বর, কিছুতেই জ্বর কমছে না, কি করা যায়, কোনো উপায় কি পাওয়া যায়, সে কথা জানার জন্যেই তিনি তার কাছে এসেছেন। রূপমঞ্জরী বৃদ্ধ কবিরাজের সব কথা খুব মন দিয়ে শুনলেন। তারপর বেশ কিছু প্রশ্ন করলেন কবিরাজ মশাইকে। সব কথা শেষ হবার পর রূপমঞ্জরী উঠে ভিতরের ঘরে চলে গেলেন। কিছুক্ষণ পর দুটি ছোট মোড়ক হাতে নিয়ে ফিরে এলেন বাইরের ঘরে। কবিরাজ মশাইয়ের হাতে মোড়ক দুটি দিয়ে বললেন, কবিরাজ মশাই, এ দুটি মোড়কের একটি মোড়কের ওষুধ অজ্ঞান ছেলেটির মুখের ভিতর যেভাবেই হোক দিয়ে দেবেন, আর অসুস্থ ছেলেটির মাথায় আস্তে আস্তে বেশ কিছুক্ষণ জল ঢালতে থাকুন, মনে হয় একটু পরেই ছেলেটির জ্ঞান ফিরে আসবে। আরেকটি মোড়কের ওষুধ 5 ঘন্টা পরে দেবেন, আমার বিশ্বাস সকালের মধ্যেই ছেলেটির জ্বর কমে যাবে। বৃদ্ধ কবিরাজ ওষুধের মোড়ক দুটি হাতে নিয়ে সেই ভদ্রলোকের সঙ্গে ঘর থেকে বার হয়ে এলেন। বললেন, আমরা তবে এখন যাই মা, দয়া করে সকালে আমাকে একটা খবর দেবেন, বলল রূপমঞ্জরী। নিশ্চয়ই, এ কথা বলে বৃদ্ধ কবিরাজ চলে গেলেন। সকাল হতেই বৃদ্ধ কবিরাজ ছুটে এলেন, বললেন, মা রূপমঞ্জরী, সার্থক তোমার চিকিৎসাবিদ্যা শিক্ষা, ছেলেটির জ্ঞান তো ফিরেছেই, জ্বরও অনেক কমেছে, আমি যে তোমাকে কি বলে আশীর্বাদ করব মা, আমি ভেবে পাচ্ছি না। রূপমঞ্জরী মৃদু হেসে বলল, এ কি বলছেন আপনি কবিরাজ মশাই, আপনি আমার পিতৃতুল্য, আপনার আশীর্বাদেই তো আমার এই চিকিৎসাবিদ্যা শিক্ষা। বৃদ্ধ কবিরাজ অনেক আশীর্বাদ করে চলে গেলেন। বড় অদ্ভুত জীবন এ বিদুষী মহিলার। যদি ওর প্রকৃত নাম রূপমঞ্জরী, কিন্তু হটু বিদ্যালঙ্কার বলেই ও সকলের কাছে পরিচিত। বলি একটু ওর ছোট্টবেলার কথা ও জীবনের কথা। বাংলার 1181 বা 1182 এই সময় জন্ম। বাবার নাম নারায়ণ দাস আর মা সুধামুখী। এদের অনেক সন্তান হয়, কিন্তু প্রত্যেকটি সন্তান অল্প বয়সেই মারা যায়। শেষ পর্যন্ত তাদের একটি মাত্র মেয়ে বেঁচে থাকে। এত সন্তানের মৃত্যুর পর একটি মাত্র মেয়ে, তাই তারা মেয়ের নাম রূপমঞ্জরী রাখলেও ডাকতেন হটি বা হটু বলে। নারায়ণ দাস পরম বিষ্ণু ভক্ত। রূপমঞ্জরী বা হটুর যখন অল্প বয়স, তখনই তার মা চলে গেলেন। এই একমাত্র মেয়েই নারায়ণ দাসের অবলম্বন আর সংসারের বন্ধন। নারায়ণ দাসের অন্য কাজকর্ম কিছু ছিল না, তাই তিনি নিজে ছোট্টবেলা থেকেই হটুকে নানান রকম বিদ্যা শিক্ষা দিতে লাগলেন। খুব বুদ্ধিমতী মেয়ে, যা শেখানো যায় চটপট করে সব শিখে ফেলে। মেয়ের বুদ্ধি দেখে বাবা নারায়ণ দাসের ইচ্ছে হল মেয়েকে আরও লেখাপড়া শেখানোর। কিন্তু সে যুগে মানুষের একটা অদ্ভুত বিশ্বাস বা সংস্কার ছিল, মেয়ে যদি বিদ্যা শিক্ষা পায় তবে সে নিশ্চয়ই বিধবা হবে। এইরকম কথা, এইরকম একটা সামাজিক কুশিক্ষা বা অন্ধতা আমরা বহু লেখায় পড়েছি। সে যাই হোক না কেন, বাবা নারায়ণ দাস এই সংস্কার গ্রাহ্য করলেন না। প্রতিবেশী এবং আত্মীয় স্বজনদের কথাও তিনি শুনলেন না। সে যুগে গৌরীদানের প্রথা ছিল, অর্থাৎ 8 বছর বয়সের মধ্যে মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হতো। তাছাড়া মেয়েরা কখনোই ঘরের বাইরে যেতে পারত না। তখন একটা রীতি ছিল, গঙ্গা স্নানের রীতি। এমন যদি কোনো মহিলার ইচ্ছে হতো তাদের পালকি শুদ্ধ গঙ্গায় ডুবিয়ে আনা হতো, কিন্তু না, কিছুতেই তাকে ঘরের বাইরে বা সূর্য স্পর্শ করা তা হতো না। নারায়ণ দাস এ সমস্ত প্রথাকেই অস্বীকার করলেন, তিনি কোনোটাই মানলেন না। দেখুন, এর মূলে ছিল তার মানসিক জোর, কারণ তখন যে সমস্ত সামাজিক বিধিনিষেধ ছিল, যদি কেউ সেটা অগ্রাহ্য করতেন তাকে একেবারে ব্রাত্য করে দেওয়া হতো, এক ঘরে করে দেওয়া হতো। কিন্তু নারায়ণ দাস, তিনি এসবের ভয় তো পেলেনই না, উল্টে তিনি যেভাবে তার সন্তানকে বড় করতে চাইলেন, শিক্ষা দিতে চাইলেন, সেভাবেই বড় করতে শুরু করলেন। এমন অনেক ঘটনা ঘটেছে, ঘটেছে বলেই বেশ কিছু ঘটনা, বেশ কিছু কথা চিরন্তন সত্য হয়ে রয়ে গিয়েছে।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি। সাথী তো অবশ্যই, শুধু সাথী নয়, পথপ্রদর্শক। চলে আসি গল্পে, কেননা সময় দ্রুত এগোতে থাকে। নারায়ণ দাস তার মেয়েকে ব্যাকরণ শিক্ষার জন্য নিয়ে এলেন কাছেই এক গ্রামে। সেখানে এক ব্রাহ্মণ বৈয়াকরণিক থাকতেন। তিনি নিজের টোলে ছাত্রদের ব্যাকরণ শিক্ষা দিতেন। তখন রূপমঞ্জুরি এই বছর 16-17। তার বাবা তাকে গুরুগৃহে রেখে গেলেন, আর সেখানেই তিনি ওই টোলে ছাত্রদের সঙ্গে একসঙ্গে বিদ্যা শিক্ষা করতে লাগলেন। সমাজের আচার আচরণের বিরুদ্ধে নারায়ণ দাসের এই কাজ আজকের যুগে আশ্চর্য বলে হয়তো মনে নাও হতে পারে, কিন্তু সেই যুগে এই কাজটি সাংঘাতিক দুঃসাহসিকতার পরিচায়ক ছিল। এবং অবশ্যই তাকে যিনি গ্রহণ করেছিলেন ছাত্রী হিসেবে, সে মানুষটিকেও একই রকমভাবে বলতে হয় দুঃসাহসিক। যাই হোক, রূপমঞ্জুরি যখন টোলে ব্যাকরণ শিক্ষা নিচ্ছেন, তখন হঠাৎই তার বাবা মারা গেলেন। বাবার মৃত্যুর খবর পেয়ে তিনি নিজের গ্রামের বাড়িতে এলেন এবং ছেলের মতন বাবার অন্ত্যেষ্টিক্রিয়ার সমস্ত কাজকর্ম শেষ করে আবার গুরুগৃহে ফিরে গেলেন। ব্যাকরণ শিক্ষা শেষ হল। এবার তিনি সড়গ্রামে এলেন গোকুলানন্দ তর্কালঙ্কারের কাছে সাহিত্য শিক্ষার জন্য। সাহিত্য সম্পর্কেও সমস্ত বিদ্যা শিক্ষা তার শেষ হল। এবার তিনি রওনা হলেন গয়ার উদ্দেশ্যে, বাবা মায়ের পিণ্ডদানে।